আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 3 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 24 মে 2026 খ্রিস্টাব্দ, 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

বন্দনায় আজ শুনলেন পণ্ডিত অরুণ ভাদুরীর গাওয়া গান। বন্দনা আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস শুনবেন। এরপর থাকছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি দুটি স্থানে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। সিকিমের একটি দুটি স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার একটি দুটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চমকের সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বত্র। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। প্রধান শস্য বোরো ধানের ক্ষেত্রে দশা, পরিপক্কতা পর্ব ও ফসল কাটা, প্রভাব জল জমে যাওয়া। যেসব বোরো ধান 80% পেকে গিয়েছে সেক্ষেত্রে ধান কাটা শুরু করতে পারেন। জমিতে অতিরিক্ত জল বের করে দিতে পারেন। ধান কেটে সুরক্ষিত জায়গায় মজুত করুন। ধানের জমির নাড়া বা খড় পোড়াবেন না, এতে বাতাস দূষণ ও মৃত্তিকার ক্ষতি হয়। অবশিষ্ট অংশ পরবর্তী ফসলের আগে মাটিতে মিশিয়ে দিতে পারেন। এতে মাটির গুণগত ও উৎপাদন ক্ষমতা ভালো হয়। ভুট্টার ক্ষেত্রে দানা ছাড়ানো, শুকানো দশায় গাছ ঢলে পড়া, জল জমে যাওয়া এর প্রভাব রয়েছে। যদি ভুট্টা পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ভুট্টাকে

একটি শুকনো জায়গায় মজুত করতে হবে। ভুট্টার দানা ছাড়িয়ে রোদে শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে শুকনো জায়গায় মজুত করতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন পাট চাষে সারের প্রয়োগ, এ বিষয় নিয়ে কিছু কথা বলছেন দেবাশিস ঘোষ, সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শিলিগুড়ি মহকুমা।
1: প্রথম থেকে যদি আপনি লাইনে বপন করার সময় সার প্রয়োগটা করেন, তাহলে কিন্তু জমি তৈরির সময় হলো চাপান দিতেও সুবিধা হবে। প্রথম চাপান 25 দিনের মাথায় দেবেন, আর দ্বিতীয় চাপান দেবেন 45 থেকে 50 দিনে। এবং চাপানে অবশ্যই কিন্তু ইউরিয়াই থাকবে, এবং মূল সারের সময় কিন্তু কোনোভাবে ইউরিয়া দেবেন না। তার কারণ হচ্ছে, ইউরিয়া যদি বেশি প্রয়োগ করেন প্রথমেই, তাহলে কিন্তু আগাছা জন্মাবে। সুতরাং এখন অনেকেই হয়তো কৃষক ভাইদের এখন হয়তো চাপান দেওয়ার সময় হয়েছে, সেক্ষেত্রে বিঘাপ্রতি 6 কেজি ইউরিয়া যথেষ্ট। আবার দ্বিতীয় চাপান যখন দেবেন 45-50 দিনে, তখন 6 কেজি ইউরিয়াই কিন্তু পাট চাষের পক্ষে যথেষ্ট। এবং পরবর্তীতে যদি দেখা যায় যে পাটের গাছ বড় হয়ে গেছে, তখন যদি কিছু স্প্রে করতে হয়, তাহলে 2% ইউরিয়া সলিউশন, মানে জলের মধ্যে গুলে স্প্রে করা যেতে পারে। সেক্ষেত্রে 20 গ্রাম ইউরিয়া 1 লিটার জলে, মানে 15 লিটার যদি ব্যারেল হয়, তাহলে 300 গ্রাম ইউরিয়া গুলে স্প্রে করা যেতে পারে। বিঘাপ্রতি মোটামুটি 2 কেজি ইউরিয়া দিলে যথেষ্ট। এটা গেল একটা বিষয়। আবার পাট তোলার পরে যে বিষয়টা থাকছে, সেটা হচ্ছে যে পাটকে সঠিকভাবে তুলে নেওয়া, তার ঠিকমতোভাবে পচন করানো, তার ফাইবারটাকে বের করা, সেই সময় কিন্তু সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে পাট গাছগুলোকে যখন পচানো হবে, তখন যেন কোনোভাবেই সেখানে কাদা বা ইটের মাটি বা কোনোভাবেই যাতে পচা জল, খারাপ জলে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু পাটের রং খারাপ হবে এবং পাটের কিন্তু টেক্সচার যেটা বলি, সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। এটা নিয়ে পাট নিয়ে বললাম। এবং আপনারা মাথায় রাখবেন যে পাট চাষটা কিন্তু অবহেলাভাবে করবেন না, একটু যত্ন সহকারে করুন। কারণ হচ্ছে একটাই, গত 2 বছরে কিন্তু কৃষক ভাইরা কিন্তু পাটের যথেষ্ট দাম পেয়েছেন। এটা খুব আনন্দের খবর, এবং এটা কিন্তু আগামী দিনে আমি মনে করি একটা দিক নির্দেশ করবে পাটের চাষ বৃদ্ধি।
0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। নমস্কার।
2: কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরে।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজকের আরোগ্যতে শুনবেন যক্ষার কারণ ও প্রতিকার, বলছেন ডাক্তার প্রশান্ত পাল।
5: যক্ষা অথবা টিউবারকুলোসিস একটি বিশেষ সংক্রামক রোগ, যার কারণ হল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যার মধ্যে ফুসফুসের যক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহা ফুসফুস ছাড়া অন্যান্য দেহযন্ত্রের উপাদানকেও আক্রমণ করে এবং সর্বব্যাপী রোগ। এই রোগটি সাধারণত লিম্ফেটিক ভেসেলসের সাথেই বিস্তার করে। কোন অর্গানে জীবাণু ঢুকলো তার উপরেই নির্ভর করে রোগের তীব্রতা। যেমন ব্রেইনের মেমব্রেন বা পর্দাতে যখন জীবাণুটি সংক্রামিত হয়, যেটাকে মেনিনজাইটিস বলে, সেটা খুবই মারাত্মক রূপ নিতে পারে, বিশেষ করে শিশু ও ছোট বাচ্চাদের। কিন্তু বোন বা জয়েন্টসের ইনফ্লামেশনে সাধারণ স্বাস্থ্যের ওপরে প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। যক্ষার জীবাণু আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে জানা বিশেষ দরকার। সাধারণত 3টি উপায়ে এই জীবাণুটি প্রবেশ করে। 1, ইনোকুলেশন বা টিকাদান। যক্ষার জীবাণু মিশ্রিত ছুরি বা কাঁচিতে কোথাও কেটে গেলে বা কাঁটা জায়গায় ঘষা লাগলে এই রোগ শরীরে প্রবেশ করে। ডাক্তার, নার্স এবং স্বার্থসেবক সেবিকাদের এইভাবে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। 2, ইনহেলেশন বা শ্বাসের সঙ্গে গ্রহণ। যক্ষা রোগীর থুতুতে এবং ক্ষরণে বা ডিসচার্জে প্রচুর পরিমাণে বেসিলাই থাকে। হিসেব করে দেখা গেছে যে রোগীর ফুসফুসে কেভিটি বা গহ্বর আছে।

0: তারা 24 ঘন্টায় 400 কোটি বেসিলাই নির্গত করতে সক্ষম, যার প্রতিটি বেসিলাস ধুলোবালির সংমিশ্রণে বিপদ ডেকে আনতে পারে। শুকিয়ে নিলে, ফ্রিজে রাখলে, পচে গেলে বা অনেক মাস থাকার পরও এই বেসিলাই নষ্ট হয় না, কেবলমাত্র প্রত্যক্ষ সূর্যরশ্মি এটাকে ধ্বংস করতে পারে। যে ঘরে যক্ষা রোগী থাকে অথবা হাসপাতালের মেঝের ধুলোতেও মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয় বেসিলাই মিশ্রিত ধুলোবালি থেকে অথবা যক্ষা রোগীর থুতু বা কাশি শ্বাসের সঙ্গে গ্রহণের সাথে। কিন্তু টনসিল হয়ে অ্যাবজর্পশন হওয়া বেসিলাই গলার মাংসগ্রন্থি আক্রমণ করে। তৃতীয়ত, ইনজেকশন, জীবাণু থাকা খাদ্য বা পানীয় থেকে যক্ষা হতে পারে। যক্ষা রোগে আক্রান্ত পশুর দুধ থেকেও এই রোগ হয়। যক্ষার প্রতিকার মূলত দুভাগে ভাগ করা যায়, যেমন সামাজিকভাবে ও চিকিৎসার সাহায্যে। যক্ষা সাধারণত অপুষ্টি ও নোংরা পরিবেশে থাকার জন্য হয়। অধিক জনবসতি হতে না দেয়া, স্বাস্থ্যপ্রদ ঘরবাড়ির বন্দোবস্ত করা, প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করা এবং অর্থের সংস্থান, সবই শুধু কথার কথাই হয়ে রয়েছে। প্রকৃত অর্থে যক্ষা একটি সামাজিক রোগ হয়ে গেছে। চিকিৎসার ক্ষেত্রে রোগ না হওয়া লোককে রোগমুক্ত রাখা এবং তার প্রতিকারের চেষ্টা করা, বিশেষ করে শিশুরা যাতে এই জীবাণুর সংস্পর্শে না আসতে পারে। শিশুদের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর হয় যদি থুতুতে জীবাণু থাকা অন্য কোনো লোকের সংস্পর্শে আসে। এই রোগ প্রতিকারের জন্যে আমাদের সব রকমের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন সব যক্ষা রোগীর চিহ্নিতকরণ, তাদের চিকিৎসা করা এবং পৃথকভাবে থাকার ব্যবস্থা করা যতদিন না তারা এই রোগের প্রভাব এবং ক্ষতির কারণ উপলব্ধি না করে। উদাহরণস্বরূপ, থুতুদানি ব্যবহার করা, এই রোগের সংস্পর্শে থাকা সব লোকের পরীক্ষা করা, বিশেষ করে শিশুদের যারা প্রাপ্তবয়স্ক কোনো যক্ষা রোগের সংস্পর্শে এসেছে। বর্তমানকালে যক্ষা রোগ প্রতিকারের দুটো বিশেষ অঙ্গ হল BCG ভ্যাকসিনেশন এবং ম্যাস মিনিয়েচার রেডিওগ্রাফি বা MMR। BCG ভ্যাকসিনের দ্বারা ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো যায় এবং MMR দ্বারা যক্ষা রোগ প্রথম অবস্থাতেই নির্ধারণ করা যায় এবং চিকিৎসায় সুফল পাওয়া যায়।
1: এতক্ষণ যক্ষার কারণ ও প্রতিকার এই প্রসঙ্গে শুনলেন, বললেন ডাক্তার প্রশান্ত পাল। আরোগ্য এ পর্যন্তই।
2: আরোগ্য শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুচিন্দ্র বিশ্বাস।

লোকগীতি শুনলেন শচীন্দ্র বিশ্বাসের কণ্ঠে। শিল্পীর পরবর্তী নিবেদন থাকছে দুপুর 1:50 আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

0: Hola.
1: সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। কেন বাজাও কাঁকন, এরপরে এখন শুনবেন বাকি কিছুই রাখব না।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। ভারতে আজ পালিত হচ্ছে কমনওয়েলথ দিবস। সাধারণত কমনওয়েলথভুক্ত রাষ্ট্রপ্রধান, কমনওয়েলথ মহাসচিব এবং হাই কমিশনারদের উপস্থিতিতে মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ ওয়েস্টমিনিস্টার অ্যাবে লন্ডনে বহুমুখী বিশ্বাসযোগ্য সেবার বার্তা নিয়ে জনসমক্ষে উপস্থিত হন। সেখানে রানী কমনওয়েলথবাসীদের কাছে তার বক্তব্য পেশ করেন, যা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হয়। আনুষ্ঠানিকভাবে মর্যাদাপ্রাপ্ত হলেও কমনওয়েলথ দিবস উপলক্ষে অধিকাংশ কমনওয়েলথভুক্ত দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় না, এমনকি এ দিবসের সচেতনতা ও গুরুত্ব সম্পর্কে খুব কম মানুষই জানেন। অবশ্য ভারতে এই দিবস পালন করা হয় 24 মে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে অস্থিরতার মধ্যে না পড়ে সেজন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়। আলোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দেশীয় উন্নয়ন ত্বরান্বিত করা হয়। আজ কমনওয়েলথ দিবস। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণী। এ নিয়ে চিঠি লিখেছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট জেলা, জলপাইগুড়ি থেকে। তুমি কবিগুরু, তুমি কল্পতরু, চিরভাস্বর রবি, তুমি বাঙালির ধ্যানের ছবি, চিরনবীন বিশ্বকবি। গীতাঞ্জলি ছন্দে মোরা খুঁজে পাই মুক্তির স্বাদ, জনগণ মন গাই মোরা ভুলে বিবাদ বিসম্বাদ। তুমি ছিলে, আছো, থাকবে সবার অন্তরতম, তোমার আলোকে আলোকিত ভুবন দিব্য রবিসম। শতবর্ষ পেরিয়েও তুমি আধুনিক অমলিন, বাঙালির মননে চিন্তনে তুমি ধ্রুবজ্যোতি চিরদিন। সুখ দুঃখের সাথী হয়ে আছো সবার প্রাণের গভীরে, তোমার সৃষ্টির সুরে প্রাণ ঝংকারে মনোবীণার তারে। আকাশের নীলিমায় আর মাটির সোঁদা গন্ধে আজও তোমার সুর বাজে জীবনের রন্ধ্রে রন্ধ্রে। তুমি সেই বট বৃক্ষ যার ছায়ায় জুড়ায় প্রাণ, বিপদে দাও অভয় মন্ত্র, বিষাদে সান্ত্বনার গান। আধারে যখন ঘোরে পৃথিবী, পথ খোঁজা হয় দায়, তোমার সৃষ্টি ধ্রুবতারা হয়ে সবারে পথ দেখায়। তুমি শুধু সাহিত্যের নও জীবনের দিশারি, তোমার সৃষ্টি ছায়ায় শান্তি খুঁজি প্রতিটি নরনারী। প্রেমের দহন হোক বা বিরহের হাহাকার,

আর তোমার মাঝেই খুঁজে পাই শান্তি সুখের পারাবার, সহজ পাঠের শিশু থেকে জীবনের শেষবেলা তোমার ভাবনায় দোলায় সবার জীবনযাত্রা পালা। হে বৈশাখী ঝড়, হে শান্তিনিকেতনের ঋষি, তোমার চরণে ভক্তি অর্ঘ্য দিলাম রাশি রাশি। বিশ্বলোকের হৃদয় উজ্জ্বল থাকবে তোমার নাম 165তম জন্ম মাসে, তোমায় জানাই শত কোটি প্রণাম। তুমি সত্য সুন্দর পথের দিশারি, মানবতার অবতার, তব কিরণে আলোকিত হোক সবার অন্তর। এসরো বিকিরণে অন্তরে সবাই মঙ্গল দীপ জ্বালি, অহিংস বিশ্ব গড়ি হিংসা বিদ্বেষ ভুলি। লিখেছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট জেলা জলপাইগুড়ি থেকে। সৌমী ভট্টাচার্য পাটাকুড়া পাড়া কোচবিহার থেকে লিখছেন, তোমার এ মাসের চমৎকার বিষয় ভাবনা রবিকিরণে উদ্বুদ্ধ হয়ে হৃদয়ের কিছু অনুভূতি ভাগ করে নিলাম। বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠের সন্ধিক্ষণে যখন আকাশ থেকে অগ্নিবাণ ঝরে পড়ে, ঠিক তখনই বাঙালির মর্মমূলে নেমে আসে এক পশলা প্রশান্তির বাড়ি বর্ষণ, 25শে বৈশাখ। মে মাসের সেই তপ্ত দুপুরে রবিকিরণ কেবল রুদ্রসূর্যের দহন নয়, বরং বাঙালির মনোনলোকে এক চিরন্তন আশ্রয়ের জ্যোতি হয়ে ধরা দেয়। আমাদের প্রাত্যহিক অস্তিত্বে সূর্যের আলো যেমন প্রাণের স্পন্দন জাগিয়ে রাখে, তেমনি রবীন্দ্রনাথের সাহিত্য সূর্য বাঙালির আত্মিক ও সাংস্কৃতিক উত্তরণের শ্রেষ্ঠ পাথেয়। মে মাসের প্রকৃতি মানেই চারদিকে তপ্ত রোদের হাহাকার আর কালবৈশাখীর প্রতীক্ষা। এই রুদ্র রূপকে কবিগুরু দেখেছিলেন এক আধ্যাত্মিক আবহে, তার গানে ফুটে উঠেছে দারুণ অগ্নিবাণের হৃদয়ে তিষায় হানে। একদিকে প্রকৃতির এই উত্তপ্ত দহন, আর অন্যদিকে সেই দহনকে ছাপিয়ে যাওয়া এক স্নিগ্ধ সাংস্কৃতিক আবাহন। দুপুরের তীব্র তাপ প্রবাহের মধ্যে যখন আম্রকুঞ্জ থেকে বিভিন্ন পাখির কলতান ভেসে আসে, তখন মনে হয় সে যেন বিশ্বকবির বিরহ বেদনারই এক লালিত প্রতিধ্বনি। বাঙালির কাছে রবীন্দ্রনাথ কেবল এক কবি নন, তিনি এক চিরস্থায়ী আবেগ, এক গভীর জীবন দর্শন। মে মাসের গ্রীষ্মের তীব্রতাকে তুচ্ছ করে যখন বাংলার ঘরে ঘরে বেজে ওঠে হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তখন প্রকৃতি আর সংস্কৃতি এক মোহনায় মিলিত হয়। সূর্যের কিরণ যেমন জগতের অন্ধকার দূর করে প্রাণ সঞ্চার করে, রবির সৃজনী আলো তেমনি আমাদের অন্তরের ক্ষুদ্রতা ও দীনতাকে বিদায় দেয়। প্রকৃতির উত্তাপ শরীরকে দগ্ধ করলেও রবীন্দ্র সাহিত্যের পরশ আমাদের আত্মাকে শীতল করে। এই গ্রীষ্ম বিড়ম্বনা নয়, বরং বাঙালির কাছে এক শাশ্বত উৎসবের ঋতু। রোদের প্রখরতা যতই বাড়ুক, বাঙালির হৃদয়ে অমলিন থেকে যায় সেই রবিকিরণ, যা আমাদের শিখায় আগুনের শিখায় স্নান করে কীভাবে নির্মল জ্যোতির্ময় হতে হয়। লিখেছেন সৌমী ভট্টাচার্য পাটাকুড়া পাড়া কোচবিহার থেকে। চম্পা পণ্ডিত গোড়াই সিমলাপাল বাঁকুড়া থেকে লিখছেন, আঁধারের কালো ছায়া সরে গিয়ে আসে ভোর, স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে, প্রতিটা সকাল আসে নতুনভাবে, জন্ম হয় নতুন দিনের, রবির কিরণে খুলে যায় বন্ধ মনের দুয়ার, উদ্ভাসিত হয়ে ওঠে হৃদয়, কেটে যায় তমসা, মুছে যায় গ্লানি, জাগে চেতনা, তার আলোয় নিজেকে নতুন করে দেখি, অনুভব করি, দূর হয় অবসাদ। জমে থাকা কষ্টেরা বাঁধ ভাঙা বন্যার মতো রবির কিরণে ভেসে যায়, ভাসিয়ে দেয় মনের মাঝে জমে থাকা আবর্জনা, মলিনতা দূর হয়, নতুন করে নবকিরণে জন্ম হয় নতুনের। চলার পথে রবি ঠাকুরের গান কবিতা আমাদের জীবনের বেঁচে থাকার রসদ। জীবন পথের দিশারি, নয়নের আলো, তাঁর তেজ কখনো ম্লান হয় না, নতুনের মধ্যে দিয়ে তিনি আরও নতুন হয়ে ওঠেন। লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই পোস্ট সিমলাপাল জেলা বাঁকুড়া থেকে। তিমির বন্দ্যোপাধ্যায় আপনি লিখছেন হাকিমপাড়া জলপাইগুড়ি থেকে। বৈশাখ মাস রবি ঠাকুরের জন্মমাস, এক রবির কিরণে বিশ্ব আলোকিত অপর রবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববাসীর হৃদয়কে আলোকিত করে চলেছেন। 25শে বৈশাখের ভোরে রবির কিরণে আলোকিত আকুল হয়ে সব হারানোর মাঝেও আমরা সেই রবিকেই খুঁজে ফিরি। রবীন্দ্রনাথকে আমরা জাগরণে না পেলেও তার সৃষ্টির মাঝে স্বপ্নের মতো হাতড়ে মরি। বাঙালির মনন চিন্তা ও চেতনায় তিনি প্রাত্যহিক ধ্রুবতারা,
যৌবন কিংবা বার্ধক্যের দোরগোড়া জীবনে

প্রতিটি বাঁকেই তার স্পর্শ অনিবার্য। শ্রাবণের অশ্রুধারায়, ফাগুন হাওয়ায় হাওয়ায় দান করা সেই সুর আমাদের তৃপ্ত করে। বিচ্ছেদের মুহূর্তে যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন, কিংবা হৃদয়ের অব্যক্ত যন্ত্রণায় সখী ভালোবাসা কারে কয়, মানসিক প্রতিটি পরিস্থিতিতেই তিনি বাঙালির নিভৃত আশ্রয়। রবীন্দ্রনাথ শুধু প্রেমের কবি নন, তিনি জীবনযুদ্ধের শক্তিও। বিপদে যখন কেউ পাশে না থাকে, তখন একলা চলরে গানটি আমাদের সাহস যোগায়। চরণ ধরিতে দিও গো আমারে গানের আধ্যাত্মিক আরতি বাঙালির চোখে জল আনে। তিনি বাঙালির চোখের কাজল, পূর্ণিমার চাঁদের আলো। তাকে ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ। সঙ্গীতের আকাশ অন্ধকার, জন্ম থেকে মৃত্যু, হাসি থেকে কান্না, শিক্ষা থেকে কর্ম, জীবনের কোনো ক্ষেত্রেই তাঁর ছোঁয়া ছাড়া পূর্ণতা পায় না। আমাবস্যার অন্ধকার রাতে তিনি যেমন আলোকবর্তিকা, তেমনি বেলা শেষে কিংবা সোনার তরি থেকে শুরু করে বিশ্বজনীন গীতাঞ্জলির ভাবনায় তিনি আমাদের বিশ্বপথিক করে তুলেছেন। রবীন্দ্রনাথ আজ নেই, কিন্তু তাঁর ফেলে যাওয়া অমৃতের ভাণ্ডার আজও অমিল। শুধু পঁচিশে বৈশাখ পালন করলেই হবে না, প্রতিদিন কবিকে স্মরণ করলে দিনটা শুভ হবে, শরীর মন সুস্থ থাকবে। লিখেছেন তিমির বন্দ্যোপাধ্যায়, হাকিমপাড়া, জলপাইগুড়ি থেকে। ফিরোজা বেগম রামপুরহাট বীরভূম থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, এই গ্রীষ্মের দাবদাহে মাঝে মাঝে কালবৈশাখীর স্বস্তির বাড়ি, আর এই দুই রবিকিরণের ছোঁয়ায় প্রাণের আবেগ অনুভূতি যেন শতগুণ বেড়ে যায়। এই প্রভাতে রোদিত রবি, তার বিচ্ছুরিত আলোকরশ্মির প্রভাবে সারা পৃথিবী জেগে যায় এবং কাজের নতুন নতুন প্রেরণা পায়। পৃথিবীর এই জাগ্রত কোলাহল মানব মনে নতুন অনুভূতির প্রেরণা উদ্দীপনায় আমরা কর্মোদ্যোগী হই। আর এক রবি এই প্রথম বছরের প্রথম মাসের ২৫ তারিখে, যথা বৈশাখ মাসে, তিনি আমাদের মাঝে আবির্ভূত হন। তাই তাঁর নানামুখী প্রতিভার বিচ্ছরিত আলোয় আমাদের আলোকিত করে রেখেছেন তাঁর এই রবিকিরণের সঞ্জীবনী সুধায় পরিপুষ্ট। গান, কবিতা, প্রবন্ধ, নাটক, গল্প অফুরন্ত ভাণ্ডার, এই সৃষ্টি সম্ভার আমরা আয়ত্ত করতে নাজেহাল। তিনি জাতপাতের মধ্যে ভাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন করেছেন, জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার এনে দেশকে তথা বাঙালি জাতিকে গর্বিত করে তুলেছিলেন। এই বাংলা ভাষার মধ্যে দিয়ে তাই এই রবিকিরণে সারা বিশ্ব আজ আলোকিত। এই পঁচিশে বৈশাখের জন্মদিনে কবিগুরুকে আমার প্রণাম রইল। লিখেছেন ফিরোজা বেগম রামপুরহাট বীরভূম থেকে। বিশ্বজিৎ রায় গ্রাম ও পোস্ট আঙারকাটা পারডুবি মাথা ভাঙা কোচবিহার থেকে লিখছেন, বৈশাখ এলেই মন এক অদ্ভুত ঋণ অনুভব করে। এই ঋণ কোনো বোঝা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে সূক্ষ্ম উপলব্ধি করার সুযোগ পাওয়ার মধ্যে দিয়ে ঋণ। সর্বহারা থেকে শুরু করে আভিজাত্য সকল মানুষই জীবনে বোঝা বইয়ে চলে, তার মুক্তি কি? এই প্রশ্নের উত্তরে রবির কিরণের কথা মনে পড়ে। শীতের ঘন কুয়াশার কোনো দিনে সূর্যের এক ফালি আলো যেমন আরাম দেয়, তেমনি মনের কুয়াশার মাঝে রবির কিরণ গান হয়ে, কবিতা হয়ে, উপন্যাস হয়ে হৃদয়কে প্রশান্তি দেয়, মনের ঢেউকে শান্ত করে। অন্ধকারে পথহারা পথিককে পথ দেখায় রবির আলো, যে আলো মুক্তির কথা বলে, উদারতার কথা বলে, বলে মানবতার, ভাতৃত্বের, সাম্প্রদায়িক সম্প্রীতির, বলে ভালোবাসার কথা। তাই তো এই ঋণে বোঝা নয়, বরং মুক্তি পাওয়া যায়। আমি তো রবির কাছে ঋণী, তুমি কি তাই? লিখেছেন বিশ্বজিৎ রায় গ্রাম ও পোস্ট আঙারকাটা পারডুবি মাথা ভাঙা কোচবিহার থেকে। দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ও পোস্ট কিয়ামাচা থানা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, রবির কিরণ কখনো তীব্র, কখনো স্নিগ্ধ, কিন্তু রবি ঠাকুরের কিরণ সবসময় শীতল, স্নিগ্ধ ও উজ্জ্বল। যে কিরণের ছটায় একটা গোটা জাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ আলোকিত হয়, তিনি তো আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। এ আলোতে কোথাও নেই বৈষম্যের কণামাত্র। একটাই নাম আছে সব বয়সের, সব জীবনের, সব রকম অনুভবের অন্তর্যামী হয়ে থাকার। এমন মনস্তাত্ত্বিক প্রৌঢ়ত্ব, গভীর নিপুণতার নিটুল ভাবনা মিলিয়ে দেওয়ার ক্ষমতা আর কোনো ঠাকুরের আছে? তাই তো তিনি এতগুলো গ্রীষ্ম, শীত, বসন্ত পেরিয়েও সমানভাবে স্নিগ্ধতার আলো জ্বেলে রেখেছেন আমাদের মাঝে।
আমরা চোখ খুললে বা বন্ধ করলে যাকে দেখি তিনি তো রবীন্দ্রনাথ। বাবা মা জন্মদিন, দেশমাতা দিন বাঁচিয়ে রাখার যাবতীয় উপকরণ, আর রবি ঠাকুর দেন সেই সকল উপকরণের যথাযথ ব্যবহার। জীবনের অলিতে গলিতে এমন কিছুক্ষণ, এমন কিছু মুহূর্ত আসে যখন রবীন্দ্রনাথ ব্যতীত মুক্তি পাবার কোনো পথ থাকে না। অনুভূতি যে জীবনের কতটা স্থান জুড়ে থাকতে পারে সে কথা মানুষ মাত্রই জানে, কিন্তু যা জানে না তা হল সেই অনুভবের সঙ্গী কে হবে। অলস, ক্লান্ত, অসহায়, অভাবক্লিষ্ট, বেদনাতুর দিন মানুষের জীবনসঙ্গী হয়ে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে আসেন একমাত্র রবীন্দ্রনাথ। অনুভবের যতগুলো ছিদ্র আছে সবকটি ছিদ্রেই রবির কিরণ পৌঁছে যায় প্রয়োজন মতো। সেই আলোর মহিমা এমন যে দুঃখী হয় সুখী, সুখী হয় আরও সুখী। জীবন লালনের জন্যে রবীন্দ্রনাথের আলোর বিকল্প হতে পারে রবীন্দ্রনাথ নিজেই। কেউ কবিতায় খুঁজে নেয়, কেউ আবার গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধে খুঁজে নেয় জীবন চালানোর শক্তি। তাই তো কবির কথায় বলতে হয়, দুঃখের বেশে এসেছে বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব হে। লিখেছেন দেবী প্রসাদ মণ্ডল, গ্রাম পোস্ট কিয়ামাচা, থানা গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। তপন কুমার দিঘার, আপনি লিখছেন বাঁসদা পোস্ট সন্ধিপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, প্রভাত রবির সোনালী কিরণের সাথে যখন কানে ভেসে এলো এই গান, তখন মনে হল এ শুধু একটি প্রভাত নয়, নতুন জীবনের আহ্বান। এই আহ্বানে সাড়া দিয়েই শুরু হয় আমার পথ চলা। রবিকিরণের সাতরঙা রঙে স্নাত হতে আজও চলেছি সেই পথে, কিন্তু জীবনের পথ সোজা নয়, বাঁকে বাঁকে রয়েছে দুঃখ বেদনা, আছে মৃত্যুর ছায়া, বিচ্ছেদের দহন। এই সমস্ত কষ্টের মাঝেও অপূর্ব সান্ত্বনার বাণী শুনিয়ে যান যিনি, তিনি হলেন রবীন্দ্রনাথ। তাঁর গান, কবিতা ও সাহিত্য যেন মানব মনের গহন অন্ধকারে এক চিরপ্রজ্জ্বলিত অক্ষয় প্রদীপ, যার স্নিগ্ধ আলোতে আমরা খুঁজে পাই শান্তির অমৃতধারা। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আবার আনন্দের দিনেও রবীন্দ্রনাথ আমাদের সঙ্গী। উৎসবের উচ্ছ্বাস, প্রকৃতির রূপ, প্রেমের আবেশ, সবকিছুই তাঁর ভাষায় হয়ে ওঠে আরও গভীর, আরও মধুর। তখন হৃদয়ে বাজে আলো, আমার আলো গো, আলোয় ভুবন ভরা। আজকের পৃথিবীতে চারিদিকে হিংসা, বিদ্বেষ, বিভেদ, অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে। মানুষ মানুষকে ভুলে যাচ্ছে, মানবতা হারিয়ে যাচ্ছে ক্ষমতা ও স্বার্থের ভিড়ে। এই বিদীর্ণ সময়েও রবীন্দ্রনাথের গান আমাদের শান্তির পথ দেখায়। তাঁর কণ্ঠে আমরা শুনি, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। তাই বলা যায় রবীন্দ্রনাথ কেবল একটি নাম নয়, তিনি আমাদের চেতনার প্রভাত সূর্য। তাঁর সাহিত্য রশ্মি আমাদের অন্তরের অন্ধকার দূর করে মানবতার পথে এগিয়ে যেতে শেখায়। জীবনের প্রতিটি প্রহরে, প্রতিটি অনুভবে, প্রতিটি দুঃখ আনন্দে রবীন্দ্রনাথ যেন রবি কিরণের মতোই আমাদের হৃদয়ে চির উজ্জ্বল হয়ে থাকেন। লিখেছেন তপন কুমার দিগার, গ্রাম বাঁসদা পোস্ট সন্ধিপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী, বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে, চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত

রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা এট দি রেট অফ জিমেল ডট কম। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

প্রত্যুষা শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:45 খেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল গীতি, 12:00 প্রান্তিক। আজ কবিতায় থাকবেন চাঁদনী চৌধুরী, গল্প পাঠে সৌগত ভট্টাচার্য, অনুষ্ঠানটির উপস্থাপনা অনামিকা সরকার। 12:30 নাটক মানহানি, কাহিনী নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা অবিনাশ রায়। দুপুর 1:50 এবং 6:40 লোকগীতি শুনবেন শিল্পী শচীন্দ্র বিশ্বাস। বিকেল 3:30 যুব অনুষ্ঠানে আজ শোনা যাবে চেতনায় রামমোহন, অনুষ্ঠানটির উপস্থাপনা অনুষ্কা দে ও শ্রীজ্যোতি ভট্টাচার্য। 4:00 গ্রামীগঞ্জে আজ থাকছে অসময়ে সবজি চাষ নিয়ে কিছু কথা, থাকবেন বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ সরকার, অনুষ্ঠানটির উপস্থাপনা বিদীপ্তা দাস, প্রযোজনা ননীগোপাল সাহা। আসছি পরবর্তী ঘোষণায়। সন্ধ্যে 6:05 থাকছে বিশেষ অনুষ্ঠান। আজ শুনবেন রবীন্দ্র আধারিত শ্রুতিনাটক তিন্নির আপনজন, পরিবেশনা জাগরণী দল মালদহ, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা। ডুয়ার্টস দর্পণ শোনা যাবে সন্ধ্যে 7:05, 8:00 সুস্বাস্থ্য, 9:30 আজ শুনবেন সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান। এবছর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা। রেকর্ড করে এনেছেন সৌমিত্র আঢ্য। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, আজ শুনবেন সেতার বাদন, নিবেদনে পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বিবিধ ভারতীর পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। হাম হ্যায় রাহি প্যায়ারকে শোনা যাবে 7:30, ত্রিবেণী শুনতে পাবেন 8:15, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 বম্বে টকিজ,

ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও চালকদের সতর্ক থাকার এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামতি ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের জন্য ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি এবং আম্বাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রাফিক আপডেটস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়া পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলেও রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments from Indian companies in the United States.

0: States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
1: চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হওয়ার কথা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু স্থানে রাতের বেলায়ও উষ্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মোট 21 রাউন্ডে গণনা শেষ হবে। উল্লেখ্য, গত 29 এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আসায় কমিশন সামগ্রিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। 21 মে পুনর্নির্বাচনের দিন ওই কেন্দ্রে 88% ভোট পড়েছে বলে কমিশন জানিয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সফটওয়্যার হিসেবে কাজ করেন, অন্যদিকে পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার হিসেবে কাজ করে। মন্ত্রী মন্তব্য করেন, দেশের উদীয়মান বিশেষজ্ঞদের সম্মানিত করার মাধ্যমে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করছে।
2: We all know that under the visionary leadership of Prime Minister Modi ji, we want India to be developed India, Viksit Bharat by 2047. And when we talk about Viksit Bharat in 2047, health or healthy India is a very key factor. Because if we are healthy, certainly we'll be able to get the success.
1: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কঙ্গো ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। মহারাষ্ট্রে নাসিকে TCS কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালত 1500 পৃষ্ঠার চার্জশিট জমা দেওয়া হয়েছে। SIT-র প্রধান সন্দীপ মিতক জানান, গতকাল 4 অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানিশ শেখ এবং তৌসিফ আত্মারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির

গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডন এবং বাহরাইনের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এদিকে ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে। আজ আইপিএল ক্রিকেটের দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। এদিকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী 30 মে। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে জমিজটের কারণে আটকে থাকা রেলের সমস্ত প্রকল্প চালু করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। আইপিএল ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনী ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রাখা হয়েছে এবং 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। উল্লেখ্য, গত 21 মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 88% ভোট পড়ে এই নির্বাচনে। প্রসঙ্গত, এর আগে গত 29 এপ্রিল রাজ্যের 142টি আসনের সঙ্গে ফলতা কেন্দ্রেও ভোট নেওয়া হয়েছিল, তবে সেই ভোটে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসে। বিজেপির অভিযোগ খতিয়ে দেখে কমিশন ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে। এদিকে পুনর্নির্বাচনের 2 দিন আগে ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে। এমনকি বুথে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকেও। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটিরও বেশি মানুষ সরাসরি এই প্রকল্পের আওতায় আসবেন।
1: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
0: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা

0: কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকারও বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে বলেও জানা গেছে। একটি প্রতিবেদন,
1: সারা দেশের পাশাপাশি এবার এ রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এবার পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলায় কার্যকর করা হয়নি। তার দাবি, এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও দরিদ্র পরিবারের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে বাংলার মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী রাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানান, বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করা হবে। রাজ্যের জন্য এই টিকা 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও এরাজ্যে তা এখনো শুরু হয়নি।
2: সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে।
0: রাজ্যে জমিজটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প ফের চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, এরাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমিজটের কারণে আটকে আছে। উল্লেখ্য, বিগত তৃণমূল কংগ্রেস সরকারের জমি নীতির কারণে রেলের বেশ কিছু প্রকল্প আটকে ছিল বলে অভিযোগ। প্রশাসনিক কাজে সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে আগামী 3রা জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারকে ইমেল মারফত তা পাঠাতে হবে বলে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রাস্তা বা ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর গতকাল সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তারও বেশি সময় ধরে যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। কংগ্রেস এবছর শহীদ মিনারে 21 জুলাই শহীদ দিবস পালন করবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্করবাবু বলেন, এতদিন কংগ্রেসের তরফ থেকে সম্মানের সঙ্গে প্রতীকী শহীদ দিবস পালন করা হতো, এবার আরও বড় আকারে শহীদ মিনারে দিনটি পালিত হবে। এদিকে রাজ্যে নতুন সরকার উন্নয়নের স্বার্থে কাজ করলে কংগ্রেস সমর্থন দেবে বলেও শুভঙ্করবাবু উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হবে। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। ওয়েমারশিটে নেওয়া হবে পরীক্ষা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না ছাত্রছাত্রীরা। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। 28-29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণের মতো নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জমি দখল ও প্রতারণা মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দির পৈতৃক বাড়ি সিল করে দিয়েছে ইডি। সোনাপাপ্পু মামলার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কান্দির ওই বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গায় চলে অভিযান। বালিগঞ্জের শান্তনু ঘনিষ্ঠ ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে প্রায় 2.5 কেজি সোনা এবং 15 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তোলাবাজি ও হুমকির অভিযোগে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোরো চেয়ারম্যান সুদীপ পল্লেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেনে এবারের আইপিএল এর লিগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা করা হবে। চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্য পদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে, শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
5: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
4: এখনো পর্যন্ত 8.85 কোটি বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: ফিরে এলাম বিরতির পর। খেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে এখন শুনবেন নজরুল গীতি। শিল্পীর কণ্ঠে প্রথমে শুনবেন মধু আমি ছিনু।

প্রথমে বন্ধু আমি ছিনু, এরপর হায় আঙ্গিনায়, শুনলেন জাগো কৃষ্ণকলি, এবং শেষে স্বপ্নে দেখি একটি নতুন ঘর। নজরুলগীতি শুনলেন খেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আমি এখানে।
4: দিদি, তোকে নয়, এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
3: বুদ্ধিতে চার্জ দে।
5: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
3: দেখলি?
4: বাবা দাঁড়াও, আমি পে করছি, সিগন্যালই নেই।
5: এবার কি করবে?
4: আছে তো ফ্রি ওয়াইফাই।
3: বোকা, সুধরে যা।
5: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
4: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
1: আরবিআই এ কথা বলে,
2: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
6: ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে। শুভ সকাল সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আর এই মুহূর্তে লাইভ ফোন ইন এই অনুষ্ঠানটি শোনার জন্য আপনারা রেডিও সেটের পাশেই বসে রয়েছেন। ভাবতে ভাবতেই কিন্তু আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। নমস্কার।
7: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
6: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
7: হ্যাঁ শুভ সকাল দিদি ভাই। আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
6: হ্যাঁ হ্যাঁ বলুন প্রবীর বাবু।
7: হ্যাঁ দিদি ভাই, এই শুভ সকালে আপনাদের সাথে আস্থার টান আছে বলে সেই জন্য ফোনটা করি দিদি ভাই। হ্যাঁ, এবং আজকের বিষয়টা একটু বলে দিলে ভালো হয়।
6: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বিষয় আসছে। আসছে এবং আমাদের প্রথম আমাদের যে গানটি থাকে সেই গানটি শুনে তারপর আমরা বিষয়ে ঢুকব। সঙ্গে থাকুন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে আমাদের অনুষ্ঠানের প্রথম গানটি শুনে নেবার।

0: সাথ সাথ ছবি থেকে এই গানটি আপনারা শুনলেন, জগজিৎ সিং ও চিত্রা সিং এর কণ্ঠে, সুর কুলদীপ সিং। এই মুহূর্তে আজ আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আজকের বিষয় আনন্দ। আনন্দ হল সেই অমূল্য সম্পদ যা কিনতে অর্থের প্রয়োজন নেই, ভাগ করলে যা বাড়তেই থাকে। আনন্দ মানে বড় কিছু নয়, ছোট হাসির মাঝে লুকিয়ে থাকে এক পৃথিবী সুখ। আসলে এই আনন্দ আমরা খুঁজে নিই জীবন থেকে, জীবনের পরিসর থেকে। এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, কথা বলি তার সাথে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি সৌভিক সরকার বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দেখুন, আনন্দটা সত্যি তাই, একটা কিছু বলতে পারি তখনই না আমাদের না কেনা যায় না আনন্দ। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের বলতে গেলে কোনো না আমরা আনন্দ হয়ে উঠি, ছোট্টখাটো কোনো ধরুন কিছু একটা আশা করে রয়েছি যে জিনিসটা আমার হবে হবে হবে করে, ওই মুহূর্তে যখন আমরা জিনিসটা যখন পাই তখন কিন্তু খুব আনন্দ হয়ে ওঠে। ধরুন আমি একটা গাছ হয়তো পুঁতলাম, হয়তো আশায় আছি যে গাছটা হয়তো আমার ফলন দেবে, এই দেবে। পরবর্তীকালে গাছটা যখন কিছু কয়েক বছর পরে আমি ধরছি যে হয়তো ফলন দিল, কিন্তু ওই যে আনন্দটা না সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না, এই একটা ধরনের আনন্দ যে কিছু কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।
0: সৃষ্টির আনন্দ যে মানে আপনি একটা চারা গাছ পুঁতেছেন, তার থেকে যখন কিছু একটা আপনি পাচ্ছেন, আপনি আশা করেছেন এবং সেই আশার ফল লাভ করছেন, তখন তো প্রাপ্তির আনন্দই আনন্দ।
1: আনন্দ এই একটা আনন্দ। একটা উদাহরণ দিই, আমি এককালে বলতে গেলে গৃহ শিক্ষক ছিলাম।
0: আচ্ছা
1: ধরুন আমি আমার একটা ছাত্রকে আমি পড়াচ্ছি, মানুষ করছি, তাকে কারিগর তৈরি করছি, মানুষ করার কারিগর তৈরি করছি। পরবর্তীকালে ও উচ্চ শিক্ষিত হলো, শুনতে পেলাম ভালো রেজাল্ট করেছে, তখনও আমার মনে একটা আনন্দ হচ্ছে যে সত্যি আমার ছাত্র তার যে লক্ষ্যটা যেটা ছিল যে হ্যাঁ উচ্চ শিক্ষিত হবে, উচ্চ মাধ্যমিক পাস করে, মাধ্যমিক পাস করে ভালো রেজাল্ট করবে, তার পরিবারের মুখ উজ্জ্বল করবে, এই জিনিসটা হয়ে আনন্দের মধ্যে একটা আনন্দ যে উৎপলিত হচ্ছে, এটাও এক ধরনের আমার মধ্যে একটা আনন্দ হচ্ছে,
0: সৃষ্টির আনন্দ কোনো কিছু করার মধ্যে এবং সে কাজের মধ্যে যদি নিবেদিত প্রাণ হওয়া যায়। মানে আমি ভালোবেসে যদি কোনো কাজ করি এবং প্রত্যাশা ছাড়া, তাহলে কিন্তু আনন্দ থাকে অপরিসীম।
1: একদম দিদি, মানে এই যে অপরিসীম যে বললেন সত্যি তাই, মানে আমাদের যে আনন্দ গুলো ছোট ছোট ছোট ছোট যে আনন্দ, বড় আনন্দ তো অবশ্যই রয়েছে, কিন্তু আমি মনে করি ছোট ছোট আনন্দের মধ্যে না একটা কিছু একটাই, আর সব থেকে বড় করে চেষ্টার পর, মানে অনেকে একটা কথায় কষ্ট করলে কেষ্ট মেলে, এই জিনিসটা মানে কষ্ট করলে কেষ্ট মেলের পর যে আনন্দটা ওটা আপনার বিশাল প্রাপ্তি। আপনি হয়তো কিছু একটা চান, কিছু বলার আগে পেয়ে যাচ্ছেন,
0: একদম একদম
1: আপনি হয়তো কষ্ট করে কিছু একটা অবজার্ভ করছেন, কিছু পাচ্ছেন, ওই যে আনন্দটা না ওর থেকে বড় কিছু দিদি হবে না। আপনি হয়তো নিজে রোজগার করে হয়তো একটা কিছু নিজের জন্য বা বাড়ির জন্য কিছু কিনছেন, যে আনন্দটা না দিদি, হয়তো আপনি সামান্য কিছুই কিনছেন, বিশাল বিশাল বড় কিছু না, সামান্য কিছু হয়তো কিনছেন, হয়তো মার জন্য সামান্য একটা শাড়ি কিনছেন বা নিজের জন্য একটা জামা কিনছেন, ওই যে আনন্দটা যখন পড়ছেন বা পড়তে দেখছেন, ওই যে আনন্দটা
0: এবং এই আনন্দের প্রভাব হয় দীর্ঘস্থায়ী। দেখুন এই যে আমাদের আসলে আমরা বড় বড় আনন্দের থেকেও আমাদের জীবন তো ছোট ছোট আনন্দের সমষ্টি, তো এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো নিয়েই কিন্তু বড় বড় আনন্দের মুহূর্ত তৈরি হয়। একদম একদম। তো এই যে শ্রোতা বন্ধুদের কাছ থেকে সৌভিক বাবু, এই যে আপনাদের ভাবনা, ভাবনাগুলো ভীষণভাবে কিন্তু আমাকে অনুপ্রাণিত করে কাজের ক্ষেত্রে। ধন্যবাদ, ভালো থাকবেন। সৌভিক বাবুর কথার সূত্র ধরে বলা যায় আনন্দ থাকে ছোট ছোট সৃষ্টির মধ্যে, এবং সেই সৃষ্টি যদি হয় আন্তরিক, তবেই কিন্তু সেই আনন্দ হয় অফুরান। এই মুহূর্তে চলে যাব পরবর্তী গানে। আমাদের শ্রোতা বন্ধুরা জানেন, লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী মানেই আপনাদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: লাইভ ফোন ইন। হ্যালো আকাশবাণীতে শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান। এই মুহূর্তে যে গানটি শুনে ফিরে এলাম, গানটি গিয়েছেন আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফি, ছবির নাম আরাধনা। আজ কথা বলছিলাম আনন্দ নিয়ে। আনন্দ হলো জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। এটি এমন একটি অনুভূতি যা আমাদের কর্মক্ষমতা বাড়ায় এবং দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, প্রিয়জনের সান্নিধ্য এবং নিজের কাজের মধ্যে খুঁজে নেওয়া বিষয়। এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন আনন্দ নিয়ে। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল দিদি।
0: শুভ বলুন, শুভ সকাল।
1: আমি হ্যাঁ মেকলিগঞ্জ ব্লকের রানীহাট থেকে বলছি, বিকাশ বলছি।
0: আচ্ছা,
1: নামটা শুনলেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনারাই তো আমাদের সঙ্গে জুড়ে থাকেন। বলুন, আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন?
1: আনন্দ, আনন্দ খুবই একটা ভালো জিনিস, তাই না?
0: আপনার কাছে আনন্দ মানে?
1: আনন্দ মানে খুশি, তাই তো?
0: খুশি, অবশ্যই, আপনার কাছে আনন্দ মানে খুশি, আর কিছু?
1: এবং হ্যাঁ আছে, মনে অনেক বাধা কেটে চলা এবং মনটাকে শান্তি দেওয়া, মানুষের সঙ্গে খুব মাটিতে থাকা, অনেকভাবে আনন্দকে ভাগ করে আমাদের চলার পথটা সচল হয়।
0: একদম আনন্দ, হ্যাঁ, আপনি চলার পথ সচল হয় তখনই যখন আপনার মধ্যে আনন্দ থাকে এবং আপনার আনন্দিত এই যে অভিব্যক্তি, আপনার সামনে যিনি থাকেন তারও কিন্তু, তিনিও সেই আনন্দের অংশীদার হন এবং আনন্দের অভিব্যক্তি আমাদের মুখে কিন্তু থাকে, ফুটে ওঠে। কাজেই আর আনন্দ কিন্তু আমাদের জীবনে আমরা যেভাবে ভালোবেসে, পরিশ্রম করে, প্রিয়জনের সান্নিধ্যে সব কিছু মিলেমিশেই কিন্তু আনন্দ আমাদের জীবনে আসে। ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। নমস্কার।
0: নমস্কার। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরবর্তী গানে যাবার। লাইভ ফোন ইন, হ্যালো আকাশবাণীতে আমরা শুনে নেব পরবর্তী গান। তবে এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন একটু কথা বলে নি তার সঙ্গে। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
2: আমি শিলিগুড়ি বাগাজাতিন পাশ থেকে বলছি, নিতাই রায়।
0: আচ্ছা বলুন, আজকের বিষয় শুনেছেন?
2: হ্যাঁ শুনেছি, আনন্দ।
0: একদম,
2: আনন্দ তো অনেক ভাবেই আসে। কোন কিছু মানে আনন্দ আছে, গুজরাটের সুরাটে ওরা একটা প্ল্যান তৈরি করেছিল, সেইখানে ও অ্যাওয়ার্ড পেয়েছিল, ওদের কেন্দ্রীয় মন্ত্রী ওকে অ্যাওয়ার্ডটা দেয়।
0: এবং সেটা আপনার জীবনে
2: খুবই মানে বিশাল বড় আনন্দ, শুধু আমার নয়, আমার আত্মীয় স্বজন এবং আরো বন্ধু বান্ধব যারা সবাই এতে আনন্দিত হয়েছে।
0: এবং আমার শুনে আমারও খুব আনন্দ হচ্ছে। দেখুন, মানে সন্তান যখন ভালো কিছু করে তার থেকে বড় আনন্দ বোধ হয় মানে অভিভাবকদের জীবনে আর হয় না। আমাদের জীবন তো তাদের ঘিরেই থাকে, কাজেই এই আনন্দের কিন্তু কোনো ব্যাখ্যা নেই। আর কিছু? আমার মনে হচ্ছে কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, তো আমরা কথাটা তো শুনে ফেলেছি, ওনার ব্যক্তিগত আনন্দের মুহূর্তের কথা সেটা শুনেছি এবং শুনে সেই আনন্দ কিন্তু আমি ভাগ করে নিলাম আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছি হিন্দি ছায়াছবির গান নিয়ে লাইভ ফোন ইন, হ্যালো আকাশবাণীতে। সময় হয়ে গেছে পরের গানে যাবার।

0: স্বর্ণযুগের হিন্দি ছায়াছবির গান শুনছেন। গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর এবং মুকেশ। আর আজকে আমরা রয়েছি আনন্দ এই বিষয় নিয়ে। এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ,
1: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: সকাল, অনেকদিন পর ফোন পেলাম। আমি কাওয়াখালী থেকে সুমিত্রা মুখার্জি বলছি।
0: আচ্ছা, কাওয়াখালী।
1: অনেকদিন পর ফোন পেলাম।
0: হুম হুম হুম হুম
1: খুব আনন্দ হচ্ছে আজকে যে আপনি এত সুন্দর গান শোনাচ্ছেন, আমাদের কথা বলছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে আনন্দ।
0: হুম বলুন।
1: আনন্দটা হচ্ছে খুশি, যখনই মানে কোনো মানে কষ্ট থেকে মাথা উঠে দাঁড়ায়, তখনই খুশিটা মানে ভীষণ অনুভব হয়।
0: হুম
1: খুশিটা তখনই অনুভব হয় যে না, হ্যাঁ ঠিক, আজকে আমি খুশি।
0: মানে
1: আর
0: কষ্ট
1: খুশি
0: পেরিয়ে যে
1: আমি,
0: আনন্দ,
1: হ্যাঁ
0: কষ্ট পেরিয়ে যে আনন্দের সন্ধান মেলে।
1: হ্যাঁ।
0: হুম হুম
1: আর আর একটা হচ্ছে যে মাথার উপর দিয়ে অনেক রকম ঝড় যায়, মাথাটা নিচু করে থাকি, আর তখন ঝড়টা যখন চলে যায়, তখন যে সেই যে একটা মানে মানে খুব আনন্দ হয় আমার। এটা হচ্ছে আমার দুই। আর তিন হচ্ছে, আমি যদি কেউকে কিছু মানে হেল্প করতে পারি, কিছু ই করতে পারে, আর যে না আমি কিছু মানে আমার মনকে লোককে বলে মানে আমার লাভ হয় না,
0: হুম
1: আমি
0: হুম
1: তখন
0: হুম
1: আমার মনকে বলি
0: হুম
1: যে না আমি আজকে এর জন্য কিছু করতে পারছি, এটাই হচ্ছে আমার আনন্দ। আনন্দ হচ্ছে খুশি, খুশি মানে তখন মনে হয় যে না আমি মানে পরিবারের সঙ্গে বা অন্য লোকের সঙ্গে খুশিটা ভাগ করতে পারি,
0: আপনি খুশির
1: এটাই আমার।
0: বা আনন্দের উৎসে গেছেন। আর
1: হ্যাঁ
0: জীবন তো আমাদের সমৃদ্ধ করে, আপনি সেই
1: হ্যাঁ
0: জীবন অভিজ্ঞতা থেকে আনন্দ নিয়ে যে বার্তা দিলেন, আমাদের শ্রোতা বন্ধুরা অবশ্যই সবাই শুনছেন।
1: হ্যাঁ
0: আর
1: আর একটা আমার আনন্দ হয়
0: হুম বলুন।
1: দিদি, যখন আমি তো টিউশনি পড়াই বাচ্চাদেরকে
0: হুম
1: ক্লাস 5, 6, 4, যখন ওরা
0: হুম
1: পরীক্ষায় পাশ করে আমার কাছে এসে মানে বলে দিদিমণি আমি পাশ করেছি, তখন আমি যেন একটা পাথরের মতো হয়ে যাই, মানে আনন্দতে আমার
0: হ্যাঁ,
1: আর মুখে তখন ভাষা থাকে না, মানে এইটাই হচ্ছে আমার জীবনে বিশাল বিশাল আনন্দ। একদম ওই আনন্দটা আমি যে মানে ভাগ করার মতন আমারই হয় না, যখন ওদের পরিবার এসে বলে যে হ্যাঁ দিদিমণি ওরা পাশ করেছে, এই একটা আমার আনন্দ।
0: এই আনন্দ নিয়েই থাকুন এবং এই আনন্দই আপনাকে, আপনার জীবনকে সুন্দর করে তুলবে। ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। কথা হচ্ছিল আনন্দ নিয়ে। আর এই যে আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের বিভিন্ন দিক যেটা তারা ভাবেন, বিষয়ভিত্তিক যে ভাবনা, সেই ভাবনা নিয়ে তারা কিন্তু আমাদের সমৃদ্ধ করেন। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: আমি প্রধাননগর থেকে বলছি। আজকে
0: আপনার নামটা বলুন আগে।
2: গৌরী সরকার।
0: আচ্ছা।
2: হুম, এই যে আনন্দ, আনন্দটা কি বলেন তো, সত্যি আনন্দ নিয়ে থাকাটাই ভালো।
0: হুম
2: আমি একটু গাছপালার গাছপালার দিকে থাকা ভালো লাগে।
0: আচ্ছা,
2: আর আনন্দ দেখেন ছোট, যদি একটু কেউ আমি কাউকে গিফট দিই সেটাও আমার আনন্দ লাগে, কেউ যদি আমাকে একটু গিফট দেয় সেটাও আনন্দ লাগে।
0: আচ্ছা,
2: আর আমার আনন্দটা হচ্ছে কি, আমি একজন অনাথ আশ্রমে একবার আমার কর্তা মারা যাওয়ার পরে গিয়ে মানে বাচ্চাদেরকে খাবার দাবার দিয়েছি,
0: আচ্ছা
2: জামা কাপড় দিয়েছি, ওইটাতে আমার খুব আনন্দ হয়েছে,
0: আচ্ছা আচ্ছা
2: বুঝলেন।
0: আচ্ছা, এই আনন্দময় মুহূর্তগুলোকে আপনি ধরে রাখুন। হ্যাঁ, এবং এই আনন্দই কিন্তু আপনার আগামীর পাথেয় হয়ে থাকবে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আনন্দ নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন ভাবনা শুনছি। তবে এই ভাবনার সঙ্গে সঙ্গে আজ এখন চলে যাব পরবর্তী গানে।

0: লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি শ্রোতাবন্ধুদের সাথে, আর কথা হচ্ছে আজ আনন্দ নিয়ে। এই মুহূর্তে একজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন, একটু কথা বলে নি। নমস্কার, শুভ সকাল। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন।
1: আনন্দ শব্দটার পেছনে কিন্তু ইতিহাস রয়ে গেছে, কোন ঘটনার পরেই আনন্দের পুষ্ট। আনন্দটা কিন্তু একা একা চলে না, বহু প্রতীক্ষার পরে যে সুখানুভূতি বা শুভ ফল পাওয়া যায় তাতেই আনন্দের বহিঃপ্রকাশ হয়। আনন্দ যেমন হাড্ডাহাড্ডি ছাড়ার লড়াই হচ্ছে, তারপরে যখন জেতা যায় তখন আনন্দের প্রকাশ পায়। নির্মল আনন্দ, বিমল আনন্দ, এগুলো হলো কোন একটা কিছুর উপর নির্ভরশীল। আনন্দ একা চলে না, অনেক কিছু ঘটনার পরেই আনন্দ হয়। যেমন ধরুন সমুদ্র বা জাহাজের ভ্রমণ হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই প্রাণ বাঁচানোর জন্য প্রতীক্ষা করছে, ঝড় থেমে গেল, সবাই নিশ্চিন্ত হয়ে গেল, সেই যে আনন্দ, এইভাবে একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই আনন্দের সৃষ্টি হয়।
0: একদম।
1: যেমন ধরুন আমি বাড়ি ফিরবো, প্রতীক্ষা করছি, আমি পৌঁছানোর পরে সে শিশুর থেকে শুরু করে গৃহপালিত পশু কুকুরটা পর্যন্ত আনন্দ প্রকাশ করে, অর্থাৎ কোন একটা ঘটনার পরেই আনন্দের সৃষ্টি।
0: একদম ঠিক বলেছেন। আর আনন্দ তো থাকে গুণী, মানে আমাদের প্রিয়জনের সঙ্গ লাভে, আমাদের প্রিয়জনরা।
1: হ্যাঁ সেটাই বল, মানে কোনো কিছু প্রতীক্ষার পরে যেটা প্রাপ্তি,
0: একদম
1: সেইটাই আনন্দ। সে পরীক্ষা পরিশ্রমের ফলে ভালো রেজাল্ট করা আনন্দ, অনেক চেষ্টার পরে চাকরি পাওয়ার পরে আনন্দ, সবকিছু প্রাপ্তি, মানে শেষ কথা হলো আনন্দ,
0: আনন্দই আনন্দ,
1: অনেক কিছুর পরে আনন্দ।
0: যেটাকে আমরা বলি আনন্দম, মানে আনন্দই আনন্দ, যেটা ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। আজ কথা হচ্ছিল আনন্দ নিয়ে। আমরা শেষ গান শুনব, তবে তার আগে এই যে কিছু অনুভূতি, যেমন আনন্দ, কিছু অনুভূতি কিন্তু ব্যাখ্যা করা যায় না, তবে সেগুলো হৃদয়ে এমন আলো ছড়িয়ে দেয় যা কিন্তু আমাদের দিনটাকে আরও সুন্দর করে তোলে। আবার দেখুন, সবাই আনন্দকে খুঁজে বেড়ায়, কিন্তু খুব অল্প মানুষই তার খোঁজ পায়, সকলে কিন্তু আনন্দের সন্ধান পায় না। এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কি বলছেন একটু শুনি। নমস্কার। হ্যাঁ বলুন।
2: আনন্দটা একটা আপেক্ষিক জিনিস, কার কিছু আনন্দ লাগবে সম্পূর্ণ তার ব্যক্তিগত
0: ব্যাপার।
2: আমরা যেমন শৈশবে কোনো কিছু জিনিস আনন্দ পাই, আবার যখন মধ্য বয়সে বা যৌবনে পৌঁছে তখন সেই বিষয়গুলোর প্রতি আমাদের আর আনন্দ লাগে না। আমাদের কিন্তু আনন্দের বিষয়গুলো পরিবর্তন
0: হয়, বদলে বদলে যায়।
2: আমরা করে আনন্দ পেতাম, আবার একটা সময় গল্প গুজব করে স্কুল কলেজে পড়ে আনন্দ পেতাম, আবার যখন একটু বয়স হয় তখন আমাদের চিন্তা হয় কর্মসংস্থান, যখন কর্মসংস্থান হয় আমরা সেটাই আনন্দ পাই। এইভাবে আমাদের স্টেজ বাই স্টেজ আনন্দের বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হয়, অর্থাৎ কে কিসে আনন্দ পাবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার।
0: একদম ঠিক ঠিক।
2: মনে করুন কেউ কবিতা বিক্রি করে আনন্দ পায়, কেউ বক্তব্য রেখে, কেউ গান শুনে। আমি যেমন আমার গান শুনলে অনেক সময় অনেক কিছু আমার মানে চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে বেশ ফ্রেশ হয়ে উঠি।
0: আচ্ছা খুব ভালো লাগে,
2: গানকে খুব ভালোবাসি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
2: আমি যখন ছোট ছিলাম তখন তো শিলিগুড়ি সেন্টারই আমাদের কাছে ছিল সবচেয়ে প্রিয়। আর একটা ছিল বিনাকা। এই জিনিসগুলো আমরা শুনতাম এবং তাতে আমরা খুব, এই যে আজকে আপনি যে গানগুলো বাজাচ্ছেন, আমি বাড়িতে বসে বলছি যে এই গানগুলো শুনে সেই পুরনো 70-এর দশক 80 দশকের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, মুকেশ কিশোর এদের গানগুলো আমরা শুনি।
0: একদম একদম,
2: এইটাই একটা আনন্দ।
0: একদম একদম, আর এই আনন্দ নিয়েই আমরা চলবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে,
2: আপনিও ভালো থাকবেন।
0: হুম অবশ্যই, নমস্কার। আনন্দই আনন্দ, আসলে জীবনপথে চলতে চলতে জীবন অভিজ্ঞতা বাড়ে। শ্রোতা বন্ধুদের সঙ্গে এই আনন্দ নিয়ে যখন কথা বলছি, তাদের বিভিন্ন ভাবনা, যে ভাবনাগুলো কিন্তু আমাকে ছুঁয়ে গেল, এবং এই ভাবনা আনন্দের আরেকটি মাত্রা যোগ করল। কিন্তু এই আনন্দটুকু নিয়েই হ্যালো আকাশবাণী, লাইফ ফোন ইন হ্যালো আকাশবাণী আজ শেষ করব। সকলকে আনন্দই আনন্দ এই কথাটি বলবো, সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর বিচিত্র সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা চলেছে। হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরানের সঙ্গে চুক্তি রূপায়ণের কাজ অনেকটাই এগিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ দুটি খেলা। প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। অন্যদিকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে কথা বলেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশ নেবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মতবিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ।
1: Anchoring that is the relationship between the president and the prime minister. It's a personal relationship that dates back to the first administration when the president had a chance to visit here, and it has carried over into the second administration, and you can just see the connection between them, and I think that's incredibly important. It is. The connection between leaders is incredibly important. These are two very serious leaders that are focused not just on the short term but on the long term, and so I think that is important to note because it's a key part of the foundation of the relationship between our countries. And just in the past year we've seen this partnership deepen.
0: চলতি বছরের জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটিরও বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
2: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
0: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। এর মধ্যে 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ইতোমধ্যেই ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী ও আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানা গেছে। একটি প্রতিবেদন,
3: সারা দেশের পাশাপাশি এবার এ রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এবার পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। রাজ্য সরকারের দাবি, এর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলায় কার্যকর করা হয়নি। তার দাবি, এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও দরিদ্র পরিবারের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এর ফলে বাংলার মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রয়েছে। 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামচি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলির সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলেছে, খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত 1 সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তুলেছেন তিনি। আমেরিকার হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে পুলিশের পাল্টাগুলিতে ওই হামলাকারী প্রাণ হারিয়েছেন বলে খবর। জানা গেছে, 17 নম্বর স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এর মাঝামাঝি এলাকায় এক ব্যক্তি হঠাৎ ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। জবাবে কর্তব্যরত পুলিশকর্মীরাও পাল্টা হামলা চালায়। হামলাকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার কারাকাসে এই প্রথমবার সামরিক মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 23 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানীতে হামলা চালিয়ে দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন সেনা। ভেনেজুয়েলা কর্তৃপক্ষের দাবি, ওই দিনের হামলায় অন্তত 100 জন নিহত হন। এই ঘটনার পর এই প্রথম সেখানে মার্কিন সামরিক মহড়া অনুষ্ঠিত হল। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। এদিকে কঙ্গোয় ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। পাঞ্জাবের কাপুরথালা জেলে গতরাতে কয়েদি ও

0: সোনা জিতেছেন গুরবিন্দর সিং সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা। বাজারে গেলে কেনাকাটা হবেই, এতে আর সন্দেহ কি? ইচ্ছে মতো একগাদা শপিং করাই যায়, কিন্তু প্রশ্ন ওঠে ব্যাগ বইবে কে? সঙ্গে কেউ থাকলে তাও কাজটা সহজ হয়, কিন্তু নিতান্তই সঙ্গে কেউ নেই, অথচ একগাদা কেনাকাটা হয়ে গেছে, এমন অবস্থায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে একটি সংস্থা। দিল্লির এই স্টার্ট আপ সংস্থা ক্যারিমের নামে এক পরিষেবা শুরু করেছে, যার ট্যাগলাইন ইউ শপ উই ক্যারি। এর মাধ্যমে বুক করা যাবে এমন পুরুষদের যারা শপিং চলাকালীন যাবতীয় ব্যাগ বয়ে দেবে। ব্যাগের ভার যতই হোক না কেন, তা নিয়ে তাদের বিরক্ত বা ক্লান্ত হতে দেখা যাবে না। সর্বোচ্চ 12 কেজি ওজন বইতে পারবে এমন একজন অ্যাসিস্ট্যান্ট। বিশেষত শপিং সেরে যদি স্ট্রিট ফুডের ভিড়ে দাঁড়াতে চান কোনো মহিলা, অথবা মেট্রো টিকিটের দীর্ঘ লাইনে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারী শপিং ব্যাগ। এমন অবস্থায় ভীষণ কাজে আসবে ক্যারিমেন, এমনটাই বিশ্বাস সংস্থাটির। কম ওজন বইতেও যাদের শারীরিক সমস্যা হয়, তারা হয়তো সত্যিই ভরসা করবে ক্যারিমেনকে। সংস্থার দাবি, প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট এই কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ঘন্টায় প্রায় 150 টাকা লাগবে বুকিংয়ে। যদি 3-4 ঘন্টা কিংবা আরও বেশি সময়ের জন্য প্রয়োজন হয়, সেই মতো বাড়বে চার্জ। ইতোমধ্যেই বুকিং আসতেও শুরু করেছে, এমনটাই জানিয়েছে সংস্থা। রেস্তোরাঁয় গিয়ে জন্মদিনের কেক কেটেছেন কখনো? অনেকের এই অভিজ্ঞতা রয়েছে, আর তার জন্য যদি আপনাকে হাজার হাজার টাকা বিল দিতে হয়, তবে কেমন লাগবে? এক বাক্যে সকলেই বলবেন, ভালো লাগবে না। ঠিক এমনই এক অদ্ভুত এবং অবাক করা ঘটনা ঘটেছে আমেরিকার এক বিলাসবহুল রেস্তোরাঁয়। বাইরে থেকে আনা কেক কাটার জন্য গ্রাহককে $110 বা ভারতীয় মুদ্রায় প্রায় 10,650 টাকা বিল গুনতে হয়েছে ওই রেস্তোরাঁয়। সোশ্যাল মিডিয়ায় সেই বিলের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনাটি ঘটেছে আমেরিকার বেভারলি হিলসের পোজা নামের একটি নামকরা রুফটপ রেস্তোরাঁয়। 11 জনের সেই দলটির মোট বিল হয়েছিল $1,100-এর বেশি, কিন্তু সেই বিলের মধ্যে একটি জায়গায় কেক কাটিং অর্থাৎ কেক কাটার ফি হিসেবে আলাদা করে $110 যোগ করা হয়েছিল। অর্থাৎ মাথাপিছু $10 করে শুধু কেক কাটার জন্যই চার্জ করা হয়। পরে অবশ্য রেস্তোরাঁ ওই অতিরিক্ত শুল্ক ফেরত দিয়েছে বলেই খবর। বজ্র যে আসলে বিদ্যুৎ তা ঢের আগেই প্রমাণ করে যান বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। প্রাণ বাজি রেখে ঘড়ির সঙ্গে চাবি বেঁধে নিজের পরীক্ষা চালিয়েছিলেন, কিন্তু এবার সেই বজ্রকে লুফে নিয়ে অসাধ্য সাধন করল জাপান। সার্বিকভাবে এই প্রযুক্তিকে কার্যকর করা গেলে আগামী দিনে বজ্রপাত থেকে প্রাণহানি কিংবা সম্পত্তিহানি ঠেকানো যাবে বলে মত বিজ্ঞানীদের। এমনকি ভবিষ্যতে পৃথিবীর উন্নয়নেও কাজে লাগানো যেতে পারে বজ্রের শক্তিকে। জাপানের টেলিকম জায়ান্ট নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন এনটিটি সংস্থা এই অসাধ্য সাধন করেছে। এক ধরনের বিশেষ ড্রোন তৈরি করেছে তারা, যার মাধ্যমে বজ্রকে লুফে নেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে তার গতিপথ। আকাশেই গোটা প্রক্রিয়া মিটে যাবে, ফলে বজ্র আর বসতি এলাকায় আছড়ে পড়বে না। ছোট আকারের ড্রোনগুলিতে লাগানো রয়েছে ফ্যারাডে কেজ। ফ্যারাডে কেজ আসলে একটি প্রতিরক্ষামূলক আবরণ, যার মাধ্যমে নিরাপদ পদ্ধতিতে বিদ্যুতের তরঙ্গ বাইরের দিকে প্রবাহিত হয় এবং ড্রোনটি ঝলসে যায় না। আগের মতোই উড়তে থাকে ড্রোন, তবে এক্ষেত্রে বজ্রপাতের জন্য অপেক্ষা করতে হয় না, বরং নিজে থেকেই বজ্রকে আকর্ষিত করে ড্রোনগুলি। এখনও পর্যন্ত পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে 150 কিলো অ্যাম্পিয়ার্স বিদ্যুৎ শক্তি সইতে

0: সক্ষম ড্রোনগুলি, যা সাধারণ বজ্রপাতের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এক্ষেত্রে বজ্রের আঘাত এড়িয়ে চলার পরিবর্তে বজ্রকে নিজের দিকে প্রলুব্ধ করছে ড্রোনগুলি, যাতে বিপজ্জনক বিদ্যুৎ শক্তিকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। এমনিতে বজ্রপাত একটি অনিয়ন্ত্রিত প্রাকৃতিক ঘটনা, এর জেরে প্রাণহানি থেকে সম্পত্তিহানি দাবানল পর্যন্ত ঘটে। ড্রোনের মাধ্যমে বজ্রপাতকে অন্যত্র নিয়ে যেতে পারলে সেই ঝুঁকি কমে যাবে অনেকটাই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা।
1: আকাশবাণী শিলিগুড়ি। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন কলকাগুলি নিয়ে আমি নবনীতা দিদি এসে গেছি তোমাদের কাছে। আর গল্প তো হবেই, তবে শুধু গল্প না, তোমরা কি শোনাতে চাও সেটাও তো শুনতে হবে, তাই না? সব শুনবো, তবে তার আগে আজ তো ছুটির দিন, রবিবার, তাই প্রথমে তোমাদের জন্য রইল এই গানটি।

0: আজ রোববার, আর ছোট্ট বন্ধু কি বলতে চায় একটুখানি শুনে নি। বলো কে বলছো আর কোথা? খেয়া বলছো? কোথা থেকে বলছো? আমি জানি সাপটি বাড়ি থেকে বলছো, খেয়া। আচ্ছা, তুমি আজ কি শোনাবে?
1: আদর্শ ছেড়ে,
0: আচ্ছা বেশ, শোনাও শুনি।
1: আদর্শ ছেড়ে, কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে ছেড়ে ছেড়ে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ এই যার আসিরে সে আগুয়ার শরীরে রক্তাংশান হাত পা সবাই আছে ভয় কেটোরা রয়েছে সে কি প্রয় সে ছেড়ে কে যায় বলো কোথায় কোথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা পাতে সে মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার কানে খাটো সবকে ভক্তি করো তোমরা মানবরে নমস্কার।
0: একটু শক্ত হয়ে গেল, যাই হোক, তুমি বলেছো চেষ্টা করে, বেশ সুন্দর করে বলেছো, ঠিক আছে তোমারটা শুনে নিলাম। এরপরও কিন্তু আবার তুমি সুন্দর করে একটা কবিতা তৈরি করবে এবং অবশ্যই আমি শুনবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আমার ছোট্ট বন্ধুদের জন্য লাইফোনিন কলকাকুলি নিয়ে আমি কিন্তু চলে এসেছি গল্প করব বলে তোমাদের সাথে। আর ছোট্ট বন্ধুর সঙ্গে গল্প করতে করতে আমরা প্রথম গানটি তো শুনলাম, তো এই গানটি কে গেয়েছে বলো তো? রেমা লাহিড়ি, ঠিক আছে? তো ছোটদের জন্য, আমার ছোট্ট বন্ধুদের জন্য গান তো শোনাবই, ঠিকই আছে, আর ছোট্ট বন্ধুদের সঙ্গে ছোট্ট বন্ধুরা আমাকে কি শোনাতে চায় আর ওরা কলকাকলিতে আমাকে কি শোনাবে বলে অধীর আগ্রহে বসে আছে রেডিও সেটের ওপারে, আমার কিন্তু খুব জানতে ইচ্ছে করছে। তার জন্য ছোট্ট বন্ধুকে যেটা করতে হবে, কি করতে হবে, 9434076705 এই নম্বরে ফোন করতে হবে। নম্বরটা আবার বলে দিই, 9434076705 এই নম্বরে টুক করে একটা ফোন করে আমার সঙ্গে তুমি তোমার যেটা ভালো লাগে সেটা কিন্তু তুমি আমাকে শোনাতেই পারো, ঠিক আছে? শোনাও, ততক্ষণ আমি তোমাদের যেটা শোনাবো সেটা হচ্ছে পরের গানটা, কেমন?
2: মেট্রো রেলে আপনাকে স্বাগত, দরজা বন্ধ করা হচ্ছে, পরবর্তী স্টেশন রবীন্দ্র সরোবর, প্ল্যাটফর্ম ডান দিকে।

0: গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গজেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি স্বরাজ জোরে, নমস্কার।
1: আচ্ছা, তুমি কি এটুকুই তুলেছো কবিতাটা?
0: হ্যাঁ
1: এইটুকুই তুলেছো? পড়বি পর
0: হ্যাঁ
1: মালির ঘাড়ে, আরেকটু ছিল কিন্তু, আমার মনে হয় তুমি যেখান থেকে পড়েছো সেখানে বোধহয় এইটুকুই ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু খুব সুন্দর বলেছো, কাজী নজরুল ইসলামের কবিতা। এবার বাকিটুকু তুমি কিন্তু অবশ্যই ওটাকে জোগাড় করে, সংগ্রহ করে তুমি কিন্তু পুরো কবিতাটা তুলে ফেলবে, কেমন? আমি একদিন কিন্তু সম্পূর্ণ কবিতাটা তোমার মুখে শুনবো, ঠিক
0: ঠিক
1: আছে?
0: আছে,
1: হুম,
0: হ্যাঁ
1: আচ্ছা ঠিক আছে, কি করছিলে সেটা তো বললে না।
0: কি আমি বসে বসে এই যে শুনতেছিলাম,
1: বসে বসে শুনছিলে? কি শুনছিলে? কলকাকলি, তোমাদের অনুষ্ঠান? হুম, বুঝেছি, বসে বসে কলকাকলি শুনছিলে, আর আমাকে তো শুনিয়েও দিলে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন পড়াশুনো থাকলে পড়াশুনো টুক করে সেরে নাও, সেরে নিয়ে খেলাধুলো করো, কেমন? হুম, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা সবচেয়ে ভালোবাসে কিন্তু, আমি জানি, তাদের পছন্দের বিষয়ের সঙ্গে থাকতে। পড়াশুনো তো আছেই, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের পছন্দের জিনিসের সঙ্গে থাকতেও পছন্দ করে। এই মুহূর্তে সময় হয়ে গেছে তোমাদের আর একটা গান শোনাবার, শোনাবো, তবে তার আগে তোমাদের আমি একটা যে মুরগি মায়ের গল্পটা শোনালাম, তোমাদের কেমন লাগলো আমাকে একটু লিখে জানাবে? আমার খুব ভালো লাগবে। হুম, আমাকে লিখে জানিও। আর তোমরা আর কেমন, ছোটদের কেমন গল্প পছন্দ করো সবটুকুই জানাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের জন্য থাকছে পরের গানটা।

আমি জানি আমার ছোট্ট বন্ধুদের কিন্তু এই যে আদিত্য নারায়ণের গাওয়া এই গানটি খুব ভালো লেগেছে, লেগেছে না? আচ্ছা, তোমাদের এই যে ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আমাদের যে অনুষ্ঠান, সেই ছোট্ট ছোট্ট বন্ধুদের এই যে কলকাকলি নিয়ে আমি যে এই যে তোমাদের সঙ্গে আছি, তা তোমাদের ভালো লাগা, তোমাদের মন্দ লাগা সবটুকু তো শুনতে ইচ্ছে করে। তোমরা কি ভালোবাসো, কি পছন্দ করো, ছুটি কেমন করে কাটাও, তাই না? সব গল্পই তো করতে ইচ্ছে করে। তবে এই মুহূর্তে একটা তোমাদের কবিতা বলি, কেমন? ছোট্ট কবিতা। ডাঙ্গুলি হাতে পেলে কেটে যায় বেলা, কঁচি কাঁচা খুশি হয়ে জমে ওঠে খেলা। মিঠের রোদে মাঠে গিয়ে সব খেলা ভুলি, যদি পাই হাতে আমি রাঙা ডাঙ্গুলি। স্কুল ছুটি থাকে যদি জড়ো হই মাঠে, ডাঙ্গুলি হাতে নিয়ে সারাদিন কাটে। তো ছোট্ট বন্ধুদের জন্য কিন্তু ছোট্ট ছোট্ট ছড়া সংগৃহীত, তো এটা তোমাদের শোনালাম। আর ছোট্ট বন্ধুরা যেটা খুব ভালোবাসে আমি জানি কিন্তু, সেটা হচ্ছে গান শুনতে, তাই না? তো তোমাদের জন্য থাকছে পরের গানটি।

0: ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য কলকাকুলি আজ এই পর্যন্তই। ছোট্ট বন্ধুরা খুব ভালো থেকো। আজকের মতো কলকাকুলি এখানেই শেষ করছি, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন বাংলা টপ্পা, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন বাংলা টপ্পা। এই গানটির কথা নিধুবাবু, সুর প্রচলিত।

বাংলা টপ্পা শুনছেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির কথা বিদ্যাসুন্দর, সুর প্রচলিত।

বাংলা টপ্পা শুনছেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির কথা ও সুর অমৃতলাল বসু।

বাংলা টপ্পা শুনলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনি গাছ লাগাচ্ছেন, আপনার প্রতিবেশী বন্ধুকেও বলুন না। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আমরা এই মুহূর্তে শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান, কিছু কথায় কিছু গানে। এই অনুষ্ঠানে কথা তো থাকবেই, তবে শুরুটা সুরে সুরে হলে মন্দ হয় না কিন্তু।

0: কিছু কথায় কিছু গানে, এই অনুষ্ঠানে, এই মুহূর্তে লাইফোনিন এই অনুষ্ঠানে রয়েছি আমি নবনীতা, এবং আমার সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছে মীরা।
1: কেমন আছো নবনীতাদি?
0: খুব ভালো আছি, তুমি কেমন আছো?
1: আমিও ঠিক আছি, অনেক দিন পর তোমার সাথে দেখা হলো।
0: এটা একটা কিন্তু মানে একটা অনেক বড় পাওয়া বলো।
1: অবশ্যই।
0: আর দেখো, আমরা তো কথা বলছি, তার মাঝখানে আমাদের একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটু শুনে নি।
1: অবশ্যই।
0: নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন একটু বলবেন? আচ্ছা আচ্ছা।
1: হ্যাঁ, নবনীতাদি, নিতাই বাবু কিন্তু আমাদের নিয়মিত কলার।
0: আচ্ছা।
1: হুম,
0: বলুন আপনার। আজকে কিন্তু আমরা এখনো আমাদের বিষয়ে যাইনি, তো বলবো। তবে যেটা আমরা শুরুতে, আমরা তো সুরে সুরে ফিরলাম, তবে বিষয়টা আমরা আলোচনা করছি, তো আপনার কোনো কিছু, মানে আপনি যদি কিছু বলতে চান, মানে বিষয়ের আগেই আমরা একটু শুনে নিতে চাই। আপনার ভালো লাগা থেকে ফোন করেছেন, এই অনুষ্ঠান কেমন লাগছে বলুন।
2: ভালো ছিল, পুরনো গান খুবই ভালো শুনছিলাম।
0: হ্যাঁ, আসলে
2: পুরনো গান, বাংলা গান যেগুলো সেগুলো বাজালে খুব ভালো লাগবে।
0: আচ্ছা, এবং পুরনো গানের মধ্যে আমাদের কোথাও একটা নস্টালজিয়া কাজ করে, ভালো লাগা একটা কাজ করে অবশ্যই।
2: বয়স্ক মানুষ তো, আমরা পুরনো গানগুলোকেই ভালোবাসি।
0: না না, এটা না, এই গানগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুব ভালো লাগার,
2: ভালো লাগারই
0: কারণ কথা এবং সুর
2: জিনিসগুলো খুবই ভালো। ওল্ড ইজ গোল্ড একটা কথা।
0: একদম তাই, একদমই তাই।
1: হ্যাঁ, এখানে নবনীতাদি একটু বলিনি, ওল্ড ইজ গোল্ড অবশ্যই, কিন্তু আমাদের নতুনকে নিয়েও তো চলতে হবে। নতুন পুরনো মিলে আমরা যদি মালা গাঁথি কেমন হয় বলো?
0: তাহলে মালাটা একটু,
1: হ্যাঁ নিতাইবাবু, মালাটা একটু যদি অন্য রকম হয়, ঠিক আছে। আমরা তো পুরনোতে আছি, পুরনো মানে কোনোদিনও পুরনো হওয়ার নয়, এটা নতুন, একেবারে নবনবীন আর কি। তার মধ্যেও কিছু নতুন যদি ফুল দিয়ে মালাটা গেঁথে নি কেমন?
0: এবং সেই গানগুলো যদি ধরো নতুন কিছু গান, যে গানগুলো সুরে এবং কথায় অনবদ্য,
1: অবশ্যই।
0: এমন কিছু কিছু গান তৈরি হচ্ছে যে গানগুলো আগের গানের যতখানি ভালো লাগছে, এই গানগুলো কিন্তু আমাদের কাছে ততখানি ভালো লাগার,
1: হয়তো সংখ্যাটা কিছুটা কম।
0: হ্যাঁ,
2: ভালো লাগার গান হলে তো অবশ্যই ভালো লাগে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
2: যেটা নাকি কখনোই পুরনো হয় না।
0: একদম একদম,
2: তার স্মৃতি চিরকালই থেকে যায়।
0: একদম, এটা তো বটেই, অবশ্যই।
2: মনীষীরা, মনীষীরা কোনোদিনই পুরনো হয় না, তারা কোনোদিনই মরেন না, তারা চিরজীবী।
0: একদম একদম,
2: সেইরকম সুন্দর, সেইরকম সুন্দর যেরকম গানগুলো আছে সেগুলো সবসময়ই ভালো,
0: ভালো লাগে, ভালো লাগারই গানগুলো, স্বর্ণযুগের গান।
2: গানগুলোর মধ্যে একটা আলাদা মাধুর্য আছে।
0: একদমই তাই।
2: হুম,
0: এটা তো সত্যি, মানে কথা সুর সবকিছু এবং শিল্পী সবকিছু মিলেমিশে একটা মেলবন্ধন তৈরি হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
1: ভালো থাকবেন নিতাই বাবু,
0: এবং সঙ্গে থাকবেন।
1: ধন্যবাদ, নমস্কার।
0: আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা তো টপিকে এখনো পর্যন্ত যাইনি, তো আজকের টপিকে যাব। তো এই যে ধরো সকাল সকাল এই যে এসছো, চা টা খাওয়া হয়েছে?
1: একদম চা খেয়ে এসেছি।
0: হ্যাঁ, বোঝাই যাচ্ছে। তো এবার আমার সঙ্গে তারপরে এই পথটা, এর পরের পথটুকু সেই এনার্জিতে চলতে হবে।
1: একদম।
0: আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কথা বলবো আজকে স্বপ্ন নিয়ে। মানে ধরো আমরা যে স্বপ্ন দেখি, তো স্বপ্ন দেখাটা তোমার কাছে কতখানি আন্তরিক? মানে ধরো স্বপ্ন দেখছি কেবলই স্বপ্ন দেখছি, নাকি স্বপ্নের সঙ্গে কোথাও আমরা মানে বাস্তবের একটা মেলবন্ধন করার চেষ্টা করছি? তোমার কাছে মানে স্বপ্নটা কিরকম ভাবে আসে?
1: আসলে স্বপ্ন, নবনীতাদি একটা কথা বলি, যে আমি এমন একটা স্বপ্ন দেখব যেটাতে আমি, যেটাকে আমি কিছুটা বাস্তবায়িত করতে পারবো, সেই স্বপ্নটা যদি আমি দেখি কেমন?
0: মানে মানে ওই ওই স্বপ্নটা হচ্ছে তোমার একটা আঁকা স্বপ্ন?
1: আঁকা স্বপ্ন।
0: আর ধরো আমাদের সব স্বপ্ন কিন্তু, আমাদের স্বপ্ন নিয়ে তো আমরা কথা বলছি, তবে এই মুহূর্তে যিনি জুড়ে গেছেন তার কিছু কথা রয়েছে কিনা একটু শুনে নি।
1: অবশ্যই।
0: নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ
1: প্রফুল্ল বাবু, বলি।
2: হ্যাঁ,
1: আমরা পুরনো হয়ে গেছি, ফলে আপনিও পুরনো, মানে আমাদের পুরনোর একটা মেলবন্ধন হচ্ছে। আর আমরা স্বপ্ন নিয়ে কথা বলছি, আপনি তো চাষ এখন নিশ্চয়ই মাঠে আছেন, মাঠের এখন ফসল কি কি আছে বলুন?
2: এখানে বাজার করি আমি, বিক্রি করি বসে বসে। তখন ওই 8:30 থেকে শুনছিলাম অনুষ্ঠান, তখন এমন সময় ফোন করবো, শ্রোতা ক্রেতা বন্ধুরা চলে আসে, যে তখন আর ফোন করা হলো না, আনন্দ নিয়ে কথা ছিল।
1: হ্যাঁ একদম একদম, আনন্দ স্বপ্ন মিলিমিশি আজকে যেন একটা মোহময় একটা রবিবাসরীয় সকাল নবনীতাদি।
0: এবার আপনার কাছে কিন্তু কিছু শুনবো, আপনার স্বপ্ন নিয়ে কিছু শুনি।
2: স্বপ্ন তো অনেক আছে,
0: বলুন।
2: কিছু স্বপ্ন আছে যেগুলো কিছু স্বপ্ন হয়ে গেছে, বাস্তবে ফুলে গেছে, মানে যেটা আমি চাইনি কোনোদিন সেই স্বপ্ন হয়ে গেছে, গাড়ি বাড়ি সবই হয়ে গেছে। কিন্তু আমি এই স্বপ্নটা দেখতেছি যাতে যে কয়টা দিন থাকবো ভালোভাবে থাকতে চাই, একদম নিরপেক্ষ, কোনো ঝুট ঝামেলা দ্বন্দ্ব কাতাল ঝগড়া থেকে বিরত, একদম স্বাভাবিক গান বাজনা নিয়ে থাকবো, একদম এটাই আমি মন্তব্য।
0: মানে আপনি একটা পরিচ্ছন্ন সুস্থ
1: জীবন
0: জীবন চাইছেন
1: এবং সমাজ,
0: হ্যাঁ, এবং আপনার স্বপ্ন হচ্ছে সেটাই, আপনি ভালো থাকবেন এবং
1: অন্যকেও ভালো রাখবেন।
0: হ্যাঁ অবশ্যই, আর ভালো থাকার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই, আমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে চাই।
1: হ্যাঁ নবনীতা দি, একটা কথা বলি, প্রফুল্লবাবু কিন্তু একজন স্বনামধন্য কৃষক, তো ওনার যে উৎপাদিত ফসল সেগুলো এত ভালো, এবং তিনি জৈব চাষ করেন, সেই হিসেবে তাছাড়াও তার অনেক গুণ রয়েছে আমরা সেটা জানি। তো আজকে স্বপ্ন নিয়ে উনি যেটা ফেরি করলেন আর কি আমাদের কাছে ভাগ করলেন, যে উনি সুস্থ সমাজ চান, সুস্থভাবে বাঁচতে চান, এটা কিন্তু বড় একটা স্বপ্ন আমরা সবাই, এটা যদি সবাই আমরা দেখে থাকি, একটা সুস্থ সমাজ গড়বে এবং আমরা ভালো থাকবো,
0: এবং এই স্বপ্নটা নিয়ে আমরা সকলেই চলবো। ভালো থাকবেন,
1: চলে যাই গানে। হ্যাঁ ভালো থাকবেন।
2: আসলে সবাই তো ভালোভাবে চলতে চায়, কিছু মানুষ ব্যতিক্রম হয়ে যায় কাজের ক্ষেত্রে, তবে আমি কোনো সময় ব্যতিক্রম হই না।
1: এইভাবে চলুন প্রফুল্লবাবু, আমাদের সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আর সুরে থাকুন, চলে যাই সুরে নবনীতা দি,
0: সুরে
1: ঠিক, চলুন।
0: আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই
1: দেখছি, চলুন।
0: দেখো আজকে এই যে কথা বলছি আমরা স্বপ্ন নিয়ে, তুমি যেটা বললে তোমার একটা সুগঠিত স্বপ্ন রয়েছে, এছাড়া ধরো স্বপ্নের কিন্তু আমরা বলি স্বপ্ন যদি রঙিন হয় তোমার কেমন লাগে, মানে ধরো এই স্বপ্ন যেটা তুমি সাকার করতে চাইছো, এমন অনেক ছোট ছোট স্বপ্ন থাকে, মানে ধরো সেগুলো খুব যে বড় মাত্রার থাকে তা না, কিন্তু আমাদের জীবনে কিছু ছোট ছোট ওই স্বপ্নগুলোকে নিয়ে আমরা বাঁচি, সেরকম কিছু তোমার কাছে তোমার মধ্যে?
1: নবনীতা দি, একটা কথা বলি, স্বপ্ন আমরা সবাই দেখি, এবার সেই স্বপ্নকে সাকার করার মতন আমার যদি ক্যাপাবিলিটি থাকে, বা আমি যদি সমাজকে কিছুটা আমার স্বপ্নের কিছুটা ধার দিতে পারি, তবে কিন্তু মঙ্গলময় হবে এই সমাজ। আমার এই একটা রয়েছে, সুস্থ সমাজ করার একটা স্বপ্ন রয়েছে আমার কাছে।
0: আচ্ছা, তাহলে মানে তোমার কাছ থেকে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে একটা সুস্থ সমাজ যেখানে আমরা সবাই
1: মিলেমিশে একটা একটা
0: আনন্দিত পৃথিবী,
1: আনন্দিত পৃথিবী, আনন্দময় একটা জগৎ সৃষ্টি করব।
0: আসলে এই ভালো লাগাগুলো বলো, যে এই যে একসঙ্গে থাকা, এবং এই যে ধরো তোমার কথা আমি শুনছি, আমার কথা তুমি শুনছো,
1: আমরা শ্রোতা বন্ধুদের কথা শুনছি,
0: হ্যাঁ, এই যে সবকিছু মিলেমিশে ধরো এই যে লাইফ ফোন ইন অনুষ্ঠান

0: শ্রোতা বন্ধুদের কাছ থেকে কত কিছু যে শুনি।
1: আর কত আমরা সমৃদ্ধ হই না বনিতা দি?
0: অবশ্যই অবশ্যই, এটা তো বলতেই হবে। কারণ তারা, ধরো আমরা একটা ভাবনায় ভেবে আমাদের বিষয়গুলোকে নির্বাচন করি, ধরো আমাদের অ্যাঙ্গেল যেদিকে থাকে, এইবার সেই অ্যাঙ্গেল থেকে, অ্যাঙ্গেলটা আমি দেখেছি সেই অ্যাঙ্গেলগুলোকে তারা কতভাবে মানে ব্যবহার করেন,
1: ব্যবহার করেন
0: এবং আমাদেরকেও সমৃদ্ধ করেন।
1: অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গিটাই কিন্তু পাল্টে যায়।
0: একদম তাই।
1: আমি কতটুকু জানি, তুমি যতটুকু জানো, আমি যতটুকু জানি, সব মিলিয়ে যে জানাটা, তার পরিধিটা কিন্তু ব্যাপক।
0: একদম একদম। তবে কথা তো চলবে, আমরা একটু গান শুনি?
1: অবশ্যই।
0: হুম
1: চলো শুনেই যাই।

0: বাসী। তো ধরো আজকে আমরা কথা বলছি স্বপ্ন নিয়ে, এবং স্বপ্ন নিয়ে কথা বলতে বলতে আমরা যেটা নিয়ে আসল ভাবি সেটা হচ্ছে যে স্বপ্ন আমরা সকলেই দেখি কম বেশি। তারপর ধরো স্বপ্নের দুনিয়ায় আমরা অনেক সময় দেখবে যে আমরা বিচরণ করি, করতে করতে স্বপ্নটা যখন আমাদের লাগাম ছাড়া হয়ে যায় তখন গিয়ে দেখা যায়
1: কষ্টের কিন্তু সীমা থাকে না
0: বা সীমা থাকে না।
1: হ্যাঁ, ওই যে বলে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথস, সেই সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা স্বপ্ন দেখা শুরু করি নবনীতাদি, তাহলে আমাদের কিন্তু দুঃখ থাকার কথা নয়।
0: একদমই, ছোট ছোট করে দেখতেই পারি, মানে সব স্বপ্নই যে আমাকে খুব বড় বড় করে দেখতে হবে, মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মতো করে ছোট ছোট স্বপ্নগুলোকে দেখি, আর সেই স্বপ্নগুলোকে একটু একটু করে
1: বাস্তবায়িত,
0: হ্যাঁ, বাস্তবায়িত করার চেষ্টা যে করা, এটা করতে করতে ধরো ছোট্ট ছোট্ট করতে করতে একটা সময় দেখা যাবে যে ছোট বলে আসলে তো কিছু হয় না, মানে ছোট্ট কাজগুলো বা ছোট্ট স্বপ্নগুলো এক সময় দানা বাঁধতে শুরু করে, তখন ধরো যে তুমি আর একটা স্টেপ ফেলতে পারো, আর একটা পদক্ষেপ আমরা ফেলতে পারি যে আগামী স্বপ্নের জন্য। তো এই যে জায়গায় দাঁড়িয়ে যে তোমার কি তাই মনে হয়?
1: আসলে ভাবনার সঙ্গে স্বপ্নের যে একটা মিশেল যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, তাহলে কিন্তু আমি পরবর্তী স্টেপে যেতেই পারি,
0: একদম
1: যেতেই পারি। কিন্তু আমার এলোমেলো যদি আমি জীবনটা স্বপ্নগুলোকে এলোমেলোভাবে দেখি এবং আমি যদি সাজাতে না পারি, তবে কিন্তু ভাই আমি স্বপ্নের সমুদ্রে হাবুডুবু খাবো,
0: হাবুডুবু খাবো। এবং ওই যে স্বপ্নটা দেখবো অবশ্যই, কারণ স্বপ্ন হচ্ছে আমাদের মানে একটা পথ তৈরি করে, এবার পথটাকে আমি সেটাকে সম্পূর্ণ করব। তো এই পথটার যদি আমাদের ছবিটা সামনে না থাকে, যে আমি যদি স্বপ্নটাই না দেখি যে আমি এই পর্যন্ত যাব, ধরো আমি যে স্বপ্নটা দেখলাম তার থেকে আমি হয়তো কিছু কমে গেলাম, কিন্তু প্রথমে তো আমি স্বপ্ন একটা দেখব যে আমি এইটুকু যাব, তারপরে মানে স্বপ্ন যদি একেবারেই না দেখি তাহলে কিন্তু ওই যাওয়ার রাস্তাটা তৈরি হয় না।
1: আসলে এটা পরিকল্পনা আর সঙ্গে স্বপ্নের একটা যদি মেলবন্ধন থেকে থাকে, তবে কিন্তু বেশ পথটা মসৃণ হয়। নবনীতা দি, শুনে যাই।
0: হ্যাঁ হ্যাঁ, চল
1: চল
0: গান শুনি।

0: গানটি আমরা শুনলাম মনোময় ভট্টাচার্যর কণ্ঠে, আর সুর জয় সরকার। এবারে আজকের যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, বলো তোমার কাছে স্বপ্নের আর কোন কোন অ্যাঙ্গেল ধরা পড়েছে, কোন কোন দিক ধরা পড়েছে?
1: যদি তুমি বলো স্বপ্নের ফেরিওয়ালা যদি নিজেকে ভাবি,
0: আচ্ছা
1: ধরো আমরা যে হকারি করি, আমাদের মধ্যেই তো হকার রয়েছেন, বিভিন্ন হকার আমরা ট্রেনে দেখি, বাসে দেখি, ফুটপাতে দেখি, মানে নানা রকম হকার রয়েছেন। এইবারে তারা কিন্তু তাদের হকারি করছেন তার প্রোডাক্টগুলো নিয়ে, ঠিক আছে, তিনি বিক্রি করছেন। এবার আমি যদি স্বপ্নের ফেরিওয়ালা হই, তাহলে আমি কি ফেরি করবো? কিছুক্ষণ আগেই আমি বলেছি একটা সুস্থ সমাজ গড়ার একটা পরিকল্পনা রয়েছে আমার, তাছাড়া সবাইকে নিয়ে চলার একটা স্বপ্ন। আমি তুমি ধরো আমার অ্যান্টি, তুমি আমাকে ভালোবাসো না, এবার আমার ভালোবাসা দিয়ে যদি তোমাকে আমি গ্রহণ করতে পারি, সেই স্বপ্নটা যদি আমি দেখি, তুমি সেটাকে কিভাবে দেখছো বলো?
0: আসলে ব্যাপারটা কি বলতো, যে প্রথম কথা হচ্ছে কি, তুমি সবার আগে তুমি মানুষটা কেমন, সবার প্রথমে সেটা খুব দরকারি জিনিস। তোমার অন্তর যদি শুদ্ধ হয় এবং তোমার যে কথা তার মধ্যে যদি সততা থাকে, তুমি যা বলছো তা যদি বিশ্বাস করো, তাহলে এই তোমার কথা, তোমার সততা, তোমার সরলতা, এটাকে নিয়ে কিন্তু তুমি একটা স্বপ্ন বুনতে পারো। মানে তখন এই সরলতা, এই সততা, এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু খুব পছন্দ করেন। মানুষ কিন্তু জীবনে জটিলতা খুব পছন্দ করেন না। জটিলতা হয়তো আমাদের জীবনে আসে, আমরা তখন সেগুলোকে চেষ্টা করি প্রতিরোধ করার, কিন্তু স্বভাবতই আমরা কিন্তু জটিলতা চাই না।
1: অবশ্যই নবনীত দি, একটা কথা বলি যে জটিলতা চাই না। এবার চারিদিকে যদি ধরো আমাদের এমন এমন প্রেক্ষিত আসে, তখন কিন্তু মানে সরলতাটার কাজ নিয়ে আর কি নানা রকমভাবে সেটাকে ব্যবহার করার মতন, তোমার সরলতা, তোমার সততা, তোমার চারিত্রিক গুণাবলী নিয়ে কিন্তু সমাজ বলো হাসাহাসি যদি একটা কিছু করে, তখন কিন্তু তোমার সেই স্বপ্নটা না ওখানে ভেসতে যায়। আমি সেটা অনেক দেখেছি জানো নবনীতাদি, তখন ধরো তুমি একটা স্বপ্নের জাল বুনছো যে এভাবে এভাবে এভাবে এভাবে করা যেতে পারে, বা এভাবে যদি করি তাহলে কেমন হয়, সেটা যদি তুমি কারো কাছে উপস্থাপন করো যে আমি না এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি, স্বপ্ন মানে তো ভাবনার একটা রূপ, হ্যাঁ, তা এরকম একটা ভাবনা চিন্তা করেছি, চলো কিভাবে সেটাকে সাকার করা যায়। অনেকেই সেটাকে বলে এটা অবাস্তব সব পরিকল্পনা, অনেকেই এটা ফলে না স্বপ্ন ভেঙেই চুরমার হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে।
0: সবটুকু বলবার দরকারও নেই তো,
1: হ্যাঁ না সবটুকু না, এবার তোমাকে আমি বুঝিয়ে একটা কথা বললাম,
0: হ্যাঁ
1: সেটাকে তুমি সেই অ্যাঙ্গেল থেকে নিলে না, এবার তুমি ঘোর প্যাচ মিলিয়ে তুমি একটা নানা রকম ইয়ে করলে, তাহলে না তোমার স্বপ্নটা কিন্তু সেখানে বাস্তবায়িত হয় না।
0: মানে তার মধ্যে মানে এর সঙ্গে যেটা যুক্ত হলো সেটা হচ্ছে, ধরো তোমার চরিত্রে সততা থাক, স্বচ্ছতা থাক, সরলতা থাক,
1: মানবিক যদি আমি হই
0: একদম,
1: হ্যাঁ তাহলে আমি কিন্তু চাইবো আমার মতন কেউ আরেকজন মানবিক হোক। মানে ধরো এই এই ব্যাপারটা, ধরো আমি কুটিল, আমি ভীষণ কুটিল, এবার আমি চাইবো যে তুমিও কুটিল হও, মানে এরম এরম একটা ব্যাপার কিন্তু আমরা পাই, মানে রিটার্ন পাই।
0: একদম একদম, এটা তো খুব মানে বাস্তবকে তো আমরা উপেক্ষা করতে পারি না, তবে তার সঙ্গে যেটা দরকার মানে স্বচ্ছতা, সরলতা,
1: সততা,
0: সততা, তার সঙ্গে
1: নির্ভীকতা, কিন্তু একটা
0: নির্ভীকতা বা দৃঢ়তা যেটাকে বলা যায়। ধরো আমি যা ভাবছি, আমি যা করছি, আমি যে স্বপ্ন দেখছি, তো সেই স্বপ্ন দেখার মধ্যে আমার একটা দৃঢ়তা থাকে, যেখানে আমার স্বপ্নকে আঘাত করার আগে সামনের মানুষটিকে দুবার ভাবতে হবে। সেই দৃঢ়তা যদি আমার মধ্যে থাকে, তাহলে ধরো স্বপ্ন খান খান হওয়ার ব্যাপারটাকে খানিকটা রুখে দেওয়া যায়। তো এই জায়গাগুলো মানে আমাদের তো বাস্তবকে নিয়েই চলতে হবে, বাস্তবের বাইরে তো যেতে পারবো না। এবং বাস্তবে আমাদের বিভিন্ন ওই যে বললাম প্রেক্ষিতগুলো তো আমাদের জীবনে আসবেই, এই প্রেক্ষিতগুলোকে নিয়েই আমাদের থাকতে হবে, চলতে হবে, বাঁচতে হবে। আর তার মধ্যে দিয়ে নিজের চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটাকেও তুলে ধরতে হবে। আমি তুমি নই আর তুমিও আমি নও, আমরা দুজন দুই ভিন্ন মাত্রার মানুষ।
1: অবশ্যই, আমার ভাবনা আলাদা, তোমার ভাবনা আলাদা, সবার ভাবনা মেলে না। এবারে ধরো খানিকটা যদি মেলে, সেই ভাবনাকে যদি আমরা একটা স্বপ্নের আকারে মানে সাকার করার চেষ্টা করি, সেটা কিন্তু বেশ ভালোই হয়।
0: বেশ ভালো লাগছে কিন্তু, চলো আরেকটা গান শুনি।
1: শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে আপনারা যারা এখনও ফোন করে উঠতে পারেননি আমাদের এই কিছু কথায় কিছু গানে, আপনারা ফোন করুন 9434076705 এই নাম্বারে, আপনারা ফোন করুন আর শুনতে থাকুন এই গানটি।

0: গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। যে কথাই রয়েছে নবনীতাদি, তার মাঝখানে একজন শ্রোতাবন্ধু ফোন করেছেন, দেখে নিই কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: কার সাথে কথা বলছি?
1: নমস্কার, আমি সুজন বিশ্বাস বলছি, জলপাইগুড়ি।
0: সুজন বিশ্বাস জলপাইগুড়ি থেকে বলছেন? হ্যাঁ, আপনাকে আমাদের এই কথাই সুরি অনুষ্ঠানে স্বাগত জানাই। কেমন আছেন বলুন।
1: নমস্কার নেবেন আমার?
0: আপনাকেও আমাদের তরফ থেকে প্রতি নমস্কার জানালাম, স্বাগত জানালাম।
2: আর আমরা বিষয়ভিত্তিক আলোচনায় একটু যাব।
0: হ্যাঁ সুজনবাবু, আজকেই আমরা রয়েছি স্বপ্নে, স্বপ্নে বিভোর হয়ে রয়েছি, স্বপ্নের গান শুনছি। আমি আছি মীরা, আমার সঙ্গে আছেন অবনীতাদি। আমরা স্বপ্ন নিয়ে আজকে স্বপ্নের ফেরি করছি। আপনার স্বপ্ন কীরকম সেটা যদি আমাদের শ্রোতাবন্ধুদের কাছে ভাগ করে নেন খুব ভালো লাগবে। আপনার স্বপ্ন নিয়ে একটু কথা বলুন।
1: আমার স্বপ্ন নিয়ে, আমি ছেলেবেলা থেকে যে স্বপ্ন নিয়ে চলছিলাম, স্বপ্ন আমার সত্যি হয়েছিল, কিন্তু একটা জিনিস আমাকে স্বপ্ন সব ভেঙেছিল, এটাই আঘাত। তবে এই ব্যাপারে একটা স্বপ্নের আঘাত পাওয়া যে একটা জিনিস, সেই ব্যাপারে একটা গান শোনাবেন, এটুকুই আমার বক্তব্য আছে।
2: মানে আপনার স্বপ্ন ভঙ্গ হয়েছে কোথাও?
1: হ্যাঁ, কেউ না কেউ আমার স্বপ্নটা ভঙ্গ করে দিল, এটাই আঘাত পেলাম আর কি।
2: আচ্ছা নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন।
0: যে কথাটা বলছিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই। এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আর আমরা আপনার কথা নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করছি, তারপরে তো গান রয়েছে নবনীতাদি।
2: এই যে ধরো স্বপ্ন
0: ভেঙে যাওয়া,
2: স্বপ্ন ভঙ্গ হওয়া, তো এই জায়গায় দাঁড়িয়ে ধরো আমরা একটা স্বপ্ন দেখছি, যেটা নিয়ে আমি আর তুমি কথা বলছিলাম। স্বপ্ন দেখতে দেখতে কখনো কখনো এবার আমাদের ওই যে জায়গাগুলো, ধরো সবসময় যে প্রত্যাশা মাফিক আমরা আমাদের জীবনে সব কিছু পাই তা তো নয়, তো সেই জায়গা থেকে আমাদের অনেক সময় স্বপ্ন ভঙ্গ হয়, তার বেদনা তো সাংঘাতিক।
0: অবশ্যই স্বপ্ন ভাঙার বেদনা সত্যি অসহনীয়। হ্যাঁ নবনীতাদি, আর একটা ফোন এসছে, দেখে নিই কে রয়েছেন। হ্যালো, কার সাথে কথা বলছি?
3: নমস্কার।
2: নমস্কার,
3: আমি শান্তিনিকেতন।
0: বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ রুজ, তাই তো? বিশ্বজিৎ বাবু কেমন আছেন?
3: ভালো আছেন আপনারা?
0: হ্যাঁ আমরা ভালো আছি, আমাদের এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম, আপনারা নিশ্চয়ই দহন দাহনে এখন দহন দিনে রয়েছেন। হ্যাঁ, তো সেই বিষয়ে একটু কথা বলে আমরা স্বপ্নে চলে যাব। আজকেই আমরা কিছু কথাই কিছু গানে রয়েছি, স্বপ্ন নিয়ে আলোচনা করছি। আপনার কি কোনো স্বপ্ন ভঙ্গ হয়েছে বা আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা কি সাকার হয়েছে, সেই নিয়ে যদি কিছু দু চার কথা আমাদের সঙ্গে ভাগ করে নেন ভালো লাগবে।
2: অবশ্যই,
3: এবার বলি আপনাকে, স্বপ্নের যদি কোনো কিছু জানতে চান, স্বপ্ন আমাদের আমরা ধরুন জীবনের সঙ্গে সংগ্রাম করে দিতে আসি, তো যেহেতু ধরুন দৃষ্টিহীন একজন প্রতিবন্ধী মানুষ, সেই জায়গায় কিন্তু স্বপ্ন আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ। কেন? এই কারণে এই স্বপ্নের হাত ধরে যখন আমি আস্তে আস্তে করে

0: সংসার জীবনে সন্ত জীবন অতিবাহিত করি।
1: হুম
0: এখন মেয়ে প্রতিষ্ঠিত এবং সে পশ্চিম মেদিনীপুরে তার পোস্টিং, সে যে মাধ্যমে ওখানে আছে, মাসে মাসে যখন আসে বাবাকে নিমাচুর বলে, তখন কিন্তু যেন আজকে স্বপ্নটা না যেন এই স্বপ্নটা কাজে লেগেছে।
1: আচ্ছা আচ্ছা
0: তো যখন মেয়ে ছোট ছিল,
1: হুম
0: ছোট বল যখন খুব ছোট ছিল,
1: হুম
0: তখন আপনার যে সমস্ত মানে প্রাইভেট স্কুল থেকে যাওয়া হতো এবং সমস্ত ছেলে মেয়ে একটু সেজে পুজে ড্রেস পরে সঙ্গে টিফিন নিয়ে যেত, কিন্তু আমি একজন প্রতিবন্ধী মানুষ, তো আমার মেয়েকে কিন্তু আমি সেভাবে মানুষ করতে পারিনি। আমি কিন্তু আমাদের গ্রামে প্রাইমারি স্কুলে ভর্তি করেছি,
1: আচ্ছা
0: তার পড়াশোনার প্রতিভার জন্য তার পড়াশোনার মানে ক্যালির জন্য সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে গিয়ে বিশ্বভারতী চান্স পেয়েছিল এবং থেকে তার পঠন পাঠন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আজকে বছর দিয়ে হয়ে গেছে। এবার সেই জন্য মনে হয় যেন সত্যি আপনার এই শিলিগুড়ি স্টেশনের যে সমস্ত উপস্থাপক এবং উপস্থাপিকারা আছেন প্রত্যেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে এই টপিকের মাধ্যমে করি আমরা যে সমস্ত ঘটনাগুলো আমরা করতে পারি, এই শিয়াল আমরা বুঝতে পারি আমাদের জীবনের সম্বন্ধে আপনারা ধ্যান ধারণা কিছুটা করতে পারেন এবং আমাদের গলার ভয়েস শুনে জানতে পারেন যে এটা বিশ্বজিৎ।
1: একদম একদম, আসলে বিশ্বজিৎবাবু আপনারা তো সবসময় আমাদের সঙ্গে জুড়ে থাকেন, ফলে আপনাদের নিয়ে পথ চলার যে আমাদের একটা আনন্দ, আমাদের যে ভাবনা, সেটার সঙ্গে আপনারা জড়িত থাকেন, তারপরে আমাদের সঙ্গে সঙ্গ দেন, আপনারা কত ভালো বলেন, আমরা সমৃদ্ধ হই কি না
2: এবং জুড়ে, শুধু জুড়ে থাকেন না, ওনারা ভাবনা বিস্তারও ঘটান।
1: ভাবনার বিস্তার ঘটে, আমরা সমৃদ্ধ হই, আকাশবাণী শিলিগুড়ি সমৃদ্ধ হয়, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় তো থাকি। এই যে ছোট ছোট কথাগুলো মিলে একটা বড় কিছু সৃষ্টি হয়, সেটার আনন্দ কিন্তু অনেকটা বেশি। আচ্ছা বিশ্বজিৎবাবু, আপনার জন্য একটা গান রইল। হ্যাঁ, আপনার চোখের খেয়াল রাখবেন, নমস্কার। হ্যাঁ, এবারে নবনীতা দি আমরা চলে যাই মৃণাল চক্রবর্তীর গাওয়া একটি গানে।
2: হ্যাঁ।

0: নবনীতা দি, আমরা তো গান শুনলাম, স্বপ্নে বিভোর হয়ে গান শুনছি। তো আমাদের যে ভাবনা সেটার যে বিস্তার অল্প অল্প করে ডানা মেলছে, সারা বঙ্গে ছড়িয়ে যাচ্ছে, শুধু বঙ্গ নয়, বিভিন্ন ওড়িশা থেকেও কিন্তু আমাদের ফোন আসে, নানা জায়গা থেকে ফোন আসে, তাদেরও স্বপ্ন আমরা ভাগ করে নিই এই অনুষ্ঠানের মাধ্যমে, মানে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে সেই যে বিস্তার, এটাও কিন্তু আমাদের একটা স্বপ্ন পূরণের
1: সরাসরি কথা বলা,
0: হ্যাঁ এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন পূরণের গল্প। তো রয়েছি স্বপ্নে বিভোর হয়ে রয়েছি। আরেকবার বলছি যে আপনারা যারা এখনো ফোন করে উঠতে পারেননি, ফোন নাম্বারটা
1: 9434076705।
0: বেশ, এই নাম্বারে কিন্তু আমরা কথা বলতে পারি, শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে যেতে পারেন। আর আমি আর নবনীতা দি রয়েছি স্টুডিওতে, আমরা কিন্তু ধীরে ধীরে গুটি গুটি পায়ে কিন্তু সময়ের অনুশাসনে বাধা পড়ছি, চলে যাচ্ছি ইয়েতে। আর একটা গান শুনিনি, কেমন নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি শ্রোতা বন্ধুদের জন্য।

গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। আমরা রয়েছি আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে, কিছু কথায় কিছু গানে। এবারে আমরা শুনব অখিল বন্ধু ঘোষের গাওয়া এই গানটি। আপনারা আপনাদের স্বপ্ন নিয়ে আমাদের সাথে কথা বলুন। যারা এখনও ফোন করে উঠতে পারেননি তারা আমাদের ফোন করুন কিছু কথায় কিছু গানে 9434076705 এই নাম্বারে। ততক্ষণে অখিল বন্ধু ঘোষের গাওয়া এই গানটি।

কিছু কথায় কিছু গানে রয়েছি, আর একটি গান মাত্র আমরা শুনতে পাব। স্বপ্ন নিয়ে কথা হচ্ছে, আর হয়তো আপনাদের ফোন নিতে পারবো না। শেষ গানটি সবিতা চৌধুরীর কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হলো আজকের কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজ কথা হলো স্বপ্ন নিয়ে। শ্রোতা বন্ধুরা, স্বপ্ন নিয়ে বাঁচুন, স্বপ্ন নিয়ে হাসুন, স্বপ্ন নিয়ে ভাবুন, আর স্বপ্ন দিয়ে গড়ুন। শেষ করছি আজকের কিছু কথায় কিছু গানে। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।

ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এখন শুরু হচ্ছে রবি কিরণে। আসলে রবীন্দ্রনাথ সর্বত্র, জল, স্থল, অন্তরীক্ষ সমস্ত কিছুতেই তিনি সমানভাবে বিরাজিত। তিনি গর্ব করে বলেছেন, বিধাতা পাখির কণ্ঠে গান দিয়েছেন, সে গান করে, তার বেশি করে না সে দান। আমার কণ্ঠে তিনি শুধু স্বর দিয়েছেন, কিন্তু আমি তার বেশি করি দান, আমি গান গাই। অর্থাৎ বিধাতা যা দিয়েছেন তাকে দ্বিগুণিত করে তিনি প্রত্যর্পণ করেছেন এই সৃষ্টি মাঝারে। বিধাতার সৃষ্টিতে যা অস্ফুট তাকে স্ফুটতর করাই কবির ধর্ম, মনের গভীরতম অনুভূতি প্রকাশের প্রকৃষ্টতম ভাষা হল গান। সে ভাষা সকলের মুখে ফোটে না, কবিকেই অপরের জন্য সেই ভাষার সৃষ্টি করতে হয়। চলে যাই গানে, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

মানুষ গান করে প্রাণের আনন্দে, মনটা আনন্দে গিয়ে উঠতে চাইছে, কিন্তু গান নেই, গানের ভাষা নেই। অবশ্য এখানে প্রশ্ন উঠবে, ভাষার প্রয়োজন কি? সুর থাকলেই হলো, সুরই হলো গানের ভাষা, সুর ভাজলেই তো হলো, মনের আনন্দ তাতেই প্রকাশ পায়। কিন্তু একটা অভাব থেকেই যায়, আকারে ইঙ্গিতেও মনের কথা প্রকাশ পায়, কিন্তু তাতে কি মন ওঠে? মানুষের মধ্যে গানের যে বাক্যস্ফূর্তি, মানুষের মতো করে চাই, নইলে তো মনের কথা প্রকাশ করা যায় না। এবারের গানটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

রবীন্দ্রনাথই প্রথম শেখালেন যে গান ছাড়া কোনো শুভ অনুষ্ঠান হতে পারে না। সমাজের সবচাইতে বড় উৎসব বিবাহ। বাঙালি সমাজে

বিবাহের শুধু শুধু মন্ত্রই ছিল প্রথমে, গান তো ছিল না। এখন সঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত না হলে কিন্তু বিবাহ সভা জমে না। জন্মোৎসব থেকে আরম্ভ করে শ্রাদ্ধানুষ্ঠান পর্যন্ত বাঙালি ঘরে সকল রকম অনুষ্ঠানের গানই তিনি রচনা করে গেছেন। বিলাসে ব্যসনে উৎসবে তো বটেই, রাজোদ্দারে শ্মশানে চ, রবীন্দ্রসঙ্গীতের মতো আর কি বান্ধব আছে? আর নিভৃত যাপনে তো বটেই জয়তী চক্রবর্তী।

রবীন্দ্রনাথের জীবনব্যাপী সাধনার বৈশিষ্ট্য যে তিনি সুন্দরকে মহৎ, বৃহৎকে আপন আপন গণ্ডি থেকে মুক্ত করে এনে মানুষের নিত্যকার জীবনের সঙ্গে যুক্ত করেছেন। পুঁথির গণ্ডি থেকে ধর্মকে শাস্ত্রের গণ্ডি থেকে, রাজনীতিকে বক্তৃতা মঞ্চের গণ্ডি থেকে উদ্ধার করবার চেষ্টা করেছেন, তেমনি সঙ্গীতকেও ওস্তাদি এবং কালোয়াতি থেকে মুক্ত করে দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। এর সামাজিক মূল্য অপরিসীম। কণিকা বন্দ্যোপাধ্যায়।

গান সম্পর্কে রবীন্দ্রনাথের ব্যাকুলতার অন্ত ছিল না। শান্তিনিকেতনের সঙ্গীত শিক্ষকদের তিনি বলতেন, যখন যেখানে যাও আমার একটি গান কারো গলায় দিয়ে এসো। তাঁর জীবনের শ্রেষ্ঠ সম্পদ তিনি গানের মধ্যে দিয়েই দিয়ে গেছেন। নিজ মুখে বলেছেন, এই পার্থিব জীবন এবং পৃথিবীর মানুষকে আমি ভালোবেসেছি, সেই ভালোবাসা রেখে গেলাম আমার গানের সুরে গেঁথে। মানুষ যদি আমাকে মনে রাখে তবে এই গান দিয়েই মনে রাখবে, বলেছিলেন। সে গানে মোর রহুক স্মৃতি, আর যা আছে হোক অবসান। জানি কিছুরই তো অবসান হয় না, হবে না, তবু গানগুলি তার রয়ে যাবে আমাদের আজীবনের সঙ্গী হয়ে। শেষ গানটি সাগর সেন।

রবি কিরণে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, সুব্রত সেনগুপ্ত, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সাগর সেনের গাওয়া গান আকাশবাণী শিলিগুড়ি। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 50 সেকেন্ড। শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।

0: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সকল শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক। অনুষ্ঠানের শুরুতেই আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান চন্দ্রাণী চৌধুরী এবং ময়নাগুড়ি কলেজের ইতিহাসের অধ্যাপক সৌগত ভট্টাচার্য। স্বাগত এবং নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার।
0: আমাদের আজকের আসর শুরু করব। চন্দ্রাণীদি, আপনার সাথে একটু কথা বলি আগে। এই যে লেখালেখি, এই যে কবিতা লেখা, এবং তার সাথে আমি দেখলাম উদ্ভিদবিদ্যার বিভাগীয় প্রধান, কেমন যেন একটু উল্টো দিকে হাঁটার ব্যাপার। শুরু হলো কবে থেকে লেখালেখি?
2: আমার লেখালেখি শুরু 2 বছর আগে থেকে।
0: আচ্ছা, 2 বছর আগের থেকে?
2: হ্যাঁ, তার আগে ইচ্ছে থাকলেও আমার সেইভাবে হয়ে ওঠেনি, বিভিন্ন চাপে সেটা হয়ে ওঠেনি, কিন্তু মনের মধ্যে কোথাও মনের একটা কোণে ছিল যে কখনো নিশ্চয়ই আমি লিখব। সেটাই আমার শুরু হয়েছে 2 বছর আগে থেকে।
0: আচ্ছা, আরও কথায় এগোবো, আরও আসরে এগোবো, তার আগে একটা হয়ে যাক না কবিতা।
2: নিশ্চয়ই
0: শুনি।
2: শীত সন্ধ্যা, সন্ধ্যা নীরে যেমন পাখিরা ফিরছিল, সেদিন আমিও ছিলাম অন্তর্মুখী। মহানন্দার পাড়ে সূর্যাস্তের পরে লাল আভায় রঞ্জিত ছিল আমার অবয়ব। তুমি দেখেছিলে কি? দেখে তো ছিলেই। তোমার আর আমার মধ্যে দূরত্ব তখন শুধুমাত্র এক শ্বাস আর প্রশ্বাসের। একই শয্যায় যেতে পারিনি ঠিকই, তুমি যে তখন আগুন আর আমি জল, সৃষ্টির দুই রূপ, তুমি ভস্য আমি নদী, তুমি ভাসাও আমতে আমি ভাসাই তোমায়। এভাবেই আমরা মিলিত হই বার বার, চিরকাল যতদিন থাকবে বসন্তের সকাল, রক্ত পলাশ আর শীত সন্ধ্যা।
0: একটা অন্যরকম প্রেম পেলাম। আর আচ্ছা, এই যে লেখালেখি, বেশিরভাগ আমাদের বাঙালিদের মধ্যে হয় যে লেখালেখিটা শুরু হয় ঠিক যখন হয়তো কলেজ, মানে একটু একটু করে বড় হচ্ছি, বিভিন্ন রকম প্রেম এসে দুয়ারে যখন নাড়া দেয় তখন লেখালেখি শুরু হয়। আর চন্দ্রাণীদি, আপনি বললেন যে অনেকগুলো বসন্ত পেরিয়ে সে লেখালেখি শুরু হলো। আচ্ছা, এই যে শুরুর অনুপ্রেরণা বলতে আমি তাহলে কাকে ধরতে পারি?
2: শুরুর অনুপ্রেরণা বলতে আমি বলতে চাই আমার স্বামী।
0: আচ্ছা।
2: আমার স্বামী যখন মারা গেলেন,
0: আচ্ছা,
2: তারপর থেকেই কিন্তু তিনি আমার অনুপ্রেরণা হিসাবে কাজ করেন এবং আমার সব কবিতার মধ্যেই তিনি উপস্থিত থাকেন।
0: এই যে আমরা যারা সাহিত্য নিয়ে থাকতে ভালোবাসি তারাই হয়তো বুঝি কোথায় সাহিত্য কার জীবনে কোথায় যে নাড়া দেয়, কীভাবে কাউকে বাঁচিয়ে রাখা যায় সাহিত্য দিয়ে, সেটা সত্যি সাহিত্য যাপন না করলে বোঝা যায় না।
2: একদম ঠিক কথা।
0: আরও একটা কবিতা আমরা শুনি।
2: নিশ্চয়ই। আলো, এক ফালি অন্ধকার জন্ম দেয় এক ছটাক আলোর, সেই আলোর পথ ধরেই তো অসংখ্য কবিতা পতঙ্গের জন্ম। যারা অবলীলায় ঝাঁপ দেয় ইচ্ছা মৃত্যুর আগুনে, আর পুড়তে পুড়তে প্রমাণ করে যায় তারা অমর, শাশ্বত, গতিশীল। অন্ধকার আছে বলেই তো জীবন জেনেছে আলো।
0: আচ্ছা চন্দ্রাণীদি, আপনার কাছে তাহলে এই যে লেখালেখি, এই যে কবিতা, কোনটা বেশি প্রেম না বিরহ?
2: আমার মনে হয়, বা সবসময় আমার মনে হয়েছে, প্রেমের মধ্যেই বিরহ, আবার বিরহের মধ্যেই প্রেম, দুটোকে কখনো আলাদা করা যায় না। বিরহ না থাকলে প্রেম হবে না, আবার প্রেম না থাকলে বিরহ হয় না,
0: মানে দুজনের পরিপূরক বলতে চাই।
2: একদমই তাই।
0: আচ্ছা, আরও শুনবো, কারণ মন তো ভরল না, কিন্তু ওইদিকে আমরা আরও একজন যাকে পেয়েছি, আমাদের সৌগত ভট্টাচার্য, সৌগত দা। আচ্ছা সৌগত দা, আপনি তো পড়ান ময়নাগুড়ি কলেজে, আর বিষয় কি?
1: ইতিহাস।
0: আচ্ছা, ইতিহাসের অধ্যাপক। আর আপনি যদি বলি লেখালেখির বিষয়ে কি উঠে আসে আপনার কাছে, মানে আপনার পছন্দের বিষয় কি?
1: দেখুন, আমার মূল ভালো লাগার জায়গাটা হলো ঘুরে বেড়ানো। আরও যদি আমি নির্দিষ্ট করে বলি, তাহলে আমার আরও ভালো লাগার জায়গা বাইক করে ঘুরে বেড়ানো।
0: আচ্ছা বেশ।
1: তার সঙ্গে আমার আরেকটা সঙ্গী, সে হচ্ছে ক্যামেরা, আমি ছবি তুলি।
0: আচ্ছা।
1: এবার ছবি তুলতে যেটা হয়, একটা ছবি একটা গল্প,
0: একদম
1: এই গল্পটাকে আমি যখন ফ্রেমে ধরি এবং ছবি হিসেবে দেখি, তখন আসলে আমি ছবিটাকে গল্প হিসেবে দেখি। এবার একটা ফ্রেমের মধ্যে, একটা 3x4 একটা ফ্রেমের মধ্যে সব সময়ের জন্য একটা গল্পকে ধরা সম্ভব না। তার মানে ফ্রেমে যেটুকু আমি ধরতে পারলাম না, সেটা আমি আর একটা মাধ্যম ব্যবহার করি, যেই মাধ্যমটা লেখা, তখন আমি গল্প লিখি।
0: আচ্ছা, এই যে আপনি বললেন ছোটবেলাটা জলপাইগুড়িতে,
1: একদম
0: আপনি বলছেন যে সাধারণ মানুষ, মফস্বল, এসব নিয়ে লিখেন, এটা তো তার মানে এই যে ছোটবেলা কাটলো তার উপর একটা মানে সেই প্রভাবেও কি আমরা বলতে পারি খানিকটা?
1: অবশ্যই, আমার জলপাইগুড়ির থাকা এবং জলপাইগুড়ি থেকে বেড়ে ওঠা, শুধু জলপাইগুড়ি বলবো না, জলপাইগুড়ি সংলগ্ন বিভিন্ন জায়গা, সেখানে পাহাড় আছে, সেখানে বন আছে, আমাদের চারপাশটা তো, এখানে তো প্রকৃতি অকৃপণ।
0: একদম একদম একদম।
1: শুধু প্রকৃতি না, তার সঙ্গে যে জিনিসটা বারবার উঠে এসেছে বা ওঠানোর ইয়ে করেছি, সেটা হচ্ছে বৈশিষ্ট্যহীন মানুষ। যেই বৈশিষ্ট্যহীন মানুষ, আপনি, আমি, আমার পাশের বাড়ির লোকটা, যার কোনো বৈশিষ্ট্য নেই, যে পাঁচজনের মাঝখানেও যে
0: হারিয়ে যেতে পারে,
1: সেই মানুষটাই আমার গল্পের চরিত্র।
0: বাহ, একদম অন্যরকম একটা,
1: মানে সব গল্পেরই চরিত্র সেই বৈশিষ্ট্যহীন মানুষগুলো।
0: আচ্ছা, মানে একদম অন্যরকম একটা বিষয় পেলাম কিন্তু আজকের প্রান্তিকে আমরা। তাহলে শুনতে বড় লোভ হচ্ছে, একটা গল্প শুনি।
1: আমি আজকে যেই গল্পটা পড়বো, সেই গল্পটার নাম নহবত। জোড়পাকড়ির আকাশ ফর্সা হতে শুরু করলে দূরের গাছগুলোকে পরিষ্কার দেখা যায় না। শালিক চড়াইগুলো খাবার খুঁটে খেয়েই পুকুর পাড়ের বিরাট পাকুড় গাছে উড়ে যায়। পুকুরে মুখ ধুয়ে পূব দিকে তাকিয়ে কপালে জোর

হাত ঠেকিয়ে বিড়বিড় করে প্রণাম করে শাহেন শাহ। পুকুর পাড় থেকে শিস বাজাতে বাজাতে পুকুর গাছের পাশে ফাঁকা ঘাস জমিতে এসে দাঁড়ায়। সে পাখিগুলোও যেন শাহেন শাহ শিসের অপেক্ষায় থাকে। শিস শুনলেই গাছ থেকে ঘাস জমিতে নেমে আসে। লুঙ্গির কোচে নিয়ে আসা খুদ ছিটিয়ে দেয় সে। জারুল গাছ থেকে একটি দোয়েল উড়ে এসে বসে। দোয়েল খুদ খায় না, শুধু শিস শোনে আর লেজ নেড়ে এদিক ওদিক লাফায়। পাখি খাওয়ানো শেষ হলে বাড়ির দিকে হাঁটা দেয় শাহেন শাহ, দোয়েলটিও উড়ে যায়। এ গল্প প্রতিদিন সকালের। জন্ম থেকে বাঁ পাটা সামান্য ছোট বলে শাহেন শাহকে ল্যাংড়া শাহেন শাহ বলে ডাকে গ্রামের লোকজন। গুরুদেব খড়ের আঁটি বাঁধতে বাঁধতে শাহেন শাহকে জিজ্ঞাসা করে, কালি তোর ডিউটি ছিল না? ছিল, অনেক রাত কইরা ফিরছি। এত ভোরে উঠলি কেন? ডেইলি ডেইলি মাছ মাংস খাইয়া রাতে ঘুম ধরে না রে, শরীর গরম হয়ে যায়, আর সকালে পাখিগুলো আমার জন্য বসি থাকে। ঘুম ধরে না তো খাইস কেন? না খাইয়া করুম কি, আমারে ওই রাতে কে খাবার দিব ক? পেটে তো তখন চুহা চিল্লায়, তখন যা পাই তাই গিলি। শাহেন শাহ টাক চুলকায়। শহরে ব্যান্ড পার্টির আলোবাহক শাহেন শাহ। বিয়ের সিজনে সন্ধ্যার পর ওর ডিউটি শুরু হয়। এই দুই চার মাস বিয়ের দিনগুলো ডেইলি ডিউটি থাকে। জীবনের প্রথম 20 বছর বাদ দিলে কোনো না কোনো ভূমিকায় এই ইয়ং স্টাফ বোম্বাই ব্যান্ড পার্টিতেই কেটে গেল শাহেন শাহ। আমার ব্যান্ডে কাম করবি? সদ্য যুবক শাহেন শাহর সানাই শুনে ব্যান্ড পার্টিতে কাজের প্রস্তাব দিয়েছিল যতীন। তখন সে একটা লোকাল যাত্রা দলে সানাই বাজাত। বছরের যাত্রা পলা চলে মাত্র 2 মাস, বাকি সময় টুকটাক অনুষ্ঠান বাড়িতে সানাই বাজানোর ডাক আসত। কিন্তু সেই রোজগার দিয়ে তো আর যাই হোক সংসার চলে না। যতীনের ছিল শহরে ব্যান্ড পার্টির দোকান। যতীনের প্রস্তাবে শাহেন শাহ রাজি হয়ে যায়। যতীন কাজ ধরত সেখানে, শাহেন শাহ ছিল প্রধান সানাই বাদক। দিন পাল্টেছে, তেমন সানাই বাজানোর ডাক আসে না। বিয়ের পর সংসার বড় হয়েছে শাহেন শাহর। সানাই বাজিয়ে এতগুলো পেটের ভাত আর জোগাড় হয় না। লোকে অনুষ্ঠান বাড়িতে আজকাল ব্রিটিশ ব্যান্ড পুলিশ ব্যান্ড বায়না করে। যতীনের কথায় শাহেন শাহ বিউগল বাজানো শেখে। তার ছেলেপুলের সংখ্যা ক্রমেই বেড়ে যায় বছর বছর। সারা বছর বিউগল সানাই বাজানোর কাজ থাকে না ব্যান্ডে। যতীনের বয়স হয়েছে, ইদানিং ওর ছেলে প্রতাপ ব্যবসা সামলায়। ইয়ং স্টাফ বোম্বাই ব্যান্ড পার্টিকে বাজারের চাহিদা মতন ঢেলে সাজাচ্ছে প্রতাপ। এখন শুধু সিনথেসাইজারেরই ভাড়া হয়, অন্য কোনো কাজের ব্যবস্থা করতে হবে শাহেন শাহকে, নইলে ছেলে পুলে নিয়ে না খেতে পেয়ে মরবে। শাহেন শাহকে সিনথেসাইজার বাজানো শিখতে বলেছিল প্রতাপ। এই বয়সে কি আর নতুন করে বাজনা শেখন যায়? এক জীবনে কতবার বাজনা পাল্টাব, শাহেন শাহ প্রতাপকে বলেছিল। প্যান্টের উপর একটা ইলাস্টিক দেওয়া জরির পাড়ের হলুদ ধুতি, গায়ে পড়া ময়লা জামার ওপর একটা বেগুনি রঙের জরিচুমকির কাজ করা গলাবন্ধ সিনথেটিকের কোট, আর পায়ে প্লাস্টিকের চটি পরে বিয়ে বাড়ির জন্য তৈরি হয় শাহেন শাহ। এই কয়টা তো চুল, আর জোরে আশ্রায়ও না, উইকটা হাতে চইলে আইব, বিপিন শাহেন শাহকে বলে। ওদের মতন আরও অনেকে এই ব্যান্ড পার্টির প্রসেশনে আলোবাহকের কাজ করে, যদিও কারো এটা স্থায়ী কাজ না। প্রতিদিন অন্য কাজের শেষে সন্ধ্যার পর ব্যান্ডের কাজে 300 টাকার ধান্দা হয়। কপাল ভালো থাকলে বকশিসও জোটে। কোনো কোনো দিন রাতের খাওয়া মাগনায় মেলে। কিন্তু সারা বছর তো কেউ আর বিয়ে করে না, তোরা আর চুলের কি বুঝবি, 65 শাহেন শাহ উত্তর দেয়। ছোটোখাটো চেহারার শাহেন শাহ মাথার মাঝে বিরাট টাক পড়ে গেলেও চুল দিয়ে কিন্তু কান ঢাকা। লাইটের স্ট্যান্ড মাথায় নিয়ে সব চুল উঠা গেল। এই যে আইছে নবাব পুত্তুররা।
প্যান পার্টির অফিসে সিনথেসাইজার বাদক বেনুকে ঢুকতে দেখে শাহেনশা বলে, বেনু ওর লোকজন নিয়ে রেডি হলে তবেই সবাই রওনা হবে বিয়ে বাড়ির দিকে। বটগাছের তলায় বরযাত্রীর গাড়ি আসলে প্রসেশন শুরু হবে। বেনু একটা ময়ূরপঙ্খী সাজানো ভ্যানে উল্টো মুখে বসে সিনথেসাইজারে একটু একটু করে সুর বাজায়। পাশে অন্য একটা ছোট ভ্যান গাড়িতে বিরাট জেনারেটর রাখা, সেখান থেকে পাওয়ার সাপ্লাই হলে শাহেনশাদের মাথার আলোগুলো ঝলমলিয়ে উঠবে। মেয়ের বাড়ির কথায় বুঝতে পারে বর আসতে এখনো 15 মিনিট বাকি। আসতে লেডিস, জেনারেটরের ভ্যানে বসে পঙ্কজ বলে আর ইলেকট্রিকের তারে ঢিলা দেয়, আবার কখনো কখনো তার টেনেও নেয়। পঙ্কজ হলদিবাড়ি লাইনের লোকাল বাসের খালাসি, বাস থামাতে সুর করে আসতে লেডিস বলার অভ্যাস দিনের শেষে জেনারেটরের তার সামলানোর খেপ মারতে এসেও ছাড়তে পারে না। শাহেনশা মাথায় আলো নিয়ে হেঁটে যায়। সামনে সিনথেসাইজার তাসা বাজাতে বাজাতে বেনুর দলবল যায়। শাহেনশা বেঁটে, তাই পেছন দিকে থাকতে হয়, ও সবার সঙ্গে হেঁটে পেরে ওঠে না। মাথায় আলোর স্ট্যান্ড নিয়ে খুঁড়িয়ে হাঁটে আর সমানে বলতে থাকে, তার ঢিলা দে, তার ঢিলা দে। জামার জরির ঘষায় ঘাড়ের কাছে কুটকুট করে শাহেনশার, দুই হাত দিয়ে আলো ধরে থাকায় সে ঘাড় চুলকাতে পারে না, অস্বস্তি হয়। এই পোশাক পরলে শাহেনশার নিজেকে বড় ভারী লাগে। সে জানে না আর কতদূর হাঁটতে হবে, কতদূর গেলে বিয়ের ভবন। বিয়ে বাড়ির ছেলেমেয়েরা সবাই নাচছে, রঙিন বাজি সশব্দে মিলিয়ে যাচ্ছে রাতের আকাশ আলো করে। মুখ তুলে আকাশে আলো দেখবার জো নেই শাহেনশার। বাজির শব্দ কানে এলে শাহেনশার জোর পাকড়ির পাখিগুলোর কথা মনে পড়ে। এই শব্দে আলোতে পাখিগুলো রাতে কিভাবে ঘুমায়? নাকি ওরাও শাহেনশার মতন জেগে থাকে বিয়ের রাতগুলোতে? পাখিগুলো রাত জাগলে কিভাবে ভোরবেলায় শাহেনশার ডাকে সাড়া দেবে? এই দুনিয়ায় একমাত্র পাখিগুলো এখন ওর বুকের ভেতর লুকিয়ে থাকা গোপন সুরের সমজদার। শিস দিয়ে যে গান রোজ ভোরে সে গায়, সেই সুরের একমাত্র শ্রোতা ওরা। বাজি পোড়া ছাই শাহেনশার রঙিন জামায় এসে পড়ে, নিজের মনে ঘুরপাক খাওয়া সুরটা গিলে ফেলে। আজ বড় বেসুর বাজাচ্ছে রে বেনু, সিনথেসাইজারের আওয়াজ বড্ড কানে লাগে শাহেনশার, বুকেও লাগে, নিজের ভেতরটা অস্থির হয়ে ওঠে। বেনু বেসুর বাজালেও মনে মনে বলে, বেনু নাম হইলে কি হবে, খুলির পাশে দুইখান কান নিয়া জন্মাইছে শুধু, সুরের বোধখান হালার বেটা পায় নাই। বিয়ের ভবনের সামনে পৌঁছলে আলোর স্ট্যান্ডগুলো নামিয়ে রাখে ওরা। শাহেনশা খুঁড়িয়ে গিয়ে কল থেকে হাতে মুখে জল দেয়, আজলা করে কিছুটা জলও খায়, চকচকে ধুতিতে নিচু হয়ে হাত মুখ মুছে নেয়। ফাল্গুন মাসের রুখা হাওয়া হু হু করে বুক, ফ্ল্যাশবাল্ব ক্যামেরা উলু গেট ধরা, জামাই বরণের পর্ব চলে তখন ভবনের গেটের বাইরে। প্রতিদিন এক দৃশ্য দেখলেও আজ শাহেনশা খুব মনোযোগ দিয়ে দেখে ব্যাপারটা। সামনের মাসে ওর ছোট মেয়ে সনেকার বিয়ে, সনেকাকে পার করতে পারলে সে নিশ্চিন্ত। জামাই বরণের সময় সিনথেসাইজার তাসা একসঙ্গে বেজে ওঠে, শাহেনশার বুকে হঠাৎ ধাক্কা লাগে। অনেক রাত অবধি অপেক্ষা করার পর কিছু বকশিশ আর রাতের খাবার মেলে শাহেনশাদের, বেনুরা অন্য বিয়েতে খেপ খাটতে যায়। খাওয়ার পর শাহেনশা বিপিনরা অন্ধকার আলোর স্ট্যান্ডগুলো নিয়ে দোকানের দিকে হাঁটা দেয়, সেগুলোকে দোকানে রেখে সাইকেল নিয়ে বাড়ি ফিরতে শেষ রাত। রাইতে খাবার পর আর হাঁটতে মন চায় না রে বিপিন, শাহেনশা বলে, তাড়াতাড়ি চলো ইস্ট্যান্ড রাইখা আবার সাইকেল ঠেঙাতে হব, আজ হাওয়া দিতেছে বেশি। বিপিন
মাথায় আলো নিয়ে হাঁটতে হাঁটতে।

0: উত্তর দেয়। শাহেনশাহ তার খোড়া পা আর মাথায় আলোর স্ট্যান্ড নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আইতেছি তো, দেখোস না। বিপিনরা অনেকটা এগিয়ে গেল। শাহেনশাহ শিস দিতে দিতে, গান গাইতে গাইতে পেছনে হাঁটতে থাকে। অন্ধকার ফাগুন রাতে মোহময়ী সুরেলা শিস বাজাতে বাজাতে মাথায় নিভে যাওয়া আলোর স্ট্যান্ড নিয়ে খুঁড়িয়ে চলা একটা আবছা মানুষের অবয়ব দেখা যায়। শনেকার বিয়ের কিছুই জোগাড় করতে পারেনি শাহেনশাহ। বাড়ির পুকুরের যেটুকু মাছ ছেড়েছিল সে দিয়ে বিয়ের মাছের ব্যবস্থা হয়ে যাবে। বড় মেয়ে যুথিকা বেরুবাড়ি হাট থেকে খাসি কিনে রেখেছে বোনের বিয়ের জন্য। দুই ছেলে বাপের সঙ্গে না থাকলেও ফার্নিচারের টাকা দেবে বলেছে। কিন্তু বাপের মাথার দিকে তো চিন্তা যায় না। পাড়াপড়শিরা যদিও সাহায্য করবে সকলে, কিন্তু কুটুম্ব বাড়িতে মুখ রাখতে আরও কত খরচ ভেবে কুলকিনারা পায় না। সে প্রতাপকে বলেছিল একটা বাজনার ব্যবস্থা করতে, কিন্তু সেদিনে বিয়ের বাজনার বায়না অনেক আগে হয়ে আছে। প্রতাপ কথা দিয়েছে বিয়ের শাড়ি কিনে দেবে। পাশের বাড়ির ভোলা, যার মাইকের দোকান, ভোলা বলেছে আমি তোমাকে ডিজে বক্স আর পাঁচ সাতটা আলো দিয়া দিমু। শাহেনশাদা, বরযাত্রী চইলে আসছে, কেউ একজন এসে বলে যায়। শাহেনশাহ মনে মনে বিরক্ত হয়। এই নামে ডাকলে কুটুম্ব বাড়িতে আর কারোর কাছে ইজ্জত থাকে না। যখন যাত্রা পার্টিতে সানাই বাজাত, সেই যাত্রা পার্টির বইলা তাকে শাহেনশাহ নামটা দিয়েছিল। তখন তার নামটার মধ্যে একটা বেশ রাজকীয়তা অনুভব করত। সেই থেকেই বাপের দেওয়া সুরেশচন্দ্র রায় নাম হয়ে গেল শাহেনশাহ। সে একটা নকল সিল্কের পাঞ্জাবি পায়জামা পরেছে, কাঁধে একটা চাদর। এই পোশাকটা এক সময় পরত যখন সানাই বাজানোর জন্য বিয়ের বায়না থাকত। আজ বহুকাল পরে ট্রাঙ্ক থেকে বের করার সময় দেখে পাঞ্জাবির বুকের কাছে ট্রাঙ্কের লোহার মরচের দাগ। বিয়ের বাসরে সারা রাত ডিজে বেজেছে। ডিজের শব্দে শাহেনশার শরীর খারাপ লাগলেও কাউকে বলেনি সে কথা। শুধু ডিজের বিকট শব্দে পাখিগুলোর কথা বারবার মনে হয়েছে তার। বসন্তের ঝরা পাতার মতো শাহেনশার বিগত দিনগুলোর শুকনো পাতায় লাল ফুল হয়ে এই ফাল্গুনে ফুটে ওঠে রোজ। পাখিগুলো সেই সুরের জলসার একান্ত শ্রোতা। ডিজের শব্দে ওরা না এলে সারাদিন ওর বুকের ভেতর চাপা কান্নার মতন কষ্ট বেসুর ডিজের চিৎকার হয়ে ফেটে পড়তে থাকবে। কি করবে তখন শাহেনশাহ? কাকডাকার আগে জোর পাখির আকাশে কান্না ছাড়া কোনো শব্দ নেই। ভোরের আগে মেয়েকে বিদায় জানাতে হবে। বাড়ির কেউ চোখের জল ধরে রাখতে পারছে না। মেয়ের বিদায়ে শুধু বাপের চোখে কোনো জল নেই। ডিজের আওয়াজ কিছুক্ষণ হলো থেমে গেছে। শাহেনশাহ একজন বাদক, এত কন্যা পার করেছে সানাই বাজিয়ে, কিন্তু নিজের কন্যার বিয়েতে বাজনার ব্যবস্থা করতে পারেনি। সে দরমার বেড়া দেওয়া নিজের ঘরের ঢুকে যায়। পাতাহীন গাছে ফাল্গুনের হুহু করা বাতাস যেন তার ফাঁকা বুকে ধাক্কা খেয়ে হাহাকারের মতন বেজে ওঠে। অনেকক্ষণ থম ধরে বসে থাকে সে। কাঠের তাকের ওপর থেকে কাপড়ের জামা পরানো সানাইটাকে ধুলো ঝেড়ে কোলের ওপরে বসিয়ে অনেকক্ষণ আদর করে। বসন্তের সব মন কেমন করা বাতাস কলিজার ভিতরে নিয়ে শাহেনশাহ ঠোঁট রাখে সানাইয়ের ঠোঁটে। এক টানা সানাই বাজিয়ে রাত শেষ হয়ে কখন আকাশ ফর্সা হয় শাহেনশার খেয়াল থাকে না। সানাই বাজাতে বাজাতে ঘর থেকে হঠাৎ দেখতে পায় পাতা ঝরা ফুলে ঢাকা বাড়ির উঠোনে সেই দোয়েল পাখিটি নেচে যাচ্ছে, একলাই সানাইয়ের সঙ্গতে শিস দিচ্ছে। সকালের পাখি খাওয়ানো শিস আর সানাইয়ের সুর কখন যে মিলে মিশে এক হয়ে গেল। এতক্ষণে চোখ ভিজে আসে সাম্রাজ্যহীন শাহেনশার, আনন্দে নাকি বেদনায় সে হিসেব কে রাখে?
1: কষ্টগুলো অনেক কষ্টে রোদে শুকিয়ে মনের দুঃখ ফেলেছি ঝেড়ে, আমার এখন কোনো কষ্ট নাই। সাধারণ একজন মানুষ হব বলে আমার কোনো যন্ত্রণা নাই। কষ্টগুলো শুধু শুধু বাড়ায় মনের জ্বালা, তাই যেটুকু কষ্ট অবশিষ্ট ছিল মনে, আজ সকালে তা ঝাড়ু পেটা করে মনের সুখে ফেলে দিয়েছি নর্দমার জলে। সৌগতদা, আপনার এই যে লেখা, লেখা পড়ে এই লাইনগুলো আমার মনে খুব ভাসছিল। তার কারণ এই যে সাধারণ মানুষ, আমরা অনেক সময় বলি, চন্দ্রানিধি আপনিও দেখবেন আমরা বলি যে যার কাছে যত বেশি যে জিনিস থাকে, মানে যে হয়তো ফল বিক্রি করে, সে নিজে কটা ফল খায় তার হিসেব আমরা রাখি না। ঠিক তেমনি এত এত বাড়িতে, এত এত বিয়ে বাড়িতে যে নাকি সানাই বাজালো, তার মেয়ের বিয়েতে সানাই কিন্তু বাজলো না। এই যে একটা খুব সাধারণ, এরকম হয়তো অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটে, সেগুলো যে এইভাবে তুলে আনা, এইটা কিন্তু আমার মানে ভীষণ ভালো লেগেছে। তার সাথে মানে আমার খুব মনে হলো শুনতে শুনতে, এই যে একটা শব্দের, কিছু শব্দের ব্যবহার করলেন যেটা আমাদের উত্তরবঙ্গের অনেকেরই ভাষা, যেমন এই কটা তো সুল আশ্রয়ে খুলে হাতে চলে আসবে, অথবা ওই দিকে বাসের কন্ডাক্টর আসতে লেডিস, একদম একদম, এই যে এই কথাগুলো ব্যবহার করে গল্পগুলো শুনতে শুনতে না মানে একদম মনে হচ্ছিল যে কোথায় যেন জীবন্ত হয়ে যাচ্ছে।
0: অনেক ধন্যবাদ।
1: আর এই দিকে চন্দ্রানিধি, আপনিও তো মানে উত্তরবঙ্গেরই মানুষ নাকি?
2: না, আমি তুমি উত্তরবঙ্গের মানুষ না, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর।
1: আর ছোটবেলাটা তাহলে, যেমন আমরা পেয়েছি সৌগতদার ছোটবেলা এই যে এই রকম প্রকৃতির মধ্যে কাটলো বা এই রকম আম জনতার মধ্যে এই রকম মানুষ, আপনার ছোটবেলাটা কেমন ছিল?
2: আমার ছোটবেলাটা ঠিক একই রকম ভাবেই কেটেছে। আমি একটা গ্রামের মেয়ে, আমার গ্রামের নাম দক্ষিণ দিনাজপুরের একটা গ্রাম, সেই গ্রামের নাম বললাম তো। আমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে মানুষ হয়েছি এবং মাঠ ভরা ধান, জল ভরা দিঘি,
1: আচ্ছা,
2: চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, এই কবিতার লাইন আমরা সবাই শুনেছি এবং জানিও। আমি ঠিক সেই রকম একটা প্রাকৃতিক পরিবেশ থেকে উঠে এসেছি, মানুষ হয়েছি, সুতরাং প্রকৃতি এবং প্রকৃতির খুব ছোট ছোট অনুভূতিগুলো আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
1: আচ্ছা আচ্ছা, আমরা যদি ফিরে যাই সেই বললাতে, হ্যাঁ সেই বললাতে যদি ফিরে যাই, তাহলে ছোট্ট করে কোনো ঘটনা শুনি না যে আজও মনে দাগ কেটে থাকে বা আজও মনে অবসরে মনে পড়ে, একটা ঘটনা শুনি না।
2: সেখানে বলতে গেলে বলতে হয়, সারা দুপুর আমি ঘুমোতাম না।
1: আচ্ছা,
2: আমার একজন বন্ধু ছিল, তার সাথে গাছে উঠতাম,
1: আচ্ছা,
2: ফুল পাড়তাম, ফুল খেতাম, মাছ ধরতে যেতাম।
1: আচ্ছা,
2: সারা দুপুর আমরা এই কাজগুলো করতাম। তারপরে রাতের বেলা এসে ভীষণভাবে মারপিটুনি খেতাম, কারণ পড়াশোনা তো তখন আর হতো না। পড়াশোনা করতে গেলে লণ্ঠনের আলোয় যখন পড়তাম তখন অটোমেটিক আমরা ঘুমিয়ে পড়তাম, ঘুম আসতো, আর তখন মা ভীষণভাবে মারতেন যে সারা দুপুর তুমি এত অত্যাচার করে বেরিয়েছো আর তার ফলে তোমার এখন পড়াশোনা হচ্ছে না। এটা প্রতিদিনকার ঘটনা ছিল, কিন্তু আমরা প্রতিদিন একই কাজ করতাম,
1: মানে শোনাতেন
2: না।
1: আচ্ছা, এবার কিন্তু আবারও চন্দ্রানিধির কাছে আবদার আরো একটা কবিতা শুনবো।
2: নিশ্চয়ই, কবিতার নাম ফাগুন।
1: আচ্ছা,
2: তোমার অসমাপ্ত গানেই সমর্পিত আমার প্রাণ, তোমার তানপুরার সুরে কেমন শ্যামল হয় এই ক্লান্ত পৃথিবী, চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা, লিখে দেয় ফাগুনের ইতিকথা, কথার শেষে থেকে যায় আরও কথা, আকাশ যখন দিগন্তরেখায়

0: মাটিতে মেশে মাটি তখন চিনে নেয় আকাশকে, যেমনভাবে তুমি চিনেছ আমাকে।
1: এতক্ষণ আপনারা শুনলেন আমাদের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক। আমাদের সঙ্গে ছিলেন নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান চন্দ্রাণী চৌধুরী এবং ময়নাগুড়ি কলেজের ইতিহাসের অধ্যাপক সৌগত ভট্টাচার্য। দুজনকেই ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যে করুন বাস।

প্রান্তিক এই অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় অনামিকা সরকার, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শিলিগুড়ি। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় দুপুর 12:31। শুরু হচ্ছে সাপ্তাহিক নাট্যানুষ্ঠান।

0: হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ রাখছি।
1: কে ফোন করেছিল গো এই সাত সকালে?
0: রামশরণ আগরওয়াল।
1: রামশরণ? সে আবার কে?
0: সে কি এর মধ্যেই ভুলে গেলে? আরে ওই যে গাড়ি করে আমাদের সেদিন ডায়মন্ড হারবারে নিয়ে গেল না?
1: ওহো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওখানে একটা সিনেমা হল তৈরি করবেন বলেছিলেন, তোমাকে দিয়ে প্ল্যান এস্টিমেট করাতে চান, সুপারভিশনের দায়িত্ব তোমাকে দিতে চান, তাই না?
0: হ্যাঁ কিন্তু কাজটা বোধহয় আর হলো না।
1: ফোনে তাই বললো বুঝি?
0: হ্যাঁ ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকলো, যেন কাল বিকেলে ওর সঙ্গে আমার কথা হলো, বলল অশোকবাবু প্লিজ সুপারভিশনের দায়িত্বটা আপনি নেবেন, আপনার ফার্ম মুখার্জি অ্যাসোসিয়েটসের এত সুনাম চারদিকে, আমি আর অন্য কোথাও যাইনি, মডার্ন ডিজাইনে হলটা বানিয়ে দেবেন আপনি নিজে দেখাশোনা করে। এমনও বলল আপনার হাতে দিলে আমি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারি।
1: তাহলে কি হলো আবার?
0: সেটাই তো ভাবছি, সকাল সকাল ঘুম ভাঙিয়ে ফোন করে হঠাৎ ক্যান্সেল করলো কেন? ফোন তুলেই বলল মুখার্জি সব কব লোটেঙ্গে।
1: তার মানে?
0: আরে সেটা তো আমারও প্রশ্ন, কাল ওর সঙ্গে যখন দেখা হলো তখন তো বাইরে যাবার কথা কিছু ওঠেনি, তাহলে কব লোটেঙ্গে কথাটার মানে কি?
1: জিজ্ঞেস করলে না কেন?
0: করেছিলাম, তখন অবাক হলো, আমতা আমতা করে মগর আকবর মে লিখা হয় না কি যেন একটা বলল। সে যাই হোক, মূল কথা হলো প্রপোজালটা ও ক্যান্সেল করে দিয়েছে, সিনেমা হলটা আমাকে দিয়ে ও বানাবে না। অথচ দেখো কাল বিকেলে ও আমাকে পীড়াপিড়ি করছিল, রাতারাতি কি এমন ঘটল যে? এই এই ফোনটা ধরো তো।
1: হ্যালো, হ্যাঁ অলোকা বলছি। হ্যাঁ হ্যাঁ মিঠুন স্কুলে যাবে, ওকেই তো রেডি করাচ্ছি। না না চৌধুরীবাবু কেন নিয়ে যাবেন, আজ তো মিঠুনের বাবার ডেট। হ্যাঁ হ্যাঁ ও তো বাড়িতেই আছে। কেন হঠাৎ? তার মানে বাট হোয়াই? কি বলতে চাইছো তুমি খুলে বলো না। মালতি শোনো, মালতি মালতি যা ছেড়ে দিল।
0: কে দীপুর মা ফোন করেছিল?
1: হ্যাঁ মালতির কথাগুলো যেন কেমন অদ্ভুত শোনালো।
0: কেন কি বলল?
1: প্রথমে তো জানতে চাইলো মিঠুন এটল স্কুলে যাবে কিনা, তারপর তোমার কথা বলল, অশোকবাবু তো বাড়ি নেই নিশ্চয়ই, তাহলে আমাদের মিঠুনকে ওরাই স্কুলে পৌঁছে দেবে।
0: সে আবার কি, আমরা তিন ফ্ল্যাটে তিনজন নিজেরাই তো ঠিক করে নিয়েছি মিঠুন দীপু আর সোমাকে স্কুলে নিয়ে যাওয়া এবং আনার দায়িত্ব এক একদিন এক একটা ফ্যামিলি করবে। আজ সোমবার, আজ তো আমার ডেট। তবে
1: ওরা তো ধরেই নিয়েছে তুমি বাড়ি নেই।
0: কেন হঠাৎ এটাই বা ধরে নেবে কেন যে আমি বাড়ি নেই? রামশরণ অবশ্য ফোনে জিজ্ঞেস করছিল মুখার্জি সাহেব কব লোটেঙ্গে, তার মানে সেও ধরে নিয়েছে আমি বাড়ি নেই। এটা কিরকম হলো, রাতারাতি আমি হাওয়া হয়ে গেলাম?
1: মালতী আবার এই কথাও বললো, এই অবস্থায় তুমি চিন্তা করো না, বি স্টেডি। আচ্ছা এই অবস্থায় মানে? আমি বললাম কি বলতে চাইছো তুমি খুলে বলো, কিন্তু ফোনটা নামিয়ে রাখলো জানো।
0: অবাক লাগছে আমারও, কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। অলোকা প্লিজ দীপুর মাকে তুমি আর একবার ফোন করে জিজ্ঞেস করো না কি বলতে চায় ওরা।
1: না দরকার নেই, মিঠুনকে আমি তৈরি করে দিচ্ছি, তুমি ওকে স্কুলে পৌঁছে দিয়েছো।
0: আহ রাগ করছো কেন?
1: রাগ করবো না, সে তো খোলাখুলি আমাকে বলতে পারতো ব্যাপারটা কি, তুমি বাড়ি নেই এটাই বা তারা ভাবছে কেন, এ অবস্থায় বি স্টেডি বলে আমাকে অ্যাডভাইস দেবার কি অর্থ হয়। ফোন আমি আর করবো না, দরকার হয় তুমি করো গে যাও।
0: ঠিক আছে ঠিক আছে, আমিও আপাতত দরকারটা ফিল করছি না, তবে একটা প্রশ্ন থেকেই গেল। যাকগে মিঠুন রেডি?
1: হ্যাঁ বাপি রেডি।
0: গুড, চলো মিঠুন তোমাকে স্কুলে দিয়ে আসি।

0: হ্যালো,
1: কে? অলকা, আমি পিকে বাসু, চিনতে পারলে?
0: ও, মিশু মশাই, কেমন আছেন? মাসিমা কেমন আছেন?
1: আমরা কেমন আছি জানতে যখন চাইছো, তখন ফোনটা তোমার দিক থেকে ফার্স্ট ইনিশিয়েট হওয়ার কথা, তা যখন হয়নি তখন ওসব কথা থাক, বরং আসল কথা জিজ্ঞেস করি, ঠিক ঠিক উত্তর দেবে, টু দ্য পয়েন্ট।
0: ব্যারিস্টারি, বলুন কি জানতে চান?
1: অশোক, অশোক এখন কোথায় তাকে তুমি জানো?
0: কেন জানবো না, মিঠুনকে স্কুলে পৌঁছে দিতে গেছে।
1: এটা কিন্তু আমার প্রশ্নের ঠিক উত্তর হলো না।
0: সেটাই তো জানতে চাইলেন, ও কোথায় গেছে?
1: নো নো, আমি জানতে চেয়েছি অশোক এখন কোথায় তা তুমি জানো কি জানো না। তুমি বলবে জানি কিংবা জানি না, বা জানি কিন্তু বলবো না, ব্যাস।
0: বাবা, টেলিফোনেও ব্যারিস্টারি প্যাঁচ।
1: এই শোনো অলোকা, এই অশোক এলেই বলবে আজ আমি সারাদিনই বাড়িতে আছি, ও যদি প্রয়োজন বোধ করে তবে বাড়িতে যেন ফোন করে, ওকে?
0: কিন্তু প্রয়োজনটা কি ধরনের হতে পারে মিশু?
1: কেন আন্দাজ করতে পারছো না?
0: আমি আমি ঠিক বুঝতে পারছি না।
1: আচ্ছা, আজ সকাল থেকে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটেছে?
0: হ্যাঁ, তা ঘটেছে। প্রথমত
1: টেলিফোনে নয়, আমার বাড়িতে চলে এসো, সব কথা হবে। আর শোনো, ওই অশোককে সঙ্গে নিয়ে এসো। হ্যাঁ,
0: ঠিক আছে।
1: আচ্ছা, অশোক কি এবির জন্য কোনো দরখাস্ত করেছে?
0: এবি?
1: হ্যাঁ,
0: মানে?
1: অলরাইট অলরাইট, টেলিফোনে এসব আলোচনা আমি করতে চাই না, তুমি অশোক ফিলেই চলে এসো, কেমন? অবশ্য ছেলে ছুটি হওয়ার আগেই চলে যেতে পারবে, ঠিক আছে? রাখছি।

0: ব্যাপার, মিঠুনকে স্কুলে দিয়ে এসেছো?
1: হ্যাঁ, কেন?
0: দীপুর মা মালতীর সঙ্গে দেখা হয়েছে?
1: না তো, তবে সোমার বাবা শীতাংশুবাবুর সঙ্গে দেখা হলো। বলেন, আজকের কাগজে নাকি একটা খবর বেরিয়েছে আমাকে নিয়ে, শুনে স্টলে গেলাম। এই যে দেখো, সঞ্জয় উবাচো ছাড়াও আরো 5টা কাগজ কিনে এনেছি।
0: তোমাকে নিয়ে খবর বেরিয়েছে মানে?
1: হ্যাঁ, সেটাই তো দেখছি।
0: হ্যাঁ শোনো, মনে থাকতে থাকতে বলে রাখি, বাসু মেশো মানে আমাদের ব্যারিস্টার মেশো একটু আগে ফোন করেছিলেন। প্রথমে বললেন অশোক এখন কোথায় তা কি তুমি জানো? পরে বললেন ও যদি প্রয়োজন বোধ করে আমায় ফোন করতে পারে, সারাদিন আজ উনি বাড়িতেই থাকবেন।
1: প্রয়োজন বোধ করি? কিসের প্রয়োজন
0: তা আমি জানি না। ও হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞেস করেছেন, তুমি এবির জন্য দরখাস্ত করেছো কিনা।
1: এবি? তার মানে?
0: আমি তা জানবো কেমন করে, আইনের কোনো ভাষা হবে হয়তো।
1: আরে দাঁড়াও দাঁড়াও লোকা, এই দেখো কাণ্ড, কাগজে ছবি বেরিয়েছে।
0: কার? তোমার?
1: আরে না না, আমার ছবি হবে কেন? দাঁড়াও দাঁড়াও, খবরটা আগে পড়ে নি। বহুতল বাড়ির বিপর্যয়। আচ্ছা দেখি তো এই কাগজটা, দেখি তো এই কাগজটা।
0: তুমি দেখো, আমি যাচ্ছি, আমার অনেক কাজ আছে।
1: এটাতে লিখেছে গতকাল রাতে। আচ্ছা সঞ্জয় উবাচুতে লিখেছে কি? লিখেছে আবার ইমারতে ধস গতকাল রাত 9টার সময়। হ্যাঁ সে কি? অলোকা, এই অলোকা, অলোকা শোনো শোনো, সে কি এসো?
0: কি কি হলো?
1: এই দেখো, এতক্ষণে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হলো।
0: কি?
1: হ্যাঁ দেখো কি সব লিখেছে আমার নামে।
0: কি লিখেছে?
1: এই যে ছবিটা দেখছো, সব কাগজে এই ছবিটা আছে। সাততলা বাড়িটা কাল রাত 9টার সময় ভেঙে পড়েছে। কাগজে লিখেছে ভেঙে পড়া বাড়ির ঠিকাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যাঁ আবার দেখো, এটাতে লিখেছে বাড়ির মালিক আর স্থপতিবিদকে পুলিশ এখনো ধরতে পারেনি, তারা পলাতক। আবার সঞ্জয় উবাচো পত্রিকা নিজস্ব সংবাদদাতা শচীন শর্মা লিখেছে ভেঙে পড়া বাড়ির ডিজাইনার মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটস কোম্পানি।
0: তার মানে আমাদের কোম্পানি?
1: লিখেছে পুলিশ ওই কোম্পানির মালিক অশোক মুখার্জির বাড়িতে হানা দেয়।
0: তার মানে আমাদের বাড়িতে হানা দেয়?
1: কিন্তু তার পূর্বেই ওই আর্কিটেক্ট ভদ্রলোক আত্মগোপন করেছেন। সে কি মানে মানে আমি পালিয়ে আত্মগোপন করেছি?
0: পাগলের মতো, এ তো একবার মিথ্যে কথা।
1: আমি তো ভেবেই পাচ্ছি না কেন এত বড় মিথ্যে সংবাদটা। রাবিশ রাবিশ, পুলিশ আমাকে ধরতে এসেছে আর আমি পলাতক। এতখানি মেলাইন করলো আমাকে, আমি আমি মানহানির মামলা করব। কি ভেবেছে ওরা?
0: কিন্তু সংবাদদাতা তো তোমাকে চেনে না জানে না, তোমার সঙ্গে তা কোনো শত্রুতাও নেই, তাহলে এসব কথা লিখলো কেন তোমার নামে?
1: বুঝলে না, অ্যাক্সিডেন্ট হয়েছে রাত 9টায় আর খবরটা ছাপা হয়েছে মাঝরাতে। এই অল্প সময়ের মধ্যে যেটুকু জানতে পেরেছে তাই জোড়া তালি দিয়ে খবর হিসেবে ছেপে দিয়েছে।
0: পুলিশ হানা দিয়েছে আর তুমি পালিয়ে গেছো, এটা ওরা লিখলো কেন?
1: এই জায়গাটাতেই ওরা একটু বেশি রকম জোড়া তালি দিয়েছে। আসলে ওই যে ওই বাড়িটা আগে ছিল চারতলা, সন্দীপ ধনপতিয়া জমিটা কিনে বহুতল বাড়ি করার জন্য আমাকে বলেছিল। আমি ওখানকার জমির কন্ডিশন দেখে বলেছিলাম কোনো মতেই চারতলার বেশি স্ট্রাকচার তোলা ঠিক হবে না। তা উনি গাছের বান্দা আর আমিও বেআইনি কাজ করব না, শেষে চারতলাতেই ও রাজি হলো। আমি তা নকশা করেছিলাম, আমার আর্কিটেক্ট ফার্ম বাড়িটা তৈরি করেছিল কর্পোরেশনের খাতায়, তাই আমার নাম ঠিকানায় লেখা আছে।
0: চারতলা বাড়িটা তাহলে সাততলা হলো কি করে? প্ল্যানটা তো চারতলার জন্যই স্যাংশন হয়েছিল।
1: ঠিকই বলেছো, চারতলা কমপ্লিট হবার পর আমার কাজও শেষ। তারপর শুনেছি ওই মিস্টার ধনপতিয়া অন্য কোনো আর্কিটেক্টের মাধ্যমে একটা রিভাইজড প্ল্যান দাখিল করে। আমার ধারণা কাগজে কলমে ওটা স্যাংশন হয়নি, তাছাড়া হবারও কথা নয়। বেশিরভাগ প্রমোটারদেরই এটা একটা কৌশল, প্ল্যান সাবমিট করেই ওরা রাতারাতি কাজ শুরু করে দেয়, তলার পর তলা উঠতে থাকে। আর আর যাদের সেটা রোখার কথা, দেখার কথা, তারাও তারাও মোটা অঙ্কের বিনিময়ে ওদের বশ হয়ে যায়। এক্ষেত্রে ঝামেলা পাকিয়েছে, বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ায়।
0: আচ্ছা, তোমার কোনো দায়িত্ব নেই তো?
1: একেবারেই না। রিভাইজড প্ল্যান মাফিক চারতলার উপরের অংশটুকুর সঙ্গে আমার ফার্ম যে এতটুকু জড়িত নয় সে কথা লিখিতভাবে কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টকে আমি জানিয়ে দিয়েছি।
0: তাহলে কাগজে তোমার নাম লিখলো কেন?
1: যেহেতু প্রথম চারতলার আর্কিটেক্ট আমি, খাতায় তো আমার নাম ঠিকানা লেখা আছে, বাকি অংশের প্ল্যান তো স্যাংশনই হয়নি। আমার মনে হয় রিপোর্টার এই সোর্স থেকেই আমার নামটা জানতে পেরেছে।
0: আর পুলিশের ব্যাপারটা, তোমার পালিয়ে থাকার ব্যাপারটা?
1: ওটা আন্দাজে জুড়ে দিয়েছে, অথবা পুলিশ বলেছে রেড করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি।
0: এখন তাহলে বোঝা যাচ্ছে মালতী কেন ফোনে বলল বি স্টেডি।
1: হ্যাঁ, আর রামশরণও ফোনে সিনেমা হলটা আমাকে দিয়ে কেন বানাবে না বলল, সেটাও পরিষ্কার হলো এবার।
0: আচ্ছা, বাসুমেশ যে বললেন তুমি এবি নিয়েছো কিনা, সেটার মানে কি?
1: উনিও ধরে নিয়েছেন আমি আত্মগোপন করে আছি, তাই জিজ্ঞেস করেছেন আমি এখন কোথায় তা তুমি জানো কিনা। আর এবি মানে হলো অ্যান্টিসিপেটরি বেল, আগাম জামিন, সেটাই নিয়েছে কিনা জানতে চেয়েছেন। মেসোমশাই, আপনি তো সবই শুনলেন, এখন আপনি বলুন আমার কি করা উচিত।
2: দেখো অশোক, তুমি যে এতক্ষণ বললে তা শুনে আমার মনে হচ্ছে এ সংবাদ তোমার পক্ষে মানহানিকর বলে ধরা যেতে পারে।
1: পারে? তার মানে সঞ্জয় উবাচের বিরুদ্ধে আমি মানহানির মামলা আনতে পারি?
2: অত তাড়াহুড়া করো না অশোক, তার আগে তোমাকে একটা প্রতিবাদ করতে হবে যাতে ওরা সংশোধনের সুযোগ পায়, এবং যদি ভুলটা স্বীকার করে নেয়।
1: সেটা কিভাবে করা যায়?
2: কেন, সোজা ব্যাপার, সঞ্জয় উবাচ পত্রিকার সম্পাদককে একটা চিঠি লিখে জানাতে হবে যে ওই ভেঙে পড়া বাড়িটা তোমার ডিজাইনে তৈরি হচ্ছিল না, যদিও তোমার স্যাংশন প্ল্যান ছিল চারতলা পর্যন্ত, কিন্তু বাকি কাজটা ধনপতিয়া করেছে এবং তার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই। ও একটা কথা, আচ্ছা ধনপতিয়া যে আর্কিটেক্টকে দিয়ে বাড়ি করিয়েছে তার নামটা কি?
1: জানি না।
2: না, আমি তো ভেবেই পাচ্ছি না যে রিভাইজ প্ল্যান স্যাংশন না হলে বাড়ির কাজ শুরু হয় কী করে।
1: হয় মেসোমশাই, হয় অনেক কিছু অবিশ্বাস্য ঘটনাই ঘটে।
0: আচ্ছা মেসো, ধরুন আমরা আপনার মক্কেল, তাহলে মক্কেলের তরফে আপনি তো লিখতে পারেন চিঠিখানা।
2: হ্যাঁ, তাও অবশ্য লেখা যায়।
0: আপনার চিঠি মানেই উকিলের নোটিশ, তাকে ওরা পাত্তা না দিয়ে পারবে না।
2: ভুল ভুল ধারণা তোমাদের, সঞ্জয় উবাচ কোটি কোটি টাকার বিজনেস করে তা তোমরা জানো, ওদের মাইনে করা উকিল আছে, ব্যারিস্টার আছে, ওসব উকিলের চিঠিকে ওরা তোয়াক্কা করে না, বুঝলে। তবু তোমরা যখন বলছো তখন না হয় আমি একটা নোটিশ পাঠিয়ে দেবো,
0: তাতে সব ব্যাপারটা থাকবে তো?
2: হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে থাকবে বলছি। লিখবো যে 7 জুনের পত্রিকায় প্রকাশিত ওই সংবাদে মারাত্মক ভুল হয়েছে, মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটস সাততলা বাড়ির আর্কিটেক্ট নয়, অশোক মুখার্জিকে পুলিশ ধরতে যায়নি বা উনি আত্মগোপন করেননি। শেষে লিখব, এ জাতীয় ভুল তথ্য পরিবেশন করায় আমার মক্কেল শ্রী অশোক মুখার্জি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেমন ব্যবসায়িক, আর্থিক ও সামাজিকভাবে। সুতরাং ত্রুটি স্বীকার করে ভুল সংশোধনের কাজটি অবিলম্বে না করা হলে পত্রলেখক আইনত যা করণীয় তাই করতে বাধ্য হবেন।

হ্যালো, কে অশোক? শোনো, ওই সঞ্জয় উবাচক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সঞ্জয় উবাচক পত্রিকা থেকে আমার চিঠির জবাব এসেছে। হ্যাঁ, কি লিখেছে? আচ্ছা পড়ছি, শোনো। লিখেছে, আপনার মক্কেল দুঃখিত হওয়ায় সম্পাদকীয় দপ্তর মর্মাহত। তবে তদন্ত করে দেখা হয়েছে যে কর্পোরেশনের রেকর্ড মোতাবেক ধনপতিয়া যে বাড়িটা ভেঙে পড়েছে তার ডিজাইনার ও আর্কিটেক্ট ছিলেন মেসার্স মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এ সম্পর্কে কিছু বলার থাকলে অশোক মুখার্জি একটি চিঠি পাঠাতে পারেন, উপযুক্ত ও বাঞ্ছনীয় মনে করলে প্রতিবাদ পত্রটা প্রকাশ করা যেতে পারে। অশোক শোনো, ওই ফোনে এসব কথা না বলাই ভালো। তুমি বরং এক কাজ করো, আমার এখানে চলে এসো, সামনাসামনি কথা বলা যাবে, কেমন?

0: পুলিশ আমাকে ধরতে এসেছিল এবং আমি পলাতক। এই ব্যাপারটা চিঠিতে একেবারে উল্লেখ করেনি, অথচ এইটার জন্যে আরো বেশি করে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমাকে সন্দেহের চোখে দেখছে।
1: এটাই তো ওদের কৌশল।
0: আমি কি তাহলে মানহানির মামলা করব?
1: দেখো অশোক, আমার মত যদি তুমি জানতে চাও তাহলে আমি বলবো মামলা তুমি করো না।
0: কেন?
1: ধরো তুমি 20-50 হাজার টাকার দাবি জানিয়ে একটা মামলা করলে।
0: আচ্ছা,
1: পত্রিকার বিরুদ্ধে বিচারক একটা রিটও দিলেন।
0: বেশ,
1: পত্রিকা তখন একটা সংশোধিত সংবাদ ছাপাতে পারে এই কথা বলে যে প্ল্যানটা তোমারই, তবে পুলিশ তোমাকে খুঁজছে না।
0: তার মানে আপনি বলতে চাইছেন এটা ছাপতে পারে আবার নাও পারে?
1: এক্স্যাক্টলি, তারা মামলাও লড়তে পারে। আমার তো মনে হয় মামলা ওরা লড়বে।
0: কেন?
1: রেকর্ড অনুযায়ী তুমি ওই বাড়ির আর্কিটেক্ট, প্ল্যানটা কতলা বাড়ির সেটা সংবাদদাতা নাও জানতে পারে। শোনো, 4-তলা বাড়ির প্ল্যান দাখিল করে 7-তলা তৈরি করার পরিকল্পনার মধ্যে তোমার যে কোনো সম্পর্ক ছিল না সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু তোমার।
0: আমার? আমার কেন?
1: তুমিই তো বাদী।
0: ও হরি বল মেসমশাই, আমি আর ভাবতে পারছি না। বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নিরাপরাধ। হঠাৎ একটা মিথ্যে সংবাদ ছাপা হলো বলে আমি অপরাধী হয়ে থাকবো সমাজের চোখে?
1: অত উত্তেজিত হয়েও না অশোক, অত উত্তেজিত হয়েও না। বি স্টেডি অ্যান্ড কিপ পেশেন্স।

0: বাসুমেশ্বর ঠিকই বলেছেন, সঞ্জয় উবাচু মস্ত কাগজ, প্রচুর টাকা, তাদের সঙ্গে মামলা লড়তে যাওয়া বোকামি।
1: তাই বলে ডাহা মিথ্যেটা মেনে নেব?
0: কি করবে বলো তাছাড়া?
1: আমি সম্পাদকের সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে বলবো।
0: সম্পাদক? সঞ্জয় উবাচুর সম্পাদক কত উঁচু তলার মানুষ সে খেয়াল আছে? তুমি চাইলেই কি তিনি তোমার সঙ্গে দেখা করবেন নাকি?
1: তার সহকারী নিশ্চয় আছেন, তাকেই সবকিছু বুঝিয়ে বলবো। আরে আমি তো এই আবদার করছি না যে পত্রিকার সম্পাদক আমার কাছে মার্জনা ভিক্ষা করুক। আমি শুধু চাইছি এই সংবাদটা ভুল ছিল সে সম্পর্কে একটা বিজ্ঞপ্তি বেরোক, বাস তাতে আমি খুশি। দাঁড়া আমি একটা ফোন করি।
2: ইয়েস, রিসেপশন।
1: হ্যালো, লাইনটা কাইন্ডলি এডিটরকে দেবেন।
2: এডিটর? আপনি কে বলছেন?
1: নাম বললে চিনবেন না, আমার নাম অশোক মুখার্জি, মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটস কোম্পানির প্রোপ্রাইটার।
2: সম্পাদকের সঙ্গে কি ধরনের দরকার কাইন্ডলি একটু জানাবেন।
1: শুনুন, 7ই জুন প্রকাশিত একটা নিউজ আইটেমের বিষয়ে একটু কথা বলতে চাই।
2: ও, তাহলে এডিটর নয়, আপনি নিউজ এডিটর ভৈরববাবুর সঙ্গে কথা বলুন।
1: কি বললেন?
2: ভৈরববাবু, আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি।
1: আচ্ছা। হ্যালো হ্যালো, আমার নাম অশোক মুখার্জি, মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রোপ্রাইটার। শুনুন, হ্যালো, 7ই জুন আপনাদের পত্রিকায় একটা খবর বেরিয়েছিল 7তলা বাড়ি ভেঙে পড়া নিয়ে। ওই ভেঙে পড়ার সঙ্গে ভুলবশত আমার নামটা আপনারা জড়িয়ে ফেলেছেন, তাই
3: বলবেন এসব টেলিফোনে হয় না।
1: হ্যাঁ,
3: আপনার যা বক্তব্য তা একটা চিঠিতে লিখে জানান, ব্যবস্থাটা নেওয়ার আমরা নেব।

0: নমস্কার।
1: নমস্কার।
0: আপনি নিশ্চয়ই আরতি মিত্র?
1: হ্যাঁ, কিন্তু আপনাকে তো
0: না, আমাকে আপনি চেনেন না, আপনাকেও আমি চিনি না। একটু আগেই খবর নিয়ে জানলাম পত্রিকা অফিসের রিসেপশনে যিনি আছেন তার নাম আরতি মিত্র, সাথে এটাও শুনলাম তিনি নাকি বেশ ভালো।
1: ভালো? তার মানে?
0: মানে অ্যাকোমোডেটিভ আর কি। যাক শুনুন, কাল আমি ফোন করেছিলাম।
1: আপনি? আসলে আমার চাকরিটাই তো এরকম, কিছু মনে করবেন না। আপনার নামটা আর কি, কাজে এসেছেন, যদি কিছু সাহায্য করতে পারি।

0: অবশ্যই, আমার নাম অশোক মুখার্জি। আমাকে নিয়ে একটা ভুল খবর বেরিয়েছে আপনাদের কাগজে, আমি সেই ব্যাপারেই এসেছি।
1: ও, এখন মনে পড়ছে, কালকে ফোনের কথা, 7ই জুনের সেই খবরটা তো?
0: আগে হ্যাঁ,
1: দেখুন, এই ব্যাপারে নিউজ এডিটর ভৈরববাবুর সঙ্গে আপনাকে কথা বলতে হবে, তবে উনি এসব নিয়ে সচরাচর কথা বলতে চান না।
0: কেন?
1: জাস্ট আ মিনিট, ওই যে ভেতরে ঘরে উনি এসেছেন, দেখতে পাচ্ছেন?
0: হ্যাঁ,
1: আপনি সরাসরি ওনার কাছে গিয়ে ওনার সঙ্গে কথা বলুন।
0: আচ্ছা,
1: এই কথা কিন্তু আপনি কখনো বলবেন না যে আমি আপনাকে পাঠিয়েছি, বুঝতে তো পারছেন, এভাবে সরাসরি আমি কাকেও পাঠাতে পারি না।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসতে পারি?
2: আসেন।
0: আপনি ভৈরববাবু?
2: কেন বলেন তো?
0: না, তাহলে আমি কয়েকটা কথা বলতাম।
2: বলেন, আমি ভৈরব আচার্যি।
0: ও, নমস্কার। বেশি না, এই মিনিট পাঁচেক সময় যদি আমাকে দেন।
2: 5 কি 25 সেটা নির্ভর করছে বিষয়বস্তুর ওপর। কোনো সংবাদ বিষয় নিয়ে আলোচনা করতে চান?
0: আগে হ্যাঁ।
2: দেখেন, আমি খুবই ব্যস্ত, তবু বলেন শুনি।
0: শুনুন, ওই 7ই জুন আপনাদের পত্রিকায় একটা খবর বেরিয়েছে সন্দীপ ধনপতি আর বাড়িটা ভেঙে পড়ার বিষয়ে। আই মিন,
2: জাস্ট এ মিনিট, আপনি কি সেই মুখার্জি?
0: আগে হ্যাঁ, আমি অশোক মুখার্জি।
2: ভেঙে পড়া বাড়ির আর্কিটেক্ট, মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটসের মালিক।
0: দেখুন, আমি ওই ফার্মের মালিক, এটা ফ্যাক্ট, কিন্তু ভেঙে পড়া বাড়িটার আর্কিটেক্ট নই। এই কথাগুলি আপনাকে আমি বুঝিয়ে বলতে চাই।
2: আই সি, গতকালই তো টেলিফোনে আপনার সঙ্গে কথা হয়েছিল।
0: আগে হ্যাঁ,
2: আমি তো বলেছিলাম যে আলোচনা করার কিছু নেই, আপনার যা বক্তব্য একটা চিঠিতে লিখে আমাদের বার্তা বিভাগে পাঠিয়ে দেবেন।
0: দেখুন স্যার, আমি অফিস বন্ধ করে আপনার সঙ্গে এত দূরে দেখা করতে এসেছি, অ্যান্ড ইউ নো দ্যাট টাইম ইজ মানি ফর আস সেলফ এমপ্লয়েড আর্কিটেক্ট।
2: আগে না, আপনি তা করেননি, কাল আমার জানা ছিল না, কিন্তু আজ আমি জানি যে আপনি একটি উকিলের, আই মিন ব্যারিস্টারের চিঠি দিয়ে আমাদের হুমকি দিয়েছেন, তাই না?
0: কিন্তু
2: লক্ষ্মী আর মিস্টার মুখার্জি, ব্যাপারটা এখন আমার এখতিয়ারে নেই, আমাদের লিগাল অ্যাডভাইসার ঘোষ অ্যান্ড ঘোষ, তার পার্টনার মানবেন্দ্রনাথ ঘোষের সঙ্গে আপনি কথাবার্তা বলতে পারেন।
0: কিন্তু আমি তো মামলা করতে চাই না।
2: পারেন না? হ্যাঁ, তাহলে উকিলের নোটিশটা দিয়েছিলেন কেন? হ্যাঁ, করুন না মামলা, মানহানির মামলা করুন, করুন।
0: কি বলছেন আপনি, আমি কি তাই পারি? আমি সামান্য মধ্যবিত্ত মানুষ।
2: মধ্যবিত্ত হলে তো উকিলের নোটিশ দিতেন, আপনি দিয়েছেন ব্যারিস্টারের নোটিশ, অর্থবানের অহংকার।
0: প্লিজ প্লিজ, আপনি আমার কথাটা একটু শুনুন
2: না। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, মামলা চান মামলা, না চাইলে খুন, জখম, আত্মহত্যা, যা খুশি। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমার অনেক কাজ আছে, বুঝেছেন?

0: অলকা, দেখলে তো একটা ভুল খবর কিভাবে আমাকে বিপদে ফেলে দিল।
1: আমি বুঝতে পারছি তুমি বড্ড ভেঙে পড়েছ, কেন অত ভাবছো বলো তো?
0: ভেঙে আমি পড়িনি অলকা, ভেতরটা আমার রাগে ফুসছে। একটা অন্যায়, একটা মিথ্যে, আর তার কোনো প্রতিকার হবে না। বাড়ি ভেঙে পড়ার ওই মুখরোচক খবরটা অসংখ্য লোক তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে, তার মধ্যে আমার পরিচিত বহু লোক আছে, আছে বহু ক্লায়েন্ট, তারা জানলো ওই বাড়ির আর্কিটেক্ট আমি। পুলিশ আমাকে খুঁজছে, আমি পালিয়েছিলাম। কি লজ্জা বলতো, আমার গুডউইল কতখানি নষ্ট হয়ে গেল।
1: সময়ে সব ঠিক হয়ে যাবে, অত ভেবো না তো।
0: আমার চাওয়াটা কিন্তু খুব সামান্য অলকা, ভুল স্বীকার করে একটা খবর ছাপা হোক, সেটাই বলতে গিয়েছিলাম ওদের নিউজ এডিটর ভৈরব বাবুকে। তা কোনো কথা শুনতেই চায় না, বললে খুন, জখম, আত্মহত্যা, যা ইচ্ছে করুন, গে যান, বিরক্ত করবেন না।
1: বাপি,
0: কে মিঠুন, এসো এসো এসো আমার কাছে বসো।
1: আচ্ছা বাপি, টাকার রং কখনো কালো হয়?
0: কালো না, কালো তো হয় না, তবে এক ধরনের টাকা আছে যাকে কালো টাকা বলে, ইংরেজিতে বলে ব্ল্যাক মানি। কিন্তু তুমি কোথায় শুনলে?
1: স্কুলে। ও টাকা কি খাওয়া যায়?
0: না না না না, ওটা ওটা কথার কথা। এই এই যেমন ধরো ঘুড়ি গোত্তা খায়, খায় তো, আর ফুটবলে গোল খায়, আবার পরীক্ষায় কেউ কেউ গোল্লা খায়। তা মিঠুন, এসব কি চিবিয়ে বা গিলে খাওয়া যায়?
1: কালো টাকাও কি তাই?
0: হ্যাঁ, এ হলো ঘুষের টাকা। যারা খুব খারাপ লোক তারা এই টাকা জোগাড় করে জমিয়ে রাখে।
1: তুমি তো কালো টাকা খাও না, তাই না বাপি?
0: কালো টাকা, এসব কথা স্কুলে তোমাকে যারা বলেছে তারা সব ভুল বলেছে, তোমার বাপি ঘুষ খায় না। মিঠুন, ওই যে সেই ছবিটায় রং করেছো তো, ওই যে পাহাড়, নদী, সারি সারি কুড়ে ঘর আর গাছ, খুব ভালো হয়েছে ছবিটা, রং করেছো?
1: না।
0: সে কি এখনো করোনি? যাও যাও, এক্ষুনি যাও, ওই ঘরে বসে সুন্দর করে ছবিটায় রং করে ফেলো।
1: আচ্ছা বাপি,
0: গুড বয়, চল। দেখলে তো অলকা, মিথ্যে সংবাদটা কিভাবে ওই ফুলের মতো সুন্দর ছেলেটার মনে প্রভাব ফেলেছে।
1: মিঠুন কিন্তু সারাদিন আমাকে কিচ্ছু বলেনি, সন্ধ্যেবেলায় এসে তুমি এসে বসেছো, এখন তোমাকে বললো।
0: মনের মধ্যে চেপে রেখেছিল কথাটা, ভেতরে ভেতরে আমার কি রাগ হচ্ছে জানো, মনে হচ্ছে রিপোর্টার ওই শচীন শর্মাকে ড্রাম করে একটা ঘুষি মেরে বুঝিয়ে দিস, মিথ্যে খবর দেবার শাস্তি হলো এটা।
1: না না না, রাগের মাথায় ওসব কিচ্ছু করে বসো না জানো, তবে শচীনবাবুকে তুমি বুঝিয়ে বলতে পারো।
0: বেশ, তাই হবে, কাল রিসেপশনিস্ট আরতি মিত্রের সঙ্গে দেখা করে সচিনবাবুর ঠিকানাটা নিয়ে আসবো।

0: ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদের কাজ তো তেমন কিছু করিনি।
0: করেননি? এই যে আপনি আমাকে অ্যাটেন্ড করে সহযোগিতা করছেন, এটাই তো আমার কাছে অনেক।
1: এই কথা, আমি তো রিসেপশনিস্ট, হাসি মুখে লোককে অ্যাটেন্ড করাই তো আমার ডিউটি।
0: আপনাদের নিউজ এডিটর ভৈরববাবু যে সাজেশনগুলো আমাকে দিয়েছেন, তার কোনটা আপনি করতে বলেন?
1: কি সাজেশন?
0: উনি বলেছেন খুন, জখম, আত্মহত্যা, যা ইচ্ছা হয় করুন।
1: এর একটাও এই সমস্যার সমাধান নয়।
0: তাই, আমিও তাই জানি। আমি শুধু চাইছিলাম ওই সংবাদটার একটা ভ্রম সংশোধন ছাপা হোক।
1: ও, গোপনে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আপনার এই ব্যাপারটা নিয়ে রীতিমতো নাড়াচাড়া পড়েছে। শচীনদা, ভৈরববাবু, এরা সবাই এতদিনে জেনে গিয়েছেন যে সে রাত্রে পুলিশ আপনার বাড়ি রেড করেনি।
0: তবে
1: উকিলের নোটিশটা না দিয়ে আপনি নিজেই যদি যোগাযোগ করতেন, তাহলে হয়তো একটা ভ্রম সংশোধন বার করা হতো। কিন্তু এখন তার হবে না।
0: হবে না?
1: ও হ্যাঁ, একটা কথা, খোঁজ করে জানা গেছে সন্দীপ ধনপতিয়া আপনার চারতলা বাড়ির প্ল্যানটা উইথড্র করে একটা আটতলা বাড়ির প্ল্যান ডিজাইন সাবমিট করেছিল, যা স্যাংশন হয়নি। আর হবার কথাও নয়, তবু মিস্টার ধনপতিয়া একের পর এক তলা তৈরি করে গেছেন।
0: এত সব খবর আপনি জানলেন কি করে?
1: সে যেভাবেই হোক আমি জেনেছি। কাইন্ডলি আপনি কিন্তু আমার রেফারেন্স দিয়ে কোথাও এসব আলোচনা করবেন না। শচীন্দার ঠিকানাটাও আপনাকে দিলাম। আসলে আপনার ছেলে মিঠুর কথাটা আমাকে বড্ড বেশি নাড়া দিয়েছে।
0: থ্যাংকস, থ্যাংকস মিসেস মিত্র, মেনি মেনি থ্যাংকস টু ইউ। চলি।

0: ছটফট করছো কেন মিঠুন? নাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো।
1: ঘুম যে আসছে না মা।
0: চোখ বন্ধ করো, এখন না ঘুমোলে কাল ভোরবেলা উঠতে পারবে না।
1: বাপি আসছে না কেন মা?
0: বাপি ও ঘরে লেখাপড়া করছে, একটু পরে আসবে। নাও ঘুমো।
1: আচ্ছা মা, একদিন রাতে কি আমাদের বাড়িতে পুলিশ এসে গেল?
0: পুলিশ? না তো, পুলিশ আসবে কেন?
1: বাপিকে ধরছি।
0: কে বলেছে এসব কথা? তুমি এখন ঘুমো বাবা।

0: জানো, আজ এক কাণ্ড হয়েছে।
1: কি?
0: স্কুল থেকে মিঠুন মাথা ফাটিয়ে এসেছে।
1: মাথা ফাটিয়েছে কি করে?
0: বন্ধুরা তোমার সম্পর্কে কি সব খারাপ কথা বলছিল, ও প্রতিবাদ করেছিল, তারপর মারামারি, ও একজনের জামা ছিঁড়ে দিয়েছে, তারপর ঠেলাঠেলি, মাথা ফেটে গেছে।
1: সে কি, কখন হলো এইসব?
0: আমি ওকে আনতে গিয়েছিলাম,
1: হ্যাঁ,
0: ছুটি হয়ে গেছে, তখন সবাই বেরোচ্ছে, ও আর বেরোয় না। একটু পরে দেখি ও আসছে, কপালে রক্ত, তারপর শুনলাম সব কিছু। তখনই ডাক্তারখানায় নিয়ে গেলাম, ওয়াশ করে ব্যান্ডেজ বেঁধে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। সারাদিন কেমন যেন আনরেস্ট ছিল, এই তো বিকেলের দিকে একটু ঘুমিয়েছে।

শুনো অলোকা, কাল কাল অনেকক্ষণ ভেবে ঠিক করলাম, মাথায় এই ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মিঠুনকে শচীনবাবুর কাছে নিয়ে যাব। ওকে বুঝিয়ে বলবো ওর একটা ভুল সংবাদ পরিবেশনের শিকার হলো এই ছোট্ট ছেলেটি। তুমি তুমি মিঠুনকে তৈরি করে দাও, আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। আজ বুধবার, শচীনবাবুর ছুটি, সকালে বাড়িতেই পেয়ে যাবো।

0: চলো মিঠুন, ওই যে বাড়িটা দেখছো,
1: ওই বাড়িটা?
0: হ্যাঁ, ওখানে আমরা যাব, চলো।
2: কি ব্যাপার, কাকে চাই?
0: আপনি কি শচীন শর্মা?
2: হ্যাঁ, কেন?
0: এই যে প্রেস কাটিংটা দেখছেন, এটা আপনাদের কাগজে 7 জুন তারিখে বেরিয়েছিল। এই সম্পর্কেই দুই একটা কথা বলতে এসেছি, ভেতরে আসব?
2: কই, কি নিউজ? ও, সেই সন্দীপ ধনপতি আর ভেঙে পড়া বাড়ির খবরটা? আরে, এ তো 15 দিনের বাসি খবর।
0: এক্স্যাক্টলি, এভাবে ছুটির দিনে আপনাকে বিরক্ত করতে হচ্ছে বলে অত্যন্ত দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন, নিরুপায় হয়েই আমাকে আসতে হয়েছে। আপনার ওই ভুল খবরটার জন্য আমি আজ সমাজে অপদস্থ হচ্ছি। আমার আমার বিজনেস মার খাচ্ছে, আমার ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, দেখুন আমার ছেলের অবস্থা।
2: কিন্তু আপনি কে? আপনার পরিচয়?
0: আমি মুখার্জি অ্যাসোসিয়েটসের মালিক অশোক মুখার্জি।
2: ও, শুনুন মিস্টার মুখার্জি, আপনি আমার বাড়িতে এভাবে চড়াও হতে পারেন না। প্রত্যেকটা ব্যাপারেই একটা প্রপার চ্যানেল আছে। আপনি যদি প্রতিবাদ করতে চান, তাহলে আমাদের কাগজে চিঠি লিখে।
0: লিখেছি স্যার, লিখেছি, দেখাও করেছি, কিন্তু কিন্তু কেউ কিচ্ছু শুনছে না। বাধ্য হয়ে পুরো ব্যাপারটা বোঝাতে আপনার বাড়িতে এসেছি, আমার এই অসুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে। ভেতরে গিয়ে একটু বসতে দিন অন্তত।
2: না না মশাই, আমার সময় নেই, ভেরি সরি।
0: ও, তার মানে আপনিও নিউজ এডিটর ভৈরববাবুর সঙ্গে একমত?
2: কি বিষয়ে?
0: উনি আমায় বলেছিলেন আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, খুন, জখম, আত্মহত্যা, শুধু আমাদের বিরক্ত করতে আসবেন না।
2: ঠিকই তো বলেছিলেন ভৈরবদা।
0: ও, ঠিকই বলেছেন, তাই না? আর আপনিও সেটাই চান? বেশ, তবে তাই হোক, একটা একটা ঘুষি আপনাকে। রাস্কেল, চলো চলো মিঠুন,
1: চলো। ওকে অমন করে মারলে কেন বাপি?
0: উনি উনি খবরের কাগজে একটা মিথ্যে খবর ছাপিয়ে দিয়েছিলেন যে রাত্রে পুলিশ আমাকে ধরতে এসেছিল আর আমি পালিয়ে গিয়েছিলাম, এই সব। তোমাকে দেখিয়ে বলতে চেয়েছিলাম এই ভুল খবরের জন্য আমার আমার মিঠুন সোনা অহেতুক মার খেয়েছে। তা উনি উনি আমাদের দুঃখের কথাটা শুনতেই চাইলেন না, তাই তাই ওর নাকটা। আরে, এ তো ভালোই হলো, ওই যে ওই যে একজন পুলিশ সার্জেন্ট দাঁড়িয়ে আছে, ওকেই ওকেই ব্যাপারটা বলি।
3: এই যে স্যার, হ্যাঁ স্যার, শুনছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, কাইন্ডলি কাইন্ডলি একটু আসুন না স্যার। এই যে বাড়িটা দেখছেন, ওখানে ওখানে এই মাত্র একটা ঘটনা ঘটেছে, একটা লোক গৃহস্বামীর নাকে মেরেছে, রক্ত ঝরছে, হ্যাঁ এখনো রক্ত ঝরছে, আপনি আপনি গেলেই দেখতে পাবেন।
4: দেখুন মিস্টার মুখার্জি, 18 বছর ধরে আমি পুলিশে চাকরি করছি, এই থানায় ওসি হয়ে আছি, হ্যাঁ তা প্রায় ধরুন 5 বছর তো হবেই, কিন্তু আমার জীবনে এ ধরনের বিচিত্র ঘটনা আগে একটিও পাইনি। আপনি ঘুষি মেরে শচীনবাবুর নাক ফাটালেন, আবার আপনি রাস্তা থেকে পুলিশ সার্জেন্টকে ডেকে সেটা বলেও দিলেন। তা শচীনবাবু যখন ঘুষিটা খেয়ে চেঁচামেচি করে লোক জড়ো করলেন না, বরং বেমালুম ঘুষিটা হজম করে নিলেন, তখন গুটি গুটি পায়ে চুপি চুপি করে আপনি বাড়ি ফিরে গেলেই তো পারতেন।
0: সেটা কি ঠিক হতো স্যার? আইনত এটা একটা কেস অফ অ্যাসল্ট, চোখের সামনে ঘটনাটা ঘটল, পুলিশকে জানানোটা আমার কর্তব্য।
4: যাক, শুনুন, শচীনবাবুকে ফোন করে জানা গেল উনি কেসটা চালাতে চান না, এমনকি ওর পত্রিকাও এ কেস চালাতে চাইবে না বললেন।
0: তা কি করে হয় স্যার, ফ্যাক্ট হচ্ছে একটা কেস অফ অ্যাসল্ট হয়েছে, তাই তো? রক্তপাত যা হয়েছে আপনার সার্জেন্ট তার সাক্ষী। শচীন শর্মা বা তার এমপ্লয়ার কি চাইছেন না চাইছেন তা এখানে ইমেটেরিয়াল, কেস চালানো হবে কি হবে না তা স্থির করবে স্টেট পুলিশ। এবার আপনি বলুন স্যার, একজন থানায় এসে সারেন্ডার করে আপনারা কি সেই কেস নেন না?
4: বাহ বাহ বাহ বাহ বাহ, আইন টাইন তো বেশ আপনি ভালোই বোঝেন দেখছি। হ্যাঁ তা মিস্টার মুখার্জি, এখানে স্টেট পুলিশের প্রতিনিধিটি কে, আপনি না আমি?
0: কেন আপনি?
4: তাহলে আমি আপনাকে জানাচ্ছি যে কেস চালানো হবে না। যার নাক ফেটে রক্তপাত হলো তিনি নিজে কিচ্ছু বলছেন না, আর আপনি দেখাচ্ছেন কর্তব্য। দয়া করে বাড়ি যান, বাড়ি যান তো বসায়।
0: আগে না না স্যার, যদি যেতেই হয় তবে সোজা যাব শচীন শর্মার বাড়ি, এবং এবং আবার তাকে আরো একটা ঘুষি মারব। মনে রাখবেন না, এবার কিন্তু তার জন্য দায়ী হবেন আপনি।
4: আরে আপনি তো দেখছি আচ্ছা মানুষ। হ্যাঁ আরে ঠিক আছে ঠিক আছে, আপনি কাগজটার উপরে আপনার নাম ঠিকানা এখানে লিখে দিন, কেসটা নিচ্ছি।

0: তাই বলে তুমি মানুষটাকে ঘুষি মারলে ছেলের সামনে?
1: বিশ্বাস করো অলকা, শচীন শর্মার ঔদ্ধত্য আমাকে বাধ্য করেছে। তাছাড়া এটাও ভাবলাম, মানহানির মামলা করলে আমি হব বাদী। দেওয়ানি মামলা দীর্ঘদিন ধরে চলবে, আমার তাতে পোষাবে না। তার চেয়ে ফৌজদারি মামলা হোক, আমি এখানে প্রতিবাদী, আসামি হিসাবে আমার একটা প্রিভিলেজ থাকবেই। বাস্তব সত্যের মুখোমুখি দাঁড় করাবো ওদের।
0: তা বলে ছেলের সামনে মারলে কি শিখল?
1: অলোকা অলোকা, আমি ওকে বোঝাতে চেয়েছিলাম, শুধু অন্যায় করা নয়, অন্যায় সহ্য করাটাও অন্যায়। একটু আগে পুলিশ সার্জেন্ট বললেন, আমি যখন তাকে শচীনবাবুর বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তিনি দেখেছিলেন নাকে ভিজে তোয়ালে দিয়ে শচীনবাবু বসে আছেন এবং আমাকে দেখিয়ে বলেছিলেন যে আমি ঘুষিটা মেরেছি। আমি এবার থানার ওসি সুধীরবাবুকে কয়েকটি প্রশ্ন করতে চাই ইওর অনার, আপনি যদি অনুমতি দেন।
2: ইয়েস, পারমিটেড,
1: থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা সুধীরবাবু,
3: বলুন।
1: পুলিশ বিভাগে আপনার এই দীর্ঘ চাকুরি জীবনে এরকম কেস আপনি কটা পেয়েছেন যেখানে সাংবাদিকের বাড়িতে চড়াও হয়ে তার গায়ে হাত দেওয়া হয়েছে?
3: একটাও না।
1: ঘুষি খেয়ে চিৎকার করলেন না, লোক জড়ো করলেন না, এমনকি থানায় গিয়ে ডায়েরি বা কেস করা কোনো কিছুই করলেন না, এরকম কেস আপনি কটা পেয়েছেন?
3: একটাও না।
1: বেশ, যিনি আঘাত করেছেন তিনি নিজেই থানায় এসে কেস লিপিবদ্ধ করতে চাইছেন, এরকম কেসই বা আপনি কটা পেয়েছেন?
3: বলছি তো, একটাও না।
1: আমার শেষ প্রশ্ন, থানা থেকে আপনি যখন মিস্টার শচীন শর্মাকে ফোন করেছিলেন উনি কি বলেছিলেন?
3: উনি বলেছিলেন উনি কেস করতে চান না এবং ওর এমপ্লয়ার সঞ্জয় উবাচ পত্রিকাও এ কেস চালাবে না।
1: ইওর অনার, রামশরণজির লিখিত বিবৃতি থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে সংবাদপত্রের ওই খবরটাই ওকে মিসলিড করেছে। ওই খবরের ভিত্তিতেই উনি আমার প্রতি আস্থা হারিয়েছেন এবং ডায়মন্ড হারবারে আমাকে দিয়ে সিনেমা হল বানাবার জন্য তার প্রস্তাব তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ইওর অনার, আমি এবার শচীনবাবু ও ভৈরববাবুকে কয়েকটা প্রশ্ন করতে চাই।
2: মিস্টার মুখার্জি, নিউজ পেপারের ভৈরববাবু, পুলিশ সার্জেন্ট, থানার ওসি এবং শচীনবাবু, রামশরণজি প্রমুখ এদের প্রত্যেকেরই জিজ্ঞাসাবাদ শেষ হল। এবার আপনার বক্তব্যটুকু সংক্ষেপে বলুন।
1: ইওর অনার, এটি একটি অ্যাসাল্টের কেস, যার বিরুদ্ধে এই চার্জ, অর্থাৎ আমি এই অশোক মুখার্জি একজন আইন সচেতন সাধারণ নাগরিক। অভিযুক্ত ব্যক্তিটি এক্ষেত্রে নিজেই থানায় গিয়েছিলেন কেস ডায়েরি লেখাতে। ওসি নিজেও স্বীকার করেছেন তার দীর্ঘ চাকুরি জীবনে এমন ঘটনা ইতিপূর্বে ঘটতে দেখেননি। তিনি আরও স্বীকার করেছেন বেপাড়ার লোকের হাতে মার খেয়ে দ্বাররুদ্ধ করার এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, যে লোকটি ঘুষি খেয়ে তা হজম করল, অর্থাৎ শচীন শর্মা, সে কি গিলটি কনসাস, নিজের অপরাধ সম্পর্কে সচেতন? সম্ভবত তাই, আর সেই জন্যই তিনি ওসিকে বলেছিলেন যে মেরেছে তার বিরুদ্ধে তার বা তার এমপ্লয়ারের কোনো অভিযোগ নেই। আসলে আসলে তিনি একটি ভুল সংবাদ পরিবেশন করেছিলেন সঞ্জয় উবাচ পত্রিকায়, সেটাও ইতিপূর্বে আদালতে প্রমাণিত হয়েছে। এই ভুল সংবাদের জন্য অভিযুক্ত ব্যক্তির আর্থিক ক্ষতি হচ্ছিল, সমাজে সে বিলম্বিত হচ্ছিল, তার শিশুপুত্রকে স্কুলের ছাত্ররা টিটকিরি দিচ্ছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল। এই মামলার আসামি সেই শান্তিকামী মানুষটি, অর্থাৎ আমি। আমি পত্রিকার কাছ থেকে সামান্য সুবিচার চেয়েছিলাম, একটা ভ্রম সংশোধনী ছাপা হোক, কিন্তু কিন্তু ইওর অনার,
4: অনেক আবেদন নিবেদন এবং অনুরোধ করা সত্ত্বেও পত্রিকার তরফ থেকে কোনো রকম সাড়া শব্দ কিছুই পাওয়া যায়।
2: সব কিছু শোনার পর এটাই কোর্টের সুচিন্তিত অভিমত যে মুখার্জি অ্যান্ড অ্যাসোসিয়েটসের মালিক শ্রীযুক্ত অশোক মুখার্জির প্রতি অন্যায় করা হয়েছে, কিন্তু তাই বলে কোনো মানুষই নিজের হাতে আইনকে তুলে নিতে পারে না। নো ম্যান ইজ অ্যালাউড টু টেক ল ইন হিজ ওন হ্যান্ড। আর সেই জন্যেই অভিযুক্ত আর্কিটেক্ট মিস্টার মুখার্জিকে দোষী সাব্যস্ত করে আদালত 1 টাকা জরিমানা ধার্য করছে। সেই সঙ্গে ভেঙে পড়া বাড়ির বেআইনি অংশের আনলফুল কনস্ট্রাকশনের জন্যে প্রমোটার সন্দীপ ধনপতিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিচ্ছে এই আদালত।

0: দেখো দেখো, এইমাত্র সঞ্জয় উবাচ্য পত্রিকার একজন কর্মী এই খামটা দিয়ে গেল।
1: কই, দেখি দেখি। বাবা, এই সাত সকালে কি আছে ওর মধ্যে? খোলো তো।
0: এ তো আজকের কাগজের একটা পাতা, সঙ্গে সম্পাদকের ছোট্ট চিঠি।
1: সম্পাদকের চিঠি? ও, শুভেচ্ছা জানিয়ে কাগজটা পাঠিয়ে দিয়েছেন। কি লেখা আছে কাগজে?
0: কালকের মামলার সংক্ষিপ্ত বিবরণ।
1: হুম,
0: তবে পড়ে মনে হচ্ছে রিপোর্টটা ঠিকই লিখেছে। আর এই যে এখানে দেখো, বক্স করে সাতই জুনের প্রকাশিত খবরের সংশোধনীটাও বার করেছে।
1: বেরিয়েছে সংশোধনী? দেখেছো দেখেছো অলকা, শেষ পর্যন্ত সংশোধনী বার করতে বাধ্য হলো। কি লিখেছে দেখো। এই অনিচ্ছাকৃত ভ্রান্ত সংবাদ প্রকাশ করায় সম্পাদক দপ্তর দুঃখিত ও ক্ষমা প্রার্থী।
0: বাসুমেশকে খবরটা এক্ষুনি দিয়ে দিই কেমন? তার পরামর্শেই তো সবকিছু হলো।
1: নিশ্চয়ই নিশ্চয়ই দেবে, তবে ফোনে নয়, নিজেরা গিয়ে। জানো অলকা, একটা কথা বার বার মনে হচ্ছে, অর্থের ক্ষমতাটাই সবসময় ক্ষমতা নয়, অন্যায়ের বিরুদ্ধে ঠিক মতো রুখে দাঁড়াতে পারলে আমার মতো তোমার মতো সাধারণ মানুষও সত্যকে প্রতিষ্ঠা করতে পারে।
0: ঠিক বলেছ, ঠিক। তাহলে চলো, দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি।

শেষ হলো নাটক মানহানি, কাহিনী নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা অবিনাশ রায়। নাটকটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী মান্না দে।

0: আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
4: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
3: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
4: 9749088189।
3: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
4: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
0: আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দর বীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
0: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড শেষে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোভ শহরের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় সাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। তিনবারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এম্পেতাসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরেভ এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হল। উল্লেখ্য, বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাকসানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতা মান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 13 রাউন্ড গণনা শেষে 58,234 ভোটে এগিয়ে আছেন। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী 6 জুন বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার 5 জায়গায় অভিযান চালিয়েছে পুরসভা। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে 10 দিন সময় চেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। 13 রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
1: প্রত্যাশা মাফিক ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোট গণনার শুরু থেকেই দাপট দেখাচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। প্রতি রাউন্ডের গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তার জয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। সকাল 8টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। মোট 21 রাউন্ডে গণনা সম্পন্ন হওয়ার কথা। ভোট গণনার টেন্ট অনুযায়ী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সিপিএম প্রার্থী শম্ভু কর্মী। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে একসময় শক্তিশালী রাজনৈতিক অবস্থানে থাকা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান আপাতত চতুর্থ স্থানে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গিয়েছে তাদের। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী 6 জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের উত্তরপত্রের কার্বন কপি দেওয়াসহ মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর রাখার মতো বিষয়গুলিকে নিয়ে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত নতুন নিয়োগ নীতি চালু করতে বিল আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। এ মাসের 28 ও 29 তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতারম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংখ্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে জমি জটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এরাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমি জটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। মোট 267টি কেন্দ্রে পরীক্ষা চলছে। এবছর রাজ্য জয়েন্টের পরীক্ষার্থীর সংখ্যা 1,20,856 জন। পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নিবিড়ভাবে তল্লাশি করা হয় পরীক্ষার্থীদের। মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ সহ যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা চলে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা

0: হবে দুপুর 2 থেকে বিকেল 4 পর্যন্ত। ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার বেলেঘাটা, কসবা, তিলজলা থানার 5 জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দিতে আজ অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা। এই অভিযানে কলকাতা পুলিশ সহায়তা করে। কলকাতার 66 নম্বর ওয়ার্ডে ভাঙা হয়েছে বেআইনিভাবে নির্মিত কয়েকটি বাড়ি ও দোকান। কসবায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করা হয়। সেখানে নিয়ম না মেনে 5 বাড়ি বানানোর অভিযোগ রয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গেও কথা বলেন।
1: 6 প্রিমাইসিস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর বেলেঘাটার, আগেন নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এইড অফ টিএমসি, বিধায়ক জাভেদ খান তার ছেলে। সেখানকারও 2 প্রিমাইসিস আমরা আইডেন্টিফাই করেছি যেটা কমপ্লিটলি ইলিগাল।
0: এই কাজ করার সময় যেন আশপাশের বৈধ বাড়ির কোনো ক্ষতি না হয় সে বিষয়ে পুরকর্মীদের সাবধান করে দেন মন্ত্রী। সম্পত্তির মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে কলকাতা পুরসভার নোটিশের প্রেক্ষিতে 10 দিনের সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। সোমবারই পুরসভার দেওয়া নোটিশের সময়সীমা শেষ হচ্ছে। এই নোটিশে নিয়ম মেনে তার বাড়ি নির্মাণ হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছিল। অন্যদিকে শান্তিনিকেতন নামে অভিষেকের বাসভবনের বেআইনি অংশ ভাঙারও নোটিশ দিয়েছিল পুরসভা। এছাড়া তার 17 সম্পত্তি নিয়ে পুরসভা নোটিশ দেয়। হুগলি জেলার কোননগরে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কোননগর পুরসভার তৃণমূল কংগ্রেস পুর প্রতিনিধি খোকন পালকে। দীর্ঘ 20 সরকারি জমি দখল করে সেখানে তিনি ইমারতি ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। পূর্ব বর্ধমানে 100 কাজের জব কার্ডের টাকার দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। অভিযোগের তীর সরাসরি এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসমত, উপপ্রধান নীলকান্ত অধিকারী সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ভাতার থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলারা। তাদের মূল অভিযোগ, কাজ না করিয়েই তাদের নামের জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে যার কোনো হদিশ তারা জানেন না। গ্রামের মহিলাদের দাবি, তাদের নামের টাকা কারা এবং কিভাবে আত্মসাৎ করল তার সঠিক তদন্ত করতে হবে। পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের ন্যায্য পাওনা ফেরত চান তারা। বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ চক্রবর্তীকে তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। ঘর্মাক্ত অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর হাওয়া বজায় থাকবে। তবে বুধবারের পর থেকে তাপমাত্রা 2-3 পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.9 সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 বেশি। গত 24 সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায়, 42 বেশি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ থাকার কারণে আলিপুরদুয়ার জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। গত 24 জলপাইগুড়ির কুমলাইতে 66 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 13 গণনার শেষে 58,234 ভোটে এগিয়ে আছেন। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী 6 বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে 10 সময় চেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর শুনবেন বিকেল 5:10।

এতক্ষণ লোকগীতি শুনলেন শচীন্দ্র বিশ্বাসের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং পরে হিন্দিতে সংবাদ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় দুপুর 3:20। শুরু হচ্ছে অনুষ্ঠান লাইভ ফোন ইন মনপুরা জাংশন। এই অনুষ্ঠানে কিছু হিন্দি ছায়াছবির গান এবং কিছু বাংলা ছায়াছবির গান নিয়ে সাজানো হয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতন গান শোনার জন্য অনুরোধ করতে পারেন 9434076705 এই নাম্বারে। শুরু করছি মনপুরা জাংশন। শুরুটা হোক গানে গানে, দিল কা রিশতা এই ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন উদিত নারায়ণ, কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

সত্যি তো মনের রাস্তা যে বড় মনোরম এই রবিবারের দুপুরে, মনোরম দুপুরে জব্বেশ খাওয়া দাওয়ার পর দ্বীপ্রাহরিক বিশ্রাম চলছে নিশ্চয়ই আপনাদের, সঙ্গে রেডিও আর পছন্দের গানে ভরপুর মনপুরা জংশন আপনার মনের দরজায় কড়া নাড়ছে। তো কিছু বলতে চাইলে ফোন তো করতেই পারেন 9434076705 এই নাম্বারে। ততক্ষণে আরেকটি গান আপনাদের জন্য, কুছ কুছ হোতা হ্যায় এই ছায়াছবি থেকে, উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি এবং অলকা ইয়াগনিকের সমবেত কণ্ঠে।

0: ইতিমধ্যেই আমাদের একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন, দেখি সঙ্গে কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: কার সঙ্গে কথা বলছি?
1: সোমা গাঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি, সোমাদি কোথা থেকে বলছেন আপনি?
1: জলপাইগুড়ি থেকে।
0: সোমা গাঙ্গুলি আমাদের ফোন করেছেন মনপুরা জাংশনে জলপাইগুড়ি থেকে কথা বলছেন। আচ্ছা, কেমন লাগে আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান তো খুবই ভালো লাগে। হ্যালো আকাশবাণীতে আজকে গানগুলো খুবই সুন্দর দিয়েছেন।
0: আচ্ছা, আপনাদের জন্যই তো আমাদের এত আয়োজন। শ্রোতারা যদি ভালো বলেন তবেই তো আমাদের এই সব্বার যে নিরলস প্রচেষ্টা আয়োজন সেটা সার্থক হয়, তাই না? আচ্ছা, এই রোববারের দুপুরে এখন কি করছেন?
1: এই তো সব কাজ টাজ সেরে খাওয়া দাওয়া সেরে গান নিয়ে বসছি। গানই আমার ভালো লাগে সবচেয়ে।
0: একদম
1: মানে গান খুবই ভালো লাগে, গীত ভারতীয় শুনি, আমি শিলিগুড়িও শুনি।
0: আচ্ছা আচ্ছা,
1: ভালো লাগে
0: ঠিক। আর এখন এখন তো
1: করবো,
0: বলুন,
1: আমি ওদের দিনে কি গানটি দিতে পারবেন? লতা মঙ্গেশকরের
0: হ্যাঁ বলুন।
1: তুম না হুজি বইয়ের নাম।
0: আচ্ছা, আমাদের সংগ্রহে থাকলে নিশ্চয়ই।
1: বলেছিলাম দিদি, পাইনি গানটা,
0: কি বলুন, আমি চেষ্টা করব।
1: আগার তুম না হতি বইয়ের নাম।
0: আচ্ছা,
1: আর গানের নাম লাইন হচ্ছে আমি আর দিনে কি, আর শিল্পীর নাম লতা মঙ্গেশকর।
0: ঠিক, লতা মঙ্গেশকরের গান শোনাবো, দেখছি আমাদের সংগ্রহে যদি এই মুহূর্তে থাকে আপনাকে নিশ্চয়ই শোনাবো। তবে শুনুন আপনার পছন্দেরই লতা মঙ্গেশকরের একটি গান।
1: হ্যাঁ, আমার লতা মঙ্গেশকরের গান খুবই ভালো লাগে।
0: বেশ, শুনিয়ে দিচ্ছি আপনার পছন্দের একটি গান।

0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি শিলিগুড়ির পয়সালোককে শুভ্রা সেন গুপ্ত বলছি।
0: শুভ্রা সেনগুপ্ত।
1: হ্যাঁ
0: বেশ, শুভ্রা দেবী কেমন আছেন?
1: ভালো আছি,
0: এই
1: আপনি ভালো
0: রবিবারের
1: আছেন?
0: দুপুর, মনপুরা জংশন, সুন্দর সুন্দর হিন্দি গান কেমন লাগছে?
1: খুব ভালো লাগছে।
0: আচ্ছা, আপনাদের জন্যই তো, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের যে এই অনুষ্ঠানের সার্থকতা, তাই না? আপনারা
1: হ্যাঁ
0: ভালো বাসবেন আমাদের আমাদের গানকে, আমাদের আকাশবাণী শিলিগুড়িকে, সেটাই তো আমাদের কাছে বড় পাওয়া। তো এই রোববারের দুপুরে কি করছেন এখন?
1: এই রান্না শেষ করলাম।
0: বেশ, আপনি বাড়িতেই কাজ করেন নাকি রবিবার
1: না
0: আজকে বাড়িতে রয়েছেন?
1: না না, আমি বাড়িতেই থাকি, আমি
0: বাহ,
1: হাউস ওয়াইফ।
0: আচ্ছা, সবচেয়ে কঠিন কাজ
1: হ্যাঁ
0: সংসার সামলানো, মানে বাড়ি সামলানো। সত্যি আমরা যারা বাইরে একটু আধটু কাজ করি, তাদের চেয়েও কিন্তু বেশি কাজ করেন যারা বাড়িতে থাকেন, সমস্ত বাড়ি ঘর। হ্যাঁ, এটা কিন্তু মানে সত্যি কথা বলতে কি, সবাই বলে আমি হাউস ওয়াইফ, কিন্তু হাউস ওয়াইফের যে বিশাল একটা কর্মকাণ্ড, মানে সবগুলোকে মেইনটেন করা, সবাইকে মেইনটেন করে এক
1: হ্যাঁ
0: মানে বেঁধে রাখা, এটার মতন কঠিন কাজ তো শুভ্রা দেবী আমি খুব কম লোককেই দেখি আর কি। ভালো লাগছে এই দুপুরবেলায় সুন্দর গান শুনছেন আমাদের
1: একটা
0: সাথে।
1: অনুরোধ ছিল,
0: হ্যাঁ বলুন।
1: বনজান ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে লুকোচুপি লুকোচুপি আওলা, এই গানটা যদি শোনাতেন।
0: আচ্ছা, আমাদের সংগ্রহে থাকলে নিশ্চয়ই শোনাবো। আজকে কিশোর কুমারের একটা অন্য গান শুনিয়ে দিই আপনাকে।
1: ঠিক আছে,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে জুড়ে থাকবেন, সুরে থাকবেন, আর সুন্দরভাবে সংসার মেনটেন করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ভালো লাগলো শুভ্রা দেবী, নমস্কার। ঠিক আছে,
1: নমস্কার।
0: আপনার পছন্দের গান শুনুন কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম প্রেম পূজারী।

0: শ্রোতা বন্ধুরা,
1: আমরা মনপুরা জংশনের শেষ লগ্নে এসে পৌঁছেছি। শেষ গানটি শুনব অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে, আঞ্জাম ছবি থেকে।

0: শেষ মুহূর্তে আমাদের একজন শ্রোতা বন্ধু জুড়েছেন, দেখি কে আছেন। হ্যাঁ, কার সাথে কথা বলছি?
1: হ্যালো, আমি নিবেদিতা দত্ত বলছি।
0: নিবেদিতা দেবী, কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা বেশ, বলুন কেমন আছেন। আমাদের অনুষ্ঠান কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি।
1: আমি বেশ বলবো না, একটু বলবো। এই দুপুরবেলা বসে আছি, একলা তো হঠাৎ করে একা হয়ে গেছি, মনটা খারাপ লাগে। ওই ঠাকুর মা ওই সব বই পড়ি, আর তোমরা যে কথা বলো, তুমি বললাম কিছু মনে করো না।
0: একদম একদম,
1: 80 উপরে বয়স হয়ে গেছে, মন হয় আমার ঘরের মেয়ে বউ কথা বলছে।
0: একদম একদম, প্রণাম নেবেন, ভালো থাকবেন। আমরা কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আপনি আবারও আমাদের সাথে জুড়তে পারবেন। আর আমাদের তো অনেক ফোন নাম্বার, আচ্ছা আচ্ছা, আমাদেরও খুব ভালো লাগছে। সুন্দরভাবে আপনি বললেন, এই অভিজিতের এই গানটি শুনতে শুনতে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনি পরে আবারও ফোন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শেষ হলো মনপুরা জাংশন, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান। অনুষ্কা দে এবং শ্রীজ্যোতি ভট্টাচার্যের উপস্থাপনায় আজকের যুব অনুষ্ঠানের বিষয় চেতনায় রামমোহন। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকে যুব অনুষ্ঠানে তোমাদের সঙ্গে রয়েছি আমি সংযুক্তা। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন মোনালিসা ম্যাম। তিনি একজন অপটোমেট্রিস্ট। ম্যাম, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন ম্যাম?
1: ভালো আছি, খুব ভালো লাগছে যে আপনাদের সাথে প্রোগ্রাম করতে পেরে, যে মানে অপটোমেট্রিস্ট প্রফেশনটাকে সবার সামনে নিয়ে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে।
0: একেবারেই তাই, ধন্যবাদ আপনাকে আমাদের জন্য সময় বের করে আসার জন্য। আচ্ছা বন্ধুরা, আজ আমরা কথা বলবো ক্যারিয়ার অ্যাজ অপটোমেট্রিস্ট এই বিষয়টিকে কেন্দ্র করে। প্রথমেই ম্যাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই প্রফেশনে আপনি কতদিন ধরে রয়েছেন?
1: আমি লাস্ট 18 ইয়ার্স ধরে, মানে 18 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত।
0: আচ্ছা, আজকের দিনে ম্যাম এই অপটোমেট্রিস্ট প্রফেশনটা কেন এতটা গুরুত্বপূর্ণ, মানে একটু যদি আপনি বলেন।
1: আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে আগে যা কন্ডিশন ছিল আর এখন যা কন্ডিশন, আমাদের যা লাইফস্টাইল যেভাবে চেঞ্জ হচ্ছে, মানে মোবাইলের ইউজ তো আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে বেড়ে গেছে, করোনার পরে তো সেটা আরো বেশি বেড়ে গেছে। তো আগে মানে রিফ্র্যাকটিভ এররের যা প্রিভিলেন্স ছিল, আমি স্পেশালি বাচ্চাদের মধ্যে বলছি, সেটা 1-2% ছিল, এখন ধরে নিন সেটা 30-30% হয়ে গেছে অলমোস্ট। তো সেজন্য প্রথম কথা, লাইফস্টাইল চেঞ্জেস, আমাদের ডিজিটাল স্ক্রিন আমরা যেভাবে ইউজ করছি তাতে আমাদের ব্লিঙ্ক রেট কমে যাচ্ছে, তাতে ড্রাই আইজ হয়ে যাচ্ছে, হেডেক হচ্ছে, আই স্ট্রেন হচ্ছে। তো সেসব কারণের জন্য রিফ্র্যাকটিভ এরর যেরকম বাড়ছে, ডায়াবেটিসের জন্য বিভিন্ন ধরনের আই রিলেটেড প্রবলেম হচ্ছে, যার জন্য অপটোমেট্রিস্ট প্রফেশনে যারা আছেন, অপটোমেট্রিস্ট প্রচণ্ড দরকার।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: সেজন্য মানে এখন রিসেন্টলি যা আপনি ধরুন 300 স্কুল ইন্ডিয়াতে, 300+ অপটোমেট্রি স্কুল আছে, যেখানে এভরি আমি যদি অ্যাভারেজ 20-30 স্টুডেন্টস অ্যাভারেজে ধরি, তো পার ইয়ার 66,000-7,000 স্টুডেন্ট বেরোচ্ছে, আর এক্সিস্টিং অপটোমেট্রিস্ট আছে ধরুন 45,000-50,000, বাট যা নিড ইন্ডিয়াতে তাতে অলমোস্ট 2 লাখ অপটোমেট্রিস্ট আমাদের দরকার। তো সেই জন্য এই প্রফেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা করতে চায় তাদের জন্য। যদি কেউ মেডিকেল ফিল্ডে যেতে চায়, উইথ টেকনোলজি কম্বিনেশন কিছু করতে চায়, পেশেন্ট রিলেটেড ডিল করতে চায়, তাদের জন্য দরকার এবং আমাদেরও খুব দরকার। মানে জাস্ট ফর দ্য সেক অফ দ্য পেশেন্ট অলসো নিড কি অপটোমেট্রিস্ট প্রফেশনে আরও লোক বেশি করে যুক্ত হোক।
0: একেবারেই তাই। আপনার এই প্রফেশনে আসার পেছনে কোনো ইন্সপিরেশন তো ছিল নিশ্চয়ই?
1: ইন্সপিরেশন বলতে মানে আমি নিজেও স্পেকটেকল ইউজ করি, তো ছোটবেলা থেকে যেহেতু আমিও দেখে আসছি যে আই টেস্ট হচ্ছে কি করে হচ্ছে না হচ্ছে, তো সেসব কারণে প্লাস পেশেন্টের সাথে ডিল করারও যেই ব্যাপারটা থাকে সেটা আমার খুব ভালো লাগে, তো সেসব জিনিস মিলেমিশেই এই প্রফেশনে আমার আসা।
0: আচ্ছা, তো প্রথমবার পেশেন্ট যখন আপনি হ্যান্ডেল করেছিলেন তো কেমন লেগেছিল, মানে সেই অভিজ্ঞতাটা একটু বলুন।
1: মানে সেটা বলতে গেলে একটা খুব মিক্স এক্সপিরিয়েন্স, মানে একটা মানে যা ধরুন থিওরিতে যা পড়ে এসেছি সেটাকে প্র্যাকটিক্যালি কি করে এক্সিকিউট করব সেটা একটা ব্যাপার, প্লাস একটা এক্সাইটমেন্ট, একটা নার্ভাসনেস, তো সমস্ত কিছু মিক্স একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন ফার্স্ট টাইম একটা পেশেন্ট ডিল করা হয়।
0: আচ্ছা, এখনো সেই দিনটা মনে পড়ে?
1: অবশ্যই মনে পড়ে।
0: আচ্ছা, এই প্রফেশনে কি শুধুমাত্র মেডিকেল নলেজটাই যথেষ্ট নাকি এমপ্যাথি ইকুয়ালি?
1: দেখুন, যেহেতু আমরা সার্ভিস ডেলিভারি ইন্ডাস্ট্রিতে আছি, তো এমপ্যাথি তো প্রচণ্ড পরিমাণে দরকার। তার কারণ হচ্ছে একটা একজন বাচ্চা বা একটা পেশেন্ট যেই আপনার কাছে আসছে খুব খুশি হয়ে আসছে না, মানে তার আই রিলেটেড প্রবলেম, আই পেন হচ্ছে, ব্লাড ভিশন হচ্ছে, দেখতে পাচ্ছে না, সমস্ত কিছু মিলেমিশে আসে। তো পেশেন্ট মানে আপনি ধরুন যদি আপনি দুজন ধরুন ডাক্তার বা মেডিকেল প্রফেশনাল কারোর কাছে যান, একজন দেখবেন খুব ভালো করে এক্সপ্লেন করে, একজন করে না। তো যে খুব ভালো করে এক্সপ্লেন করে, আপনার মনে হবে আপনি সবসময় স্যাটিসফ্যাকশন তার কাছ থেকেই পাবেন। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আপনি উইথ এমপ্যাথি পেশেন্টকে ট্রিট করুন, মানে আর পেশেন্ট অল দ্য পেশেন্ট হ্যাজ কমপ্লিট রাইট টু নো এভরিথিং অ্যাবাউট দ্য আই ডিজিজ। মানে ধরুন কেউ জিজ্ঞেস করলো যে আমার কি অসুবিধা হয়েছে, আমি আমার কমপ্লিট রাইট মানে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে কমপ্লিটলি বুঝিয়ে দেওয়া যে কি প্রবলেম হয়েছে। তো সেজন্য এমপ্যাথি প্রচণ্ড দরকার, মানে পেশেন্টের সাথে যখন মানে পেশেন্ট না হলে কখনই কমফোর্টেবল ফিল করবে
0: না, কমফোর্টেবল ফিল করবে না,
1: ফর দ্যাট অবশ্যই সেটা দরকার।
0: নিশ্চয়ই তাই। আচ্ছা, যদি একজন ইয়ং স্টুডেন্ট আপনার কাছে এসে বলে যে আমি মেডিকেল ফিল্ডে যেতে চাই কিন্তু MBBS নয়, তো তখন আপনি এই অপটোমেট্রি ক্যারিয়ারটাকে কিভাবে এক্সপ্লেন করেন আর কি, মানে ইন পার্সোনাল লাইফ আমি বলছি?
1: এবার অপটোমেট্রিস্ট প্রফেশনটা না মানে মানুষের এখনো অনেকেই জানে না, মানে এখন আমি 18 ইয়ার্স জব করার পরেও এখন আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে বুঝতে পারে না যে আমি করছি কি, তো দ্যাটস এ পেইন ফর আস। তো তো সেই অ্যাওয়ারনেসটা আমরা খুব চাই ক্রিয়েট করার জন্য। তো অপটোমেট্রিস্ট প্রফেশন মানে মানুষের একটা ধারণা থেকে শুধুমাত্র চোখে পাওয়ার দেওয়া, সেটা কিন্তু না,
2: সেটা কিন্তু না।
1: কারণ অপটোমেট্রিস্ট প্রফেশনের বিভিন্ন ধরনের আপনি শাখা প্রশাখা বলতে পারেন আছে, চোখে পাওয়ার দেওয়া ইজ এ বেসিক থিং, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন এমএনসি কোম্পানি আছে যেগুলো অপটোমেট্রিস্টকে রিক্রুট করছে। আপনি চাইলে লো ভিশন আছে, লো ভিশন একটা সেগমেন্ট অপটোমেট্রিস্টের, যেখানে ধরুন চশমার পাওয়ার দেওয়ার পরেও ভিশন নর্মালি নর্মাল ভিশন আসছে না, তখন কিছু স্পেশাল ডিভাইস থাকে যে ডিভাইস দিয়ে ভিশনকে ইম্প্রুভ করা হয়। তো সেই লো ভিশনের একটা পার্ট আছে যেটা অপটোমেট্রিস্টরা করতে পারে, কন্ট্যাক্ট লেন্স ফিটিং, কন্ট্যাক্ট লেন্স করতে পারে, কন্ট্যাক্ট লেন্স প্র্যাকটিস করতে পারে, এমএনসিতে জয়েন করতে পারে, ভিশন থেরাপি আছে। মানে এখন রিসেন্টলি দেখবেন যেহেতু ডিজিটাল স্ক্রিনের ইউজ বেড়ে গেছে, সেজন্য হেডেক আই স্ট্রেন প্রচণ্ড পরিমাণে বেশি হচ্ছে, সেজন্য চশমার পাওয়ার দেওয়ার পরেও হেডেকের প্রবলেম যাদের যায় না তাদের চোখের মাসল ফ্যাটিক হয়ে যায়। মানে আপনার ধরুন ক্যাপাসিটি 1 কিলোমিটার রানের, আপনি আমরা এভরিডে কি করছি 100 কিলোমিটার কারণ নিয়ার কিছু দেখার যা ক্যাপাসিটিতে তার অনেক বেশি আমরা নিয়ার ডিজিটাল স্ক্রিন ইউজ করছি, তাতে কি হচ্ছে মাসল ফ্যাটিক হয়ে যায়। তো সেটা থেকে কি করে ট্রিটমেন্ট করা যায় সেটাকে বলে ভিশন থেরাপি, সেটাও ভিশন থেরাপির একটা পার্ট আছে অপটোমেট্রিস্টের। যদি কেউ একাডেমিক লাইনে যেতে চায় সেটারও একটা লাইন আছে, কেউ যদি রিসার্চ করতে চায় রিলেটেড টু অপটোমেট্রিস্ট ভিশন থেরাপি বিভিন্ন জিনিস সেটারও একটা লাইন আছে। তো সেই জন্য অপটোমেট্রিস্ট মানে শুধুমাত্র চোখের পাওয়ার দেওয়া, দ্যাট ইজ কমপ্লিটলি রং কনসেপ্ট। তো যদি কেউ মেডিকেল প্রফেশনে আসতে চায় বাট MBBS না, পেশেন্টের সাথে ডিল করতে সে চায়, টেকনোলজি ইউজ করতে চায় বা ফার্দার কোনো স্টাডি করতে চায়, তাদের জন্য অপটোমেট্রি প্রফেশন ইজ দ্য বেস্ট অপশন,
2: বেস্ট অপশন। আচ্ছা ম্যাম, এই টপিক নিয়ে আমরা তো কথা বলবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই কাজের ফাঁকে ফাঁকে কি করতে আপনার ভালো লাগে?
1: কাজের ফাঁকে ফাঁকে নর্মালি আমি একজন ক্লাসিক্যাল ডান্সার,
2: বা
1: তো সেজন্য কাজের ফাঁকে মানে হবি বলতে গেলে আমার মনে হয় যে প্রত্যেকটা

0: মানুষের লাইফে প্রফেশন ছাড়া একটা কিছু সাইড কিছু থাকা
1: উচিত,
0: না হলে লাইফ উইল বিকাম লাইক আ মেশিন, রাইট? তো সেজন্য সেটার জন্য আমি আমার স্টুডেন্টদেরও বলি কি যা ভালো লাগছে সেটাকে যদি না করো তাহলে কি হবে, তোমার যে যা প্রপার তোমার যে প্রফেশন সেখানে তুমি ফোকাস করতে পারো,
1: ফোকাস করতে পারো।
0: আমি ট্রাই করি এভরি ডে যেন ওয়ার্কআউট, হেলথ, আমি এক্সারসাইজও করি রেগুলারলি। তো ডান্স বা এক্সারসাইজ যাতে এগুলো করে যেতে পারি তো সেটা আমি চেষ্টা করি।
1: কিন্তু ডান্সটাও তো একটা এক্সারসাইজের মতোই।
0: হ্যাঁ একদম, ডান্সও এক্সারসাইজের মতোই, তো সেটা হয়তো রেগুলার একদম মেনটেন হয় না।
1: আচ্ছা,
0: তো বাট আমি ট্রাই করি যেন এভরিডে প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি।
1: আচ্ছা, তো এই ডান্সটা নিয়ে ছোটবেলা থেকেই রয়েছে?
0: একদম ছোটবেলা থেকে, অপটোমেট্রিস্ট না হলে হয়তো আজকে আমি
1: ডান্সার হতাম। আরও অনেক কথা জানবো আপনার সম্পর্কে। আচ্ছা, এই টপিক নিয়ে আবারও একটু কথা বলা যাক। অনেকেই যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, মানে ইয়াং জেনারেশনের যারা রয়েছেন, তারা ছোটবেলা থেকেই চশমা ব্যবহার করেন, তো এর প্রধান কি কারণ?
0: অ্যাকচুয়ালি প্রধান কারণ বলতে অনেকগুলো কারণ এখানেও বলতে হবে। ফার্স্ট তো ধরুন একটা জেনেটিক্সের ব্যাপার আছে, ঠিক আছে? ধরুন বাবা মা যদি দুজনেই চশমা পরে তাহলে অলমোস্ট 40-60% চান্স বাচ্চার স্পেকটেকল লাগবেই, ঠিক আছে? যদি বাবা মা আমার মধ্যে একজন চশমা পরে তো 20-40% চান্স চশমা লাগবে, যদি কেউই চশমা না পরে তাও 10-15% চান্স চশমা লাগবে। এটা হচ্ছে কনজেনিটাল আমি বললাম। পরে যেটা হয় সেটা হচ্ছে অ্যাজ আগেও বললাম যে ডিজিটাল স্ক্রিন যত ইউজ হবে, যত বেশি পরিমাণে মোবাইলের ইউজ হবে তত বেশি পরিমাণে স্পেকটেকালের মানে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। বা ধরুন কেউ চশমা পড়ছে কিন্তু রেগুলারলি মোবাইল ইউজ করে যাচ্ছে, তাতে চশমার এমনিতেই যদি মায়োপিক যেটা হয় যেটাতে মাইনাস পাওয়ার লাগে বাচ্চাদের, সেটা যদি অলরেডি মানে বাইরে গিয়ে খেলাধুলার পরিমাণটা একেবারেই কমে গেছে এখন, মানে আগেকার দিনে যেরকম একদম কমে যাওয়ার জন্য কি হচ্ছে প্রোগ্রেসিভ মায়োপিয়া প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, তো সেটার একটা বিশাল বড় চান্স আছে। তো আমরা সবসময় পেশেন্টদের বলি যে মোবাইল যেরকম বন্ধ করতে হবে, মোবাইল বন্ধ না, বাবা মাকে মোবাইল বন্ধ করতে হবে। বাবা মা যখন বাচ্চাকে ধরুন খেতে খাওয়ার সময় মোবাইল দিচ্ছে তো সেটা যদি না করে সে সময় ধরুন ড্রয়িং ড্রয়িং এর জন্য কিছু দেয় বা বাবা মা গল্প করে শোনায় তাহলে সেটা বেটার হবে। প্রথমে কি হয় না, বাবা মা যেহেতু বাচ্চাকে মোবাইল দিয়ে দিচ্ছে ইউজ করার জন্য, পরে সেটা একটা অ্যাডিকশনের মতন হয়ে যাচ্ছে, সেটা বাচ্চারা ছাড়তে চাইছে না। আর বাবা মাকেও মোবাইলের ইউজটা একটু কম করে বাচ্চাকে টাইম দিতে হবে। যখন এটা আমি বলছি আমি আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি যে প্যারেন্টসের জন্য যখন বাচ্চাকে মোবাইল দিচ্ছেন প্লিজ দেখুন যে বাচ্চা দেখছে কি, মানে অনেক কিছু বাচ্চারা দেখছে, তো এটাকে আপনি প্লিজ মনিটর করুন যে বাচ্চা কি দেখছে, কারণ শুধুমাত্র আই না বিভিন্ন জিনিসের উপর বাচ্চার এফেক্ট পড়তে পারে। কারণ এরকম আমরা অনেক পেশেন্ট দেখতে পারি যে বিভিন্ন কিছু দেখে নিয়েছে, ভয় পেয়ে গেছে বা বিভিন্ন প্রবলেম হয়েছে, এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। তো সেটা একটু দেখতে হবে আর রেস্ট্রিক্ট করতে হবে যে 30 মিনিটসের বেশি যেন মোবাইল বাচ্চাকে না দেওয়া হয়।
1: একেবারেই তাই। আচ্ছা, ইউথ মানে আমি আমাকেও ইনক্লুড করছি, ইউথদের মধ্যে এই লেট নাইট মোবাইল ইউজ করাটা কিন্তু বেড়ে গেছে, আগে থেকে ছিল বাট এখন হয়তো আরো বেড়ে গেছে, কাজের জন্য হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, তো সেটা তো হার্মফুল
0: ভীষণ।
1: তো আমাকেও একটু কিছু টিপস দিন, মানে আমি নিজের জন্য আপনাকে জিজ্ঞেস করছি আর কি।
0: এবার ব্যাপারটা হচ্ছে শুধু ইউথ না, আমার বাবাও লেট নাইট বসে বসে মোবাইল স্ক্রল করতে থাকে। দ্য পয়েন্ট ইজ এবার লেট নাইট মোবাইল ইউজ করলে কি হয়, মোবাইলে যে কিছু ব্লু লাইটস মোবাইল থেকে বেরোয় সেটা আমাদের একটা হরমোন থাকে দ্যাট ইজ কল মেলাটোনিন, যে মেলাটোনিন হরমোনটা কি হয় আমাদের স্লিপ যেটা হয় না স্লিপের খুব ডিস্টার্বেন্স ক্রিয়েট করে, তাতে ঘুম কমে যায়। যে আমরা বলি না কি ঘুম আসছে না বলে মোবাইল দেখছি না, মোবাইল দেখছি বলে ঘুম আসছে না,
1: মোবাইল দেখছি বলে ঘুম আসছে না,
0: এক্স্যাক্টলি মোবাইল দেখছি বলে ঘুম আসছে না। তো আমরা বিভিন্ন জিনিস দেখতে থাকি মোবাইলে একটা পর একটা চলে যায়, তো সেটা একটু রেস্ট্রিক্ট করাই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট, মানে মোবাইলটা তো অ্যাট্রাকটিভ একটা জিনিস, তো সেখান থেকে দূরে সরে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তো একটু যাতে শোয়ার কিছুক্ষণ আগে মোবাইল বন্ধ করে দেওয়াটা বেটার। আর রুম অন্ধকার করে যেটা কিছু কিছু জিনিস আছে, যেমন রুম অন্ধকার করে আমরা মোবাইল দেখি, একেবারেই সেটা যাতে না করে, তাতে আইয়ের উপর অনেক বেশি স্ট্রেন পড়ে। রুম অন্ধকারে মোবাইল দেখা যাবে না, শুয়ে শুয়ে মোবাইল দেখা যাবে না, যেগুলো সবকিছু
1: আমরা সবাই
0: করি, সবাই করি। মোবাইল যখন দেখছি যেন মোবাইলের যে ইলুমিনেশন থাকে সেটা যেন প্রপারলি ইলুমিনেটেড থাকে, মানে ডার্ক করে যেটাতে আইতে কমফোর্ট থাকে সেটা যেন করা হয়। রুম প্রপারলি ইলুমিনেটেড থাকবে এবং অ্যাটলিস্ট 30-40 সেন্টিমিটার দূরে মোবাইলকে রেখে তারপরে মোবাইল ইউজ করতে হবে। তাহলে হার্ম যে হবে না তা না, বাট রিস্কটা একটু
1: একটু হলেও কমবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো একজন অপটোমেট্রিস্ট মানে আপনারা শুধুই কি চোখের সমস্যা ডিটেক্ট করেন নাকি ওভারঅল পুরো হেলথটাও আপনারা বুঝতে পারেন যে কি চলছে?
0: এবার ব্যাপারটা হচ্ছে যখন আই রিলেটেড কোনো কিছু আমরা

0: যে জেনারেল অ্যানাটমি পড়ানো হয়। তো একদম আমি বলবো না যে সমস্ত কিছু ফিজিক্যাল মানে বাকি সিস্টেমিক সব জানে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা কিন্তু অপটোমেট্রিস্ট পড়তে গেলে জানতে হয় এবং দেখতে দেখতে পেশেন্ট সেটা বোঝা যায়,
1: বুঝে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে এই প্রফেশনটা নিয়ে একটু কথা বলা যাক ম্যাম। অনেকক্ষণ ধরেই তো পেশেন্টের ব্যাপারে আমরা জানলাম। আচ্ছা ম্যাম, এই অপটোমেট্রি প্রফেশন, এই প্রফেশনে সাকসেস পেতে গেলে লাইফ লং লার্নিং তো দরকার, কিন্তু কতটা দরকার?
0: এবার দেখুন, বিভিন্ন প্রফেশন আছে যেখানে আমি ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি করে ফেললাম বা পিএইচডি করে ফেললাম, জব জয়েন করে কিন্তু কোনো পড়াশোনা বা বই থেকে একদম দূরে। বাট অপটোমেট্রি প্রফেশন ইজ সাচ এ প্রফেশন যেখানে আপনাকে হোল লাইফ পড়াশোনা করে বই আপনাকে সাথে একটা থাকতেই হবে। তার কারণ হচ্ছে এভরি টাইম কিছু না কিছু রিসার্চ হচ্ছে। ধরুন রিসেন্টলি অনেক রিসার্চ পেপার বা রিসার্চ চলছে যেখানে কিভাবে মায়োপিয়াকে ধরুন প্রোগ্রেশন থেকে বাদ দেওয়া যায়, কমানো যায়, রাইট? তো সেই জন্য এভরি ডে এভরি টাইমে কী কী রিসার্চ চলছে, কী কীরকম কীরকমভাবে মডিফাই করা হচ্ছে, সেই জিনিসগুলোতে কিন্তু নিজেকে প্রচণ্ড পরিমাণে আপডেট থাকতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতেই হবে। না হলে কী হবে, না হলে বিভিন্ন জিনিসে বিভিন্নভাবে ট্রিটমেন্ট কী করে ভালো করা যায়, বিভিন্ন ধরনের থেরাপি আছে যে থেরাপির জন্য দিয়ে পেশেন্টকে আরও ভালোভাবে ট্রিট করা যায়, সেগুলো করা যাবে না। সেই জন্য বই সাথে থাকতেই হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, লার্নিং বন্ধ করলে কিছুতেই হবে না,
1: একেবারেই একেবারেই। আচ্ছা ম্যাম, বর্তমানে এখনকার সময় আই রিলেটেড কোন হ্যাবিটটা ডেঞ্জারাস বলে আপনার মনে হয় একটু বলুন।
0: বর্তমানে আই রিলেটেড ডেঞ্জারাস ডিজিজ ইজ অনলি যেটা আমরা সবাই সবসময় হাতে নিয়ে ঘুরি, দ্যাট ইজ মোবাইল।
1: আচ্ছা,
0: এবার ব্যাপারটা হচ্ছে ইট ইজ নট পসিবল কি আমি আজকে বললাম যে মোবাইল বন্ধ করে দেন, কোনোভাবেই পসিবল না। কারণ সমস্ত আমাদের ডে টু ডে লাইফে যা আমরা করছি সমস্ত কিছুতে মোবাইল কমপ্লিটলি রিলেটেড, সমস্তভাবে জুড়ে আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি করা যায়, করা যেতে পারে এটাই যে ফার্স্ট থিং, তো মোবাইল অ্যাট এ স্ট্রেচ যাতে আমরা 30 মিনিটসের বেশি মোবাইল ইউজ না করি। 30 মিনিটস ইউজ করলাম, একটু গ্যাপ দিলাম বা ব্রেক দিলাম, আবার ইউজ করলাম। যেটা আমি আগেও বললাম যে কীভাবে ইউজ করতে হয়, কতটা ডিস্টেন্সে রাখতে হবে, কীভাবে ইউজ করতে হবে সেটা মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ নোটপ্যাড যেগুলো আমরা ইউজ করি সেগুলোতে না একটা রুলস আছে, দ্যাট ইজ কল 20-20-20 রুলস। তার মানে হচ্ছে 20 মিনিটস ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করার পরে ফর 20 সেকেন্ডস 20 ফিট দূরে তাকাতে হবে। মানে তিনটা 20 মানে হচ্ছে 20 মিনিটস 20 সেকেন্ডস 20 ফিট। যদি কি হয়, আমাদের যে মাসেলসগুলো থাকে যখন আমরা দূরে তাকাই তখন ওগুলো রিল্যাক্স হয়ে যায়, যখন আমরা কাছে কোনো জিনিস দেখি তখন সেগুলোকে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়। এবার বেশি অ্যাক্টিভ থাকতে থাকতে কি হয়, সেগুলো ফ্যাটিক হয়ে যায়, সেজন্য হেডেক হতে পারে, পেন হতে পারে, বিভিন্ন আদার ড্রাই আই, বিভিন্ন আদার প্রবলেম হতে পারে। তো সেজন্য এই রুলটা যদি সবাই আমরা ফলো করি, আই নো ইনিশিয়াল ইট ইজ ডিফিকাল্ট কি 20 মিনিটস টাইম দেখে রাখতে হয়, বাট পরে করতে করতে এটা হ্যাবিট হয়ে যায়। 20-25 মিনিটস হলে কোনো প্রবলেম নেই, বাট যদি আমরা অ্যালার্ম দিয়ে রাখি ফার্স্টে যে 20 মিনিটস মোবাইল দেখবো, দূরে তাকাবো, আবার জাস্ট রেস্ট নেবো, দূরে তাকিয়ে রিল্যাক্স করবো চোখটাকে, আবার কাজ করবো, তাহলে কি হবে, আই পেন আই স্ট্রেন যেটা হবে সেটা একটু কম হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ডেঞ্জারাস পয়েন্ট যেটা আপনি বললেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেলফ মেডিকেশন বন্ধ করতে হবে। অনেক সময় কি হয়, বাড়িতে কারো চোখে লাল হলো, আমি চোখে ড্রপ দিলাম, আরেকজনেরও লাল হলো, সেও চোখে সেম ড্রপ দিচ্ছে,
1: সেম ড্রপ
0: না, সেটা হবে না। তার কারণ হচ্ছে বিভিন্ন, চোখ লাল হওয়া মানেই কনজাংটিভাইটিস কিন্তু না, চোখ লাল হওয়া মানে বিভিন্ন জিনিস হতে পারে। তো সেই জন্য সেলফ মেডিকেশনটাকে বন্ধ করতে হবে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যখন কোনো ডাক্তারের কাছে যাচ্ছে বা ট্রিটমেন্ট করতে যাচ্ছে, যা যা অ্যাডভাইস দিচ্ছে সেগুলো যেন প্রপারলি মেনটেন করা হয়। অনেকেই কী করে যে দুদিন ড্রপ দিল, বন্ধ করে দিল, তাতে কী হচ্ছে, তাতে অ্যাডভার্স এফেক্ট হতে পারে। বিভিন্ন বিভিন্ন মেডিসিনের মেডিকেশনের বিভিন্ন রকম এফেক্ট হয়, তো সেটা যাতে না করা হয়। তো এই কয়েকটা জিনিস একটু মেনটেন করতে হবে। বাট আপনি যদি আমাকে একদম টপে বলেন, তাহলে মেন পয়েন্ট হচ্ছে মোবাইলের ইউজটাকে একটু কম করতে হবে বা প্রপার ওয়েতে ইউজ করতে হবে। মোবাইলে ইউজ বন্ধ করতে হবে বললে তো সেটা সম্ভব না, বিকজ বাট দ্য পয়েন্ট ইজ প্রপার ওয়েতে যদি মোবাইল ইউজ করা যায় তাহলে এই প্রবলেম থেকে একটু আমরা রিলিফ পেতে পারি।
1: আচ্ছা ম্যাম, অনেকেই দেখি যারা আই ড্রপ ইউজ করেন, আপনি আই ড্রপের কথাটা একটু আগে বললেন, কারোর কারোর ডাস্ট অ্যালার্জি থাকতেই পারে, আর কারোর কোনো প্রবলেম হয়েছে যার জন্য তার কাছে সেই আই ড্রপটা রয়েছে, তো সেই আই ড্রপটা ইউজ করছেন যার ধুলোবালি থেকে চোখ লাল হয়েছে, তো সেটা তো
0: না, সেটাতে এবার সেটাতে কোনো প্রবলেম নেই। এবার যদি আপনাকে মেডিকেল মানে আপনি যেখানে দেখিয়েছেন সেখানে যদি আপনাকে অ্যাডভাইস করে যে আপনি এই মেডিসিনটা এই জন্য ইউজ করতে পারেন, আপনি ওই মেডিসিনটা ওটার জন্য ইউজ করুন। আপনি অন্য কোনো কারণে ওটা যদি ইউজ করতে আপনার হয় তাহলে আপনি একবার চেক আপ করে নিন, তারপর ইউজ করুন। তার কারণ আপনার চোখ লাল যে ওটা কারণেই হয়েছে সেটা আপনি কি করে বুঝবেন?
1: সেটাই,
0: আপনার চোখ লাল হয়েছে আপনি ওটা ইউজ

0: বললেন আপনি বসে আছেন যে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক না হয়ে যদি অন্য কোনো প্রবলেম হয়
1: হুম
0: তাহলে তো সেটা ঠিক হবে না। তো সেজন্য আপনার যেই কারণে আপনাকে যে মেডিকেশন দেওয়া হয়েছে আপনি সেটার জন্য ইউজ করুন, বাকির জন্য আপনি একবার চেক আপ করে
1: চেক
0: তারপর
1: আপ
0: আপনাকে
1: করে
0: দেখতে হবে।
1: তারপরে? আচ্ছা, তাহলে ম্যাম একটা ড্রপ কতদিন পর্যন্ত ইউজ করা যায়?
0: এটা খুবই একটা ভীষণ ভালো কোশ্চেন, কারণ আমি এটা বলতে যাচ্ছিলাম,
1: হুম
0: একটা ড্রপ ইউজ করার খোলার
1: হুম
0: 1 মান্থের মধ্যে ড্রপ ইউজ করতে হবে।
1: আচ্ছা,
0: মানে আমরা যখন ড্রপটাকে খুলি আমরা পেশেন্টকে বলে দিই সবসময় যেন ড্রপের উপর মানে ডেটটা লিখে রাখে।
1: ডেটটা লিখে
0: মানে
1: রাখে।
0: আমি যদি ধরুন আজকে ড্রপটা খুললাম, খুলে আমি ইউজই করলাম না, রেখে দিলাম, কিন্তু তাও আমাকে আফটার 1 মান্থ ওটাকে ফেলে দিতে হবে।
1: ফেলে দিতেই হবে।
0: মানে এরকম অনেক সময় আমরা পেশেন্ট আসে যে এই ড্রপটা 2 বছর আগে রাখা ছিল আমরা ওটা দিয়ে দিয়েছি, বাট দ্যাট ইজ সেটা দিলে হবে না। হ্যাঁ, সেটা দিলে চোখে আরও
1: আচ্ছা
0: ইনফেকশন বেড়ে যাবে।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: ওয়ান
1: আচ্ছা
0: মান্থের বেশি কোনো ড্রপ আমরা ইউজ করতে পারবো না।
1: আচ্ছা আচ্ছা ম্যাম, এবারে একটু লেন্সের কথায় আসা যাক। আমি নিজেও স্পেক্স ক্যারি করি, আর সবসময় সেটা পসিবল হয় না, লেন্সও ক্যারি করতেই হয়, আপনি ভালো বুঝতে পারবেন। তো এই লেন্সটা, সেটা কতটা সেফ বা কতটা ডেঞ্জারাস একটু আমাদের এক্সপ্লেন করুন।
0: আচ্ছা, এবার দেখুন আমি নিজেও লাস্ট অলমোস্ট 15 to 20 ইয়ার্স ধরে কন্ট্যাক্ট লেন্স ইউজ করছি, ঠিক আছে?
1: আচ্ছা
0: তো এবার কন্ট্যাক্ট লেন্স ইউজ করাতে হার্ম নেই যতক্ষণ না পর্যন্ত আপনি ওটাকে প্রপারভাবে হাইজিন মেনটেন করে ইউজ করছেন, ঠিক
1: আচ্ছা
0: আছে? স্পেকটিক্যাল এবং কন্ট্যাক্ট লেন্স অনেকেই প্রেফার করে কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে, তাতে অনেকের কনফিডেন্স লেভেল বেড়ে যায়, অনেক কিছু ব্যাপার আছে, সেটা
1: হুম
0: দ্যাট ইজ
1: হুম
0: এ পার্সোনাল চয়েস। কন্ট্যাক্ট লেন্স ইউজ করাতে কোনো হার্ম নেই, বাট যেই টাইমিং আপনাকে দেওয়া হবে যে 8 আওয়ার্স কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে হবে,
1: আচ্ছা
0: রাতে শোয়ার আগে কন্ট্যাক্ট লেন্স খুলে শুতে হবে,
1: হুম
0: প্রপার মানে কন্ট্যাক্ট লেন্স যখন আপনি চোখে লাগাচ্ছেন তখন ওটাকে ক্লিন করে, এবং যখন আপনি খুলে রাখছেন তখন ওটাকে ক্লিন করে আপনাকে বক্সে রাখতে হবে,
1: আচ্ছা
0: আপনার বক্স যেটা ইউজ করছেন সেটা যেন একদম ক্লিন থাকে। এবার দেখুন এখন অনেকগুলো অনেক মানে কন্ট্যাক্ট লেন্সের কোম্পানি আছে যেগুলো বলছে যে আপনি কন্ট্যাক্ট লেন্স পরে শুয়ে যেতে পারেন, মানে আপনি ইউ ক্যান
1: আচ্ছা
0: স্লিপ উইথ দ্য কন্ট্যাক্ট লেন্স, রাইট?
1: আচ্ছা
0: কিন্তু তাও আমরা বলি যে যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, কারণ কন্ট্যাক্ট লেন্স যেটা আমাদের একটা স্ট্রাকচার থাকে চোখের কর্নিয়া, কর্নিয়ার উপরে আমাদেরকে লেন্সটা পড়তে হয়, তো
1: হুম
0: তাতে
1: হুম
0: কি হয় কর্নিয়ার সাথে অক্সিজেনের যে ডাইরেক্ট কন্ট্যাক্ট সেটা হয় না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো সেই
1: একেবারে
0: জন্য কর্নিয়ার চোখ ড্রাই হয়ে যাওয়ার একটা চান্স থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো সেই
1: আচ্ছা
0: জন্য ইটস বেটার টু অ্যাভয়েড কি আপনি ওটা পরে রাত্রে শুয়ে পড়ুন, আপনি পরের দিন সকালবেলা যে যখন উঠবেন তখন
1: হুম
0: বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে।
1: হতে
0: তো ইটস
1: পারে।
0: বেটার টু রিমুভ দ্য কন্ট্যাক্ট লেন্স দেন ইউ গো ফর স্লিপ, ঠিক আছে?
1: হুম
0: এটা ফার্স্ট পয়েন্ট। হাইজিন মেনটেন করতে হবে,
1: হুম
0: টাইমিং যতটা টাইমিং, এবার বিভিন্ন ধরনের টাইপের কন্ট্যাক্ট লেন্স থাকে, কিছু 8 আওয়ার্স পরা যায়, কিছু হোল নাইট পরা যায় যেটা আমি বললাম, তো সেটা যেই টাইমে যতটা টাইম সেই টাইমে পরা উচিত, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মান্থলি ডিসপোজেবল, 2 মান্থস ডিসপোজেবল লেন্স থাকে, মান্থলি ডিসপোজেবল লেন্স যদি 1 মান্থের জন্য আপনি কিনে থাকেন আপনাকে 1 মান্থের পরেই সেটাকে ইউজ করা বন্ধ করতে হবে।
2: শেষ হলো যুব অনুষ্ঠান, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শিলিগুড়ি, এখন গ্রামেগঞ্জে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, গ্রামেগঞ্জে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, তা হল অসময়ে সবজি চাষ। এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুরজিৎ সরকার মহাশয়, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। সুরজিৎ বাবু, প্রথমেই আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠানের বিষয় ইতিমধ্যেই জেনে গেছি আমরা যে অসময়ে সবজি চাষ। এই ক্ষেত্রে আমরা সহজেই যা বুঝি যে স্বাভাবিক ঋতুর বাইরে কৃত্রিম পরিবেশ তৈরি করে বা উন্নতজাত পদ্ধতি ব্যবহার করে সবজি উৎপাদন, তবে এই বিষয়ে কিন্তু আমাদের সকলেরই বেশ কৌতূহল রয়েছে, আর সবথেকে বেশি কৌতূহল রয়েছে আমাদের কৃষক বন্ধুদের। এই অসময়ে কৃষি বা অসময়ে সবজি চাষ, এই বিষয়ে আমরা কেন কৌতূহল আনব বা কৃষকরাই বা কেন কৌতূহল আনবে, সেই নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যায়। আচ্ছা সুরজিৎ বাবু, এই অসময়ে সবজি চাষ আমরা কেন করব বা কি কি সুবিধাই বা পেতে পারি আমরা এই চাষের মাধ্যমে?
1: অসময়ে সবজি চাষে করার প্রধান

0: কারণ মূলত অর্থনৈতিক দিক থেকে, যে কৃষকরা যে সবজি তৈরি করছে সেই তৈরি করা সবজি তারা বাজারে বিক্রি করছে, তারা তার থেকে তারা লাভ পাচ্ছে। তো আমাদের সবজি চাষ আস্তে আস্তে আমাদের চাষবাসের ভিতরে বিজ্ঞান অনেকটা আমরা ঢুকিয়েছি, যে বিজ্ঞানসম্মতভাবে আমরা চাষ করছি। তো সেই বিজ্ঞানের ব্যবহার করে এমন সময়ে যে সবজি করব যেটা কিনা নর্মাল সময়ে যে সবজিটা হয় না, যেখানে মার্কেটে থাকে না, স্বাভাবিকভাবে যে আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে তার যদি ডিমান্ড এবং সাপ্লাই, যেটা আমরা বলি যে সাপ্লাই যদি কমে যায় অটোমেটিক্যালি তার ডিমান্ড বাড়বে, এবং তার ডিমান্ড বাড়লে তার প্রাইসও বাড়বে, যেটা আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তো সেই কথাটা মাথায় রেখেই আমাদের এই করা, এবং আমরা কৃষকদের ভিতরে যাতে তাদের মতো করে খুব সরলভাবে এবং কম খরচে কী করে এই অসময়ে সবজি চাষ করা যায় তারও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় মূলত আলোচনা করব। এবং এতে আলোচনায় সেই বিষয়ে খেয়াল করে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিগত কিছু ব্যবহার করে সরলভাবে কীভাবে আমরা চাষ করতে পারি, এতে কী হবে যে আমাদের ফসলের যে ডিমান্ড, অনেক সময় আমাদের প্রায়শই আমরা কাগজে দেখি যে কৃষকরা টমেটো বিক্রি করতে পারছে না, রাস্তায় ফেলে দিচ্ছে, 50 পয়সা কি 1 টাকা করে কিলো বিক্রি হচ্ছে, তাদের বাজারে নিয়ে আসতে যে খরচ হচ্ছে, বাজার থেকে নিয়ে যাওয়ার যে খরচ, সে খরচে উঠবে না বিক্রি করছে, অথচ সেই টমেটোই আমরা কিন্তু 70-60 টাকা কিলো করে খাচ্ছি। তো এই ব্যাপারটা হচ্ছে। এবার এখানে খেয়াল করার যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি তার ইন্টারফারেন্স বা কি কোনো একটা প্রযুক্তি বা কোনো একটা বিষয় যদি আমরা চেঞ্জ করতে পারি তাতে কিনা তারা বেশি লাভ করতে পারে, এই হচ্ছে মোটামুটি বিষয়, যে তারা কম জমিতে এবং যে সময় উপযোগী ফসল তুলবে এবং যেটা কিনা মার্কেটে অনেক বেশি ডিমান্ড থাকবে।
1: বেশ, আচ্ছা, আমরা তো সুবিধা বিষয়ে জানলাম যে কী কী সুবিধা পেতে পারে কৃষক বন্ধুরা এই চাষ করে। তো আপনি আবার আপনার মতে এই চাষের পদ্ধতি বা প্রযুক্তি কী কী হতে পারে, বা সহজ কথায় বলা ভালো যে কৃষক বন্ধুরা কীভাবে এই চাষ করতে পারে?
0: অসময়ে সবজি চাষ করতে গেলে যে বিষয়গুলোর উপরে আমাদের খেয়াল রাখতে হবে সেগুলোর একটা, যেমন বলছি যে আবহাওয়াভিত্তিক যে প্রতিকূলতা, তার মানে শীতকালে শীত পড়বে, বর্ষাকালে বেশি বৃষ্টি হবে, সেই প্রতিকূলতা দূর করে আমরা ফসল চাষ করব। কেন, প্রত্যেকটা ফসলই ক্ষেত্রে তার নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট আবহাওয়ার প্রয়োজন, এবং সেই আবহাওয়ার যদি তার কিছু অল্টারেশন হয় বা তার কিছু যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফসল উৎপাদন করা যায় না। তো এই প্রতিকূলতা দূর করতে পারলে আমরা যেমন সেই ফসল আমরা চাষ করতে পারি। এছাড়া আছে যে বিভিন্ন সময় ভিত্তিক ফসল চাষ, অর্থাৎ আমরা দেখা যায় যে যে ফসল যে সময় হয় তার একটু আগে বা একটু পরে, যখন কিনা সাধারণভাবে ওই ফসলটা বাজারে পাওয়া যায় না, সেই ফসলের চাষ করলে আমাদের তার দাম পাওয়া যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চারা তৈরি করার ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে বিশেষ করে হয় যে এখানে অনেক রোগের প্রবণতা আসে, যে বর্ষাকালে বা হট হিউমিড, অর্থাৎ কিনা আর্দ্রতা বেশি থাকলে এবং গরম এবং আর্দ্রতা যুক্ত যদি আবহাওয়া থাকে সেই সময়ে তার কিছু কিছু রোগ আসে, সেই রোগ থেকে মুক্তি পাওয়া বা বেশি জলে গাছের যাতে ক্ষতি না হয় সেই জন্য আমরা প্রো ট্রে বা প্লাস্টিক ট্রে, যেগুলো হচ্ছে মোবাইল ট্রে হিসাবে ইউজ করতে পারি, এবং সেই ট্রেতে আমরা চারা তৈরি করতে পারি। তাছাড়া অনেক সময় আমরা কৃত্রিমভাবে কম খরচে প্লাস্টিকের যে ছাউনি, যেটা আমরা শেড নেট বলে থাকি, সেই ছাউনি দিয়েও কিন্তু আমরা তাপমাত্রা কমিয়ে, তার যে গাছের তাপমাত্রা কমিয়ে আমরা সেই গাছ বা ফসল আমরা উৎপন্ন করতে পারি। এবং কিছু কিছু ফসলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শীতকালে দিকে করলে আমাদের সুবিধা হচ্ছে, অথচ সেই সময় দেখা যাচ্ছে যে আমাদের তাপমাত্রা খুব কম এবং সেই ফসলের ফলন ঠিকঠাক, আশু ফলন আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে তার যে তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা মালচিং করতে পারি, মালচিং বা আচ্ছাদন, সেক্ষেত্রে আমরা খড় দিয়েও করতে পারি এবং এখন আমরা কালো প্লাস্টিক দিয়েও করতে পারি। তো এই হচ্ছে এই বিষয়। আর আরও একটা বিষয় এখন করা যায় যে অনেকে দেখবেন যে এখন যে শেড নেটের ব্যবহার বা শেড নেট বা শুধু নেট হাউস করছে, তো সেখানে কিছু কিছু গাছের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ হচ্ছে বা সেখান থেকে সিড তৈরি করা বা বীজ তৈরি করার ক্ষেত্রে পোকার মাধ্যমে যে রোগের সংক্রমণ হচ্ছে সেটাও আমরা এই ছায়াজাল বা নেট হাউসের মাধ্যমে আমরা কিন্তু ওই পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারি এবং রোগমুক্ত বীজ আমরা তৈরি করতে পারি।
1: বেশ, আপনি বেশ সুন্দর করে বুঝিয়ে আমাদের বললেন যে শ্রোতা বন্ধুরা কিভাবে উদাহরণের মাধ্যমে বা কোন প্রযুক্তিতে এই অসময়ে সবজি চাষ করতে পারেন। আচ্ছা, পরের প্রশ্নে আসি, কৃষকদের ব্যবহারযোগ্য শস্য বা শস্য পর্যায় যদি কিছু থাকে।
0: আমরা কৃষকদের জন্য যেরকম কয়েকটা আমি পর্যায় করেছি সেটা কৃষকরা তাদের নিজেদের পছন্দ মতো করতে পারে। এবার অসময়ে সবজি চাষের ব্যাপারে বলতে গেলে প্রথমেই যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন সময় আমরা করছি সেটা একটা বড় বিষয়। সেটা যদি বর্ষাকালে করি তো আমার জমি অবশ্যই উঁচু জমি হতে হবে এবং সেই জমিতে যেন জল না জমে, এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যে জমি আমি নির্বাচন করব বা যে বেড আমি নির্বাচন করব সবজির ক্ষেত্রে সেটা রেজ বেড হবে, অর্থাৎ কিনা বেডটা উঁচু হবে এবং পাশ দিয়ে তার ড্রেন থাকবে এবং অতিরিক্ত বর্ষার যে জল সেই জল যেন ওই ড্রেন দিয়ে বেরিয়ে যেতে পারে। এবার বর্ষার সময় আমাদের সবজির যে চারা সেই চারা তৈরি করতে গেলে প্রো ট্রে পাওয়া যায় বা প্লাস্টিকের ট্রে পাওয়া যায়, সেই ট্রেতে আমরা আলাদা করেই শুধু জমিতে না করে আমরা আলাদাভাবেই সেই চারা আমরা তৈরি করতে পারবো, এবং সেই তৈরি করার সময় যদি আমরা সেই যেখানে আমরা গোবর সার মিশাই তার সাথে যদি ট্রাইকোডারমা মিশিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় যে বর্ষাকালে যে ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত যে গাছের চারা গাছের যে রোগগুলো আসে সেই রোগগুলোর থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এইভাবে চারা তৈরি করে এবং রেজড বেড অর্থাৎ উঁচু বেডে আমরা সবজি চাষ করতে পারি। এবার সেক্ষেত্রে কিছু কিছু সময় যদি মনে হয় যে আমাদের উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্ট প্লাস্টিক অর্থাৎ যেটা কিনা স্বচ্ছ যে প্লাস্টিক আছে ওই প্লাস্টিকেরও কিন্তু আমরা ব্যবহার করতে পারি উপরে কিছুদিনের জন্য, যে উপরে প্লাস্টিক পাশে বাঁশ দিয়ে খুঁটি বাঁশের খুঁটি করে উপরে প্লাস্টিক দিলাম, প্লাস্টিক দিয়ে আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে বর্ষাকাল, বর্ষাকাল এইবার এইগুলো করতে গেলে অবশ্যই খরচ আমাদের বেড়ে যায় কিন্তু আসু যে আমরা ফলন যেটা পাই সেটা আমি বলছি পরের ফসল অনুযায়ী বলছি, সেইগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের দাম অনেক বেশি পায়। এবার শীতকালের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে ফসল যখন করব সেক্ষেত্রে আমাদের অন্যরকম সমস্যা তৈরি হয় যে আমাদের মাটিতে ঠিকঠাক করে ময়েশ্চার বা আর্দ্রতা পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে যদি আমরা কিছু শীতের ফসল যেরকম আমরা শশা চাষ করছি যে শশা চাষ মূলত আমাদের তাপমাত্রাটা অনেক বেশি লাগে কিন্তু আমাদের যদি তাপমাত্রা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শশার ফলন অনেক ফলন কমে যায় এবং সেক্ষেত্রে যে ফুল আসে ফুল থেকে কিন্তু ফল ধারণ করে না বা ফল ধারণের সমস্যা হয়। সেক্ষেত্রে মাটিতে যদি আমরা মালচিং করি বা মালচিং বা আচ্ছাদন করি সেটা খড় দিয়ে হতে পারে বা কালো প্লাস্টিক দিয়ে হতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে জলসেচ যেটা করছি সেই জলসেচের ফ্রিকোয়েন্সি বা কতদিন পরপর করছি সেটা অনেক বাড়াতে পারি, মধ্য কথা জলসেচের পরিমাণ আমাদের কমে যাবে এবং সারের যে ব্যবহার এবং গাছ অনেক সার বেশি ব্যবহার করতে পারবে। আমরা দেখা গেছে যে মালচিং করলে গাছে সাধারণভাবে যে সার ব্যবহার করি তার 20-30% সার কম দিলেই আমাদের কিন্তু ওই কাজ হয়ে যায়, উপরন্তু গাছের লংজিভিটি অনেকদিন বেশি থাকে মানে অনেকদিন ধরে সেটি ফুল ফল দিতে পারে এবং তার ফুড সেটও অনেক ভালো হয়। এই হচ্ছে বিষয়। এবং মালচিং করলে যেটা আসল যে কারণ হয় যেটা যে মাটির যে তাপমাত্রা সেটা বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে দিলে কি হয় যে গাছের গ্রোথটা বাড়ে, সে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই বিষয়ের উপরে ভিত্তি করে কতগুলো আমরা শস্য পর্যায় তৈরি করেছি এবং উদাহরণ দিয়ে দিয়ে তার সেগুলো আমরা আলোচনা করা যেতে পারে। যেরকম আমরা টমেটো যেটা আমরা করছি যে টমেটো বা বিনস, এই টমেটো বিনস আমরা কি দেখি টমেটো আমরা শীতকালে তৈরি করছি কিন্তু এই টমেটোটাই আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে, আমি দক্ষিণবঙ্গের কথা যাচ্ছি না, উত্তরবঙ্গে মাটিতে আমরা টমেটোটা কিন্তু আমরা শীতকালের পরে গিয়েও আমরা টমেটোটা চাষ করতে পারি। তার কারণ হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে যে সময় উপযোগী যে জাতের কথা বলছিলাম, যে টমেটোর সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ শীতকালে যে টমেটোর যে জাতগুলো থাকে সেটা কিন্তু বেশি তাপমাত্রায় সেই এখানে ফুল থেকে কিন্তু ফল ধারণ হয় না।
1: আচ্ছা,
0: কিন্তু কিছু কিছু জাত আছে সেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ IIHR ব্যাঙ্গালোর থেকেও বেরিয়েছে বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিরও তাদের সিড আছে, যেরকম আমাদের ব্যাঙ্গালোরের IIHR-এর কতগুলো জাত আছে যেরকম আরকা সম্রাট, আরকা রক্ষক, আরকা অভেদ। এবার কেউ যদি এখন যেটা আমরা বলি যে চাটনি খাওয়ার জন্য দেখবেন যে ছোট ছোট যে চেরি টমেটোগুলো করে সেরকম টমেটোরও কিছু আছে, যে আরকা অপেক্ষা, আরকা বিশেষ, আরকা আদিত্যা। তো এই যে জাতগুলো আছে এদের এই জাতগুলো আমাদের দেখা গেছে যে বেশি তাপমাত্রাও সহ্য করতে পারে, 8-38°C। এবার আমাদের উত্তরবঙ্গে কন্ডিশনে কিন্তু 38°C তাপমাত্রা খুব বেশি আসে না, সেক্ষেত্রে আমরা করতে পারি কি যে ফেব্রুয়ারি মাসের দিকে আমরা এই চারা আমরা লাগাতে পারি এবং তার ফলন আমরা এপ্রিল মে জুন মাস পর্যন্ত নিতে পারি। এই ক্ষেত্রে একটা সমস্যা হয় যেটা আমি কৃষক বন্ধুদের বলবো যে আমাদের উত্তরবঙ্গে দেখবেন যে এপ্রিল মাস এবছর এপ্রিল মাসে মাঝামাঝি নাগাদই হয়েছে যে শিলাবৃষ্টি হচ্ছে, তো টমেটো গাছে কিন্তু শিলাবৃষ্টি হলে খুব ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনারা উপরে ছায়া জালের ব্যবহারও করতে পারেন প্রথম কিছুদিন, কিছুদিন ছায়া জালের ব্যবহার করতে পারেন তাতে শিলাবৃষ্টির আক্রমণ থেকে আটকানো যেতে পারে। এবার কিছুদিন পরে যখন শিলাবৃষ্টির সম্ভাবনা কমে যায় সেই সময় আপনি ছায়াজাল বা শেড নেটটা তুলে দিতেও পারেন, কোনো অসুবিধা হয় না। এবং এই প্রকল্পটা, এই টমেটোর চাষ যখন আমরা ব্যাঙ্গালোর থেকে

0: বীজটা বা এই জাতের বীজটা নিয়ে এসে শুরু করি। তো আমরা কৃষকদের ভিতরে একটা চালু করেছিলাম যে বিঘাতে লাখ, অর্থাৎ 1 বিঘা জমিতে চাষ করে আমরা 1 লাখ টাকা ইনকাম করবো এটা করে। এবং আমরা বিভিন্ন জায়গায় পাইলট বেসিসেও করেছি, খুব ভালো রেজাল্টও পেয়েছি। এই করে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে আমরা টমেটো চাষ করতে পারি। আর একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন যে বিনস, যেটা বাজারে যে বিনসটা আমরা পাই, তো বিনসের ক্ষেত্রে দেখা যায় যে এই গরম পড়লে কিন্তু বিনস আর মার্কেটে থাকে না এবং তার দাম বাড়তে শুরু করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে দেখবেন যে খুব গরম থাকে না এই সময়। তো এই সময় আমরা করতে গিয়ে যে ছায়া জাল ব্যবহার করতে পারি, 35% শেড, যেটা শেড নেট যেটা আছে, সেই শেড নেট ব্যবহার করে আমরা বিনসের চাষ করতে পারি। এরপরে জুন জুলাই মাসের দিকে গিয়ে আমরা সেখানে আর্লি কলিফ্লাওয়ার অর্থাৎ আগুতি ফুলকপির চাষ করতে পারি। সেই ফুলকপি চাষের জন্য আমাদের খেয়াল করতে হবে, আগেই যে বললাম যে প্রোটের ব্যবহার করতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু নর্মাল যে জাতের ফুলকপি আমরা চাষ করি সেই জাত করলে হবে না। সেটা বাজারে কিছু কিছু দেখবেন যে আর্লি জাতের ফুলকপি আছে, যেরকম সামারকিং আছে, CFL 1522 আছে, পান, বিভিন্ন প্রাইভেট কোম্পানির প্রচুর বীজ আছে, বাজারে দোকানে গিয়ে নিলেই হবে। এবং সেই জাতগুলো আমরা প্রোটেতে ব্যবহার করবো এবং জুন জুলাই মাসের দিকে লাগাবো, এবং সেটা রেস্ট বেড অর্থাৎ উঁচু বেডে সাইডে যাতে গর্ত থাকে, এবং কোথাও যদি খুব বেশি বৃষ্টি থাকে তো প্রথম দিকে আমরা একটু ট্রান্সপারেন্ট প্লাস্টিক, উপরে প্লাস্টিকে ঢাকা দিয়েও রাখতে পারি যাতে গাছটা একটু বড় হয়ে গেলে। এবার এই গাছগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু বৃষ্টি কিন্তু সহ্য করতে পারে অনেক বেশি, খুব অসুবিধা হয় না। এবং এর যে ফলন আমরা শুরু হয় যেটা, সেটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে, অর্থাৎ কি না দুর্গাপুজোর ঠিক আগে আগে, সেই সময় আপনারা দেখবেন যে বাজারে ফুলকপির দাম 70 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, এবং 90 টাকা, 100 টাকা পর্যন্ত হয়ে যায়। তো এই সময় ফুলকপির সাইজ ছোট হয়, 400-500 গ্রামের মতো সাইজ হয়, কিন্তু আসলে কিন্তু দাম অনেক বেশি
1: থাকে।
0: এটা গেল আমাদের জুন জুলাই মাস। এবার অক্টোবর নভেম্বর মাসের দিকে আমরা শশা বা উচ্ছে, যেটা আমি বলছিলাম যে শশার ক্ষেত্রে আমরা মালচিং করে দিয়ে শীতকালের কিন্তু আমরা ভালো করতে পারি। ঠিক একইভাবে আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা উচ্ছে করতে পারি। জুন জুলাই অর্থাৎ বর্ষাকালের সময় আমরা আগুতি ক্যাবেজ বা আর্লি ক্যাবেজ বা আগুতি বাঁধাকপির চাষ করতে পারি। আবার শীতকালের দিকে সেই জমিতে আমরা ক্যাপসিকামের চাষও করতে পারি। আবার ফেব্রুয়ারি মাসে টমেটো ক্যাপসিকাম, আর জুন জুলাই মাসে পালং শাক বা ধনে পাতা। এটা ক্ষেত্রে বলা যায় যে ধনে পাতার চাষ বলছি যে জুন জুলাই মাসে, এটা কিন্তু আমরা যে মশলা হিসেবে ধনে পাতার চাষ কিন্তু করবো না, এটা শুধুমাত্র ধনে পাতার পাতা হিসাবে বিক্রি করবো, যেটা কিনা একটা গাছ দেখবেন বাজারে যখন কিনতে যায় তখন একটা গাছ হচ্ছে 5 টাকা করে বিক্রি হয়। সেখানে হাফ কাটা বা 1 কাটা জমিতে যদি উপরে প্লাস্টিক দিয়ে ঢেকেও আমরা চাষ করি তো 15,000-20,000 টাকা খুব সহজে কিন্তু ইনকাম করা যায়। এখানে খরচ হচ্ছে 1-1.5 হাজারের বেশি কিন্তু খরচ হয় না। তো আমরা এখানে ধনে পাতা চাষ করতে পারি। আবার অক্টোবর নভেম্বর মাসে আমরা ভেন্ডি চাষ করতে পারি, সেই সময় কিন্তু এর দামও অনেক বেশি থাকে। আবার ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে শশা চাষ করে আবার জুন জুলাই মাসে আবার ক্যাপসিকাম চাষ করতে পারি। আবার অক্টোবর নভেম্বর মাসে লেটুস শাকেরও আমরা চাষ করতে পারি। তো এইরকম কতগুলো শস্য পর্যায়ে আমরা করেছি এবং এখনও কৃষকদের বিভিন্ন পাইলট বেসিসে করছি। তো সেখানে কৃষকরা ভালো লাভ পাচ্ছে এবং তাদের সঠিক দামও পাচ্ছে।
1: আচ্ছা, অসময়ের এই সবজি চাষ, সেই চাষের বেশ কিছু জাত সম্পর্কে তো আমরা জানলাম ইতিমধ্যেই, আর কি কিছু জাতের ব্যাপারে বলা যেতে পারে বা কৃষক বন্ধুদের সচেতন করা যায়?
0: অবশ্যই, এই আমরা প্রথমে যেটা জানলাম যে ফুলকপির আর্লি কলিফ্লাওয়ার বা আগুতি ফুলকপির চাষ, এই ব্যাপারে জানলাম। তো এই বিষয়ের একটা কারণ কিন্তু আমাদের খেয়াল রাখার বিষয়, আপনাদের মাধ্যমে আমি জানাতেও চাই যে অনেক কৃষকদের, যে আমরা যখন এই পাইলট বেসিসে এই প্রোগ্রামগুলো কৃষকদের ভিতরে জনপ্রিয় করার জন্য যখন আমরা চেষ্টা চালাচ্ছি, তো এরকম দেখাচ্ছি যে আমাদের যে আর্লি কলিফ্লাওয়ার, যেটা মানে আগুতি ফুলকপির চাষ, যে বীজ রেখে দিয়েছি কৃষকদেরকে, তারা কিছুটা বীজ আবার রেখেও দিল। দেখে দেওয়ার পরে তারা করছে কি, পরে যখন হচ্ছে অন্য সময় যখন নর্মাল সিজন হচ্ছে, নর্মাল সময়ে গিয়ে সেটা চাষ করছে, গিয়ে তখন কিন্তু সেই আশু ফলন পাচ্ছে না। তার প্রধান কারণ এখানে কিন্তু কৃষক বন্ধুদের বলবো যে বিশেষ করে কপি জাতীয় ফসল, যে কোনো কপি, সেটা ফুলকপি হতে পারে, বাঁধাকপি, ওলকপি, ব্রকোলি, যে কোনো কপি জাতীয় ফসলের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যারাইটি সেন্সিটিভ, অর্থাৎ জাত কিন্তু সে তার নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট আবহাওয়াতেই সেই জাতের চাষ করা যায়। এবং সেই জাতের যদি তার যদি আগু পিছু হয়, তাহলে আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ফুলকপি বা বাঁধাকপির গাছ থেকে দেখবেন যে সর্ষে গাছে যেরকম একটা দণ্ড মতো বেরোয় এবং সেখান থেকে ফুল আসতে শুরু করে, তো কপি গাছেও সেরকম ফুল আসা শুরু করে। তো এটা আর কিছুই কারণ না, এর মেন প্রধান কারণ হচ্ছে সেই জাতের উপযুক্ত জাত উপযুক্ত সময়ে কিন্তু চাষ করা হয়নি বলে। এবার যে চাষ যে সময় বলা হচ্ছে শুধু সেই চাষ সেই সময় করবেন, এবং এখন বাজারে বিভিন্ন কোম্পানি এবং সরকারি মাধ্যমেও বিভিন্ন রকম উন্নত জাত এবং সময় উপযোগী জাতের কিন্তু অনেক জাত বেরিয়েছে, শুধুমাত্র সচেতন হয়ে জোগাড় করলেই সমস্ত সমাধানগুলো করা যাবে। এবার ফুলকপির ক্ষেত্রে যেটা লেট ভ্যারাইটি, যেটা আমরা কিনা পরের দিকে আমরা যেটা চাষ করতে পারি, সেটার ক্ষেত্রে যেরকম যেমন স্নোবল আছে, বিশপ আছে, আর্টিকা আছে, অ্যামেজিং আছে, তো এই চাষগুলো আমরা মূলত একদম শীতকালের মাঝামাঝি দিকে থেকে শুরু করি, যাতে এর পরে যখন ফুলটা ফুলের যখন গঠন হয় যখন সেটা বেশি ঠান্ডার সময় হয় এবং তার ফলন শীতের শেষের দিকে আমরা এর ফলন পেতে পারি। ঠিক একই রকমভাবে বাঁধাকপির ক্ষেত্রেও আমরা একই রকমভাবে করতে পারি। লেট জাত যেরকম আছে, যে লেট ফ্ল্যাট ডাচ আছে, ড্যানিশ বলহেড আছে, তো এই জাতগুলো আমরা শীতের মাঝামাঝি বা শীতের শেষের দিক থেকে কিন্তু আমরা চাষ করতে পারি এবং শেষের দিকে গিয়ে তার ফলন পেতে পারি।
1: বেশ, সর্বাক্ষিকভাবে যে আমরা জানলাম যে অসময়ে সবজি চাষে কিন্তু বেশি লাভজনক দিকটাই বেশি, তবে কৃষক বন্ধুদের একটি প্রশ্ন থাকতেই পারে যে কতটা বেশি পরিমাণে লাভ হতে পারে এই চাষের মাধ্যমে।
0: এই বিষয়ে একটা জিনিস, এর আগে কথায় কথায় আমরা বলছিলাম যে আমরা যখন কৃষকদের ভিতরে টমেটো চাষটা জনপ্রিয় করার চেষ্টা করছিলাম, সেই সময় আমাদের ক্যাম্পেইন একটা ছিল, প্রথমে যখন আমরা করি, কৃষকরা প্রথমের দিকে যেহেতু নতুন টেকনোলজি ওই সময় হয় না, বর্ষাকালের দিকে কী করে করবো, এ একটা দ্বিধাদ্বন্দ্বর ভিতর দিয়ে তারা থাকে, থাকাটাই স্বাভাবিক। তো তারপরে যখন আমরা আস্তে আস্তে সাকসেস পেতে শুরু করলাম, যে সে যখন বাজারে বেশি দামে বিক্রি করছে, যে 40 টাকা ন্যূনতম বিক্রি করছে তা কিলো, উপরে গিয়ে 60 টাকা 70 টাকা করে কিলো বিক্রি করছে, তো আমরা ওভারঅল আমরা এরকমও করেছিলাম যে যেহেতু আমাদের উত্তরবঙ্গে শিলাবৃষ্টির একটা প্রবণতা থাকে, যে আমরা ছায়া জাল দিয়ে পুরো জমিটাই আমরা ঘিরে দেবো উপরটা কিছুদিনটা, যতদিন পর্যন্ত এই সম্ভাবনাটা থাকে, এবং তারপরে সেই ছায়া জালটা আমরা তুলে দিতে পারি, দিয়ে নর্মাল যেরকম টমেটো চাষ করা হয় সেইভাবে আমরা চাষ করব। তো এতে আমরা হিসাব করে, এটা কৃষকদের পরিসংখ্যান দিয়েই বলছি, যে আমাদের বিঘাতে মানে 33 শতকের বিঘা বলছি, এখানে আমাদের এখানে নর্থ বেঙ্গলে অনেকগুলো 52 শতকের বিঘাও আছে আবার 33 শতকের বিঘা আছে, তো 33 শতকের বিঘাতে আমাদের আমাদের ইনকাম, যেটা নেট ইনকাম না গ্রস ইনকাম বলছি, গ্রস ইনকাম আমরা 1,00,000 টাকা ধরেছিলাম, যেটা সেই জন্য আমাদের প্রচারই ছিল, যে এরকম আমাদের মেন ক্যাম্পেইন ছিল হেডলাইন, যে বিঘাতে লাখ। তো একটা একটা গেল। আবার ছোটোখাটো অসময়ে সবজি চাষ করা মানে, এবার বলবো যে সব কৃষকদের সব জমিতে হবে এরকম না, এবার যারা বর্ষার সময় চাষ করতে চাইছেন, সেটা আগদি ফুলকপি বাঁধাকপি হোক বা যেটা বললাম যে পালং শাক বা ধনে পাতার চাষই হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের জমি উঁচু হতে হবে। এবার আমরা ধনে পাতার ক্ষেত্রে দেখেছি যে কৃষকদের আমরা কিছু কিছু কৃষককে আমরা জোর করে করিয়েছি যে 1 কাঠা জমিতে করো, আমরা যে 1 কাঠা জমিতে উপরে প্লাস্টিক দিয়ে সাইডে বাঁশের দিয়ে নেট দিয়ে এবং উঁচু বেড করে করা, যাতে প্রথম দিকে খুব বেশি বৃষ্টি হলে কিছু ক্ষতি না হয়, এবং খুব সুন্দর ফসল হয়েছে, এবং সেইখানে 1-1টা পাতা বাজারে আমরা কিনি 5 টাকা, কৃষকরা সেটা 2 টাকা কিংবা 2.5 টাকা পিস হিসাবে বিক্রি করে। তো এখান থেকে দেখা যাচ্ছে 1 কাঠা জমিতে 15,000, 10,000, 15,000 কিংবা উর্ধে 20,000 টাকা পর্যন্ত আমরা পেয়েছি। আর ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যেটা আমরা কিনা সেপ্টেম্বরের শেষ অক্টোবরের দিকে যদি আমরা ফসল তুলতে পারি, সেক্ষেত্রেও বিঘাতে আমাদের 70,000-80,000 টাকা মতো আমরা পেতে পারি।
1: বেশ বেশ, তাহলে আমরা যা বুঝলাম যে এই অসময়ে সবজি চাষের মাধ্যমে কৃষক বন্ধুরা কিন্তু বেশ লাভজনক দিকটাই দেখতে পাবে। আচ্ছা সুরজিৎবাবু, যে এই অসময়ে সবজি চাষের ক্ষেত্রে বর্ষাকালে কিন্তু কৃষকদের চারা তৈরি করতে বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়, এ বিষয়ে তারা কি সতর্কতা নেবেন বলে আপনার মনে হয়?
0: একদম ঠিক কথা বলেছেন, বর্ষাকালে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তার চারা তৈরি। তো এই বিষয়ে বলা যে এই বর্ষাকালের যে সবজি আমরা সবজি চাষের জন্য যে চারা আমরা তৈরি করব, সে চারা তৈরি করতে গেলে আমাদের মূলত যে জমিতে যদি আমরা চারা তৈরি করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে আমাদের চারা গাছের কিন্তু তার মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা ব্যবহার করি, যে কৃষকদের বারবার বলি যে মূল জমিতে আমরা চারা তৈরি করি না, এইখানে আমরা চারা তৈরি করার ক্ষেত্রে আমরা প্রোট্রে বা প্লাস্টিকের ট্রে ইউজ করি। এবার সেখানে কৃষকদের ভিতরে এরকমও দেখেছি যে তারা নিজের বাড়ির উঠোনে এরকম উঁচু করে একটা এরকম বড় কাঠ রেখেছেন, এবং তার উপরে সেই ট্রেগুলো পরপর সাজানো আছে, এবং সাজানোর উপরে হচ্ছে ছোট্ট একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া, যাতে সেখানে ডাইরেক্ট বৃষ্টির জল না পড়ে। তো এইভাবে আমরা চাষ করি। এবার এখানে করতে গেলে একটা জিনিস খেয়াল করা, যে আমরা চারা তৈরি করার জন্য যে আমরা মাটি তৈরি করি, যে গোবর সার এবং পাতা পচা

0: সার বা এবং নর্মাল মাটির সাথে যে মাটি তৈরি করি, সেই মাটির সাথে আমরা ট্রাইকোডার্মা ভিডি ভিডির যে মিশ্রণ আছে সেই মিশ্রণ যদি মিশিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চারা গাছগুলোর যে গোড়া পচা রোগ মূলত দেখা যায় যে বর্ষাকালের চারা ক্ষেত্রে, সেই রোগের প্রকোপ অনেকটা কমে। এবং এক্ষেত্রে খেয়াল করার বিষয় যে এই চারা গাছের পরে যখন আমরা যদি বর্ষাকালে আমরা ফুলকপি বা বাঁধাকপি আমরা চাষ করি, যেটাকে নাগতি আর্লি ক্যাবেজ বা কলিফ্লাওয়ারের চাষের ক্ষেত্রে আমরা করছি, তো সেক্ষেত্রে করি কি যে চারা আমরা মূল জমিতে লাগাই 18 থেকে 20 দিনের মাথায় গিয়ে। এবার 20 দিনের মাথায় লাগালাম, তার আগে যদি আমাদের এই বীজতলা মূলত থাকে আমাদের প্রো ট্রেতে বা প্লাস্টিকের ট্রেতে, এবং সেই ট্রেতে 7-8 দিন যদি বয়স হয়ে যায় গাছের, বয়সের পরে গিয়ে আমরা সেই গাছের গোড়া ভিজিয়ে আমরা ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ওষুধ আমরা স্প্রে করি। এবার এই স্প্রে করার সময় একটু খেয়াল রাখা যে আমরা পূর্ণ ডোজে যদি এইটা স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধের জন্য বিষক্রিয়া তৈরি হয় এবং সেই বিষক্রিয়ায় চারা গাছ আমাদের মারা যায়।
1: আচ্ছা,
0: তো সেক্ষেত্রে খেয়াল রাখার বিষয় যে যদি আমাদের 7 থেকে 10 দিনের ভিতরে চারা গাছের বয়স থাকে, সেক্ষেত্রে আমাদের করতে হবে যে ব্লাইটক্স আমরা লিটারে 1 গ্রাম করে আমরা দেব, এবং সেখানে 15 দিন যখন হয়ে যাবে তখন লিটারে 2 গ্রাম, 20 দিন হয়ে গেলে লিটারে 2.5 গ্রাম, এবং 25 দিন হয়ে গেলে লিটারে 3 থেকে 3.5 গ্রাম করে দেবো। এবার গোড়া ভিজিয়ে যখন স্প্রে করব, পুরো গাছের যদি পাতায় নাও লাগে গোড়াটা আমাদের ভেজাতে হবে। আর কৃষক বন্ধুদের এই সময়ে বলবো, শুধুমাত্র কপির চারা না, যে কোনো সবজির চারা যদি আপনি বর্ষাকালে চাষ করেন, তো সেটা নিয়মিতভাবে খেয়াল করবেন যে চারার গোড়া পচা রোগ আসছে কিনা। এই গোড়া পচা রোগের নির্ণয় করা খুবই সোজা, একটু খেয়াল করবেন যে চারা গাছে যেখানে মাটি থেকে গাছটা উপরে উঠেছে সেই যে কলা রিজিয়ান আমাদেরকে বলা হয় যে কলা রিজিয়ান, অর্থাৎ মাটির জাস্ট উপরটায় ওখানে দেখবেন গোল করে প্রথমে মনে হবে যে জলটা একটু জল জমে আছে, জল ধরা মতো আছে, এইটা হচ্ছে প্রথম লক্ষণ। এবার এই অবস্থায় যদি গাছ থাকে, বর্ষা ধরুন বৃষ্টি পড়ছে, একটু ভ্যাপসা ওয়েদার রয়েছে, এরকম যদি কন্ডিশন যদি কয়েকদিন থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম গাছ থাকবে, এবং যে এরপরে 2-3 দিন পরে যখনই সূর্যের আলো উঠবে তখন গাছটা দেখবেন ঢলে পড়বে এবং গোড়াটা দেখবেন শুকিয়ে যাবে। এটা হচ্ছে এর প্রথম সিমটম, আপনারা নিজেরা খেয়াল করলে বুঝতে পারবেন। এবার যে মুহূর্তে আপনারা ওই গোড়াতে কলা রিজিয়ানে জল ধরা অবস্থা দেখবেন, সেই সময় কিন্তু একটা ব্লাইটক্স হচ্ছে গোড়া ভিজিয়ে গাছের গায়ে স্প্রে করবেন, তাতে আপনার চারাও ভালো থাকবে এবং সেই চারার থেকে তার বৃদ্ধিও অনেকটা বেশি হবে।
1: বেশ, আমাদের হাতে আজ আর সময় নেই বললেই চলে। আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি অসময়ের সবজি চাষ এই বিষয়ে আমরা আলোকপাত করতেই পেরেছি। আজকের এই আলোচনায় আমার সাথে স্টুডিওতে ছিলেন ডক্টর সুরজিৎ সরকার, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। সুরজিৎবাবু, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অসময়ের সবজি চাষ, এই নিয়ে একটি আলোচনা। আলোচনায় আমাদের সাথে ছিলেন ডক্টর সুরজিৎ সরকার, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। এর সাথেই শেষ করছি আজকের গ্রামে গঞ্জের আসর। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো দিনে, নতুন কোনো পর্বে। নমস্কার।

এখন চাষি ভাইদের জন্য জল হাওয়ার খবর। চাষি ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও হালকা থেকে মাঝারি তুষারপাতেরও সম্ভাবনা আছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আর এর সঙ্গেই শেষ হলো আজকের গ্রামীগঞ্জে অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় বিদীপ্তা দাস, প্রযোজনা ননি গোপাল সাহা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
1: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
0: সেই একই চেনা ঠিকানায়
1: 421.9 মিটার,
0: 711 কিলোহার্টজ।
1: শুধু কি বাড়িতেই?
0: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
1: ঝকঝকে ডিজিটাল,
0: কাহিনী কথা সুরতাল।
1: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
0: কারণ ডিআরএম সম্প্রচার
1: শুনতে ভুলবেন না।
2: नए जमाने की नई तस्वीर, अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स, इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
3: वेव्स, पारिवारिक विनोदनेर नतून ढेउ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় ৪:30 হয়ে ৩০ সেকেন্ড। শুরু হচ্ছে উত্তরণ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঠো আবারও একবার হাজির হয়েছি একজন মানুষকে নিয়ে, যে মানুষটি প্রতিবন্ধী শুধু মানসিক নয়, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যারা কাজ করছে, অনাথ বাচ্চারা যারা বেড়ে উঠছে তাদেরকে নিয়ে কাজ করছে, তাদেরকে সেবা করছে। আজ আমরা সঙ্গে পেয়েছি রামপুরহাট হাই স্কুলের সহ শিক্ষিকা বর্ণালী রুজ মহাশয়কে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনেক অনেক অভিনন্দন জানাই আপনি যে এই ধরনের কাজকর্ম করেন সেই জন্য।
1: নমস্কার।
0: আচ্ছা, আপনি যে এই যে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী যে মানুষদেরকে নিয়ে কাজকর্ম করছেন বা বাচ্চাদেরকে সেবা দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কাজটাই বেছে নিলেন কেন?
1: হ্যাঁ, দেখুন, শৈশব থেকেই চলাফেরার পথে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী বিশেষত শিশুদের দেখে মনের মধ্যে একটা মমত্ববোধ এবং সহানুভূতি জেগে উঠত। আমার প্রতিবেশী বা যে কোনো প্রতিবন্ধীদের বাড়ির গৃহে আমি দেখেছি যে যে সমস্ত পরিবারে এরকম ধরনের বাচ্চা থাকে

0: তাদের কত যন্ত্রণা, কত অসুবিধা, তো তাদের কষ্ট, এইটা আমার মনকে খুব নাড়া দিত। এবং আমি সব সময় ভাবতাম যে এদের জন্য যদি কিছু করা যায় কিনা, কারণ এত পরিবারগুলোর মা বাবাদের দেখে আমার মধ্যে একটা মানে মন আমাকে মনটা খুব উদ্বেলিত হতো। তো সবসময় একটা
1: আচ্ছা,
0: চিন্তা ভাবনা করতাম যে কি করব আর কি করব না।
1: খুব ছোটবেলা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে আমার
1: আচ্ছা,
0: এটা হতো।
1: ছোটবেলা বলছেন যে চারিপাশে দেখেছেন, মানে আপনার পারিবারিক দিক দিয়ে কিছু
0: না, আমার পরিবারে সেরকম কারোর কিছু অসুবিধা ছিল না, কিন্তু আমি আশেপাশে
1: মানে
0: পরিবারের সব
1: আপনার বড়
0: দেখে।
1: হয়ে ওঠাটা স্বাভাবিকই ছিল আর
0: হ্যাঁ
1: পাঁচটা
0: হ্যাঁ হ্যাঁ,
1: বাচ্চাদের মতন। আচ্ছা, আপনি তো
0: একদম।
1: রামপুরহাট হাই স্কুলের গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা, কোন বিষয়ে বিষয় পড়ান আপনি?
0: আমি ইতিহাস বিষয় পড়াই।
1: আচ্ছা, ইতিহাস পড়ান, তো সেই ক্ষেত্রে আপনার কি স্কুলেও কিছু বাচ্চা আছে এরকম
0: হ্যাঁ,
1: ধরনের,
0: আমাদের,
1: পেয়েছেন কিছু?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার
1: আচ্ছা
0: স্কুলেও এরকম ধরনের বাচ্চা আছে, প্রত্যেক স্কুলেই থাকে
1: হ্যাঁ
0: মোর
1: হ্যাঁ,
0: অর লেস। তো আমি আমার এই বাচ্চাদেরকে আমি খুঁজে খুঁজে বার করেছি,
1: আচ্ছা
0: কারণ
1: আচ্ছা
0: এই সমস্ত বাচ্চারা তো নর্মালি স্কুলটা খুব কম আসে,
1: হ্যাঁ হ্যাঁ
0: তাদের খাতায় কলমে নাম থাকে
1: হুম
0: কিন্তু তারা স্কুলে সাধারণত আসতে খুব কমই পারে, মানে
1: হুম
0: সেটা
1: হুম
0: ভ্যারিয়েশন করে, কারণ বাচ্চাগুলো কি কি রকম ধরনের তাদের সমস্যা তার ভিত্তি করে।
1: তা আপনি কোথায় কোথায় এই ধরনের কাজকর্ম করেন, আর সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ আপনাকে কতটা সহযোগিতা করে, মানে এদেরকে সেবা দেওয়ার জন্য বা এদেরকে গড়ে তোলার জন্য?
0: আমি এই বিষয়টা নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়েই প্রথমে আমার
1: হুম
0: স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে
1: হ্যাঁ
0: আলোচনা করেছিলাম কি করা যায় এদেরকে নিয়ে, যে
1: আচ্ছা
0: আমি এই সমস্ত বাচ্চাদের কিভাবে ট্যাকেল করব, কারণ এরা তো স্বাভাবিক বাচ্চা নয়। তো
1: আচ্ছা
0: কিন্তু আমি দেখলাম এটা নিয়ে ওনারা অত বেশি ভাবতে চান না, ওরা চাইছেন বেশি করে সবল বাচ্চাদের নিয়ে। কিন্তু আমার মনের মধ্যে একটা জোর ছিল যে আমাকে এদের কথা ভাবতেই হবে, আমি কিছুতেই এদের হাল ছাড়বো না, কারণ এরাও মানুষ, এদেরও বেঁচে থাকার অধিকার আছে, এবং যতটা সম্ভব সুস্থ স্বাভাবিকতার ভাবে এগিয়ে দেওয়া যায় সেটা নিয়েই আমি চেষ্টা করব।
1: কোথায় কোথায় আপনি এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরেছেন, বা আপনার যে সেবা সেই সেবা আপনি তাদেরকে প্রদান করতে পেরেছেন, সাহায্য করতে
0: আমার,
1: পেরেছেন বলুন?
0: হ্যাঁ, আমার স্কুল থেকে 1 কিলোমিটার দূরে
1: হুম,
0: আমি প্যাস্টিক হ্যান্ডিক্যাপ সোসাইটির সন্ধান পাই।
1: কিরম করে সন্ধানটা পেলেন?
0: আমি সন্ধান পেলাম, মানে আমার স্কুলের বাচ্চাদের জন্য তো কিভাবে কি করা যায় সেটা নিয়েও তো খুশি এডুকেশনে যোগাযোগ করেছিলাম।
1: হুম হুম
0: তো যোগাযোগ করার পথে ওরা তো আমাকে বললেন যে ট্রেনিং করো, এইগুলো শেখো, এই বাচ্চাদের বিভিন্ন ধরনের বাচ্চার সমস্যা, সে বাচ্চাগুলোর কথা তো বলবোই আপনাকে, তো তাদের সম্পর্কে তুমি করো। তখন আমার মনে হলো, আচ্ছা আর কি এরকম কোনো আছে প্রতিষ্ঠান বা কোনো সোসাইটি যেখানে আরো অনেক বাচ্চা একসাথে থাকতে পারে? তখন ওনারাই আমাকে সন্ধান দিলেন যে আপনি রামপুরহাট থেকে, মানে শহরের মধ্যেই 1 কিলোমিটার
1: আচ্ছা
0: দূরে একটি হ্যান্ডিক্যাপ স্পেসিফিক সোসাইটি আছে। তো আমি একদিন চলে গেলাম ওখানে, নিয়ে ওখানকার যে যিনি সেক্রেটারি আছেন ওনার সঙ্গে কথা বললাম যে স্যার আমি এখানে বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো, দেখবো। উনি বললেন আসুন। তারপরে আমি ওখানে গেলাম, তো সেখানে গিয়ে আমি যে বাচ্চাদের দেখলাম, আমি তো তার আগেই তো কিছু ট্রেনিং করছিলাম ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে, এদের বাচ্চাগুলোকে আমি দেখলাম মানে এরা এত আনন্দ, উচ্ছ্বাস, আবেগ, এবং বহিঃপ্রকাশটা স্বাভাবিক মানুষের মতো তো এদের নয়, এদের মানে
1: হুম হুম
0: মানে বাঁধন ছাড়া আবেগ, এবং
1: হুম হুম
0: সেই আবেগের তাকে বুঝতে হবে আমাদেরকে
1: হুম
0: যে ওরা ওদের কিভাবে ওরা প্রকাশ করছে।
1: হুম
0: তো সেই থেকে আমার মধ্যে খুব মানে মনে দারুণ আনন্দ হলো। আমি
1: হুম
0: তখন ওই স্যারকে বললাম, স্যার আমি এদের সঙ্গে থাকতে চাই। তখন উনি
1: আচ্ছা, তা
0: থাকলে
1: কি
0: বললেন
1: ধরনের
0: আসুন।
1: বাচ্চা ওখানে আছে?
0: দেখুন, বিশেষ চাহিদা সম্পন্ন যাদেরকে আমরা সাধারণত নর্মালি প্রতিবন্ধী বলি না, কারণ
1: না
0: এটা
1: না,
0: শুনতে খুব খারাপ লাগে,
1: হ্যাঁ
0: কারণ দেখুন আমি এদেরকে যেটা বলি আমাদের
1: মানে
0: সকলেরই
1: মানসিক
0: বলা
1: এবং
0: উচিত,
1: শারীরিক দিক দিয়ে স্বাভাবিক সক্ষম নয় তারা আর কি।
0: নয়
1: হুম
0: যেটাকে
1: হুম
0: আমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।
1: হুম হুম হুম হুম
0: তো এই শিশুদেরকে অনেকগুলো ভাগ আছে এদের মধ্যে, যেমন ধরুন অটিস্টিক বাচ্চা, তারপরে
1: এই
0: এমনি,
1: বিষয়গুলো একটু আপনি যদি ভেঙে ভেঙে বলেন, কারণ আমাদের শ্রোতা বন্ধু যারা, তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই খুবই সাধারণ এবং গ্রাম বাংলার মানুষই বেশি, তাদের ক্ষেত্রে এই যে অটিস্টিক বাচ্চা বলছেন, তাদের বাড়িতেও হয়তো একটি বাচ্চা অটিস্টিক আছে, কিন্তু তারা জানে না যে এই অসুখটা কি, মানে তাদের লক্ষণগুলো তারা জানে কিন্তু
0: হুম
1: তাদেরকে
0: হুম
1: কিরম করে যত্ন করতে হয়, বা ওইটা যে ওই রোগ সেই রোগটা তারা জানে না। একটু ভেঙে ভেঙে যদি আমাদের বলেন তাহলে
0: হ্যাঁ,
1: তাদের সকলের একটু সুবিধে হয় আর কি।
0: এই যে অটিস্টিক বাচ্চা যেটা আমি বলছি, এটা হচ্ছে স্নায়ু বিজ্ঞানের একটা ভ্যারিয়েশন, এটা কোনো
1: হুম
0: রোগ
1: হুম
0: নয়।
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: আচ্ছা
0: এটা কোনো রোগ নয় কিন্তু, যে যার জন্য কোনো এর নিরাময়েরও কোনো প্রয়োজন নেই।
1: আচ্ছা
0: কিছুটা প্রথমে যদি আমরা একটু প্রাথমিক কিছু সহায়তা দিই বা থেরাপি দিই, তাহলে কিন্তু এরা
1: আচ্ছা কি
0: অনেকটাই
1: থেকে
0: ভালো
1: হয়
0: হয়ে যাবে।
1: এটা? নার্ভের সমস্যা
0: হ্যাঁ,
1: এটা
0: নার্ভ
1: তো?
0: নার্ভ থেকে এটা হয়,
1: হ্যাঁ, তো এটা কি জন্মগত হয় নাকি ওটা
0: এটা
1: ওই?
0: জন্মগতই হয় বেশিরভাগই,
1: আচ্ছা
0: তবে কখনো কখনো পরেও হতে পারে, তবে সাধারণত জন্মগতই বেশি হয়। তো এরা খুব সংবেদনশীল হয়, নির্দিষ্ট শব্দ বা স্পর্শে এরা সংবেদনশীল হতে পারে। তো এরা একটা কোনো নির্দিষ্ট কাজ বা রুটিন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ডিসিপ্লিন বা আমরা রুটিনের মধ্যে থাকি, এই অটিস্টিক বাচ্চারা, বিশেষত এই চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে এই যে এই ধরনটা, এরা কিন্তু একটা রুটিনের মধ্যে থাকে। কিন্তু যখন এদিকে রুটিনের বাইরে গিয়ে এদেরকে কাজ করতে বলবেন, তারা প্রচন্ড রেগে যায় এবং প্রচন্ড তাদের মধ্যে একটা কষ্ট বিরক্তি প্রকাশ করে। এবং যখন ধরুন একই ধরনের আচরণ যদি এদিকে বারবার করতে বলা হয়, যেমন ধরুন একটা হাততালি দিতে, ওকে যদি আপনি বলছেন এই তুমি হাততালি দাও, হাততালি দাও বা হ্যান্ডশেক করো, খুব রেগে যাবে এরা।
1: ও
0: তো
1: তাহলে ওরা
0: এদের,
1: কি করতে পছন্দ করে?
0: ওরা ওদের নিজেদের রুটিন, মানে ওর যেটা ইচ্ছে হবে, ওর যেটা ভালো লাগবে, ও সেটাই করবে, তার
1: আচ্ছা
0: বাইরেও যাবে না।
1: আচ্ছা তো
0: কিন্তু এদের,
1: এদের কেমন করে যত্ন করতে হয়?
0: এদেরকে অ্যাকচুয়ালি যত্ন হচ্ছে কি, এদের পরিবার যদি একটু যত্ন করে, দেখাশোনা করে, এদেরকে একটু মনোযোগটা যদি দেওয়া হয়, তারপরে এদের সঙ্গে একটু পরিচিতি হতে হবে, যেমন স্পর্শ দিয়ে, গন্ধ দিয়ে, স্বাদ, মানে ওই সংবেদনশীলের কথাটা আমি বললাম না,
1: হ্যাঁ হ্যাঁ
0: ওইটাতে কিন্তু ওদিকে বোঝাতে হবে এবং ওরাও ওইটাতেই বুঝবে।
1: আচ্ছা আর কি ধরনের বাচ্চা আছে?
0: আরো বাচ্চা আছে, দেখুন সেরিব্রাল পলসি একটা বাচ্চা,
1: আচ্ছা
0: এটা হচ্ছে একটা মুভমেন্ট ডিসঅর্ডার। এদের
1: আচ্ছা
0: মেন হচ্ছে এদের মুভমেন্টটা ঠিক মতো হয় না। যেমন ধরুন এদের একটা দু ধরনের ব্যাপার থাকে বাচ্চা, একটা হচ্ছে আইকিউ খুব বেশি কিন্তু ওর মুভমেন্ট হবে না, মানে ধরুন একটা গ্লাস ধরতে গেল কি একটা প্লেট ধরতে গেল, পড়ে যাবে হাত থেকে, তাড়াতাড়ি যেতে পারবে না। কিন্তু আপনি একটা ধরুন আসছেন, ও কিন্তু একদম ব্রেন ওকে একদম বলে দিল যে কেউ একজন আসছে, এটা কিন্তু ওর মধ্যে থাকবে। আর যাদের ধরুন আইকিউ একদম নিচে, মানে ওর বুদ্ধি, মানে ও দেখতে খুব স্বাভাবিক লাগছে, ও সব কাজই করতে পারবে কিন্তু বুদ্ধি নেই একদম, মানে ও বুঝতেও পারবে না ও কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক এই ক্ল্যারিফিকেশন ওদের মধ্যে এই ডিভিশনটা থাকবে না অত বেশি,
1: আর
0: এইটা
1: তারপরে
0: থাকবে না। আর এদের একটা কি জানো তো, এদের টাইপ অনেকগুলোই হয়,
1: না
0: স্প্যাস্টিক
1: আচ্ছা
0: টয়েস
1: এদের
0: ওদের।
1: রত্নগুলো একটু বলে বলে দিন যাদের
0: হ্যাঁ,
1: কারিক। হ্যাঁ
0: এদের যত্ন হচ্ছে একটা, এটা হচ্ছে যে এই সমস্ত রোগের তো কোনো ভালো হয় না বা নিরাময় ঠিক হয় না,
1: হ্যাঁ
0: এদেরকে একটা কি যেটা হচ্ছে যে সহায়ক যে ব্যবস্থা আছে, যেগুলো আমরা বলি ফিজিওথেরাপি যদি করা যায়, বা যদি পেশিগুলো যে শক্ত হয়ে যেতে হয়ে দেয়, তো এগুলো শিথিল করার জন্য ওষুধ অস্ত্রোপচার করেও এগুলো কিন্তু সমস্যাটা কমানো যেতে পারে।
1: হ্যাঁ
0: আর মেন হচ্ছে ফিজিওথেরাপি, আর পরিবারের যদি সবাই ওকে একটু ভালোবাসে, যত্ন করে, তাহলে ওদের জীবনযাত্রার মানটা কিন্তু অনেকটা উন্নত হতে পারবে।
1: হুম হুম আর
0: আর এদের সমস্যা হচ্ছে, এরা হাঁটতে এদের সময় লাগে অনেকে, ওই যে যে সমস্যাটা আমি একটু আগেই বললাম, যাদের আইকিউ এর ব্যাপারটা থাকে, এরা দেখতে শুনতে বা কথা বলতেও সমস্যা থাকে, ভারসাম্য যেটা, ব্যালেন্সটা এরা সবসময় রাখতে পারে না।
1: হুম
0: ওই
1: হুম
0: যে বললাম যে মেয়ে হা একটা গ্লাস ধরিয়ে দিলেন বা এই যে জল নিয়ে এসো একটু, ও পারবে না, পড়ে যাবে,
1: হুম হুম হুম
0: এইটা একটা সমস্যা এদের। আর একটা এদের একটা মধ্যে হচ্ছে মেন্টাল রিটার্ডেড
1: আচ্ছা
0: বাচ্চা।
1: আচ্ছা
0: মেন্টাল রিটার্ডেড বাচ্চা হচ্ছে কি, এখানে মানে এদের আইকিউটা অত্যাধিক কম,
1: আচ্ছা
0: এদের আইকিউ যদি 70-এর অন্তত নিচে নিয়ে যায়, নেমে যায়, তাহলে এরা কোনো কিছু শিখতে, দৈনন্দিন কাজ করতে, যোগাযোগ করতে এরা কিন্তু পারে না। তো
1: আচ্ছা
0: আমাদের একটি বাচ্চা আছে স্প্যাস্টিক, যার সিভিয়ার মেন্টাল রিটার্ডেড, তাকে খাইয়ে দেওয়া হয়, তাকে পটি করিয়ে দেওয়া হয়, ইউরিনাল করে দেওয়া হয়, কিন্তু সে জানেই না তার কি করা হচ্ছে শরীরের মধ্যে,
1: আচ্ছা
0: তাদের তার কোনো বোধই নেই।
1: আচ্ছা
0: এরকম বাচ্চাও আছে, এদেরকে কি করতে হয়, এদেরকে যত্ন করতে, কিন্তু এ তো বোঝে না যে আমার যত্ন হচ্ছে না অযত্ন হচ্ছে, ও তো কিচ্ছু বোঝে না, সে বোধটাই এদের নেই, কিন্তু তারা কি বেঁচে থাকবে না বলুন, তাদেরকে আমাদের মতন মানুষরাই যত্ন করবে, আরো সহায়ক লোক আছে তারাই যত্ন করে তাদেরকে বাঁচিয়ে রাখবে।
1: আচ্ছা মানে এই বাচ্চাগুলো কি প্রত্যেকটাই অনাথ?
0: কিছু অনাথ তো আছেই, আর কিছু তো ধরুন যাদের বাবা মা দিয়ে গেছে আর খোঁজ নেয় না, বা হয়তো বছরে কি 2 বছরে একবার হয়তো দেখা করতে গেলো, এরকম বাচ্চা আছে।
1: ও মানে মোটামুটি পরিবার থেকে একদমই ডিটাচ। হ্যাঁ ডিটাচ মানে
0: ডিস্টেন্স।
1: হ্যাঁ
0: আর আরেক ধরনের বাচ্চা আছে, সেটা হচ্ছে যে আপনার হিয়ারিং ইম্পেয়ার্ড,
1: হুম হুম
0: এখানে যে বাচ্চাটা এই রোগে আক্রান্ত তাদের হচ্ছে কি শোনার ক্ষমতাটা কমে যায়। তো এখানে কোন মানে যেহেতু শোনার ক্ষমতাটা কমে যাচ্ছে, তো একে হিয়ারিং এইডস দিয়েও সাহায্য করা যাবে, আর কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় যাতে ওরা
1: হুম
0: বুঝতে পারে যে আমি কি করছি। এদেরকে খুব একটা প্রতিবন্ধকতা মানে প্রতিবন্ধী বা ওই যেটা বললাম বিশেষ চাহিদা সম্পন্ন বলা যায় না, কারণ কানে অ্যাকচুয়ালি এখন বর্তমানে আমাদের যেভাবে দূষণ বাড়ছে শব্দ দূষণ, তাতে কিন্তু আমরা অনেকেই এমনি সুস্থ মানুষই অনেক কম শুনি, সেক্ষেত্রে ওদের যে সমস্যাটা শারীরিক তাতে কিন্তু ওই এডস গুলো দিলে ওরা কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম গুলো করতে পারবে নিজেদের।
1: আচ্ছা, তো আপনি বললেন যে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, দিয়ে ওদের সাহায্য করছেন, সেবা দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রশিক্ষণ নিয়েছেন, কোথায় নিয়েছেন বলুন।
0: হ্যাঁ, আমি ওই যে যেটা বেশি শিখেছি ইনক্লুসিভ এডুকেশনে,
1: হুম হুম
0: ওখানে গিয়ে ওখানে বাচ্চাদের ট্রেনার আসেন এবং ওখানে গিয়ে আমি প্রথম কথা শিখেছি সেরিব্রাল পলসির জন্য, যে পেশিটা আমি বললাম না খুব শক্ত হয়ে যায়, ওটার জন্য আমি কিছু ফিজিওথেরাপি শিখেছি, ওই ফিজিওথেরাপি দিয়ে এটা করা যায়। আর হচ্ছে আরেকটা বাচ্চার কথা আপনাকে বলা হয়নি, সেটা স্ট্যামারিং, স্ট্যামারিং মানে
1: আচ্ছা
0: কুটলানো, সে
1: আচ্ছা আচ্ছা
0: শব্দগুলো বেরোয় না, ওখানেও কিন্তু আমি ওটা শিখেছি যে কিভাবে একটা বাচ্চা অ আ হ্রস্ব ই দীর্ঘ আমরা যেমন বলি তেমনি ওদের শব্দটা কি হয় আটকে যায়, অর্ধেকটা বেরোয়। যেমন ধরুন ওদেরকে যদি বলা হয় তুমি প বলো, বলতে পারো ফ ফ এরকম করে বলবে, ওরা ঠিক
1: হুম
0: করে বলতে পারে না। তো এগুলো একটা ট্রেনিং ধরুন। আর তারপরে আপনার কানের তো একটা আওয়াজকে নির্দিষ্ট আওয়াজ করে দেয়, ওদেরকে বলা হয় যে শোনা যাচ্ছে কিনা, তারপরে মেশিনটা লাগিয়ে ওদেরকে বলা হয় ওরা শুনতে পাচ্ছে, এরকম ভাবে আমরা করেছি।
1: আচ্ছা আচ্ছা, মানে আপনি কোথায় এটা নিয়েছেন?
0: আমাদের রামপুরাতে ইনক্লুসিভ এডুকেশন আছে, ওখানে ট্রেনিং দেওয়া হয়।
1: আচ্ছা, এই ট্রেনিংটা কি বিনামূল্যেই দেওয়া হয়?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনামূল্যে।
1: আচ্ছা আচ্ছা, আর কতদিনের ট্রেনিং এটা?
0: কতদিন বলতে, এই স্যার প্রত্যেক দিনই আসেন করাতে, এবার তখন আমরা গিয়ে ওগুলো শিখে নিই, এবার স্যারের ওটাই চাকরি যে এখানেই এসে ওগুলো শেখাবে। ট্রেনিং কতদিনের এরকম ব্যাপার হয় না,
1: ও
0: কারণ
1: আচ্ছা,
0: এদের তো
1: মোটামুটি কতদিন লাগে মানে নিজেকে?
0: ছমাস, ছমাস হলে মোটামুটি একটা বাচ্চাকে কভার করা যাবে, মানে
1: আচ্ছা, তো
0: মোটামুটি একটু সাবলীল ভাবে চলতে
1: আচ্ছা,
0: পারবে তারা।
1: শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনাদের বাড়িতে বা আপনাদের চারপাশে যদি এরকম বাচ্চারা থাকে, তো সেই ক্ষেত্রে এরকম কিছু সোসাইটি আছে যেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে তাদেরকে যত্ন নিতে পারবেন, তো সেই ক্ষেত্রে কোথায় কোথায় এরকম প্রশিক্ষণ কেন্দ্র আছে একটু যদি বলেন আর কি।
0: প্রত্যেকটা জেলাতেই থাকবে একটা করে ইনক্লুসিভ
1: আচ্ছা
0: এডুকেশন, শুধু জেলাতেই নয় এটা সাব ডিভিশনেও থাকবে, কারণ আমাদের রামপুরহাট তো একটা
1: আচ্ছা
0: সাব
1: আচ্ছা,
0: ডিভিশন।
1: তো সেক্ষেত্রে ব্লক অফিস বা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত এইসব জায়গায় যোগাযোগ করলে তারাই পথটা দেখিয়ে দেবে।
0: রাস্তা দেখিয়ে দেবে, যোগাযোগ করিয়ে দেবে, কারণ
1: হ্যাঁ হ্যাঁ
0: এগুলো দেখুন এগুলো হচ্ছে সরকারি প্রকল্প, তো
1: হ্যাঁ
0: এখানে কোনো
1: হ্যাঁ
0: পয়সা কড়ি লাগে না।
1: হ্যাঁ
0: যারা মনে করবেন যে আমাদের বাচ্চা আছে তারা যদি এগুলো শিখে যান, শিখে গিয়ে বাড়িতে গিয়ে তাদের বাচ্চাদেরকে পরিষেবা দিতে পারবেন।
1: হ্যাঁ, আপনি যে এই ধরনের কর্মকাণ্ড করছেন, তো নিশ্চয়ই প্রতিকূলতা এসেছে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা হয় কি ঘরের খেয়ে বোনের পোষ তাড়াচ্ছিস, তো এরকম তো প্রতিবন্ধকতা এসেছে নিশ্চয়ই। এছাড়াও আপনার পাশে তো এই কর্মকাণ্ডের অনেকে আপনার পাশে দাঁড়িয়েছে, এই দুটোই শুনবো যে কারা পাশে দাঁড়িয়েছে, আগে শুনে নি কিরকম প্রতিবন্ধকতা এসেছে, তারপরে জানবো
0: দেখুন
1: যে কে কে আপনার পাশে দাঁড়িয়েছে।
0: প্রতিবন্ধকতা, প্রথম কথা স্কুল কোনো সাপোর্ট করেনি, এটাও একটা প্রতিবন্ধকতা,
1: হ্যাঁ
0: কারণ
1: হ্যাঁ
0: এমন আমি যেটুকু কাজ করি সবই তো স্কুলের সময় সীমার বাইরে।
1: হ্যাঁ হ্যাঁ
0: এবার যদি কোনো বাচ্চা দেখা যাচ্ছে আমাকে দরকার পড়তে, হতেই পারে, কারণ আমরা যেমন কি হয় নিজেদের সন্তান মানে বাচ্চা তার মাকে ভালো করে চেনে বা
1: হ্যাঁ হ্যাঁ
0: যে তাকে পরিচর্যা করে তাকেও চেনে, কিন্তু কোনো বাচ্চা যদি আমাকে দরকার পড়ে তখন কিন্তু আমি ওই ডাকলে আমি যেতে পারি না। কোনো সময় যদি আমি কোনো সময় যেতে
1: তো
0: চাই,
1: বাড়ির দিক দিয়ে আপনি কোনো সমস্যায় পড়েননি, তাই তো?
0: না বাড়ি, আমার বাড়ি সবসময় চাই যেন আমি মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, কারণ
1: আচ্ছা
0: আমাদের স্বাভাবিক সুস্থ মানুষদের কাজই হচ্ছে অন্যদের দেখা, যারা অসুস্থ আছে তাদের দেখা, তারা যাতে সুস্থ সাবলীল জীবনে ফিরে আসতে পারে সেটাও আমাদের সবার, আমার একার নয়, এটা সকলের দায়িত্ব হওয়া উচিত। কারণ সমাজের মধ্যে থাকতে গেলে আমরা সামাজিক জীব হিসাবে এই দায়িত্বটা পালন করবো না এড়িয়ে যাব, এটা আমার মনে হয় সুবিবেচক মানুষ হিসাবে এটা কারোরই করা উচিত
1: আর
0: না।
1: কাকে কাকে পাশে পেলেন এই কর্মকাণ্ডে?
0: কাছে কাছে পাশে বলতে আমার পরিবার তো আছে, আমার মা নিজেই অসুস্থ, কিন্তু

0: মানসিক ভাবে আমাকে খুব সাহায্য দেন এবং বলেন, আমার একজন আঙ্কেল আছে উনিও করেন, আমার দিদি আছেন, এছাড়াও আমি যে জায়গায় কাজ করি সেখানে যে একটি হোম আছে, হোমের যারা কর্মকর্তা তারা আমাকে খুব সাপোর্ট করে। তারা সাপোর্ট না করলে তো আমি করতে পারতাম না। তারপরে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রজেক্ট অফিস থেকেও আমাকে খুব সাহায্য করে ওরা। আজকে ওরা পারমিশন না দিলে কিন্তু আমি ওই সমস্ত জায়গায় পৌঁছতে পারবো না, কারণ ওখানে তো একটা সরকারের দায়িত্ব আছে, সেখানে সরকারি জায়গায় তো আমাদের প্রবেশাধিকার সবসময় থাকে না। তো সেটা তারা কিন্তু প্রচুরভাবে আমাকে সাহায্য করছেন।
1: বেশ বেশ, তাহলে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকে ঘড়িবাবু মোটামুটি টিকটিক করছে যে আর হাতে সময় নেই। আপনি তো অনেক কাজ করেছেন, তাদের উদ্দেশ্যে একটা যদি কিছু বার্তা দেন।
0: আমি একটা গানই করি, ছোট মতন একটা গান করি।
1: ও, আপনি কি গানও শেখান?
0: হ্যাঁ, একটু গান, একটু কবিতা।
1: আচ্ছা, কি ধরনের গান শেখান বা কবিতা করেন? মানে কারণ কি,
0: গান বলতে কি ওরা কি আর গান এমনি পারে? ওই যে গানগুলো আমাদের প্রচলিত আছে সেই গানগুলো একটু একটু করে, মানে যেটা খুব আনন্দ সহকারে গানটা করা যাবে, যেখানে ওরা মনে করবে বেশ আমি
1: একটু মজা পেলাম, একটু মজা
0: একটু মজা পেলাম, একটু উৎসাহ হলো, একটু আনন্দ পেলাম, এরকম ধরনের গান। তো এরকম একটা গান লাস্টে আমি করেই এটা বলছি।
1: আচ্ছা বেশ।

0: বেশ, শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, নিশ্চয়ই আমরা জয় করব। যতই প্রতিকূলতা থাক, সেই প্রতিকূলতাকে আমরা জয় করব। আজ উত্তরণ অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছিলাম রামপুরহাট গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা বর্ণারী রুশ মহাশয়াকে। তিনি একজন সমাজ সেবিকাও বটে। ধন্যবাদ আপনাকে উত্তরণ অনুষ্ঠানে এতটা সহযোগিতা করবার জন্য।
1: ধন্যবাদ আপনাদেরকে।
0: আজ আর হাতে সময় নেই বন্ধুরা, আজকের মতন উত্তরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনো দিন আবারও কোনো উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক বিকেল 4:30। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান উত্তরণ, বর্ণালী রুজের সঙ্গে। এই অনুষ্ঠানে আলাপচারিতায় ছিলেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঢ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন।
3: আমি এখানে
4: দিদি, তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
3: বুদ্ধিতে চার্জ দে।
4: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
3: দেখলি?
4: বাবা দাঁড়াও, আমি পে করছি। সিগন্যালই নেই, এবার কি করবে? আছে তো ফ্রি ওয়াইফাই।
3: বোকা, সুধরে যা।
4: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই, মানে জালিয়াতিকে বলো বাই বাই। আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এস রাজ, শিল্পী সুভায়ু সেন মজুমদার।

শ্রোতা বন্ধুরা, শুনছেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ, শিল্পী শুভায়ু সেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ শিল্পী শুভায়ু সেন মজুমদার, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত তানিয়া। আপনারা যারা আমার সঙ্গে আজকে সরাসরি ফোনে কথা বলতে চান, তারা ডায়াল করুন এই নাম্বারে 9434076705। ফোন নাম্বারটি আবার বলছি 9434076705। আজকে শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি সিজোফ্রেনিয়া, একটি অসুখ। আজ আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে থাকব। আপনারা সরাসরি কথা বলতে যোগাযোগ করুন 9434076705, এই নম্বরে ডায়াল করে আর আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানান। সিজোফ্রেনিয়া কি? প্রথমেই বলি, এটি হলো মস্তিষ্কের একটি জটিল মানসিক ব্যাধি যা মানুষের চিন্তা করার, অনুভব করার এবং সঠিক আচরণ করার স্বাভাবিক ক্ষমতাকে প্রভাবিত করে। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করেছেন, দেখিনি কে আছেন। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বলছিলাম ময়নাগুড়ি থেকে।
0: হ্যাঁ, আপনার নাম?
1: আমার নাম শঙ্কর ঘোষ।
0: শঙ্কর ঘোষ, হ্যাঁ নমস্কার, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ হ্যাঁ ভালোই আছি।
1: তো বলছিলাম যে গান হচ্ছে না, তো গান দিন দুই একটা।
0: হ্যাঁ, গান সবে অনুষ্ঠান শুরু হলো, আপনি শুনতে থাকুন, অবশ্যই গান শুনতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ আপনি শুনতে থাকুন।
1: আচ্ছা ধন্যবাদ।
0: তাহলে আমাদের শ্রোতাদের মতামত অনুযায়ী আমরা চলে যাই আমাদের প্রথম গানে। গান শুনতে চাইছেন, প্রথম গান কিশোর কুমারের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে, সুরকার শ্যামল মিত্র।

0: কিশোর কুমারের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে গানটি শুনলেন। আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705। বলতে বলতে একজন বন্ধু কথা বলবেন আমাদের সঙ্গে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন প্রামাণিক।
0: জনার্দন
1: প্রামাণিক?
0: প্রামাণিক। আচ্ছা নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ আছি, ভালোই আছি। একটা গানের অনুরোধ ছিল।
0: হ্যাঁ বলুন।
1: অ্যান্টনি ফিরিঙ্গির যে কোনো একটা গান শোনালে খুব খুশি হবে।
0: আচ্ছা আপনি শুনতে থাকুন, আমরা চেষ্টা করছি। আচ্ছা, যে বিষয় নিয়ে আজকে কথা শুরু করেছিলাম, সিজোফ্রেনিয়া, একটি মস্তিষ্কের জটিল মানসিক ব্যাধি, তো এর যে লক্ষণগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রথম লক্ষণ হচ্ছে হ্যালুসিনেশন, অর্থাৎ বাস্তবে যা নেই তা দেখা, শোনা বা অনুভব করা। দ্বিতীয় লক্ষণ বিভ্রান্তিকর বিশ্বাস, বাস্তবতা বিবর্জিত ভিত্তিহীন বিশ্বাসে আটকে থাকা, যে বিশ্বাসে কোনো বাস্তবতা নেই। অসংলগ্ন চিন্তা ও আচরণ, কথার মধ্যে মিল না থাকা এবং আগোছালো জীবনযাপন করা। সামাজিক বিচ্ছিন্নতা, সমাজ ও পরিবার থেকে দূরে বা একা থাকতে পছন্দ করা। এটির সঠিক কারণ অবশ্য এখনো পুরোপুরি জানা যায়নি, তবে মনে করা হয় এটি জিনগত, পরিবেশগত এবং স্নায়বিক কারণের সমন্বয়ে ঘটে থাকে। আর কথা না বাড়িয়ে চলে যাই এবার পরবর্তী গানে। শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলে, আনন্দ আশ্রম ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আমাদের ধূপগুড়ি থেকে একজন শ্রোতা বন্ধু ফোন করে অনুরোধ করেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে যে কোনো গান শোনানোর জন্য। এবার তার জন্য রইল অ্যান্টনি ছায়াছবি ফিল্ম থেকে এই গানটি, মান্নাদের কণ্ঠে, যার সুরকার অনিল বাগচী।

0: একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে, দেখিনি কে আছেন। হ্যালো
1: দিদিভাই, নমস্কার দিদিভাই, উড়িষ্যা কেন্দ্র থেকে প্রসেনজিৎ পাত্র বলছি।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ খুব ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলছে, ভালোই আছে। হ্যাঁ বলুন। আজকে হ্যাঁ বলুন বলুন,
1: সপ্তপদী ছায়াছবি থেকে এই পথ যদি না শেষ হয় গানটি শুনতে চেয়ে অনুরোধ জানাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, অবশ্যই চেষ্টা করব, আপনার অনুরোধ রাখতে অবশ্যই চেষ্টা করবো।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে
1: আমি
0: বলছেন?
1: শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: ভালো আছি।
0: আচ্ছা, আপনি আজকে শুনছেন আমাদের অনুষ্ঠান আনন্দধারা?
1: হ্যাঁ, শুনছি।
0: হ্যাঁ, আপনি কি সিজোফ্রেনিয়া নিয়ে কিছু বলতে চান এই বিষয় নিয়ে?
1: না, এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি
0: হ্যাঁ
1: একটা গানে অনুরোধ করবো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: দিয়ানিয়া ছবি থেকে আলতি মুখোপাধ্যায়ের কণ্ঠে মাধবীর মধুতে হলো মিতালি, এই গান।
0: আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করব, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ঠিক আছে?
1: ঠিক আছে।
0: চলে যাই আমাদের পরের গানে। পরের গানের শিল্পী আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে, শুনুন অনুরাগের ছোঁয়া ছায়াছবি থেকে।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? প্রসেনজিৎ বাবুর অনুরোধের গানটি শোনালাম। যে সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলছিলাম, এটির নেতিবাচক যে লক্ষণগুলি রয়েছে সেগুলো নিয়ে এবার একটু বলি। ইচ্ছা শক্তির অভাব, আবেগহীনতা, অ্যানহেডোনিয়া, সামাজিক বিচ্ছিন্নতা। বর্তমানে সারা বিশ্বে কমপক্ষে 2,60,00,000 মানুষ এই রোগে ভুগছেন। সাধারণ মানুষের চেয়ে রোগীরা 15 থেকে 20 বছর আগে মারা যান। সর্বোপরি তাদের 5 থেকে 10% মানুষ আত্মহত্যা করে মারা যান। তারা সম্মানহীন, বন্ধুহীন, আত্মীয়হীন জীবনযাপন করেন, শিক্ষার সুযোগ হারান, চাকরির সুযোগ থেকে বঞ্চিত থাকেন, শারীরিক সুস্থতা নষ্ট হয়, চেহারা বিনষ্ট হয়। এটি একটি সত্যি ভয়ানক মস্তিষ্কের জটিল রোগ। যদি নিয়মিত চিকিৎসকের পরামর্শে এবং থেরাপির মাধ্যমে আপনারা চলতে পারেন, কিছুটা হলেও সুস্থ থাকা সম্ভব। চলে যাই আমাদের পরের গানে, কিশোর কুমারের কণ্ঠে অমর সঙ্গী ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, আকস্মিক তীব্র ঝড় প্রবাহিত হয়েছে মালদা জেলার উপর দিয়ে, যার সর্বোচ্চ গতিবেগ ছিল 44 কিলোমিটার প্রতি ঘণ্টায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দু একটি স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা মালদায় 37.7 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে ও কোচবিহারে 27.2 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ মঙ্গন 9 সেন্টিমিটার, সিংহিক 7, নাগরাকাটা 7, হাসিমারা 4, সংকোষ 4 এবং শিবগিয়ার 4 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাস। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অধিকাংশ স্থানে। সিকিমের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন দিনে তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। A squall passed over Malda district of Savimala in West Bengal from northwesterly direction with a maximum speed reaching 44 km per hour. Very light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Savimala and West Bengal. Yesterday's highest maximum temperature of 37.7 degree centigrade was recorded at Malda in the plains and 27.2 degree centigrade at Kochbihar in the hills of the region. Chief amount of rainfall received, Mangan 9 cm, Singhik 7 cm, Nagrakatta 5, Hashimara 4, Sankosh 4, Shibgiyar 4. Weather forecast for next 7 days. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kuchbihar, Alipurduwar districts of Savimala and West Bengal. Light to moderate rain or snow very likely to occur at most places over Sikkim. No large change in day temperature during next 3 days and thereafter gradually fall by 2 to 3 degree centigrade during subsequent 3 days over Savimala and West Bengal. That's conclude for weather today. Please stay tuned with us. Our next announcement in Bangla.

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে সন্ধ্যে 6:05 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। 6:40 শুনবেন লোকগীতি শিল্পী সচীন্দ্র বিশ্বাস। 7:05 ডুয়ার্স দর্পণ। রাত 8:00 সুস্বাস্থ্য হেপাটাইটিস, এই বিষয়ে কথা বলবেন ডক্টর মুনমুন মুখোপাধ্যায় এবং আলাপচারিতা রয়েছেন মিষ্টু ঘোষ। 8:30 আধুনিক গান গৌতম ঘোষালের কণ্ঠে। 9:15 গজল শিল্পী সুপ্তি বর্ধন। 9:30 একটি বিশেষ অনুষ্ঠান উচ্চ মাধ্যমিক 2026 দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঠ। রাত 10:00 রবিবার শরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সেতার পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। 6:05 গানের ভেলা, সন্ধ্যে 7:00 বিশেষ জয়মালা, 7:45 সাজ অর আওয়াজ, রাত 8:00 হাওয়া মহল, 8:15 অনুষ্ঠান চিত্রলোক, রাত 9:00 আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10:00 ছায়া গীত, 10:30 ঢলতি যায় রাত। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন, রবিবার 24 মে 2026। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল রোড হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন, আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন।

0: আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
2: সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা 1988 সাল থেকে ফার্নিচারের একটি অভিজাত প্রতিষ্ঠান। আলমারি, সোফা, রিভলভিং চেয়ার, কম্পিউটার টেবিল সহ সব ধরনের ফার্নিচারের জন্য যোগাযোগ করুন সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা। ফোন নাম্বার 7076539375। সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা 1988 সাল থেকে ফার্নিচারের একটি অভিজাত প্রতিষ্ঠান। আলমারি, সোফা, রিভলভিং চেয়ার, কম্পিউটার টেবিল সহ সব ধরনের ফার্নিচারের জন্য যোগাযোগ করুন সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা। ফোন নাম্বার 7076539375।
1: আজ বিচিত্রা অনুষ্ঠানে শুনবেন শ্রুতি নাটক
3: তিন্নির আপনজন, রচনা শুভ দাশগুপ্ত, পরিবেশনায় জাগরণী মালদা, পরিচালনায় অম্লান চক্রবর্তী। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্তেরে করেছ চিহ্নিত, তার তলে রাখনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারে চির সমুজ্জ্বল, বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের এসে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার।
4: এ মোর হৃদয়ে

আমাদের এই অবাস্তব নাট্যকল্পটি আসলে একটি মেয়ের কাহিনী। তার নাম তিন্নি, ভালো নাম তৃণাঞ্জনা বসু। বাবা সুরঞ্জন বসু খ্যাতিমান ডাক্তার, দীর্ঘকাল বসবাস আমেরিকার নিউ জার্সিতে। মা সুমিত্রা অত্যন্ত সুগৃহিণী, ছেলেবেলা থেকে অসম্ভব গানের ভক্ত। কলেজ জীবনে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন নিষ্ঠার সঙ্গে মায়া সেন সুবিনয় রায়দের কাছে। স্বপ্ন ছিল শিল্পী হবার, সে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। যদিও গান, বিশেষত রবীন্দ্রনাথের গান থেকে গেছে তার মর্মে। মস্ত বড় আর ভীষণ ব্যস্ত ডাক্তার হলেও সুরঞ্জন বসু নিজেও সঙ্গীত ও সাহিত্যের অনুরাগী, নিজে ভালো পিয়ানো বাজান। সেই ছেলেবেলা থেকেই তিন্নি রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। রেকর্ডে, সিডিতে, ক্যাসেটে তিন্নি সেই ছোটবেলা থেকে শুনেছে রবীন্দ্রনাথের অসংখ্য গান, কবিতা, গীতিনাট্য। আর মায়ের গলার কত যে গান, কত যে গল্প সে শুনেছে তার কোনো হিসেব নেই। এই তিন্নিকে নিয়ে আমাদের এই অবাস্তব নাট্যকল্প। আর হ্যাঁ, একটা কথা গোড়াতেই বলে রাখি, নিতান্তই অবাস্তব শোনাবে, তবুও তিন্নি কিন্তু মাঝে মধ্যেই রবীন্দ্রনাথকে দেখতে পায়, কবিতার কাছে আসেন, কথা বলেন, গান শোনান, কবিতা আবৃত্তি করেন, আরও অনেক গল্প করেন। অনেক আলাপ আলোচনার পর তিন্নির বহুদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। তিন্নি মায়ের সাথে চলেছে ভারতবর্ষে, জীবনে প্রথমবার তার স্বপ্নে কলকাতায়, কল্পনায় দেখা বাংলায়। প্লেন আকাশে উঠতেই হঠাৎই তিন্নির বাবার জন্য খুব মন কেমন করতে লাগলো। তিন্নি এই প্রথম বাবাকে ছেড়ে কোথাও যাচ্ছে, কেন জানি না তিন্নির হঠাৎ বাবাকে মনে পড়তেই চোখের পাতা ভিজে উঠল।

0: তিন্নিদের নিতে এয়ারপোর্টে এসেছিলেন। বাড়ি যাবার পথে কাকার সেলফোনে তিন্নি বাবাকে ধরল।
1: হ্যালো হ্যালো বাবা।
2: হ্যাঁ তিন্নি,
1: হ্যাঁ আমরা পৌঁছে গেছি সেফলি।
2: গুড গুড, ভেরি গুড, ভেরি গুড।
1: তোমাকে খুব মিস করছি।
2: রিয়েলি?
1: সত্যি সত্যি বলছি, দারুণ, আমার না দারুণ লাগছে এখানে এসে, একেবারে অন্য রকম, ডিফারেন্ট। ইয়েস বাবা, আমি খুব এক্সাইটেড।
2: ভেরি গুড, ভেরি গুড। সাবধানে থাকিস। ও তিন্নি, এই সময়টায় কলকাতায় বেশ গরম পড়ে মা, ঘর দোর সব ঠিকঠাক করে নিস।
1: ওকে।
2: ঠাম্মার সাথে দেখা করবি।
1: ওকে।
2: আর কাকু কাকিমার সাথেও, ওরা তো তোকে আগে দেখেনি কখনো। ও হ্যাঁ তিন্নি, প্রণাম করবি, প্রণাম।
1: ওকে ড্যাড, ডোন্ট ওয়ারি, আমি সব ম্যানেজ করে নেব, আর মা তো আছে। বাট ড্যাড, আই রিয়েলি মিস ইউ।
2: মন খারাপ করিস না তিন্নি, আমি তো তোর সঙ্গেই আছি।
1: তুমিও সাবধানে থেকো, কিন্তু জোরে গাড়ি চালাবে না, ঠিক আছে?
2: ঠিক আছে, ঠিক আছে।
0: তিন্নি আর তার মা এসে উঠলেন সুরঞ্জন বসুর পৈতৃক বাড়িতে। লেক গার্ডেন্সের এই বাগান ঘেরা বাড়িটার দোতলাটা সুরঞ্জন বসুর, তালা দেওয়াই থাকে। একতলায় ভাই নিরঞ্জন আর তার স্ত্রী, আর তিন্নির ঠাম্মা থাকেন। তিন্নিরা এসে পৌঁছতেই বাড়িতে একেবারে খুশির হাওয়া বইল। কাকা কাকিমা সবার সাথে আলাপ প্রণাম পর্ব সেরে তিন্নি দোতলায় এলো। নিঃসন্তান নিরঞ্জন বাবু আর তার স্ত্রী তিন্নিকে দেখার জন্যে উদগ্রীব হয়েছিলেন, ঠাম্মাও তাই। দোতলার লম্বা টানা বারান্দায় তিন্নি এসে দাঁড়াল একা, মা নিচের ঘরে গল্পে। তিন্নি আকাশ দেখল, তারপর বাগানে চোখ পড়ল তার। কত বড় বড় গাছ, কি সুন্দর ছায়া ছায়া, অন্য রকম।
1: ও কি যে দারুণ লাগছে, শেষ পর্যন্ত এলাম এখানে, ইন্ডিয়া, বাংলা, রবীন্দ্রনাথের শহর, আমার কলকাতা। দারুণ দারুণ লাগছে, কত কি দেখতে হবে, জোড়াসাঁকো, ভিক্টোরিয়া, ইডেন গার্ডেন, দক্ষিণেশ্বর, বোলপুর। কি ভালো এই পুরনো বাড়িটা, বারান্দাটা, বাহ এটাও তো বেশ ভালো। এখানে এই চেয়ারটায় একটু বসা যাক।
3: আমি এলেন আমার দেশে তোমায় অভ্যর্থনা জানাতে। অবশ্য এ তো তোমারও দেশ, তাই না? তুমি প্রথমবার এলে তোমায় সব দেখাতে হবে, সব চেনাতে হবে। একটা গান শুনবে নাকি?
1: নিশ্চয়ই শুনবো, আমি তো সেই ছোটবেলা থেকে আপনার গান শুনছি। কত গান, কি সুন্দর সব গান শুনতে শুনতে আমি কেমন চুপ করে যাই। কি যেন একটা না বোঝা ব্যথা, কি যেন একটা কষ্ট, অথচ ভীষণ ভালো লাগা, একটা বিষণ্ণ ভালো লাগা, কেমন যেন কোথায় হারিয়ে যায়।

0: কোথায় এলাম মা?
1: বাবুঘাট, কি সুন্দর না? কত দিন পর এলাম এখানে।
0: আগে আসতে
1: জানিস তিনি, যখন কলেজে পড়তাম না, বন্ধুরা সবাই মিলিয়ে দল বেঁধে আসতাম, ফুচকা খেতাম, ঝালমুড়ি খেতাম, আর মাটির ভাড়ে গরম আধা দেওয়া চা। সত্যি সেসব দিনের কথা ভাবলে মনটা কেমন যেন হয়ে যায়। কতদিন পর গঙ্গায় দেখতে পেলাম।
0: জায়গাটা সত্যি দারুণ মা, আমাদের সেই হাটসেন নদীর মত নয় বলো? এখানটা বেশ অন্যরকম।
1: দেখ তিন্নি, সূর্য ডুবছে, আর একটু পরেই ঝুপ করে বেলা পড়ে আসবে।
0: কি সুন্দর দেখাচ্ছে নদীর ঢেউগুলোতে, কে যেন লাল আবির ঢেলে দিয়েছে। দেখো মা, পাখিরা সব বাসায় ফিরছে। একটা গান গাইবে মা? হ্যাঁ,
1: গান? পাগল হয়েছিস? এখানে কেউ গান গায়? লোকে হাসবে না?
0: করো না মা, প্লিজ।
1: তিন্নি,
0: এখানে তো কেউ নেই, করো না প্লিজ। আস্তে আস্তে গাও
1: না, না
0: এই সূর্যাস্ত আর তোমার গান, প্লিজ মা, প্লিজ।
1: পাগলি একটা।
2: আবারও পড়ানো যাহা চায়,

0: কলকাতায় রাত নেমেছে, বৈশাখের মাঝামাঝি গরমটাও বেশ পড়েছে। এতটা গরমে তিন্নির কষ্ট হবার কথা, কিন্তু তিন্নি এক অপার আনন্দে ডুবে আছে। মা কাকিমারা নিচের ঘরে জমিয়ে গল্প করছেন, তিন্নি দোতলার ঘরে একা। দোতলার এই দক্ষিণ খোলা ঘরটা তিন্নির ভারী পছন্দ হয়েছে। এই ঘরে ওর বাবার কেনা প্রচুর বই, দুটো মস্ত বুকসেল একেবারে সাজানো। তিন্নি সঞ্চয়িতাটা নামিয়ে নেয়, তারপর বারান্দায় এসে বসে।
1: পড়েছ? তুমি এ বই পড়েছ?
2: সঞ্চয়িতা? আমি অনেকবার পড়েছি।
1: এ আমার বড় সাধের গ্রন্থ। সেই কবে 1338-এর পৌষ মাসে প্রথম এ বই প্রকাশ হয়েছিল সে অনেক দিনের কথা।
2: পড়েছি অনেকবার, কিন্তু কখনো পুরনো হয় না। আচ্ছা, অনেক বড় মানুষের স্মৃতি কথাই পড়েছি। আপনি খুব সুন্দর আবৃত্তি করতেন, আমার না খুব শুনতে ইচ্ছে করে, শোনাবেন?
1: শুনবে? তুমি একালের আধুনিকা সত্যি শুনবে?
2: সত্যি শুনবো।
1: শুনবে আমার শতবর্ষ পার হয়ে আসা প্রাচীন সব গাথা?
2: সত্যি সত্যি সত্যি মন দিয়ে শুনবো।
1: অন্তর মম বিকশিত কর অন্তর তরহে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে।

0: সংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে।
1: অপূর্ব,
0: তুমি কাবুলিওয়ালা পড়েছ?
1: হ্যাঁ পড়েছি।
0: ওই মিনু আর আফগান মানুষের এক গল্প?
1: হ্যাঁ অনেকবার পড়েছি,
0: সকলের খুব ভালো লেগেছিল জানো।
1: আমি না সিনেমাটাও দেখেছি জানেন, অসাধারণ। তবে ওই ছবিটা দেখতে দেখতে শেষটাতে আমি খুব কেঁদেছি।
0: কান্না তো আসবেই, আমার সন্তানদের কথা আমার খুব মনে পড়ে জানো। অনেকেই তো থাকলো না, বেলা সমী এদের কথা খুব মনে পড়ে, আমিও কাঁদি। তবে বাইরে যে আমার কাঁদা চলে না, ভিতরে কাঁদি, নিজের অন্তরে গভীরে কাঁদি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, যেন মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে।
1: নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে,
0: নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি।
2: কলকাতায় বেশ অনেকগুলো দিন কেটে গেল তিন্নি, এর মধ্যে ঘুরে ঘুরে অনেক কিছু দেখাও হয়েছে তার। মিউজিয়াম, নিউ মার্কেট, ভিক্টোরিয়া। গত শনিবার মা আর কাকিমার সাথে তিন্নি দক্ষিণেশ্বর গেছিল। দক্ষিণেশ্বর আর বেলুড় দেখে তিন্নির বেশ লেগেছে। ওই বিশাল চত্বর কেমন যেন ইতিহাসের গন্ধ মাখা।
0: কেমন ঘুরলে মেয়ে?
1: ভালো।
0: দক্ষিণেশ্বর বেলুড় কেমন লাগলো?
1: দারুণ। আসলে আগে তো দেখিনি, বেশ অন্যরকম লাগলো। আচ্ছা আপনি আর স্বামীজি তো প্রায় সমবয়সী, একই সময়।

0: কাজ করেছেন। আমার মনে না একটা খুব প্রশ্ন যায়।
1: কি প্রশ্ন
0: জিজ্ঞাসা করি? আপনারা একসাথে কাজ করেননি কেন? সেটা যদি হতো তাহলে কেমন হতো?
1: না না, দুজনের পথ দুজনের গন্তব্য যে ভীষণ ভাবেই আলাদা ছিল, জীবনের সাধনায় ছিল বিস্তর ফারাক।
0: কিন্তু দুজনেই তো মানুষের জন্যই কাজ করেছেন।
1: তবুও ফারাকটা ছিল সত্য। এইরকম পৃথিবীতে অনেক আছে জানো। এই যেমন শিউলি আর কাশফুল দুটোই তো শরতে ফোটে, তাই না? তো আলাদা বলেই তারা আলাদা করে মানুষের ভালোবাসা পায়।
0: ঠিক,
1: দুজনেই আলাদা হয়েও শরতের চিহ্ন হয়ে ফুটে ওঠে। যার যার পথ, তার তার মত।

0: হ্যালো তিন্নি,
1: হ্যাঁ বাবা,
0: ঠিক আছিস তো মা?
1: ফ্যান্টাস্টিক বাপি,
0: গুড গুড। তা খুব ঘুরছিস শুনলাম। তোর মা তো কাল বললেন তুই এরই মধ্যে কলকাতার অনেক কিছু দেখে ফেলেছিস, তা কেমন লাগছে?
1: দারুন বাবা, দারুন। বাবা জানো, কাল আমরা জোড়াসাঁকো যাচ্ছি।
0: জোড়াসাঁকো?
1: ঠাকুর বাড়ি দেখতে। আমার কত কালের ড্রিম। ও জানো বাবা, কাকু একজন দারুন গাইড ঠিক করে দিয়েছেন।
0: কিরকম?
1: কালকেই আলাপ হলো, তুমি চিনবে।
0: কে বলতো?
1: তোমাদের ছেলেবেলার সেই যে টিউটর, সেই যে অনাথ বাবু।
0: অনাথ বাবু? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: তার নাতি, নাম অর্ক।
0: অর্ক?
1: হ্যাঁ অর্ক। ও নাকি ভীষণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট।
0: রিয়েলি?
1: কাল মার আমি যাব। কাকিমার একটু জ্বর হয়েছে, আর কাকু তো সারা দিন মক্কেলার কোট নিয়ে ব্যস্ত।
0: লাইক হিম, লাইক হিম। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। আই এম সো হ্যাপি। টেক কেয়ার তিন্নি।
1: ওকে বাবা,
0: ভালো থাকিস। আর জানিস, আমিও তো বহুদিন বহুদিন জোড়াসাঁকো দেখিনি রে। দেখে এসে আমায় জানাস, আই এম ফিলিং জেলাস।
1: শিওর বাপি, জানাবোই।
0: ফোন করিস মা।
1: নিশ্চয় বাপি, বাই
0: বাই।
2: তিন্নি, এবার নামতে হবে, জোড়াসাঁকো এসে পড়েছি।
1: হ্যাঁ চলো।
2: এটাই চিতপুর রোড, দেখ, দেখছিস তো কেমন ন্যারো রাস্তা। গাড়িটা এখানে রাখা যাবে না রে, চল আমরা এখানেই নেমে পড়ি বরং। অর্ক, তুমি বরং গাড়িটাকে পার্ক করার ব্যবস্থা করে তারপর চলে এসো। আয় তিন্নি।
1: চলো চলো মা।
3: জোড়াসাঁকোর ঐতিহাসিক ঠাকুর বাড়িতে এসে পৌঁছলো তিন্নিরা। ভারতবর্ষের জাতীয় জীবনের এক বিশেষ সন্ধিক্ষণে বিশেষ অবদান রেখে গেছেন এই ঠাকুর পরিবার। দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথ, আপন প্রতিভার শক্তিতে যিনি বিশ্বকবি, সেই রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যু জীবনযাপনের একটা মস্ত বড় অংশ এই ঠাকুর বাড়িতে। তিন্নি চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। অনেক বই পড়া কথা তার মনে ভিড় করে এলো।
0: আসুন মাসিমা, এসো তিন্নি।
1: হ্যাঁ চলো।
0: এই আমরা ঢুকে পড়লাম সেই ইতিহাসের ঠাকুর বাড়িতে।
1: অপূর্ব, অসাধারণ, কি বিশাল বাড়ি।

0: আমার বাড়িতে তোমাকে স্বাগত জানাই মেয়ে।
1: ধন্যবাদ কবি।
0: কার্যত তুমি বিদেশিনী, তবু তুমি আমার দেশেরই। এসো, এই প্রাচীন গৃহে তোমায় নিয়ে যাই, দেখাই সব পুরনো স্মৃতির গন্ধ মাখা ঘর বারান্দা সিঁড়ি উঠোন।
1: এই বিশাল বাড়িতে আপনি কাটিয়েছেন দীর্ঘ সময়, ভাবতেও কেমন যেন অদ্ভুত লাগছে।
0: এই বাড়ির সর্বত্রই ছড়িয়ে আছে আমার শৈশব কৈশোর যৌবন আর বার্ধক্য বেলার কত স্মৃতি।
1: আমার কত দিনের স্বপ্ন আজ পূর্ণ হলো, আপনাকে একটা প্রণাম করব।
0: বাইরের প্রণামে আমার টান নেই, অন্তরে করো, আমি অন্তরে পাব। এখন আর পায়ে ধুলো নেই, সব সব ধুলোয় মিলিয়ে গেছে, জীবন যৌবন কাজ কল্পনা চিন্তা সব।
1: মাঝে মাঝে আমার সত্যি মনে হয় ইউ আর নট আ হিউম্যান বিং, সামথিং এলস।
2: তিন্নি, এদিকে এসো।
1: হ্যাঁ,
2: সিঁড়ি দিয়ে উঠে দোতলার এই প্রথম ঘর, 6 নম্বর দ্বারকানাথ লেন। এই ঘরেই কবির শেষের দিনগুলি, এখানেই শ্রাবণের 14-15 তারিখে সেই বিতর্কিত অপারেশন, ধকল সইতে না পেরে অনেক বয়স হয়ে যাওয়া কবির চিরবিদায় এখানেই।
1: জানি, 1348-22 শ্রাবণ।
2: জানো তিন্নি, বাবার মুখে শুনেছি সেদিন সারা কলকাতা ভেঙে পড়েছিল এই 6 নম্বর দ্বারকানাথ লেনে, সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই শেষ যাত্রা, সেও এক ইতিহাস।
1: অর্কদা, এই বিশাল বাড়িটার চারিপাশে কোণে কোণে আমি তো তাকিয়ে দেখছি, ওই তো তিনি, ওই তো সেই সাদা চুলার দাড়ি, ওই তো সেই মস্ত রঙিন আলখাল্লা, ওই তো হেঁটে আসছেন রিজু পায়ে যেন পৌরাণিক এক ঋষি, ওই তো তিনি, দেখুন অর্কদা, অর্কদা, অর্কদা কোথায় গেলেন?
0: এ আমার বাড়ি, আমাদের বাড়ি, ছাতে বারান্দায় উঠোনে সিঁড়িতে কত স্মৃতি, সব মিলিয়ে যেন একটা আস্ত গান, বিষণ্ন অথচ লীলাময়, উজ্জ্বল অথচ ছায়া ঢাকা, বড় মায়া।
1: একটু একটু জানি কবি, বই পড়ে শুনে শুনে কিছুটা জানি, আপনি যেন পৃথিবীর সমস্ত সত্যটাকে অনায়াসে আত্মস্থ করেছেন, বার বার অদ্ভুত ভাবে পার হয়েছেন সব অন্ধকার, মনে হয় আপনি কত কাছে আবার কত যেন দূরে।
0: আজ যা কাছে কাল তো দূরের হবে, এটাই তো চিরকালের নিয়ম, এর জন্য মন খারাপ করতে নেই। চিরদিনই আমার মনটা পথেরই পথিক, পান্থশালায় কখনো কখনো এক রাত্রি দুরাত্রি থাকে, আবার তাকে বেরোতেই হয়। দুর্বল মন মাঝে মাঝে আরাম চায়, কিন্তু প্রবল আদেশ তাকে টেনে বার করে।
2: এই তো তিন্নি, আরে কখন থেকে খুঁজছি, কোথায় যে হারিয়ে যাও।
1: আমি তো এখানে।
2: মাসিমা ডাকছেন কখন থেকে, চলো চলো চলো, এ বাড়ির আরো অনেক কিছু দেখার আছে, সেসব দেখবে না?
1: হ্যাঁ হ্যাঁ, দেখবো তো, চলো নর্কদা,
2: চলো।
3: অনাস্বাদিত এক রোমাঞ্চে তিন্নি একেবারে ভরপুর হয়ে আছে। কয়েকদিন পর সে বোলপুর যাবে, এর মধ্যে সে রবীন্দ্রনাথের আরো অনেক রচনা পড়ে ফেলেছে যা সে আগে পড়েনি, পড়েছে আর অবাক হয়ে ভেবেছে পূজা প্রেম প্রকৃতির বাইরে অন্য এক রবীন্দ্রনাথও আছেন, যিনি মানুষের কথা, তাদের জীবনের নানা কষ্টের কথা গভীরভাবে বোঝেন। মানুষ রবীন্দ্রনাথ, দেশপ্রেমিক রবীন্দ্রনাথ।

অর্ক যাদবপুরের মেধাবী ছাত্র, মাঝপথে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ঘর ছাড়া গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে চাঁদা তুলে একটা স্কুল গড়েছে। অর্ক আর ওর কিছু বন্ধু মিলে ছোট ছোট ছেলে মেয়েদের সেখানে পড়ায়। রবীন্দ্রনাথ অর্ককে টানে, তবে গীতাঞ্জলি বা গীতবিতানের রবীন্দ্রনাথ ততটা নয় যতটা রাশিয়ার চিঠি বা রক্ত।

0: করবীর রবীন্দ্রনাথ। তিন্নির এই রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতিটা হরকর বেশ লাগে। প্রথম দিকে বড়লোকের আদুরে কন্যা এ এক শখ বলেই সে ভাবছিল, এখন বেশ অনেকটা মেলামেশার পর তার ভাবনাটা বদলেছে। তবে মাঝে মধ্যে রবীন্দ্রনাথ যে তিন্নির কাছে চলে আসেন এটা জেনে হরকর না হেসে থাকতে পারে না। প্রাণবন্ত সতেজ শটান এই অর্ককে তিন্নির ভালো লেগে যায়।
1: আরতি দীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁদব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা, ভেবেছিলাম যোঝা যুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক, হেনকালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ, যৌবনেরই পরশ মণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধদিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক, দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ।
2: এই কবিতাটা আগেও শুনেছি, কিন্তু আজ আপনার কণ্ঠে শুনে যেন এক স্পষ্ট বাণী নিয়ে কবিতাটা আমার সামনে এসে দাঁড়ালো।
1: তিন্নি একটা কথা বলি?
2: ইয়েস প্লিজ।
1: কবিতা, গান, নাটক, শিল্প সবই ভালো, কিন্তু জীবন মানে কেবল এগুলোই নয়। চাল, ডাল, নুন, ভাত, কাপড়, মাথা গোজার ঠাই, লেখাপড়া, স্বাস্থ্য, অনেক অনেক কিছু নিয়ে জীবন। তুমি আমেরিকায় সুখে আরামে বিলাসের মধ্যে থাকো, হয়তো জানো না স্বাধীনতার এত বছর পরেও রবীন্দ্রনাথের এই দেশে অর্ধেকের বেশি মানুষ দুবেলা খিদের ভাতটুকু পায় না। তাদের ঘর নেই, পথ নেই, স্কুল নেই, ডাক্তার নেই, অথচ তারা ঘাম ঝড়ায় বলেই ফসল ফলে, কলকারখানা চলে, তাদের রক্তে ঘামে আমরা বাবুরা আরামে থাকি। এখনো কত মানুষ পিঁপড়ে ডিম পোকামাকড় খায় শুধু খিদে মেটাতে, রবীন্দ্রনাথ তাদের কাছে অজানা অচেনা।
2: ও মাই গড, আমার আমার কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে অর্কদা, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না।
1: আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া।
2: হ্যালো,
1: কি রে, খবর কি তুমি?
2: বাবা দারুন।
1: খুব ব্যস্ত বুঝি?
2: একটু।
1: জোড়াসাঁকো, জোড়াসাঁকো কেমন দেখলি? বললি না তো আমায়, তোর মার সঙ্গে অবশ্য কথা হলো, তুই খুব এক্সাইটেড, খুব থ্রিলড নিশ্চয়ই।
2: একেবারেই তাই। তবে জানো বাবা, আমি কাল না অর্কদার এনে দেওয়া একটা সিডিতে রক্তকরবী শুনেছি, বহুরূপী।
1: রক্তকরবী? বহুরূপী রক্তকরবী? তাই নাকি? দারুন দারুন। তা কেমন লাগলো তোমার শম্ভুমিত্র তিত্রিমিত্রর অভিনয়?
2: অসাধারণ। তবে বাবা, নাটকটা না আমার কিরকম মন খারাপ করিয়ে দিল।
1: কেন?
2: কিরকম যেন একটা অন্যরকম কিছু বললো, যেটা আগে এমন ভাবে তো কখনো ভাবিনি।
1: মারে তিন্নি, এই জন্যই তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। যত জানবি তত অবাক হবি, শুধু কিছু কিছু ভালো সুন্দর কবিতা আর গানই তো রবীন্দ্রনাথ নয় রে, অনেক বড়, অনেক বিশাল, অনেক বিচিত্র অভিজ্ঞতা। যত পড়বি যত শুনবি তত নতুন নতুন ভাবে ভাবনায় ভরে ভরে উঠবি।

0: আজ বিচিত্রা অনুষ্ঠানে শুনলেন শ্রুতি নাটক
1: তিন্নির আপনজন, রচনা শুভ দাশগুপ্ত, আবহ সৌমিক চৌধুরী, পরিবেশনায় জাগরণী মালদা, চরিত্রায়নে সঞ্চালিকা সৌমি চক্রবর্তী, তিন্নি অম্বিকা ভাড়ালি, বাবা ও অর্ক চিরঞ্জীব দাস, মা মৌতুলি মুখার্জি, কবি অম্লান চক্রবর্তী, সঙ্গীত সুকন্যা ঘোষ ও অম্লান চক্রবর্তী, পরিচালনায় অম্লান চক্রবর্তী।
2: সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা 1988 সাল থেকে ফার্নিচারের একটি অভিজাত প্রতিষ্ঠান। আলমারি, সোফা, রিভলভিং চেয়ার, কম্পিউটার টেবিল সহ সব ধরনের ফার্নিচারের জন্য যোগাযোগ করুন সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা। ফোন নাম্বার 7076539375। সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা 1988 সাল থেকে ফার্নিচারের একটি অভিজাত প্রতিষ্ঠান। আলমারি, সোফা, রিভলভিং চেয়ার, কম্পিউটার টেবিল সহ সব ধরনের ফার্নিচারের জন্য যোগাযোগ করুন সাবিত্রী ফার্নিচার ঝলঝলিয়া মালদা। ফোন নাম্বার 7076539375।
0: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শচীন্দ্র বিশ্বাস।

এতক্ষণ শুনলেন লোকগীতে শিল্পী সচীন্দ্র বিশ্বাস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ বেতার রিপোর্ট নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আমি এই মুহূর্তে হাজির হয়েছি শিলিগুড়ির কৃতি ছাত্রীর বাড়িতে, শ্রেয়সী শীল। শ্রেয়সী 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পশ্চিমবঙ্গে অষ্টম স্থান অধিকার করেছে। তার নাম্বার 489, আর্টস বিভাগে অষ্টম স্থান অধিকার করেছে। শ্রেয়সী, আকাশবাণীতে তোমাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: তুমি বলো, তুমি যখন শুনলে এই খবরটা যে তুমি পশ্চিমবঙ্গের মধ্যে, রাজ্যের মধ্যে তুমি অষ্টম হয়েছো, তোমার কেমন মনে হয়েছিল?
1: প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না, তো তারপরে যখন আর কি আমি কনফার্ম হলাম, তো মানে আমার যে তখনকার অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আনন্দ সাথে একটা অদ্ভুত যেন অনুভূতি, সেই অনুভূতিটাকে আমি বলতে পারবো না যে কেমন লাগছিল। না, আনন্দিত, ভীষণ আনন্দিত।
0: এই আনন্দ জীবনের সবচেয়ে বড় আনন্দ। তোমার সাবজেক্ট কী কী ছিল?
1: আমার ছিল বাংলা, ইংলিশ, তার সাথে জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স আর ইবিএস।
0: কোন কোন সাবজেক্টে বেশি পেয়েছো?
1: আমার সব থেকে বেশি ছিল ইংরেজিতে 100, বাংলায় 99, ভূগোলে 97, পলিটিক্যাল সায়েন্সে 97, ইতিহাসে 90 এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইবিএসএ ছিল 96।
0: খুব ভালো নাম্বার। এই যে এত ভালো রেজাল্ট করেছো, শুনে বাবা মায়ের তো বড় অবদান, শিক্ষক শিক্ষিকাদেরও অবদান রয়েছে, তাই তো?
1: হ্যাঁ, একদম। স্কুলে রয়েছে আমার যারা গৃহ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা ছিলেন। আমার মা বাবার তো প্রথম থেকে, তাদের সহযোগিতা ছাড়া তো আমি কিছুই না। এবার আমার যে পারিপার্শ্বিক পরিবেশ, সবাই মানে সবার সহায়তা ছাড়া আর কি কোনো কিছু সম্ভব হতো না।
0: আরেকটা কথা, বাবা মার কী রিয়াকশান ছিল যখন খবরটা শুনলো?
1: এবার প্রথমে মা শুনেছে, এবার এবার আমিও বিশ্বাস করতে পারছি মার অনুভূতিটা, মাই আর কি হয়তো ভালো মতো বলতে পারবে, তবে তো বাবা কেঁদেই দিয়ে।
0: চোখে জল এসেছিল শ্রেয়সীর বাবার। আমি শ্রেয়সীর বাবার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনার নাম?
2: আমার নাম জীবন কুমার শীল।
0: আপনার অনুভূতিটা বলুন মেয়ের এত বড় ভালো রেজাল্টে।
2: রেজাল্টের দিন ঠিক 10:30 দিকে আমার মেয়েকে দেখলাম যে ও মোবাইল নিয়ে মানে দেখতেছে মোবাইলে। আমি বললাম যে রেজাল্ট হওয়ার তো টাইম হয়ে গেল, কি এখনো কোনো খবর হলো না? বলে যে দেখতেছি। দেখতে দেখতে দেখি যে একটা ফোন আসলো। ফোনে আসার বলে আমার ওয়াইফই ধরলো। ধরার পরে বলে যে এটা কি শ্রেয়সী শীলের বাড়ি, আপনি কে? বলে আমি ওনার মা। বলে যে আপনার মেয়ে যে স্কুল থেকে যে অষ্টম হচ্ছে আপনি জানেন? বলে না। তারপরে ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা বলুন, আমরা আপনার বাড়িতে আসতেছি। এই বলে তো রাখলো। তারপর দেখি যে আর একটা ফোন আসে। আর একটা ফোন আসার পরে তখন ওই একই ব্যাপার। তারপরে তো আমার পুরো খুশি খুশি হওয়ার পরে তো মানে আমি খুশিতে আর কী বলবো, বলার পর শোনার পরে মানে আমার আর মন কোনো ইয়াই যে আমার মেয়েকে কীভাবে উচ্চ পদে পড়াশোনা করো, কীভাবে আগে যাবো, মানে কান্নাটা চলে আসে। এইভাবেই মানে লোকের উপর লোক আসতেছে, বলো যে জীবন দা, কে বলে যে জীবন ঠাকুর, আপনার মেয়ে এত সুন্দর রেজাল্ট করছে আমাদের এই পাড়ার মধ্যে, স্কুলের মধ্যে, রাজ্যের মধ্যে, এখানে কিন্তু হয় নাই। হয়তো এর আগের বার 25 সালে বা হয়তো 24-এ, কিন্তু এবার 26-এ শিলিগুড়ির মধ্যে এত সুন্দর একটা নাম করলো। আমরাও খুব গর্বিত, আপনারা খুব গর্বিত, বাবা মা এ শুনে মানে এটা খুব খুশি। এখনও এই আজ 3-4 দিন হয়ে গেল, এখনও লোকের উপর লোক আসতে আসে, মেয়েকে খুব আশীর্বাদ করে, আবার আমাদেরকেও খুব বলে যে আপনার মেয়েকে এভাবে আগায় নিয়ে যান, ও ঠিক প্রতিষ্ঠিত হয়েই থাকবে বা হবে।
0: এখনো কাঁদছে। এত ভালো রেজাল্ট করার পর আমাদের সঙ্গে কথা বলতে বলতে শ্রোতা বন্ধুরা, শ্রেয়সীর বাবার চোখে জল, বাবার কান্না দেখে শ্রেয়সীর চোখেও জল, আনন্দের কান্না। এই আবেগ ধরে রাখার নয়, বাবা এবং মেয়ে কাঁদছে আমি দেখছি, আর কি বলবো। আমি এই মুহূর্তে শিলিগুড়ির দক্ষিণ এক্তিয়ারশাল রোডের বাড়িতে, শ্রেয়সীদের বাড়িতে একটা ছোট্ট ঘরের মধ্যে শ্রেয়সীরা থাকে। শ্রেয়সীর বাবার একটি মুদির দোকান আছে, মা গৃহ শিক্ষিকা, ছোটো ছোটো বাচ্চাদের, পাড়ার বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের টিউশন পড়ায় বাড়িতে। তারাও ভিড় করে আজকে একটুখানি দেখতে আসে শ্রেয়সী দিদিকে। তাদের চেনা শ্রেয়সী দিদিকে, তাই তো শ্রেয়সী?
1: একদম,
0: মানে এত মিডিয়া আসছে খবর শোনার পর, এত সবাই ঘুরে ঘুরে আসছে, তোমাকে সবাই এখন দেখতে আসে, তাই না?
1: হ্যাঁ,
0: বাড়িতে তো এত ছোট ছোট ছেলেমেয়েরা আসছে, তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার ওপর এখন অনেক দায়িত্ব, ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছে আছে তোমার?
1: এবার আমি জিওগ্রাফি নিয়ে কলেজে পড়তে চাই, এবং সাথে আমার রিসার্চের জন্য পড়াশোনা চালাবো, এবং সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে থাকবো।
0: মানে বড় হয়ে কি আইএস হবার স্বপ্ন দেখো?
1: মূলত আমার সিভিল সার্ভিসটাই টার্গেট, মানে আইএস।
0: আইএস খুব ভালো স্বপ্ন, কারণ এর আগেও আমরা 2026 দেখেছি শিলিগুড়ির আইএস WBCS চান্স পেয়েছে। আশা করবো ভগবানের কাছে তুমি আইএস অফিসার হবে।
1: আশীর্বাদ করবেন।
0: একদম, সবাই আশীর্বাদ করবে, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ সারা দেশ জুড়ে আশীর্বাদ করবে। পড়াশুনো ছাড়া আর কি কি করতে ভালো লাগে তোমার?
1: আমার গান শুনতে ভালো লাগে। সম্প্রতি আমি একটা গিটার কিনেছি, তো মানে যদি এখনও পারি না তবে চেষ্টা করছি, ইউটিউব দেখেই আর কি আমি দেখছি বা করছি ট্রাই। এছাড়া আমার গল্পের বই পড়তে ভালো লাগে, আবার বাড়িতে যে সামান্য আমার গাছ রয়েছে তাদের সাথে আমার সময় কাটাতে খুব ভালো লাগে।
0: কোন সাবজেক্টটা খুব মন দিয়ে পড়তে বা খুব ভালো লাগতো ভালোবেসে পড়তে?
1: আমার ভালোবাসার সাবজেক্ট হচ্ছে ভূগোল, মানে ওটাই আমার সব থেকে পছন্দের। এবার সব কোনো সাবজেক্টকে আর কি মন দিয়ে বা ভালোবেসে না পড়লে সেটা দিয়ে আর কি আমার মাথায় ঢোকে না বা সেটার প্রতি আগ্রহ জন্মায় না, তবে ভূগোলটা একটু বেশি ভালোবাসার বিষয় আর কি আমার।
0: এই যে ভূগোল পড়তে ভালোবাসো, তার মানে পৃথিবী তা মহাকাশ এই নিয়ে কোনো গবেষণার কথা ভাবো? তুমি রিসার্চে যাবে বললে, কী নিয়ে রিসার্চ করবে?
1: এখনও মানে রিসার্চ নিয়ে ভাবছি, তবে রিসার্চের বিষয়বস্তু এখন আমি ঠিক করিনি, তবে মানে এমন কোনো বিষয়বস্তু ঠিক করবো যাতে আমার সমাজের কোনো কাজে আর কি আমি যোগদান করতে পারি।
0: আচ্ছা, আরেকটা কথা, কত ঘন্টা পড়াশুনো করতে?
1: কত ঘন্টা যদি আমি মূলত দিনের বেলা পড়ি, দিনের বেলা গড়ে 6-7 ঘন্টা, তবে পরীক্ষার আগে সময়টা একটু বেড়েছিল এবং প্রতিদিন পড়তাম আর কি।
0: আর তুমি তো এখন কৃতি ছাত্রী, তোমার স্কুলে তাদের রিয়াকশানগুলো, প্রধান শিক্ষিকার রিয়াকশানগুলো একটু যদি শেয়ার করো।
1: বিদ্যালয়ে যখন রেজাল্টের পরে আমি গেলাম,
0: কোন স্কুল?
1: শিলিগুড়ি গার্লস হাই স্কুল। তো যাওয়ার পরে আমাদের যে হেডমিস্ট্রেসের যে রুম, তো সেখানে ম্যামরা অপেক্ষা করছিলেন। তো যেতেই তাদের মুখে মানে এত সুন্দর একটা হাসি ফুটে উঠলো, এবং আমাদের যে বর্দি, আমাদের প্রধান শিক্ষিকা বর্দি, তো তিনি তো জড়িয়ে ধরলেন এবং

0: মানে যেই সমস্ত শিক্ষিকারা সেখানে উপস্থিত ছিলেন সবাই মানে আশীর্বাদ করলেন, আদর করলেন, সবাই ভীষণ আনন্দ আর কি ভাগ করে নিলেন।
1: আচ্ছা, দিদিরা ভীষণ হেল্প করেছে তোমাকে স্কুলে, মানে রেফারেন্স বই হিসেবে তো তুমি অনেক বই পড়তে, একটা সাবজেক্টে কটা করে রেফারেন্স বই ছিল? তোমাকে এর জন্য জিজ্ঞাসা করছি কারণ তোমার কথা শুনে তোমার স্কুলের ছোট ছোট বোন ভাইয়েরা বা আমাদের রাজ্যের ছেলে মেয়েরা একটু পড়াশোনার একটু আইডিয়া পাবে, সেটা একটু একটুখানি যদি বিশদে বলো তোমার পড়াশোনার স্টাইলটা কী ছিল।
0: প্রথমত আমি টেক্সট বুক পড়েছি এবং টেক্সট বুক পড়ার পরে, এবার অত বই তো কেনা সম্ভব না, এবং আমার গৃহশিক্ষক শিক্ষিকারা এবং স্কুল থেকেও আমি দুই জায়গা থেকে কিন্তু অনেক বইও পেয়েছি, টেক্সট বুকও পেয়েছি, এবং আমার টেক্সট বুক পড়া হয়ে গেলে তাদের থেকে আমি রেফারেন্সও নিয়েছি। সেটা মূলত আর কি আমার কেনা নয়, টেক্সট বুক আমি কিছু কিনেছি এবং তারা টেক্সট বুকও দিয়েছেন, রেফারেন্স বুকও দিয়েছেন। টেক্সট বুক পড়া হয়ে গেলে তারপর রেফারেন্স বইতে একটু চোখটা বুলিয়ে নেওয়া। এবার টেক্সট বুক প্রথমে আমাদের ভিত তৈরি করে কোনো বিষয় বুঝতে, এবং তারপরে রেফারেন্স বলে সেই বিষয়টা আর কি আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারি। তো টেক্সট বুক রেফারেন্স দুটোই কিন্তু পড়াশোনাতে ভীষণ গুরুত্ব ভূমিকা পালন করে, তো দুটোকেই আর কি ব্যালেন্স করে পড়া। তবে আমার সব বিষয়ে রেফারেন্স যদিও ছিল না, তাই আমি টেক্সট বুকটাকে বেশি জোর দিয়েছি, টেক্সট বুকটাতে আর কি আমার বেশি ফোকাস ছিল। তার সাথে তো রয়েছে বিভিন্ন লেখাগুলো, যেমন আমাদের ফোর্থ সেমিস্টারে বিশেষ করে যেহেতু ব্রড কোয়েশ্চেন ছিল, তো সেখানে লেখার প্র্যাকটিসের একটা ভূমিকা ছিল। প্র্যাকটিস না করলে কোনো বিষয়ে তো একদম যে নিপুণতা বা যে পারফেকশন সেটা আসে না, তো প্র্যাকটিস করেছিলাম লেখা কীভাবে আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো। সেই জন্য আমার আর কি লেখাটা একটু আর কি স্লো, সময়ের মধ্যে শেষ হতো না, তো শিক্ষক শিক্ষিকারা অনেক মানে সেই সময় বলেছিলেন যে সময়টাকে যাতে আমি ভালোভাবে কাজে লাগাতে পারি, তো সেই জন্য আমাকে প্র্যাকটিসও করতে হয়েছে লেখা। এই সব কিছু নিয়ে আর কি পরীক্ষা দিতে গিয়েছিলাম।
1: এখন শুনবেন একটি বিশেষ বেতার প্রতিবেদন, যেখানে আমরা কথা বলেছি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স জলপাইগুড়ির গীতা কর্মকারের সঙ্গে। তিনি জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার পেয়েছেন 2026। নমস্কার দিদি।
2: নমস্কার নমস্কার। আপনার এত বড় একটা সম্মান রাষ্ট্রপতির কাছ থেকে, এই যে নাইটেঙ্গেল এত বড় একটা অ্যাওয়ার্ড পেলেন, সেই সময় যখন খবরটা শুনলেন আপনাকে চিহ্নিত করা হয়েছে এত বড় অ্যাওয়ার্ডের জন্য, কেমন লেগেছিল আপনার?
3: 23 তারিখে যখন আমি এই খবরটা পাই দুপুরের দিকে, ফোন এসেছিল দিল্লি থেকে, আমার বিশ্বাস হচ্ছিল না, অনেকক্ষণ আমি চুপ করেছিলাম। তারপর আবার আমাকে জিজ্ঞাসা করা হয়, আপনি গীতা কর্মকার বলছেন হিন্দিতে? মানে হ্যাঁ, না গীতা কর্মকারই বল রে। তখন বলছে, আপ ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড কে লিয়ে সিলেক্টেড হো। তারপর আমি বলছিলাম যে মা এ বাত বিশ্বাস কর সকতি হুম, বলে আপকো নেটওয়ার্ক খুলা হ্যায় ক্যা, আপকো তো মেসেজ ভেজা হ্যায় আপনে হি দেখা। মানে তো ভোট দেনে কে লিয়ে গিয়া থা ম্যাডাম, ইসলিয়ে নেটওয়ার্ক কানেক্ট নেই থে, আপ দেখতি হুম, বলে আপ দেখিয়ে আপ সিলেক্টেড হো, আপকো কেসা লাগ রা হ্যায়। তারপর আমি বলছিলাম যে আমার কোনো ভাষা নাই বলার, এতটাই আনন্দ, এতটাই আনন্দ। আমাদের নার্সিং পর্যায়ের কর্মচারী আমরা যারা থাকি তাদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এটা এর চাইতে আর বড় কিছু হতেই পারে না। চোখে জল এসে গেছিল, মানে কেঁদে দিয়েছিলাম। ওনারা দেখতে পায়নি, বাড়িতে আমার হাজবেন্ড ছিলেন, তিনি ফোনে ওরকম দেখে কি হয়েছে কি হয়েছে, কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপরে তাকে বললাম, এতটা আনন্দ হয়েছিল।
1: যখন আপনি পুরস্কারটা নিচ্ছিলেন রাষ্ট্রপতির হাত থেকে, আমাদের মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে, সেই সময়কার একটু ফিলিংসটা যদি বলেন, কারণ আপনার মন অনেক উদার, আপনার খুব মন দিয়ে আপনি কাজ করেছেন, খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। আপনাকে যখন মেডেলটা পরানো হলো, হাতে যখন মানপত্রটা দেওয়া হলো, সেই সময়কার যদি একটু যদি কথা বলো।
3: আমি তো কোনোদিন কোনো তীর্থ করতে যাইনি, কোনো পীঠস্থানে যাইনি, মথুরা বৃন্দাবন হরিদ্বার কোথাও আমি যাইনি, ওখানে গিয়ে সবটা আমার মনে হচ্ছিল সম্পূর্ণ তীর্থ আমার এখানটাতেই হয়ে গেল, একটা পিন পড়ার আওয়াজও ছিল না। ভালো করে চারিদিকটাকে তাকিয়ে দেখলাম, দেখে বললাম, মা দেখো তোমার গীতা, মা দেখো। ভেতর থেকে কান্না আসছিল, তারপরে ওই যেইভাবে অ্যানাউন্সমেন্ট হয় পুরস্কার নেওয়ার জন্য, আমাদেরকে সেটা নিয়ে রিহার্সেল করানো হয়েছিল, সেইভাবে করি। রিহার্সেলের দিনে একবারই যাতে আমি পারি সেটাই আমি চেষ্টা করেছিলাম। বারবার মানে ফেল করতে ভালো লাগে না, পিছিয়ে যেতে ভালো লাগে না, একবারই পেরেছিলাম। তারপরে ফাইনালি যখন নাকি অ্যানাউন্স করা হলো গীতা কর্মকার, দাঁড়ালাম, হাতটা একটু মুঠি ছিল, বললাম মা হাত ধরো, গেলাম দাঁড়ালাম। পুরস্কার নেবার সময় খুব কান্না পাচ্ছিল, হয়তো ভিডিওটা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, আমার দুবার করে খুব জোরে কান্না পেয়ে গেছিল। আমি ঢোক গিলেছি, আমি সবাইকে বলি খুব কান্না পেলে ঢোক গিলে ফেলবি, ভাই বোনদেরও তাই বলি, ঢোক গিলেছি। গেছি, মনে হয়েছে সাক্ষাৎ ভগবান, একদম জাগ্রত পীঠস্থান, সেখানে ভগবান, তার কাছ থেকে এই প্রাপ্তি, এর চাইতে বড় কিছু আমার আর হয় না। কখনো কখনো কেউ বলে না তুই মরলে নরকে যাবি, অতএব আবার বলে না স্বর্গে যাবি, আমার স্বর্গবাস হয়ে গেছে, আমার সকল কিছু পাওনা হয়ে গেছে, আমার আর কোনো কিছু পাওনা নাই, আমার আর কোনো কিছু বলার নেই, আর সমস্ত তীর্থ আমার ভ্রমণ করা হয়ে গেছে একদম।
2: এত বছর আপনি চাকরি করেছেন, চাকরি জীবনের সময়টা কতটা, পিরিয়ডটা কত, বয়সে আপনি চাকরিতে জয়েন করেছিলেন?
3: আমার জন্ম হচ্ছে 22শে জানুয়ারি 1964, আর আমি ট্রেনিং এ গেছি, নার্সিং ট্রেনিং এ গেছি 20/7/1981, ট্রেনিং থেকে বেরিয়ে আসছি 28/2/1983, জুন মাসের 2 তারিখে 1983 সনের আমাদের অ্যাপয়েন্টমেন্ট অর্ডার আসে। তখন সিএমএইচ অফিসে জয়েন করে, আমাদের ব্লক যেহেতু সদর ব্লক ছিল, বেলাকোবা রুরাল হসপিটাল, বেলাকোবা রুরাল হসপিটাল আমরা সবাই আসি, তখন সেইখান থেকে যার যার এরিয়া ভাগ করে দেওয়া হয় ব্লক মেডিকেল অফিসারের মাধ্যমে। আমার ফিল্ড প্রথম অবস্থাতে রংধামালি পিএসসির ওখানে চারের বাড়ি বলে একটা জায়গা হয়েছিল, সেখানে 3-4 দিন কাজ করবার পরেই আমাকে বলা হয় ডিমাঝার টি গার্ডেনে তোমার পোস্টিং, এবং সেটা তখনও রিটেনে ছিল, পরে আবার এটা দেওয়া হয়। বরং আমার ডেঙ্গুয়াঝার টি গার্ডেনে কাজ করতেই ভালো হয়েছিল, ওই চারের বাড়ি বলে যেই জায়গাটা ছিল অনেকটা ছড়ানো করা, ঠিক বুঝে উঠতে পারছিলাম না সেই মুহূর্তে পিএসসি ওখান থেকে। ওই একদিন দুদিন কেবল কাজটা শুরু করেছিলাম, তারপরেই তো অর্ডারটা পেয়ে গেলাম। আর ডেঙ্গুয়াঝারে যখন আমি এসে কাজে জয়েন করবার জন্য ঢুকলাম, তখন তো কোনো স্বাস্থ্যকেন্দ্র বা কোনো কিছু আমাদের ছিল না, কিছুই ছিল না, নিজেদেরকেই সবটা তৈরি করে নিতে হয়েছে। আর আমি সাইকেল নিয়ে ঘোরাফেরা করতাম, সাইকেল নিয়ে, তখন ওই বাগানের হসপিটাল একটা ছিল টি গার্ডেন লেবারদের জন্য, সে হসপিটাল বর্তমানে যেই হসপিটাল সেই হসপিটাল ছিল না, একদমই অন্যরকম ছিল পরিকাঠামো। সেখানে গিয়ে ডাক্তারবাবুর সাথে দেখা করলাম, ম্যানেজারের সাথে দেখা করলাম, তখন সেখান থেকে সেইভাবে কোনো গুরুত্ব পাওয়া যায়নি। ধীরে ধীরে ফিল্ডে গ্রামে গঞ্জে ঘুরতে শুরু করলাম, কিভাবে কি হয় এই যে কাজ করা। 2026 সালের 31শে জানুয়ারি আমরা অবসর পাই, তার মাঝখানটাতে মানে আমি ডেঙ্গুয়াঝার চা বাগানে কাজ করিয়ে গেছি 1983 সনের জুনের 2 তারিখ থেকে একদম 2020 সালের ডিসেম্বর পর্যন্ত।
2: এতক্ষণ আমরা কথা বলছিলাম শ্রোতা বন্ধুরা গীতা কর্মকার, জলপাইগুড়ি জেলার গীতা কর্মকার, তিনি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ অঞ্চলের মর্যাদা সম্পন্ন জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার পেয়েছেন ভারতের মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে। আজকের ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সমাচার এবং পরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: भारत, श्रीलंका, नेपाल र म्यानमारका प्रतिष्ठित व्यक्तिहरू उक्त समारोहमा उपस्थित थिए। डाक्टर लामालाई बौद्ध शिक्षा र सम्पदाको संरक्षण र प्रवर्धनमा निरन्तर योगदान पुर्याएकोमा सो सम्मान प्रदान गरिएको थियो। आज आईपीएल क्रिकेटमा दुई खेल भइरहेको छ। पहिलो खेल दिउँसो 3:30 बजेदेखि मुम्बई इण्डियन्स र राजस्थान रोयल्स बीच मुम्बई वाखडे स्टेडियममा खेलिरहेको छ। यस खेलमा राजस्थान रोयल्सले 206 को लक्ष्य दिएको छ। दोस्रो खेल अघि साँझ 7 बजेदेखि कोलकाता नाइट राइडर्स र दिल्ली क्यापिटल्स बीच भइरहेको छ। हिजो खेलेको खेलमा पंजाब किङ्सले लखनऊ सुपर जायन्ट्सलाई पराजित गरेको थियो। विदेश मन्त्री डाक्टर जयशंकर र अमेरिकी विदेश मन्त्री मार्को रुबियोले नयाँ दिल्लीमा व्यापार, ऊर्जा, क्षेत्रीय सुरक्षा आदि जस्ता महत्वपूर्ण
1: आकाशवाणी खबर पढ्छ चञ्चल भट्टाचार्य। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে 1 জন পদ্মশ্রী পাচ্ছেন। আসি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
2: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
1: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময় আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
3: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
1: রাশিয়ায় সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের

0: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE-র জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। CBSE-র ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের 4 সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তাঁর পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
0: ভারতের আবহাওয়া দফতর IMD পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে 7:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে।

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী, রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, রাত 9টায় আপকে লিয়ে। ৯:30 আজকে ফানকার, রাত 10টার অনুষ্ঠান ছায়াগীত, 10:30 ঢলতি যায় রাত।

এখন জানিয়ে দিচ্ছি আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। রাত 8টার অনুষ্ঠান সুস্বাস্থ্য, বিষয় হেপাটাইটিস। ডক্টর মুনমুন মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় থাকবেন মিষ্টু ঘোষ। রাত 8:30 মিনিটে আধুনিক গান, শিল্পী গৌতম ঘোষাল।

9:15 গজল শুনবেন শিল্পী সুপ্তি বর্ধন। রাত 9:30 একটি বিশেষ অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিক 2026 দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঢ্য।

রাত ১০টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সেতার, পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য।

0: Akar.
1: যা রাউন্ড করা
2: জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বললো,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: তিনটে কলেজেই
5: অত ভেবো না,
4: ফিস তো দেখো।
6: কি খবর?
7: কি হলো কি?
5: ফিজ নিয়ে টেনশন।
6: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
8: আরবিআই এ কথা বলে,
9: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
10: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুর্মীকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়াল 208-এ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 2026-এর পদ্ম পুরস্কার প্রদান করবেন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস। ইডেনে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর খান। একটি প্রতিবেদন।
1: প্রত্যাশিতভাবেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনা শুরু থেকে লিড নিতে শুরু করেন দেবাংশু, যা রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত 1,09,021 ভোটে জয়ী হন তিনি। রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে গণনা কেন্দ্রে দেখা যায়নি, ফলে প্রকাশ্যে আসতেই জল্পনা আরও জোরদার হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেয়েছেন 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 40,645। তৃতীয় স্থানে কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
10: এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দাঁড়াল 208-এ। এই জয়ের জন্য ফলতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা।
11: ফলতাবাসীকে সবাইকে অভিনন্দন, এই জয় ফলতাবাসীর জয়, আশিমনগরের মা বোনেদের জয় যারা রাস্তায় নেমেছিলেন। ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসিজেটের সমস্যা রয়েছে, ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে যেটা ফলতায় গণতন্ত্র ছিল না, সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে।
10: বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, আগামী নির্বাচনে নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে, জয়ী হয়েছে ফলতার মা বোনেরা।
12: फलता के माँ बहन का विक्ट्री है, गणतंत्र का, डेमोक्रेसी का विक्ट्री है। हमारे माननीय मुख्यमंत्री का नेतृत्व में जिस तरह से आज फलता के लोग रास्ते में उतर गए, आज 88% वोट हुआ, हम सल्यूट करते हैं स्पेशली माँ बहन को, ये उनका जीत है।
10: সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলেই তা স্পষ্ট।
13: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে

0: ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো এই নির্বাচনে। এটা প্রমাণিত হয়েছে তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল আজকে পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার শেষ কথা বলে না।
1: বিধানসভা ভোটে জনতার রায় নয়, পরিকল্পনা করেই তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। 4 মে নির্বাচনের ফল প্রকাশের প্রায় 3 সপ্তাহ পর আজ সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেন। তাঁর দাবি, 220 থেকে 230 আসন পাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। ভবানীপুরেও তাঁকে জোর করে হারানো হয়েছে, ইভিএমে কারচুপি হয়েছে বলেও তাঁর অভিযোগ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দি ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলা শাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই নীতি মেনে কাজ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সব দপ্তরের সচিব এবং প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে বসবেন। সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনার জন্য এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণী এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে উপস্থিত থাকবেন হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকরা। তৃণমূল কংগ্রেসের বারাসাত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, বারাসাতে দলের পরাজয়ের নৈতিক দায় নিয়ে জেলা সভাপতির পদ ছাড়ছেন তিনি। একই সঙ্গে ভুইভোর সংস্থার বদলে পুরনো নিষ্ঠাবান কর্মীদের নিয়ে কাজ করার জন্য দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পাচ্ছেন। এ রাজ্যে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জানে, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলাবাদক কুমার বোস প্রমুখ। কালনার মসলিন শিল্পী জ্যোতিষ দেবনাথ জানিয়েছেন, পূর্বপুরুষদের কাছ থেকেই এই কাজ শিখেছেন তিনি।
2: আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বোধ হয় শিল্পটা বোধ হয় হারিয়ে যাবে, কিন্তু আমরা দেখছি কি যে নতুন যে প্রজন্ম যারা যারা এসব কাজের প্রতি তাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা একটা ট্রেনিং স্কুলের মাধ্যমে দেখলাম কি যে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ওরা যে কাজের প্রতি যে আগ্রহ বা ওরা যে আনন্দটা পাচ্ছে বা ওদের ছেলে মেয়েকেও ওরা শেখাচ্ছে। তাই ভাবলাম যে না, এই শিল্পটা হারাবে না, যদি সবাই সহযোগিতা করে তাহলে এই শিল্পটা আবার একটা জায়গায় আসবে।
1: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 1,20,000-এর বেশি পরীক্ষার্থী 267টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। প্রথম পত্রে অঙ্ক ও দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অঙ্কের প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের তুলনায় অঙ্কের প্রশ্ন বড় করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ দলের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই ছাত্রছাত্রীরা একদিন নিজেদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে। তবে রাজ্যে এখনও বহু মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি, তাই সমাজের সব স্তরের মানুষকে স্বীকৃত করে তোলার জন্য এই ছাত্রছাত্রীদের দায়িত্ব নিতে হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর

0: সিঙ্গাপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে গরমাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, তাপমাত্রা বৃষ্টিপাতের ফলে কিছুটা কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতা টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 43 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর শম্ভুনাথ কর্মীকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208-এ। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন সুস্বাস্থ্য বিষয়, হেপাটাইটিস। ডক্টর মুনমুন মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন মিষ্টু ঘোষ।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি স্বাস্থ্যই সম্পদ, সেই স্বাস্থ্যকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই। তবুও মাঝে মধ্যেই নানা রকমের অসুস্থতা আমাদের স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটায়। সেই রকমই একটি রোগ হল হেপাটাইটিস। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। প্রতিবছর 28 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়, যা বিশ্বব্যাপী ভাইরাল হেপাটাইটিসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বারুজ স্যামুয়েল ব্লুমবার্গ একজন মার্কিন চিকিৎসক, যিনি হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত করেন এবং পরবর্তীতে এর রোগ নির্ণয়, পরীক্ষা উদ্ভাবন এবং টিকা তৈরি করেন। ডক্টর ব্লুমবার্গের এই গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর জন্মদিন 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। আজ আমরা হেপাটাইটিস নিয়ে প্রয়োজনীয় আলোচনা করব স্টুডিওয় উপস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঔষধবিদ এবং অধ্যাপিকা মুনমুন মুখার্জির সাথে। স্বাগত ম্যাডাম আপনাকে আকাশবাণী স্টুডিওয়।
3: নমস্কার
2: ম্যাডাম। আজ আমরা হেপাটাইটিস নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই আপনার কাছে জানতে চাই এই হেপাটাইটিস কি।
3: হেপাটাইটিস হল লিভার বা যকৃতের ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশন ব্যাপারটা কি, আমাদের শরীরে যখন কোনো ফরেন বডি প্রবেশ করে অথবা আমাদের শরীরে যখন কোনো ইঞ্জুরি হয়, তখন আমাদের শরীর চেষ্টা করে তার এগেনস্টে ফাইট করার, আমাদের ইমিউন সিস্টেম জেগে ওঠে। এর ফলে আমাদের শরীর থেকে কিছু কেমিক্যাল বের হয়, তার ফলে শরীরের ওই অংশ ফুলে ওঠে, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ব্যথা অনুভব হয়। এই রিয়াকশানকে ইনফ্লামেশন বলে। তেমনই হেপাটাইটিসে ভাইরাল ইনফেকশনের জন্য অথবা কোনো ঔষধের জন্য লিভারে ইনফ্লামেশন হয়, যার ফলে লিভারের নর্মাল টিস্যু নষ্ট হয়ে যেতে পারে।
2: আচ্ছা ম্যাডাম, তাহলে কি কি কারণে হেপাটাইটিস হয়?
3: সবথেকে কমন যে কারণ হলো সেইটা ভাইরাল ইনফেকশন। এছাড়া অ্যালকোহলিক হেপাটাইটিস হয়, যারা অত্যধিক অ্যালকোহল পান করে। এছাড়া আছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। কিছু কিছু ওষুধ আছে যা লিভারের টিস্যুকে নষ্ট করে। এছাড়া আছে অটো ইমিউন হেপাটাইটিস। আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে লিভার সেলকে অ্যাটাক করে। ভাইরাল হেপাটাইটিস অনেক ধরনের হয়। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এছাড়া কিছু লেস কমন ভাইরাস দিয়ে হয়, যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টিনবার ভাইরাস এবং রেয়ার কেসে হারপেস সিমপ্লেক্স ভাইরাস এবং ইয়েলো ফিভার ভাইরাস।
2: আচ্ছা আমরা এই হেপাটাইটিস

0: নিয়ে চিন্তিত কেন?
1: অ্যাকর্ডিং টু WHO 2022 সালে 1.3 মিলিয়ন মানুষ ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিতে মারা গেছে এবং গোটা পৃথিবীতে 254 মিলিয়ন মানুষের হেপাটাইটিস বি এবং 50 মিলিয়ন মানুষের হেপাটাইটিস সি আছে। প্রতিদিন প্রায় 6,000 মানুষ নতুন করে ভাইরাল হেপাটাইটিস দ্বারা ইনফেক্টেড হচ্ছে। অনেক দেশে অনেক মানুষের ডায়াগনোসিস হচ্ছে না এবং অনেক সংখ্যক মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বা ট্রিটমেন্ট নিচ্ছে না।
0: আচ্ছা, ভাইরাল হেপাটাইটিস যেটা বলছেন আপনি, সেটা কিভাবে সংক্রমিত হয়?
1: প্রথমেই আসি হেপাটাইটিস এ এর কথা। হেপাটাইটিস এ সাধারণত ফিকাল ওরাল রুট দিয়ে সংক্রমিত হয়। জলের মধ্যে হেপাটাইটিস এ থাকতে পারে বা খাবারের মধ্যেও হেপাটাইটিস এর জীবাণু থাকতে পারে। যারা ঠিকমতো হাইজিন মেনটেন করতে পারছে না বা যাদের স্যানিটারি কন্ডিশন ভালো না, খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধোয় না বা টয়লেট থেকে বেরোনোর পরে সাবান দিয়ে হাত ধোয়া প্র্যাকটিস করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই হেপাটাইটিস এ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
0: আচ্ছা,
1: উন্নয়নশীল দেশে খুব ছোট জায়গার মধ্যে অনেক মানুষ একসাথে বাস করে, সেখানে কিন্তু হেপাটাইটিস এ হবার চান্স অনেক বেশি থাকে। এছাড়া কিছু রেয়ার কেসে ব্লাড ট্রান্সফিউশনের দ্বারা বা ব্লাডের প্রোডাক্ট ট্রান্সফিউশনের দ্বারা বা নিডেল ইঞ্জুরির দ্বারাও সংক্রমণ ছড়াতে পারে। কখনো কখনো সেক্সুয়াল ট্রান্সমিশন দ্বারাও সংক্রমিত হয়, মেনলি হোমোসেক্সুয়াল মানুষের মধ্যে। এবার আসি হেপাটাইটিস বি কিভাবে ট্রান্সমিশন হয়। হেপাটাইটিস বি সাধারণত প্যারেন্টেরাল রুটে সংক্রমিত হয়। যারা ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে বা ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন পাচ্ছে বা যাদের ডায়ালিসিস হচ্ছে বা কোনো কন্টামিনেটেড সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়া হলো বা নিডল প্রিক হয়ে গেল বা অ্যাক্সিডেন্টালি কোনো সার্জিক্যাল প্রসিডিওরের সময় অথবা ডেন্টাল প্রসিডিওরের সময় বা ট্যাটু করার সময়, নাকে কানে ফুটো করার সময় এই হেপাটাইটিস বি স্প্রেড করতে পারে। অথবা হেপাটাইটিস বি পেশেন্ট তাদের রেজার বা টুথব্রাশ শেয়ার করলেও কিন্তু হেপাটাইটিস বি স্প্রেড করতে পারে। এছাড়া পেরিনেটাল ট্রান্সমিশন হয়, মানে মায়ের থেকে হেপাটাইটিস বি পজিটিভ মায়ের থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি প্রবেশ করতে পারে। এছাড়াও সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা হেপাটাইটিস বি স্প্রেড করতে পারে এবং চাইল্ড টু চাইল্ড স্প্রেড করতে পারে ফিজিক্যাল কন্ট্যাক্টের দ্বারা।
0: আচ্ছা,
1: এবার আসি হেপাটাইটিস সি এর কথা। হেপাটাইটিস সিও কিন্তু হেপাটাইটিস বি এর মতোই সংক্রমিত হয়। এগুলো এই ব্লাড ট্রান্সফিউশন বা ইনজেকশন সিরিঞ্জের দ্বারা, নিডল স্টিক ইঞ্জুরির দ্বারা এবং অর্গান ট্রান্সপ্লান্টেশনের দ্বারা এবং মায়ের থেকে বাচ্চা শরীরে হেপাটাইটিস সি আসতে পারে।
0: আচ্ছা,
1: হেপাটাইটিস ডি সংক্রমিত হয় হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর মতোই। এবং হেপাটাইটিস ডি সাধারণত হেপাটাইটিস বি এর সাথে কো ইনফেকশন হিসাবে একসাথে হয়। এবং হেপাটাইটিস ই, হেপাটাইটিস ই কিন্তু হেপাটাইটিস এর মতো ফিকাল ওরাল রুটে সংক্রমিত হয় এবং জল এবং খাবারের মধ্য দিয়েও সংক্রমিত হতে পারে।
0: আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাডাম, হেপাটাইটিস অনেক রকমভাবে হয় এবং অনেক রকম এর ভাগ রয়েছে, কিন্তু কি কি লক্ষণ দেখলে বোঝা যায় যে একজন মানুষের হেপাটাইটিস হয়েছে?
1: সাধারণত হেপাটাইটিস পেশেন্ট প্রেজেন্ট করে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খিদে চলে যাওয়া, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, ডায়েরিয়া হওয়া, জন্ডিস ডেভেলপ করে এবং ইউরিনের কালারটা ডার্ক হয়ে যায়, পায়খানার কালারটাও ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো লক্ষণই থাকলো না, কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা গেল লিভারের এনজাইমগুলো নর্মালের থেকে বেশি এসেছে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ নেই, অনেক দিন পরে হেপাটাইটিসের কমপ্লিকেশন নিয়ে চলে আসে, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি

0: এবং ক্রনিক হেপাটাইটিস সিয়ের ক্ষেত্রে এরকম দেখা যায়। ক্রনিক হেপাটাইটিস অনেক সময় লিভারের ক্যান্সার পর্যন্ত করতে পারে।
1: আচ্ছা, কোন বয়সে হেপাটাইটিস বেশি দেখা যায়?
0: হেপাটাইটিস এ বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় এবং ইয়াং অ্যাডাল্টদের। হেপাটাইটিস বি প্রাপ্তবয়স্কদের মধ্যে জেনারেলি 15 থেকে 29 বছর বয়সে বেশি দেখা যায়। হেপাটাইটিস সি প্রাপ্তবয়স্কদের বেশি দেখা যায়। হেপাটাইটিস ই বাচ্চাদের এবং ইয়াং অ্যাডাল্ট এবং 15 থেকে 40 বছর বয়সে বেশি দেখা যায়। হেপাটাইটিস ই প্রেগনেন্ট মহিলা বা অন্তঃসত্ত্বা মহিলাদের যদি হয় তাহলে কিন্তু এটা অনেক সময় খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে। এটা বাচ্চা এবং মায়ের দুজনের পক্ষেই খুব ক্ষতিকর। বাচ্চা যেমন অ্যাবর্শন হয়ে যেতে পারে, ইন্টারইউটেরাইন ডেথ মানে পেটের মধ্যেই বাচ্চার মৃত্যু হতে পারে বা জন্মের পরে পরেই মৃত্যু হয়ে যেতে পারে, এবং মাও অনেক সময় মারা যেতে পারে।
1: আচ্ছা, তাহলে এটা সব বয়সের মানুষের মধ্যেই দেখা দিতেই পারে। কোন সময়ে বেশি হেপাটাইটিস হয় বা কোনো বিশেষ কোনো ঋতু আছে যখন এই হেপাটাইটিস রোগটার প্রভাব বেশি দেখা যায়?
0: বছরের যে কোনো সময়েই হেপাটাইটিস হতে পারে, তবে হেপাটাইটিস এ বর্ষাকালের পরে পিকটা একটু বেশি থাকে।
1: আচ্ছা, হাই রিস্ক পেশেন্ট এই ক্ষেত্রে কারা?
0: যারা ধরুন ঘিঞ্জি এরিয়াতে থাকছে, ছোট জায়গায় অনেকজন মানুষ গাদাগাদি করে বাস করছে, যাদের স্যানিটারি কন্ডিশন ভালো নেই, ঠিকমতো হাইজিন মেনটেন করছে না, নোংরা আবর্জনা ঠিকমতো ডিসপোজ করছে না, তাদের হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই হওয়ার চান্স বেশি থাকে। এবং যারা কোনো কারণে রক্ত পেয়েছে বা ব্লাডের কোনো প্রোডাক্ট পেয়েছে বা যারা ইনজেক্টেবল ড্রাগ নিচ্ছে, যারা ট্যাটু করাচ্ছে, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হবার চান্স অনেক বেশি থাকে। হেলথ কেয়ার ওয়ার্কারদের অ্যাক্সিডেন্টাল নিডল প্রিক ইঞ্জুরি হলেও হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হবার চান্স বেশি থাকে। এবং মায়ের যদি হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি পজিটিভ থাকে তাহলে কিন্তু মায়ের থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি এবং সি সংক্রমিত হতে পারে।
1: আচ্ছা, কোনো মানুষ এই হেপাটাইটিস রোগটাতে সংক্রমিত, তা আমরা কী করে নির্ণয় করব?
0: প্রথমে আমরা রক্তের লিভার ফাংশন টেস্ট করব। সাধারণত লিভার এনজাইমগুলো বেড়ে যায় এবং বিলিরুবিন লেভেল বেড়ে যায়। হেপাটাইটিসের ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি বাড়ে। এবারে দেখব কোন ধরনের হেপাটাইটিস আমরা সাসপেক্ট করছি এবং তার স্পেসিফিক টেস্ট আমরা করব।
1: আচ্ছা,
0: যেমন ধরুন হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ পেশেন্টদের ক্ষেত্রে হেপাটাইটিস এ অ্যান্টিজেন স্টুলে, পিত্ততে, রক্তে পাওয়া যায় এবং এটা জন্ডিস হবার 2 সপ্তাহ আগে থেকে 2 সপ্তাহ পর পর্যন্ত পাওয়া যায়। এছাড়া হেপাটাইটিস এ অ্যান্টিবডি পাওয়া যায় আইজিএম, যেটা লিভার এনজাইম বাড়ার 2 সপ্তাহ পরে পিক লেভেলে পৌঁছায় এবং এটা 3 থেকে 6 মাস পর্যন্ত রক্তে থাকে এবং আস্তে আস্তে পরে কমে যায়। হেপাটাইটিস বি এর, এবার হেপাটাইটিস বি এর 3 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। একটা সারফেস অ্যান্টিজেন বা অস্ট্রেলিয়া অ্যান্টিজেন HBsAg, ওর অ্যান্টিজেন HBcAg এবং ই অ্যান্টিজেন HBeAg। হেপাটাইটিস বি HBsAg প্রথমেই চলে আসে রক্তে 30 থেকে 60 দিনের মধ্যে। যদি HBsAg পজিটিভ থাকে তাহলে বোঝা যায় হেপাটাইটিস বি দ্বারা সংক্রমিত এবং সে অন্যজনকে ইনফেক্ট করতে পারে। তারপরে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ টেস্ট করে দেখি। অ্যান্টি হেপাটাইটিস বি HBs যদি রক্তে পাওয়া যায় তার মানে এটা পেশেন্ট হয় ইমিউন অথবা ভ্যাকসিনেশনের পরে এটা বেড়েছে অ্যান্টি HBs, অথবা HB হেপাটাইটিস বি ইনফেকশন হওয়ার পরে রিকভারি হয়ে গেছে।
1: আচ্ছা,
0: এবার আসি হেপাটাইটিস সি এর কথা। হেপাটাইটিস সি অনেক সময় অ্যাকিউট কেশ মিশ করে যায়, কারণ হেপাটাইটিস সি এর ক্ষেত্রে কোনো অ্যাকিউট লক্ষণ পাওয়া যায় না। সেক্ষেত্রে হেপাটাইটিস সি যদি অ্যান্টিবডি রক্তে পাওয়া যায়, ধরে নিতে হবে যে রোগীর ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন আছে। আর হেপাটাইটিস ই এর ক্ষেত্রে অ্যান্টি হেপাটাইটিস ই আইজিএম অ্যান্টিবডি রক্তে পাওয়া যায়। যদি অ্যান্টি হেপাটাইটিস ই আইজিএম অ্যান্টিবডি রক্তে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে পেশেন্টের হেপাটাইটিস ই হয়েছে।
1: হেপাটাইটিসের জন্য আমরা প্রতিরোধমূলক সুরক্ষা কী নিতে পারি?
0: প্রথমেই আসি হেপাটাইটিস এ এর কথা। খাবার আগে বা টয়লেট থেকে বেরোনোর পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া খুব জরুরি।
1: আচ্ছা,
0: নোংরা আবর্জনা ঠিক জায়গায় ফেলতে হবে, যাতে সেখান থেকে কোনো রোগ ছড়াতে না পারে। খাবার জল পিউরিফাই করতে হবে, অনেক সময় আমরা ক্লোরিন দিয়ে খাবার জল পিউরিফাই করি। এন্ডেমিক এরিয়াতে আমরা বলি জল ফুটিয়ে সেটা ঠান্ডা করে খাবেন, এতেও হেপাটাইটিস এর জীবাণু অনেকটাই কমে যায়। এছাড়া হেপাটাইটিস এর ভ্যাকসিন পাওয়া যায়।
1: আচ্ছা,
0: দু ধরনের হেপাটাইটিস এ ভ্যাকসিন আছে, একটা ফর্মালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আদার লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন এক বছর বয়সের পর থেকে দেওয়া যায় এবং মোট দুটো ডোজ দেওয়া হয়। এটা হাতের ডেল্টয়েড রিজিয়নে দেওয়া হয় এবং দুটো ডোজ ৬-১২ মাসের গ্যাপে দেওয়া হয়।
1: আচ্ছা,
0: দুটো ডোজ পাওয়ার পরে পেশেন্টের মোটামুটি 94% প্রোটেকশন হয়। লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন পাওয়া যায়, সেটা সিঙ্গেল সাবকিউটেনিয়াস ডোজ দিলেই হয়, মানে চামড়ার নিচে দেওয়া হয়। দুটো ভ্যাকসিনই লাইফ লং ইমিউনিটি দিতে পারে।
1: আচ্ছা, ন্যাশনাল ইমিউনাইজেশনের সিডুলে এই হেপাটাইটিস এ ভ্যাকসিন ইনক্লুড করা হয়েছে কি?
0: না, এখনো পর্যন্ত ন্যাশনাল ইমিউনাইজেশন সিডুলে হেপাটাইটিস এ ভ্যাকসিন ইনক্লুড করা হয়নি, তবে ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভ্যাকসিন ইনক্লুড করা যেতে পারে। এছাড়া ট্র্যাভেলারদের জন্য হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি কম্বিনেশন ভ্যাকসিন পাওয়া যায় এবং হেপাটাইটিস এ এবং টাইফয়েড কম্বিনেশন ভ্যাকসিনও পাওয়া যায়।
1: আচ্ছা, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে প্রতিরোধমূলক সুরক্ষা আমাদের কী নেওয়া যেতে পারে?
0: হেপাটাইটিস বি যেহেতু ব্লাড ট্রান্সফিউশনের দ্বারা বা সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা সংক্রমিত হয়, যারা ব্লাড ডোনার তাদেরকে অবশ্যই স্ক্রিন করতে হবে হেপাটাইটিস বি আছে কি না। হেলথ কেয়ার ওয়ার্কারদের অ্যালার্ট থাকতে হবে, যাতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রপার স্টেরিলাইজেশন হয় বা নিডল প্রিক যাতে না হয়। হেপাটাইটিস বি ক্যারিয়ারদের বলতে হবে যাতে তাদের রেজার বা টুথব্রাশ তারা শেয়ার না করে, এবং হেপাটাইটিস বি এর সেক্সুয়াল পার্টনারদের বেরিয়ার মেথড অফ কন্ট্রাসেপটিভ ইউজ করতে হতে পারে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন খুবই হাই ডিগ্রি প্রোটেকশন দেয়। হাই রিস্ক রোগীদের ২৪ ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলে ভালো হয়, যদি না হয় তাহলে এক্সপোজারের এক সপ্তাহের মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে। এর সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন, যারা হেপাটাইটিস বি এর হাই রিস্ক পেশেন্ট তাদের দিতে হবে। হাই রিস্ক পেশেন্ট হচ্ছে যারা হেপাটাইটিস বি ক্যারিয়ার মায়ের থেকে যেসব শিশুরা জন্ম নিয়েছে, সার্জন, নার্স, ল্যাবরেটরি ওয়ার্কার বা অ্যাকিউট হেপাটাইটিস বি পেশেন্টের সেক্সুয়াল কন্ট্যাক্টে এসেছে বা যাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়েছে, এই পেশেন্টগুলোকে অবশ্যই হেপাটাইটিস বি ভ্যাকসিনের সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে।
1: হেপাটাইটিস বি ভ্যাকসিন কি জাতীয় টিকাদান কর্মসূচির মধ্যে আছে?
0: হ্যাঁ, হেপাটাইটিস বি ভ্যাকসিন ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে আছে। এটা জন্মের সময় হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়, এরপরে সেকেন্ড এবং থার্ড ডোজ দেওয়া হয় ফার্স্ট এবং থার্ড ডোজ অফ ডিপিটি ভ্যাকসিনের সাথে।
1: আচ্ছা,
0: এছাড়া আরেকটা শিডিউল আছে, সেটা ফোর ডোজ শিডিউল, সেটা জন্মের সময় ফার্স্ট ডোজ দেওয়া হয়, এরপরে তিনটে ডোজ দেওয়া হয়, একটা সিক্স উইক্স, দেন 10 উইকস এবং তারপরে 14 উইকসে দেওয়া হয় ডিপিটি ভ্যাকসিনের সাথে। বাচ্চা এবং ইয়াং অ্যাডাল্টদের এই ভ্যাকসিন 95% প্রোটেকশন দেয়।
1: আচ্ছা,
0: 40 বছর বয়সের বেশি বয়স্কদের 90% প্রোটেকশন দেয় এবং 60 বছরের বেশি বয়স্কদের 65-75% প্রোটেকশন দেয়।
1: ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেবার পর কেউ যদি মিস করেন দ্বিতীয় ডোজ নিতে, তাহলে কি করা যেতে পারে?
0: দ্বিতীয় ডোজ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে হবে এবং দ্বিতীয় এবং তৃতীয় ডোজের মধ্যে মিনিমাম 4 সপ্তাহ গ্যাপ রাখতে হবে। আর যদি শুধুমাত্র থার্ড ডোজটা নিতে দেরি হয়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব থার্ড ডোজ নিয়ে নিতে হবে। এবার আসি হেপাটাইটিস সি এর কথা। হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। হেপাটাইটিস সি যেহেতু ব্লাড বা ব্লাড প্রোডাক্ট দ্বারা বা নিডল স্টিক ইঞ্জুরি দ্বারা বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেই জন্য আমরা আননেসেসারি ইঞ্জেকশনগুলো অ্যাভয়েড করতে পারি। বা যারা ব্লাড ডোনার আছে তাদের অবশ্যই স্ক্রিন করে নিতে হবে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো প্রপার স্টেরিলাইজেশন করতে হবে এবং শার্প ইনস্ট্রুমেন্টগুলো প্রপার ডিসপোজ করতে হবে। এরপর আসি হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি এর ক্ষেত্রেও একই রকম প্রিভেন্টিভ মেজার নিতে হবে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর মতো। হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস বি একসাথে কো ইনফেকশন হিসেবে হয়। হেপাটাইটিস ডি এর প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে পারি।
1: আচ্ছা,
0: এবার আসি হেপাটাইটিস ই এর ক্ষেত্রে কি করা হয়। হেপাটাইটিস ইও কিন্তু হেপাটাইটিস এ এর মতোই ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয়, জলের দ্বারা খাবারের দ্বারা ট্রান্সমিটেড হয়। সুতরাং এক্ষেত্রেও খাবার আগে এবং টয়লেট থেকে আসার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে এবং নোংরা আবর্জনা ঠিক জায়গায় ফেলতে হবে যাতে রোগ জীবাণু না ছড়ায়। খাবার জলকে পিউরিফাই করে খেতে হবে। তবে হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবুলিন নেই।
1: আচ্ছা, হেপাটাইটিস রোগী যারা, তাদেরকে ডাক্তাররা কীভাবে বা হাসপাতালে গেলে তাদেরকে কি বোঝানো হয়, কেমন করে তাদের পাশে থাকা হয়?
0: বেশিরভাগ হেপাটাইটিস পেশেন্টকে হসপিটালে ভর্তি করার দরকার হয় না। যেসব ওষুধ লিভারের দ্বারা মেটাবলিজম হয় সেই ওষুধগুলোর ব্যবহার এই সময় বন্ধ রাখতে হবে। অ্যালকোহল অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে ইলেকটিভ সার্জারি এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ পোস্ট অপারেটিভ পিরিয়ডে লিভার ফেলিওর হওয়ার চান্স থাকে।
1: আচ্ছা,
0: ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ইনফেকশনের কমপ্লিকেশন হিসাবে সিরোসিস ডেভেলপ করতে পারে এবং সেই সময় অনেক সময় লিভার ট্রান্সপ্লান্টেশনের দরকার হয়ে পড়ে।
1: আচ্ছা,
0: ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি ইন্টারফেরন আলফা বা অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হয়।
1: আচ্ছা ম্যাডাম, একটা বিষয় জানতে চাইছি, হেপাটাইটিস রোগটা যদি কারোর হয়ে থাকে তাহলে সে কি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে বা এর পরবর্তী সময় তার কি হতে পারে?
0: হেপাটাইটিস এ এর ক্ষেত্রে 98% পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যায়।
1: আচ্ছা,
0: এবং অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে খুব কম সংখ্যক পেশেন্ট, 0.1% রোগীদের হয়। এবং হেপাটাইটিস এ এর ক্রনিক ইনফেকশন হয় না। ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টের যদি হেপাটাইটিস হয় সেক্ষেত্রে কিন্তু রোগটা খুব লাইফ থ্রেটেনিং ইনফেকশন হয়, জীবনদায়ী হতে পারে।
1: আচ্ছা,
0: অ্যাকিউট হেপাটাইটিস বি ইনফেকশনে 90-95% রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়।
1: আচ্ছা,
0: 5-10% ক্রনিক ইনফেকশন ডেভেলপ করে। ক্রনিক ইনফেকশন সারা জীবন চলতে পারে, কখনো কখনো রিকভার করেন। মায়ের থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি সংক্রমণ হলে 90% কেসে ক্রনিক ইনফেকশন ডেভেলপ করে।
1: আচ্ছা,
0: রেয়ার কেসে রিকভারি হয়। বেশিরভাগ ক্রনিক বি রোগীদের কোনো লক্ষণ থাকে না, কখনো কখনো কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, যেমন সিরোসিস, এবং হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটাইটিস

0: সিএর কথা আসি, 20% ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস রোগীদের সিরোসিস অফ লিভার হতে পারে।
1: আচ্ছা,
0: সিরোসিস অফ লিভার থেকে তাদের অ্যাসাইটিস হতে পারে, এবং 2-5% ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে।
1: আচ্ছা,
0: এবার আসি হেপাটাইটিস ই এর কথা। হেপাটাইটিস ই সেলফ লিমিটিং, মানে নিজে নিজেই ভালো হয়ে যায়, ক্রনিক লিভার ডিজিজ হয় না। কিন্তু যদি পেশেন্ট অন্তঃসত্ত্বাকালীন হেপাটাইটিস ই হয়, সেক্ষেত্রে রোগীর অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে এবং রোগীর মৃত্যু হতে পারে। এবং বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এই হেপাটাইটিস ই প্রেগনেন্সির সময় ক্ষতিকারক, সে সময় অ্যাবর্শন হতে পারে, বা বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে, বা বাচ্চা জন্মের পরেও মারা যেতে পারে।
1: আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের হেপাটাইটিস হয়?
0: ইন্ডিয়াতে বাচ্চাদের হেপাটাইটিস এ সব থেকে বেশি, 40-60% কেসে হেপাটাইটিস এ হয়, এরপরে আসছে হেপাটাইটিস ই 10-20% কেসে, এবং তারপরে আসছে হেপাটাইটিস বি। অনেক সময় হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই কো ইনফেকশন হিসাবে হয়, একসাথে দুটো থাকতে পারে।
1: আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে বাচ্চাটি হেপাটাইটিস হয়েছে?
0: বাচ্চার জ্বর থাকতে পারে, খিদে থাকবে না, বমি হবে, জন্ডিস ডেভেলপ করবে, কখনো কখনো পেটে জল জমে যায়, এবং লিভার এবং স্প্লিন নর্মালের থেকে সাইজে বড় হয়। অনেক সময় কোনো লক্ষণ নাও পাওয়া যায়।
1: আচ্ছা, এই বাচ্চাদেরকে যদি হেপাটাইটিস হয়ে থাকে, তাহলে তাদেরকে কিভাবে আমরা ম্যানেজ করব?
0: বমি হওয়ার কারণে বাচ্চাদের ডিহাইড্রেশন হতে পারে, আমরা বাচ্চাকে হসপিটালাইজ করব, ফ্লুইড দেবো, আইভি ইন্ট্রাভেনাস ফ্লুইড দেবো, বেড রেস্টে রাখবো, এবং আমরা মনিটর করব কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না।
1: আচ্ছা, কি জটিলতা হতে পারে?
0: অ্যাকিউট লিভার ফেলিওর হয়ে যেতে পারে, এই সময় বাচ্চা খুব ইরিটেবল হয়ে যাবে, স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, খিদে থাকবে না, ব্লিডিং হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে, প্যাঙ্কিয়াটাইটিস হতে পারে। যদি বাচ্চার G6PD এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে হিমোলিসিস হয়, ব্লিডিং হয়, এবং রিনাল ফেলিওরও হতে পারে। অনেক সময় ক্রনিক লিভার ডিজিজ হয়, মেইনলি ইন কেস অফ হেপাটাইটিস বি ইনফেকশনের ক্ষেত্রে।
1: আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি কি আমাদের সুরক্ষা নেওয়া প্রয়োজন?
0: এক্ষেত্রেও কিন্তু আগের মতোই হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস বিতে যেরকম প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়েছে, সেরকমই প্রিভেন্টিভ মেজার নিতে হবে। এবং হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আর HBS এজি পজিটিভ মাদার, যাদের হেপাটাইটিস বি আছে, তার যদি বাচ্চা হয়, সেই নবজাতক শিশুকে 12 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, এবং দুটো আলাদা আলাদা সিরিঞ্জে নিতে হবে, এবং দুটো আলাদা আলাদা জায়গায় দিতে হবে, কোনোটা হাতে দেয়া হলে আর একটা দিতে হবে থাইতে। যেসব শিশুরা HBS এজি পজিটিভ মায়ের থেকে জন্মায়, তাদের HBS এজি এবং অ্যান্টি HBS অ্যান্টিবডি টেস্ট করা হয় 9-15 মাস বয়সের মধ্যে, দেখা হয় বাচ্চা হেপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড নাকি প্রোটেক্টেড।
1: আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনার এত মূল্যবান তথ্য আমাদেরকে দেবার জন্য।
0: ধন্যবাদ।
1: আশা করি শ্রোতা বন্ধুরা আজকের আলোচনা থেকে উপকৃত হয়েছেন। হেপাটাইটিস নিয়ে এতক্ষণ আলোচনা শুনলেন স্টুডিওয় উপস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঔষধবিদ এবং অধ্যাপিকা মুনমুন মুখার্জির কাছ থেকে। সুস্বাস্থ্য অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের বিষয় ছিল হেপাটাইটিস। এই নিয়ে কথা বললেন ডক্টর মুনমুন মুখোপাধ্যায়। আলাপচারিতায় ছিলেন মিষ্টু ঘোষ। আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন।
3: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী গৌতম ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী গৌতম ঘোষাল, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন গজল, শিল্পী সুপ্তি বর্ধন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল শিল্পী সুপ্তি বর্ধন, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিক 2026-এ দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠ।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে যারা শীর্ষে পৌঁছেছে, সাফল্যের শীর্ষে পৌঁছেছে, তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে শুনে নেব তাদের সাফল্যের কথা। আর আজ আমরা পেয়েছি জিষ্ণু কুণ্ডু, যে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে। নমস্কার, কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাকে।
2: নমস্কার, আমি ভালো আছি, আপনাদেরও কুশল আশা করছি। সাথে আমার মা বসে আছেন, মৌমিতা কুণ্ডু।
3: নমস্কার।
1: নমস্কার, এখন আমরা জিষ্ণুর মাকে পেয়েছি, ওর মায়ের সাথে কথা বলে নেব এবং জেনে নেব ওর সেই গোপন গোপন কথাগুলো আর ওনার অনুভূতির কথা, কি রকম অনুভূতি হয়েছিল এরকম সাফল্যে। নমস্কার, আপনার নাম?
3: নমস্কার,
1: আপনার নাম?
3: আমার নাম মৌমিতা কুণ্ডু,
1: হ্যাঁ,
3: আমি
1: নমস্কার।
3: জিষ্ণুর মা।
1: হ্যাঁ
3: নমস্কার।
1: হ্যাঁ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
3: হ্যাঁ,
1: আচ্ছা জিষ্ণুর যে এই যে,
3: আপনাকেও ধন্যবাদ জানাই।
1: হ্যাঁ, আপনার যে এই যে জিষ্ণু এই যে সাফল্য পেয়েছে, তো এইটা আপনারা কতটা আশা করেছিলেন? তো আপনার অনুভূতিটা বলুন, আপনি কতটা আশা করেছিলেন?
3: ও যখন থার্ড সেমিস্টারে তে ফোর্থ হয়েছিল,
1: হ্যাঁ হ্যাঁ
3: একটু ভেবে রেখেছিলাম হয়তো র্যাঙ্ক করতে পারে, কিন্তু ও ফোর্থ এর পর সেটা সেকেন্ড যে হবে সেটা ভাবিনি। ওটা জানতে পেরে খুবই ভালো লেগেছে, যখন ওর নামটা টিভিতে অ্যানাউন্সড হলো তখন
1: হ্যাঁ হ্যাঁ
3: খুবই আনন্দিত হয়েছিল। আর
1: আচ্ছা,
3: সবার আগে আমার গৃহ, মানে আমি যেখানে আমার পুজোর জায়গায়, আমি সেখানেই আগে গেছি যে ঠাকুরকে জানাতে, এই আর কি।
1: আচ্ছা, আর আপনি কি করেন?
3: আমি গৃহবধূ।
1: আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনার তো খুব, ও ছোটবেলা থেকে কেমন ছিল সেটা একটু বলুন।
3: ও ছোট থেকে একটু ঠান্ডা ধরনের, মানে ওর কথাবার্তার ধরনও বুঝে শুনেই বলে, আর খুব যে মারাত্মক বদমাইশি করা, গন্ডগোল করা এরকম কিছু করতো না। স্কুলে গেলে ছেলে, ছোট ছোট ছেলেমেয়েরা বন্ধুরা মিলে যা টুকটাক করলো করলো, সেই আর কি, খুব একটা মারাত্মক কিছু গন্ডগোল করেনি।
1: আচ্ছা, আর পরীক্ষার আগে কতক্ষণ পড়াশোনা করতো, কতক্ষণ মানে কিরকম প্রস্তুতিটা নিয়েছিল? সেই জায়গায় কি আপনাকে রাত্রে জেগে বসে থাকতে হতো, না কেমন
3: দেখি না
1: সাহায্য করতে হতো সেটা?
3: না ওদের পরীক্ষা, ওদের স্কুলটা যেভাবে হয়, ওদের সারা বছরে মাত্র 3 বার ছুটি, গরমে দিন, মানে গরমকালে 1.5 মাস ছুটি, পুজোর সময় 12 দিনের ছুটি, এবং শীতকালটায় অ্যানুয়াল হয়ে যাবার পর 5-6 জুনিয়র সেকশনে হয়তো 20 দিনের মতন ছুটি হতো, আর যত ক্লাস উঁচু হতো ছুটির পরিমাণ কমতে থাকতো। অতএব আপনি স্কুলিং, মানে সমস্ত কিছু স্কুলেতেই হতো, পড়াশোনার যাবতীয় দায়িত্ব স্কুলের ওপরে, স্কুলের HM মহারাজজি এবং প্রত্যেক মানে স্যারেদের বলে আর বন্ধুরা মিলে ওরা পড়াশোনাটা করতো, যার যখন সুযোগ হতো ততক্ষণ। বাড়িতে যে খুব একটা ও সময় পেয়েছে তা কিন্তু নয়।
1: না, HS পরীক্ষার আগে?
3: না, HSটা স্কুলেই, স্কুলের দায়িত্বেই HS দিতে গেছে, এবং মানে HS পরীক্ষা যেদিন শেষ হয়েছে ওর সাবজেক্টটা ওকে আমরা আনতে গেছি।
1: ও আচ্ছা, মানে
3: আমিও আমিও
1: বাড়িতে?
3: না না না, এটা সম্পূর্ণ স্কুল মিশনের দায়িত্বে।
1: আচ্ছা আচ্ছা,
3: ওর 3 জন মানে গৃহ শিক্ষক ছিলেন বটে, তারা ওই ছুটির টাইমে, বিশেষ করে গরমের ছুটিটার মধ্যেই সময় পেত, তখন ও একটু গাইডলাইনটা, মানে গাইডেন্সটা নিয়ে নিত, যে কোথাও কিছু প্রবলেম হলে একটু বাড়িতে স্যারেদের কাছে জেনে নিতেন।
1: মানে ওই
3: আর
1: HS পরীক্ষার আগে আগে?
3: হ্যাঁ, ওই রকমই।
1: আচ্ছা বেশ, তো ও তো মানে ছোটবেলা থেকে খুব ভালো আপনি বলছেন। আর ওর কি ভালো লাগে আর কি ভালো লাগে না, কি পছন্দ করে কি পছন্দ করে না, কি খেতে ভালোবাসে আপনার কাছে, কিছু কি আপনার করেনি কখনো? এই মানে
3: করেছে
1: আপনার
3: এই ও সাধারণত ঘরোয়া খাবার দাবারই পছন্দ করে, আর বাইরের রেস্টুরেন্টের খাবারটা খুব একটা খায় না। আর আমরা যে ছোট জায়গায় থাকি সেখানে এত তো বাইরের খাবার পাওয়া যায় না, আমাকে ঘরেতেই করে দিতে হয়। ওর সব থেকে প্রিয় খাবার হচ্ছে মোমো, মোমো খেতে খেতে পছন্দ করে। তারপরে লুচি ফুচি যা থাকে এমনি ওগুলো তো খাই।
1: মানে
3: আর
1: নিজে
3: সব
1: একদম
3: থেকে বাজে খাবার পছন্দ যেটা সবজির মধ্যে, পটল
1: ওটা পছন্দ
3: না, পছন্দ
1: পছন্দ
3: নয়।
1: না।
3: না, আর
1: আচ্ছা
3: বাদ বাকি সব ঠিকঠাক, আর মানে খুব একটা আমাকে খাওয়া নিয়ে ঝামেলা করে না।
1: ও, খাওয়া নিয়েও না আর কোনো কিছু,
3: না না, কোনো
1: একেবারে
3: কিছু
1: গুড
3: নিয়ে
1: বাই।
3: না। হ্যাঁ, গুড বয়।
1: আচ্ছা আচ্ছা, আর এই যে জিওলজি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, এগিয়ে যেতে চাইছে, এই বিষয়টা ওর মানে যে মাথায় ঢুকেছে ওটা কি ওর নিজের থেকে মাথায় ঢুকেছে নাকি?
3: হ্যাঁ, ও জিওগ্রাফিটা পছন্দ করত, আর তারপরে ও জিওলজি নিয়ে গুগলে দেখে বুঝে দেখলো। আর আমরা কোনোদিন খুব একটা প্রেশার ক্রিয়েট করিনি যে তুমি এই নম্বরটা কম পেয়েছো বলে তোমার ঠিক হলো না। এমনও হয়েছে যখন ক্লাস 5-6-এ পড়তো, একবার অঙ্কে খুব মানে কম নাম্বার পেয়েছিল, আমরা যখন গার্জেন মিটে দেখা করতে গেছি দেখি খুব কাঁদছে। তখন আমাকে বলল, আসলে ও যখন ক্লাস 4 অব্দি আমার কাছে থাকতো তখন আমি একটু ওকে বকাঝকা করতাম, মারধর তো করতামই, খুব স্বাভাবিক। তা যখন মিশনে চলে যায় আমি ওকে কিছু মারধর বা জোরাজুরি করে কিছু বলতাম না। তা কাঁদছে দেখে আমি বললাম, তুমি যেটা ভুল হয়েছে সেটা শুধরে নেবার চেষ্টা করো, নম্বর কম পাওয়াটা কোনো ব্যাপার না। তা ওটা না আমি আমার এমনি খেয়ালেই বলেছিলাম যাতে ও বোঝে, কান্নাটা বন্ধ করে, কিন্তু ওই জিনিসটা ও বুঝে নিয়েছিল, ওর ভেতরে ঢুকে গিয়েছিল। সেই কারণে ও নিজের দায়িত্বেই নিজে এগিয়ে গেছে, আমরা শুধু পাশে ছিলাম।
1: আচ্ছা,
3: যতটা মেন্টাল সাপোর্ট দেওয়া যায় ততটাই।
1: আমরা এতক্ষণ কথা বলে নিলাম জিষ্ণুর মায়ের সঙ্গে। আবারও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কথা বলে নেব জিষ্ণুর বাবার সঙ্গে। নমস্কার, আপনার নাম?
2: আমার নাম অর্ণব কুণ্ডু।
1: হ্যাঁ, নমস্কার অর্ণব বাবু, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাকে। জিচু যে এই সাফল্য, সাফল্যের জন্য আপনি কিরকম আশা করেছিলেন, আপনার অনুভূতিটা একটু যদি আমাদের বলেন।
2: দেখুন, আশা সেরকম আমি কিছু করিনি, ও যা করে আমি তাতে আমি কখনো ইয়ে করি না, ও যা করে যা পায় আমি তাতেই সন্তুষ্ট, সোজা কথা। আর হচ্ছে ও 3rd সেমিস্টারে ফোর্থ হয়েছিল, সেটা আমার খুবই ভালো লেগেছিল। তারপর যে সেকেন্ড হবে সেটা তো আমি তো আশা করিনি, কিন্তু ও হয়েছে, আমি অস্বভাবতই খুশি। এটা
1: আচ্ছা আচ্ছা, তো ছোটবেলা থেকে কেমন দেখেছেন বলুন, ওর সম্পর্কে আপনি বলুন একটু, কেমন দেখেছেন বা কি কি করতে ওর পছন্দ করে, আপনার আপনি বাবা হিসেবে কি বলবেন?
2: দেখুন, ছোটবেলা থেকে আমরা তো বিজনেস ফ্যামিলি,
1: হুম হুম
2: আমাদের
1: কি
2: একটু
1: করেন আপনি?
2: আমার ফার্টিলাইজার, পেস্টিসাইড, সিডস এইসবের হোলসেল বিজনেস।
1: আচ্ছা আচ্ছা,
2: তো যেহেতু আমার এই বিজনেস,
1: হ্যাঁ
2: তো আমাকে তো সবসময় বেশিরভাগ বাইরে ঘোরাঘুরি করতে হয়, তো
1: আচ্ছা
2: সপ্তাহের বেশিরভাগই আমাকে বাইরেতে ঘুরতে হয়। তো তখন ওর দাদু ছিল, ওর দাদু ও ঘাটালের বুকে একজন নাম করা ব্যক্তি ছিলেন, স্বর্গীয় বঙ্কিমচন্দ্র কুণ্ডু। তো উনি,
1: উনিও এই বিজনেস করতেন?
2: হ্যাঁ, উনিও বিজনেস করতেন,
1: হ্যাঁ হ্যাঁ
2: প্লাস সমাজ সেবীও বলতে পারেন, সমাজ
1: হুম
2: সেবাও
1: হুম
2: করতেন।
1: হুম হুম
2: তো এবার ওর দাদু ছিল ওর সব থেকে বড় বন্ধু,
1: এই এইটাই
2: ছোটবেলা।
1: আমি জানতে চাইছিলাম,
2: হ্যাঁ,
1: বলুন এবার।
2: ওর দাদু হচ্ছে সব থেকে বড় বন্ধু ছিল।
1: হুম
2: তো এবার দাদু, ওর দাদু আমাকে বলেছিল, তুই তোর ব্যবসা দেখ, তুই তোর ব্যবসা কর, তোকে ছেলে মানুষ করতে হবে না, আমি আমার ছেলে মানুষ করছি, তুই তোর ব্যবসা কর। এটা থেকে ও, সেহেতু দাদুর কাছেই ছোটবেলায় ওই খাওয়া দাওয়া, পড়া, আর স্কুল যাওয়া আর ঘুমানো, এইটুকু, এই সময়টা বাদ দিয়ে বাদ বাকি যে সময়টা সেটা ওর দাদুর কেন্দ্রিক। দাদুর কাছে। এবার
1: আচ্ছা,
2: বিকেলবেলা তো ও একটু আমাদের পাশে স্টেডিয়াম, তো
1: হুম,
2: ওখানে গেল কি একটু ব্যায়াম করতে গেল যেটুকু, তা বাদে সন্ধ্যেবেলা দাদু, ও সব সময় দাদু,
1: না,
2: দাদুর কাছেই আছে, দাদুই সব সময় দেখভাল করছে, দাদুই যা শেখাবার শেখাচ্ছে সমস্ত কিছু দাদুর কাছেই, যা কিছু জানার কিউরিয়াসিটি সমস্ত কিছু ওই দাদুর কাছ থেকেই এসেছে সমস্ত
1: আচ্ছা,
2: কিছু। তো এবার দাদু চলে যাবার পর, দাদু 2016 সালে চলে গেল, তখন ও একটু মন মরা হয়ে গেছিল। তো
1: আচ্ছা,
2: তখন থেকে যেহেতু আমি দেখুন
1: তখনও
2: মানে
1: কত
2: আমার
1: বড়?
2: 8 বছর এরকম বয়স,
1: হ্যাঁ, 7-8 বছর। হ্যাঁ,
2: 7-8 বছর, তো সব থেকে বড় বন্ধু চলে গেল, তো তাহলে তো শখ হয়ে গেল, ওখানে একটা বিশাল বড় শখ পেল।
1: হুম,
2: তারপরও আমি যেহেতু বাইরে থাকি সমস্ত সব সময় আমি বাইরে ঘোরাঘুরি করি, আমার কোনো টাইমের ঠিক ঠিকানা নেই। তো যেহেতু আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে একে তো আমি তো বাড়িতে রাখলে আমার পক্ষে দেখভাল করাটা খুবই মুশকিল হয়ে যাবে, তো
1: হুম,
2: একে যদি একটা কিছু, তাছাড়া দাদুও চিন্তা করে রেখেছিল, দাদু কনভেন্টে পড়ালো, তো
1: আচ্ছা,
2: দাদুও চাইছিল যে ও ওই কনভেন্ট জাতীয় এরকম কোথাও যাক।
1: হুম হুম,
2: তো তখন আমি ঠিক করেছিলাম ওকে ওই কনভেন্ট কালচারে আমি বড় হতে দিতে চাই না, আমি হয় রামকৃষ্ণ মিশন না হলে সৈনিক স্কুলে, এইরকমই আমি ভেবে রেখেছিলাম।
1: হুম
2: তো
1: হুম,
2: দাদু চলে যাওয়ার পর যেহেতু ও ওই জিনিসটা হলো, ও একটা মন মরা হয়ে গেল, প্রথম
1: হুম
2: তিন
1: হুম,
2: মাস খুবই চুপচাপ হয়ে গেল, তখন ওকে দেখভাল করতে শুরু করলো ঠাকুমা। ঠাকুমা তখন
1: হুম,
2: মানে স্বামীর শোক থেকে বেরিয়ে এসে দেখলো যে আমার নাতিটা তো এরকম হলে তো নষ্ট হয়ে যাবে, তো
1: হুম,
2: ওর জন্য ঠাকুমার কাছে ও তারপর থাকতে শুরু করলো। ঠাকুমা তারপর হয়ে গেল বেস্ট ফ্রেন্ড। তো
1: হুম হুম,
2: ঠাকুমার কাজ হচ্ছে সকালবেলা ঠাকুমার কাছেই শোতো, তো ঠাকুমা এই হচ্ছে রাত্রিবেলা ঘুম পাড়াতো, গল্পের বই পড়াতো, তো
1: হুম,
2: সমস্ত কিছু ঠাকুমার সঙ্গে দাবা খেলা, ঠাকুমার সঙ্গে লুডো খেলা, এইসব শুরু হলো। এইসব করে ওই 2 বছর 16 সাল থেকে তো আপনার 18 সাল অব্দি, 18 সালের ঘুমেই তো তারপর ও চলে গেল। তারপরও ওর আমার মাই ছিল ওর বেস্ট ফ্রেন্ড,
1: আচ্ছা,
2: এখনো অব্দি আমার মাই ওর বেস্ট ফ্রেন্ড।
1: আর আপনার চোখে ওর যে এই যে সাফল্য, সাফল্যর পেছনে মানে মূল চাবিকাঠিটা কি সম্পূর্ণটাই ওর স্কুলের, নাকি অন্য কোনো ব্যাপারও আছে? মানে কতটা সহযোগিতা, মানে ওর কত কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, আপনার কাছে কি মনে হয়? মানে
2: দেখুন ও যে এই এত দূর অব্দি এসেছে এটার পুরোপুরি কৃতিত্ব ওর স্কুলে।
1: আচ্ছা আচ্ছা, আর কি ভালো লাগে ভালো লাগে না, আপনার কাছে কি কি আবদার
2: দেখুন
1: সেরকম?
2: ওর খুব একটা হচ্ছে আবদার কিছু নেই, ও ছোটবেলা থেকেই যে অন্যান্য বাচ্চারা যে বিশাল বায়না করে, ও অত বায়না টায়না করে না, ওর এই আস্তে আস্তে বড় হতে একটাই হচ্ছে ওর বায়না, সেটা হচ্ছে গল্পের বই,
1: কি ধরনের
2: সমস্ত
1: গল্পের বই
2: কিছু
1: পড়তে?
2: যে কোনো ভালো রেজাল্ট হলো বা কোনো কিছু হলো ও সঙ্গে সঙ্গে একটি গল্পের বই চাই, ওর মাকে গল্পের বই দিতে হবে, বাড়িতে
1: কি
2: এলো একটা
1: ধরনের
2: বই
1: গল্পের
2: পড়বে।
1: বই?
2: দেখুন ছোটবেলায় তো প্রথম যখন স্কুলে গেল প্রথম বই দেওয়া হয়েছিল টেনিদা,
1: হ্যাঁ,
2: তারপর থেকে এবার আস্তে আস্তে যেমন বুঝতে শেখে সেই রকম বুঝতে শিখতে শিখতে ওই বইগুলো আস্তে আস্তে আস্তে ধাপে ধাপে ধাপে ধাপে বাড়তে শুরু করলো। এবার নানা রকম এখন ও অনেক কিছু বই পড়ে, সেগুলো আমি পড়ি না, আমি জানিও না অত, ওর মা ঠাকুমা ওর যে বইগুলো কেনে ওর ঠাকুমাকে কিনে দেয় দিয়ে যায়, আবার ওর ঠাকুমা ওকে দেয়, নানা রকম এইসব হয় বলে দেয়, এই ওর মাকে বলে দেয় এই বই দিতে হবে ওই বই দিতে
1: মানে
2: হবে
1: বই
2: ওইগুলো।
1: বই দেওয়া নেওয়া চলছে আর কি
2: হ্যাঁ
1: সারাক্ষণ,
2: বই দেয় সারা ওই বই নিয়েই চলছে।
1: মানে ওই যে বই, এবার বইয়ের মধ্যেই আছে আর কি।
2: হ্যাঁ হ্যাঁ
1: বেশ
2: হ্যাঁ
1: বেশ, আচ্ছা, তাহলে ভবিষ্যতে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে এরকম সাফল্যের শীর্ষে পৌঁছে যেতে চাইছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন বাবা হিসেবে?
2: দেখুন বার্তা দেয়া বলতে শুধু আমি যদি বলি সেটা কিছুটা জ্ঞান দেওয়ার মতো হয়ে যাবে, সেটা আমি করতে চাই না, কারণ আমার অত এ নেই, জ্ঞান নেই যে আমি অপরকে জ্ঞান দেবো। আমি যেটা করেছি সেটুকু আমি বলতে পারি
1: হ্যাঁ,
2: যে ভবিষ্যতে বাবা মায়েদের বাচ্চা মানুষ করতে গেলে একটা প্রথমে হচ্ছে বাড়ির পরিবেশটা ঠিকঠাক করতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ
2: বাড়িতে পরিবেশ বলতে ধরুন বাড়িতে একটা ঠাকুমা দাদু থাকলে তাদের সঙ্গে একটু বাচ্চাদের বেশি মিশতে দেওয়া, তারা
1: হুম
2: অনেকখানি হ্যান্ডেল করে, তারা অনেক কিছু জানে, বয়স হলেই তো মানুষের অভিজ্ঞতা বাড়ে, সেখান থেকে এদের শেখাবে। তারা যদি আবার একটু ঠাকুমা দাদুরা যদি আপডেটেড থাকে যে সমস্ত কিছু ব্যাপারে, তাহলে সেগুলো গল্প আকারে যদি বলতে থাকে তাহলে
1: হ্যাঁ
2: এরা কি হয় সেগুলো শুনতে থাকে।
1: হ্যাঁ
2: প্লাস হচ্ছে আর একটা জিনিস হচ্ছে দেখুন, বাচ্চা বাড়িতে থাকলেই টিভি দেখবে, টিভি
1: হুম
2: তো একটু দিতেই হবে আপনাকে বাচ্চাকে। টিভি
1: হুম
2: যদি দেখতে দেন আপনি, প্রথমে হচ্ছে ও আগেও হচ্ছে কার্টুন ফার্টুন দেখতো, তা ওকে এখন যে ইংলিশ যে স্যার পড়ায় সেই স্যার আমাকে পড়িয়েছেন, উনি প্রথমে বললেন যে দেখো এই কার্টুন দেখাটা পরিষ্কার বন্ধ করতে হবে, বাচ্চা কার্টুন দেখাটা প্রথমেই আমি বলবো বন্ধ করা ভালো, দিয়ে তার থেকে বরং বেরিয়ে এসে কিছু অন্যরকম দেখানো ভালো। ধরুন মেগা ফ্যাক্টরি, মেগা স্ট্রাকচার,
1: হুম হুম
2: এইগুলো এই ধরনের জিনিসগুলো দেখালে কি হয় এতে হচ্ছে ক্রিয়েটিভিটিটা বাড়ে, মানে
1: হুম হুম
2: কিছু তৈরি হচ্ছে ওই রকম বড় একটা বাড়ি তৈরি হচ্ছে, বড় ব্রিজ তৈরি হচ্ছে, এইগুলো দেখলে বাচ্চাদের মনে ক্রিয়েটিভিটিটা বাড়ে, আমার
1: হুম
2: যেটুকু মনে হয় আমার
1: হুম হুম
2: মস্তিষ্কে।
1: হুম
2: তা এইগুলো আছে। তারপর ও ছোটবেলা ক্যাম্পে যাওয়া শুরু করলো, ক্যাম্পে পাঠানো হয়েছিল ওকে যাতে বাইরের জগতের সঙ্গে মিশতে শেখে।
1: কত ছোট তখন?
2: ও তখন হচ্ছে ধরুন না 7 বছর বয়সে ও ক্যাম্পে গেছে,
1: কি ক্যাম্প?
2: ক্যাম্প হচ্ছে একটা ইউথ হোস্টেলের ক্যাম্প হয়, অনেক ইউথ হোস্টেল আছে ছোট ছোট ওই হাওড়াতে, ওরা
1: হ্যাঁ
2: ক্যাম্প করে, ওরা ওই 2 দিন 3 দিনের জন্য ধরুন হচ্ছে পুরুলিয়া নিয়ে গেল, পুরুলিয়াতে একটা জঙ্গলের ধারে রাখলো, সেখানে এবার কি হচ্ছে সেখানে আরো বাচ্চা আছে, বাচ্চাদের সঙ্গে মিশলো, অন্য
1: হ্যাঁ
2: বাচ্চাদের সঙ্গে মিশলো, আলাদা একটা জগৎ, আপনার
1: হ্যাঁ
2: অচেনা পুরো, বাবা
1: একটু
2: মাকে
1: নিজের
2: ছেড়ে
1: মতন
2: অচেনা,
1: করেও থাকলো, আবার হচ্ছে বাইরের জগৎটাকেও দেখতে পেলো এরকম।
2: বাইরের জগৎ বলতে ধরুন আপনার একটা অচেনা জগতে গিয়ে পড়লো,
1: হ্যাঁ হ্যাঁ
2: সেইখানে গিয়ে নিজেকে ঠিক রাখা বা
1: অসুবিধার
2: অচেনা।
1: মধ্যে মানিয়ে নেওয়াটাও হলো।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই টেন্টে গিয়ে ঠান্ডার সময় গিয়ে পুরুলিয়ায় টেন্টে গিয়ে থাকা, ওখানে ওই সব করা, পুরোপুরি অচেনা, প্রত্যেকটা লোকই অচেনা, একটা কেউ চেনা লোক নেই, তো ওই রকম পরিবেশে পড়লে বাচ্চারা অটোমেটিক্যালি একটু চনমনে হয়ে যাবে, বাচ্চাকে আমার মনে হয় ভালো হয়। আর সব থেকে বেশি বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিতে হবে এবং খেলা দেখাতে হবে, কারণ খেলা একটা এমন জিনিস যেটা হচ্ছে টিম গেমটা আপনাকে শেখাবে সেখানে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, শারীরিক ভাবে না হচ্ছে আপনার ফিট হলে বাচ্চা কখনোই মানে ভালো গ্রো করবে না। আর দ্বিতীয় কথা, বাচ্চাকে যে বাচ্চা খেলছে খেলছে না খেললেও তাকে খেলাটা দেখাতে হবে, বাচ্চা যদি খেলা দেখে তাহলে অটোমেটিক্যালি ওর সঙ্গে দেখুন ম্যাচটাও শিখে যাচ্ছে, বাচ্চার মধ্যে একটা থাকবে,
1: মানসিক গঠনটা হচ্ছে।
2: মানসিক গঠনটা থাকবে, এইগুলো জিনিসগুলো হয়। তো
1: হুম হুম
2: এইভাবেই আর কি আমি ওকে
1: ঘরবন্দি না
2: করেছি।
1: করে রেখে মানে বাইরের জগতে একটু ছেড়ে
2: বিকেল
1: দিয়ে।
2: বেলা হলে
1: হ্যাঁ
2: বাচ্চাকে বাড়ির বাইরে বের করতেই হবে, এটুকু আমি যেটুকু ওকে মানুষ করতে গিয়ে আমি বুঝেছি। তারপর হচ্ছে আর একটা জিনিস, বাচ্চাদের ওদের স্ট্রিট ফুড বা হচ্ছে প্যাকেটের ফুড, ওই চিপস ফিপস এই সব ধরনের জিনিস বাচ্চাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, তার থেকে বাড়িতে রান্না করে খাওয়ানো অনেক বেটার, হেলথের পক্ষে অনেক বেটার।
1: আর ক্যাম্প থেকে ফিরে এসে ওর অভিজ্ঞতা কেমন ছিল?
2: ওর খুবই ভালো লেগেছিল, পরের বছর আবার গেল, ওর একটু জানার বরাবরই কিউরিয়াসিটি একটু বেশি ছিল, কারণ ওর
1: হুম হুম
2: দাদু ওটা পুরোপুরি তৈরি করেছিল,
1: হুম
2: তো
1: হুম
2: ওকে সবকিছু জানাতো, কোথায় কি হচ্ছে ভূমিকম্প, কোথায় বন্যা, এইসব জিনিস শেখানো, নানা রকম
1: এই
2: জিনিস
1: থেকেই ওর জিওলজির প্রতি আগ্রহ। বুঝেছি, এবার বুঝেছি।
2: এইসব জিনিসগুলো থেকেই আর কি।
1: তাহলে দাদুই দাদুই হচ্ছে মেইন ওর, মানে
2: হ্যাঁ ছোটবেলায় বীজটা দাদুই পুঁতে দিয়েছে আর কি।
1: ওর থেকেই ওর জিওলজির প্রতি আগ্রহ। আমি সেটাই চিন্তা করছি যে এরকম একটা গভীর ব্যাপারে যেখানে বাচ্চারা মানে কি এমনি সাধারণ বাচ্চারা সকলে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি এগিয়ে যায়, ও একটা ডিফারেন্ট জায়গায় পৌঁছালো। নিশ্চয়ই ওর মাথায় কেউ তো ছোটবেলায় ঢুকিয়েছিল, সেটা দাদু
2: সেটা বলতে পারো।
1: একদমই। তা ওনার ভূমিকা অপরিসীম। আজকে হয়তো উনি শরীরে নেই, কিন্তু যেখানেই থাকুন উনি কিন্তু এটাতে ওকে আশীর্বাদ করছে আর কি।
2: হুম হুম
1: তো অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে,
2: হুম
1: আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবার আমি আরেকবার জিষ্ণুর কাছে যাব, ওর কাছে দেখি, ওর সাথে একটু কথা বলি, দেখি কি বলে।
2: ধরুন, হ্যাঁ বলুন।
1: কি দাদুর কথা কি একটু একটু মনে পড়ে? অনেক গল্প শুনলাম কিন্তু তোমার দাদু আর ঠাকুমার সাথে কাটানো।
2: সেরকম ভাবে আমার অত কোনো মানে ডিসক্রিট ঘটনা আমার মনে নেই, কিন্তু এটুকুই মনে আছে যে আমি দাদু খুব প্রিয় ছিল, পরে ঠাম্মাও খুব প্রিয় হয়েছেন, এইটুকুই। দাদুর ব্যাপারে আর আমার সেরকম কিছু মনে নেই যে হ্যাঁ আমি এটা করেছি সেটা করেছি, এইটুকু।
1: আর ঠাকুমা?
2: ঠাম্মার সাথে তো পরে মানে বড় হয়ে ঠাম্মাই ঠাম্মার কাছে গল্প করা বা ঠাম্মার কাছে শোয়া রাত্রিবেলা, এই তাছাড়া এই যে গ্রুপে পোস্ট হতো মানে এইবারে এসে, সেগুলো বন্ধুরা যা যা লিখেছে বা ছবি তোলা হয়েছে বা বন্ধুরা এঁকেছে, আমি যেগুলো লিখেছি সেগুলো ঠাম্মাকে দেখানো, এই ছিল। আর ঠাম্মার সাথে অনেক কথাও হতো প্রত্যেক দিন গার্জেন মিটে, ওখানে যখন মা বাবারা যেতেন, আমাদের মাসে সেকেন্ড সানডে গার্জেন মিট ছিল, তো প্রত্যেক গার্জেন মিটে ঠাম্মাকে ফোন করা, এটুকুই।
1: আর ও হ্যাঁ, ক্যাম্পে তে গিয়েছিলে, ক্যাম্পের গল্পগুলো একটু বললে না?
2: না ক্যাম্পের গল্প তো অনেক ছোটবেলায় গেছিলাম সেরকম মনে নেই, কিন্তু এটুকুই মনে আছে যে পুরুলিয়াতেই আমাদের, আমি দুবার গেছি পুরুলিয়াতেই, দুবার আমাদের ক্যাম্প হয়েছিল। সেখানে মানে বিভিন্ন ধরনের স্যাররা থাকতেন, অ্যাক্টিভিটি ছিল, আর তাদের মানে আমরা নাম ধরে চিনতাম না, এটা আমার খুব একটা ইউনিকনেস এখন আমার মনে আছে, একটা ইউনিক জিনিস ছিল ওখানকার, যে যে স্যার যে অ্যাক্টিভিটিটা করাতেন তাকে সেই নামে ডাকা হতো, মানে
1: খেলার
2: একজন ছিল,
1: স্যার, অঙ্কের স্যার, এরকম
2: হ্যাঁ
1: আর কি।
2: মানে মানে ওই রকমই, যে একজন ধরুন একজন স্যার পোকা চেনাতে নানা রকম, যে এই এই পোকা এই কাজ করে সেইটা, তাকে তাকে বলা হতো পোকা কাকু, বা একজন ছিলেন যিনি সব থেকে প্রবীণ বৃদ্ধ, যিনি মেন ওটা চালাতেন, তো তিনি গাছ বিষয়ে খুব ভালো জানতেন, তো তাকে সবাই ডাকতো গাছ দাদু বলে, এইরকম বিভিন্ন।
1: আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো তুমি বলো এবার যে ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে, তো সে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিরকম করে তৈরি করবে নিজেদেরকে? তুমি তো নিজে একটা সাফল্যের শীর্ষে পৌঁছেছ, তো সেই জায়গায়
2: যেটা বলার সেটা যে
1: কি বার্তা দেবে আর কি তাদের উদ্দেশ্যে?
2: ওল্ড সিলেবাস থেকে এখন তো নতুন সিস্টেম হয়েছে, তো নতুন সিস্টেম যেটা প্রাক্তন সভাপতি আমাদের কাউন্সিলের ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, তিনি আমাদের বিদ্যাপীঠের সাথে বেশ ভালোভাবেই পরিচিত, কারণ তিনি আমরা যখন 11-এ পড়তাম তিনি এসেছেন আমাদের কাছে বক্তৃতা দিয়েছেন, এছাড়াও ইন্টারেক্টিভ সেশনও হয়েছিল, আর এছাড়াও আগের বছর যখন থার্ড সেমিস্টার শুরু হলো তার আগেও বিভিন্ন যে জেলায় জেলায় মিটিং, সেই সব পুরুলিয়ায় মিটিং থাকলে তিনি নিজে এসে আমাদের সাথে দেখা করেছেন। তো তিনি যেটুকু বলেছেন যে সেমিস্টার যে শুরু হয়েছে তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাংলার ছেলেরা বেশিরভাগ বোর্ডের দিকেই ঝুঁকে থাকে, তারা কম্পিটিটিভ ব্যাপারে অত বেশি জানেও না এবং খুব বেশি ভালো রেজাল্টও করে না, তার দুটো কারণ, যে প্রচন্ড ভাস্ট সিলেবাস সেটা স্টুডেন্টরাও কভার করতে পারেন না, এবং আমাদের সরকারি যে স্কুলগুলো এমনি আমরা কমন যে অবস্থাটা এখন আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভালো অবস্থা মোটেও নয়, টিচাররা পড়ান না বা পড়াতে চান না, তো তাদের পক্ষেও সেই সিলেবাস কভার করাটা সম্ভব নয়,
1: হুম হুম
2: অনেকটাই কঠিন, এইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ যে অনেক নিডি স্টুডেন্টরা এতে পড়াশোনা করে, তো সেটা একটা কারণ বটে, কিন্তু আমরা দেখতে পাবো যে অনেক নিডি স্টুডেন্টসও কিন্তু যে বিভিন্ন যে সংস্থা এখন পড়ায় তাদের কাছে স্কলারশিপ পেয়ে বা নিজের মেধা বা নিজের পরিশ্রম দেখিয়ে তারা কিন্তু অনেক ভালো জায়গায় আছে,
1: হুম হুম
2: তারা বোর্ডেও র্যাঙ্ক করেছে এবং কম্পিটিটিভেও র্যাঙ্ক করেছে, তো সেই
1: হুম
2: কম্পিটিটিভের যে ফ্লেভার বা সেন্স সেটা যাতে আমরা বোর্ডের মধ্যে সমস্ত শিক্ষার্থীদের দিতে পারি সেইটাই সভাপতি ভেবেছিলেন, তো
1: হুম
2: সেই জন্যই থার্ড সেমিস্টারটা উনি এমসিকিউ করেছিলেন, এবং তাতে কোশ্চেন অত্যন্ত যত্নের সাথে বানানো হয়েছিল। প্রত্যেকটা মানে জেই নিট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেরকম টাইপের কোশ্চেন আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন, সে সমস্ত টাইপের কোশ্চেন এসেছে, কিন্তু হার্ডনেস হয়তো অতখানি ছিল না, কারণ এটা পাবলিক এক্সামিনেশন, তাছাড়া নেগেটিভ মার্কিংও ছিল না। তবুও হ্যাঁ, যে আমি বোর্ডের পরীক্ষা দিচ্ছি, অর্থাৎ আমি জীবনে একটা ভাইটাল পরীক্ষা এইচএস এর একটা পার্ট দিচ্ছি, এইটা ভেবে যে ভয় বা হলের অ্যাম্বিয়েন্স, এছাড়া আমি ওএমআর সিটে ফিল আপ করছি, সে বিষয়ে যথেষ্ট কেয়ারফুল থাকা, যত্নবান থাকা, এছাড়াও আপনার নির্দিষ্ট সময় সীমার মধ্যে আমাকে অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে এবং বিভিন্ন টাইপের কোশ্চেন, গতানুগতিক এতদিন যা চলে এসছে তা নয়। তো সেই রকম একটা জিনিস উনি দিতে পেরেছেন, সেক্ষেত্রে অনেক সফল। কিন্তু আবার ফোর্থ সেমিস্টারেও জিনিসটা আবার সুইচ ব্যাক করে ওল্ড সিস্টেমে আসতে হয়েছে আপনাকে, একই রকম ভাবে লেখার দিকেও আপনাকে দক্ষ হতে হবে।
1: হুম
2: এক্ষেত্রে একটাই জিনিস বলা, যে আগে যতখানি পরিশ্রম করতে হতো এবারে তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে, বিশেষত থার্ড সেমিস্টারের জন্য, কারণ এমসিকিউ যেহেতু কোশ্চেন যত বই আছে বা যত রকমের প্রশ্ন, প্রচুর প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে।
1: হুম হুম হুম বেশ, তো এই যে তুমি জিওলজির দিকে এগিয়ে যাচ্ছ, তো সেই জায়গা থেকে তুমি কি বলবে? তুমি তো নিট বা ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি তো পরীক্ষা দাওনি।
2: না, নিট তো আমি দিতে পারবো না, কারণ আমার বায়োলজি নেই,
1: ও,
2: আর
1: তোমার স্ট্যাটিস্টিক্স ছিল, বায়োলজি ছিল না? হ্যাঁ, তো
2: ইঞ্জিনিয়ারিং এর আমার

0: স্টেশনেই আমি পরীক্ষা দিয়েছিলাম, এপ্রিলে আর বসিনি। আর এনডিএ দিয়েছিলাম, এনডিএ এর রিটেন টেস্ট যেটা এপ্রিল
1: হ্যাঁ
0: মাসে হয়েছিল এবছর,
1: হ্যাঁ
0: সেটা তো কোয়ালিফাই করেছি।
1: আচ্ছা বেশ, এনডিএ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, মানে তোমার ওইদিকেই ন্যাকটা বেশি আর কি,
0: না ওই দিকে ন্যাক বেশি না, আমি ওই মানে নিজেকে যাচাই করার জন্য
1: হ্যাঁ
0: যে প্রিপারেশন
1: কম্পিটিটিভ
0: কিরকম
1: এক্সামে
0: চলছে।
1: সব দিকে নিজেকে মানে নিজেকে পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছ যে কতটা আমি নিজে তৈরি। তো
0: হ্যাঁ
1: এগুলো কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বার্তা যে নিজেকে যাচাই করে নেওয়া যে কোন দিকে আমি কতটা দক্ষ, এটাও কিন্তু একটা ব্যাপার। তো সেটাও একটা, তো তুমি তোমার সাফল্যের দিকে আরো এগিয়ে যাও, তুমি তোমার লক্ষ্যে জয়লাভ করো, এই কামনা করেই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, আজ আর হাতে সময় নেই। শ্রোতা বন্ধুরা, আজ আমি কথা বলে নিলাম জিষ্ণু কুণ্ডু, যে উচ্চ মাধ্যমিকে এবারে দ্বিতীয় স্থান অধিকার করেছে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে পড়াশোনা করেছে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, এবং সাফল্যের শীর্ষে আজও পৌঁছেছে, এবং ও জিওলজি নিয়ে এগিয়ে যেতে চায়, ও ওর লক্ষ্যে পৌঁছে যাক এবং আরো আরো অনেক ভালো ভালো কাজ করুক, এই কামনা করেই আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। আবারও একবার জিষ্ণু তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও আজকের।
0: আপনাকে আমার নমস্কার জানাই, আপনিও ভালো থাকবেন। আমার অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগলো এবং জায়গায় আপনার সাথে কিছু কথা বলে।
1: অবশ্যই তুমি আরো আরো অনেক দূর এগিয়ে যাও, এই কামনাই করি। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছে গিয়েছে তাদের সাফল্যের কথা। আবারও কোনো দিন আবারও আমি সৌমিতা আঢ্য এই সাফল্যের কথা নিয়ে হাজির হয়ে যাব, ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন উচ্চ মাধ্যমিকে সাফল্যের কথা। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী জিষ্ণু কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঢ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সেতার, পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।